0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। অনুষ্ঠানের প্রায় অর্ধেকের বেশি সময় পেরিয়ে এলাম। পরের শিল্পী প্রথমে মৃগাঙ্ক সরকার, তারপরে পূর্বাদাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আনন্দধ্বনি অনুষ্ঠান একদম শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনবো আজকে আনন্দধ্বনির শেষ শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা।

আকাশবাণী মৈত্রী। শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 50 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 25 সেকেন্ড। আজ 21 জুলাই, মঙ্গলবার 2026। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ।
1: কবিকল্পিত অলকাপুরে নিত্য বসন্ত বিরাজ করিয়া থাকে। সেখানে মলয় পবন নিরন্তর প্রবাহিত হয়, রজনী নিরন্তর জ্যোৎস্নাময়ী। সেখানে যৌবন ভিন্ন জরা নাই, মরণের দ্বার সেখানে রুদ্ধ। সেখানে বিরহ নাই, মিলনের আনন্দ সেখানে সর্বদা বিদ্যমান। কবির কল্পনা এই দেশের সৃষ্টি করিতে সমর্থ বটে, কিন্তু কল্পনার বাহিরে সত্যের রাজ্যে ইহার অস্তিত্ব নাই। এই নিত্য বসন্তে ও নিত্য জ্যোৎস্নায় কবিকল্পনা নিত্য সুখের অস্তিত্ব দেখিতে পায়, কিন্তু সুস্থ মনুষ্যের স্বাভাবিক কল্পনা এই নিত্য জ্যোৎস্নায় ও নিত্য বসন্তে সুখ দেখিতে সর্বতোভাবে অক্ষম। অথবা এই প্রাকৃত দেশে জ্যোৎস্নার ও বসন্তের ও আরামের ও মিলনের নিতান্ত অসদ্ভাবের উপলব্ধি করিয়াই বোধ করি কবিকল্পনা এই অতিপ্রাকৃত সুখাবতীর নির্মাণে সমর্থ হইয়াছে। অন্ধকারের পার সেই জ্যোৎস্না সম্ভবপর, বিরহ দুঃখের পরেই মিলন সুখ উপভোগ্য। যে বিরহের দুঃখ ভোগ করে নাই সে মিলনের সুখ আস্বাদনে অধিকারী নহে। যে মরণের সম্মুখীন হয় নাই সে জীবনে মমত্বহীন। অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না, তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকে সেইভাবে গ্রহণ করো। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকুলে হাবুডুবু খাইবার দরকার নাই। যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপৎ উদ্ভব হইয়াছে। অমঙ্গলের অপলাপ করিও না। অমঙ্গল তোমার সহচর, তোমার চেতনার সহচর। তুমি ছাড়িতে চাহিল সে তোমাকে ছাড়িবে না। যতদিন তোমার জাগ্রত অবস্থা মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে। যতদিন তোমার জাগ্রত অবস্থা স্ফূর্তি পাইবে ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গল নিত্য ফুটিয়া উঠিবে। যখন মঙ্গলের তিরোধান হইবে তখন অমঙ্গলের তিরোধান হইবে। তোমার জাগরণ তখন সুষুপ্তিতে বিলীন হইবে। তুমি সুষুপ্তির প্রার্থনা করিও না, সুষুপ্তিতে তোমার লাভ নাই, সুষুপ্তিতে তোমার ব্যক্তিগত বিলোপ। যতদিন জাগিয়া আছো ততদিন তোমার ব্যক্তি, ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে, অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে। উভয়ে তোমাকে জীবনের পথে লইয়া চলিবে। একের বুঝি আকর্ষণ, অপরের বুঝি বিকর্ষণ, উভয়ের মধ্যে তোমার গমনীয় পথ। জীবনের পথ তোমার সম্মুখে প্রশস্ত বিস্তীর্ণ রহিয়াছে। জ্ঞান চক্ষু উন্মিলন করো, তোমার গন্তব্যদেশ তোমার সম্মুখে প্রসারিত। তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মন্ত্রধ্বনিতে সেই গন্তব্য পথে চলিবার জন্য উৎসাহিত করিতেছে। আত্মপ্রবঞ্চনার চেষ্টা পাইও না। মঙ্গলকে আহ্বান করো, অমঙ্গলের নিকট প্রণত হও। এককে আলিঙ্গন করো, অপরকে নমস্কার করো। গন্তব্য পথে তোমার গতি হোক। মঙ্গল ও অমঙ্গল তোমার পথপ্রদর্শক হইয়া তোমায় প্রেরণা করিতে রহুক। ধীর পদে তোমার কর্তব্য সম্পাদন করো, তোমার নিরূপিত সধর্ম আচরণ করো। কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। ফলের প্রতি, মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্রতি তুমি দিকপাত করিও না। শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপ্রদর্শক হোক। সকলের ওপর আত্মতৃপ্তি তোমার পথপ্রদর্শক হোক। যিনি তোমার অভ্যন্তর হইতে তোমাকে পথ দেখাইতেছেন তাহার তৃপ্তি বিধানে তোমার মতি থাকুক। তৎপ্রদর্শিত মার্গে তুমি নির্ভয়ে অগ্রসর হও। মঙ্গলের জয় হোক, অমঙ্গলেরও জয় হোক, উভয়ের জয়ই তোমার জয়। ভীত মানব বহুকাল ধরিয়া মঙ্গলের জয় গান করিয়া আসিতেছে, অমঙ্গলের জয় বার্তা কি কখনো গীত হইবে না? অমঙ্গলের জয় বার্তা গীত হইয়াছে। রামায়ণের আদিকবি সেই গীত গাহিয়াছেন, ভারতের ইতিহাস সেই গীতেরই প্রতিধ্বনি।
0: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আহির ভৈরব ও বিলাস খানি টোড়ির আগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত যশোরাজ।

আহির ভৈরব ও বিলাসখানি টোরির আগে খেয়াল শুনলেন, পরিবেশনায় ছিলেন পণ্ডিত যশোরাজ। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। তিনি আজ সেখানকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। এদিকে মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। জম্মু কাশ্মীরে টানা বৃষ্টিতে আরও 11 জন প্রাণ হারিয়েছেন, এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 23। মেঘালয়ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর, আহত আরও 3। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। আজ সেই বিস্তারিত খবরে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। তিনি প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাশির সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে বলে মন্তব্য করেন তিনি।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICOM ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় ওই জাহাজে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রক বলেছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

জিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনে আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন, রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে তারা বাহরিনের সলমন বন্দরে মার্কিন টাস্কফোর্সের 59টি জলযান লক্ষ্য করে হামলা চালায়, সবকটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতে আরিফজান ক্যাম্পে মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডোদের ওপর বিমান হামলা চালানো হয়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাহরিনের বিদেশমন্ত্রক ইরানের পরপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছে। গুরুত্বপূর্ণ অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে এই হামলার ঘটনায় যেভাবে সাধারণ নাগরিকদের প্রাণ হারাতে হয়েছে তাতেও শোক ব্যক্ত করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। কুয়েতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের অসামরিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার জন্য ইরান ড্রোন হামলা চালায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হরপাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে, উদ্ধার অভিযান চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জন প্রাণ হারিয়েছেন, ফলে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে 23-এ দাঁড়াল। বন্যা দুর্গত রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে, এখনও অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলটির বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের পরিস্থিতির পর্যালোচনা করেছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে এনডিআরএফ এবং এসডিআরএফ, জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সহ জরুরি পরিষেবা দলগুলিকে মোতায়েন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারগুলিকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজৌরি ও পুঞ্চ এই 2 সীমান্তবর্তী জেলায় বৃষ্টিজনিত ঘটনায় নিহত প্রত্যেকের নিকট আত্মীয়কে 6 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এবং রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, একাধিক নিচু এলাকা জলমগ্ন। রিভোই জেলায় ভূমিধ্বস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাওহাটি বিধানসভা কেন্দ্রের উমলাম প্লাং গ্রামে ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 1 শিশুর মৃত্যু হয়েছে, পরিবারের আরও 3 সদস্য আহত। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। উমলিং ও উমলাদহের একাধিক গ্রামে জল ঢুকে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রবল বৃষ্টিতে উমলিং পাথরখমা সড়কের একাধিক অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল স্তব্ধ। রাজ্যে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে। অসমে অবিরাম বৃষ্টির কারণে গুয়াহাটির একাধিক এলাকা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিগাঁওয়ের গোশালা এলাকার মাধবদেব নগরে ধসের ঘটনায় 4 জন আহত। কামাখ্যা মন্দিরগামী সড়কের একাধিক জায়গাতেও ভূমিধসের খবর মিলেছে। লাদাখে ভারী বর্ষণ অব্যাহত, আকস্মিক বন্যায় কার্গিলের বিভিন্ন অংশে কৃষিজমি জলের তলায়, যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর প্রেক্ষিতে কাংড়া, মান্ডি ও সিরমৌর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তর ছাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন এতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলতি বছরের জুন মাসে প্রায় 55 কোটি ব্যবহারকারী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, 2025-26 অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে 24,162 কোটি। ইউপিআই নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থাকে নিরাপদ ও স্বচ্ছ করতে সরকার, আরবিআই ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
প্রধান প্রধান শিল্পক্ষেত্রের যৌথ সূচক আইসিআই জুন মাসে 5% বৃদ্ধি পেয়েছে। 5 মাসের মধ্যে যা সর্বোচ্চ। চলতি বছর মে মাসে এই বৃদ্ধির পরিমাণ ছিল 3.2%। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের এক পরিসংখ্যানে জানা গেছে, আলোচ্য মাসে আকরিক লৌহর উৎপাদন বেড়েছে প্রায় 44%,

0: বিদ্যুৎ ও সিমেন্টের উৎপাদন বেড়েছে 9.8% করে, ইস্পাত উৎপাদন 4.6% এবং বার্ষিক ভিত্তিতে কয়লার উৎপাদন 1.4% বৃদ্ধি পেয়েছে। এফআইএইচ যুব হকি চ্যাম্পিয়নশিপে ভারতের সাব জুনিয়র পুরুষ ও মহিলাদের দল জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। মহিলা দল প্রতিযোগিতার শুরুর ম্যাচে কাজাখস্তানকে 8-3 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। তিনি আজ সেখানকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। এই অনুষ্ঠানে আজ শুনবেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবন কথা।
2: ভারতবর্ষে ভাষাতত্ত্ব চর্চার ক্ষেত্রে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এদেশে ভাষাতত্ত্ব বিষয়ে বিজ্ঞানসম্মত গবেষণা তথা আলোচনার পথিকৃৎ তিনি। তার পূর্বে যারা ভারতীয় ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেন তাদের প্রায় সকলেই বিদেশী ছিলেন। রবীন্দ্রনাথ যাকে ভাষাচার্য উপাধি প্রদান করেছিলেন সেই বিশ্ববিশ্রুত ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 26 নভেম্বর 1890 হাওড়ার শিবপুরে তাঁর মামার বাড়িতে। বাবার নাম হরিদাস চট্টোপাধ্যায় ও মায়ের নাম কাত্যায়নী দেবী। ছাত্রাবস্থা থেকেই অত্যন্ত মেধাবী সুনীতি কুমার 1907 সালে মতিলাল শীল ফ্রি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং 1909 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে এফএ পরীক্ষায় পাশ করেন। তিনি 1911 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্স এবং 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এমএ দুটি পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হন। মেট্রোপলিটন কলেজে কিছুদিনের অধ্যাপনা করার পর সুনীতি কুমার 1914 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। 1919 সালে তিনি ইংল্যান্ড যান এবং 1921 সালে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1922 সালে দেশে ফিরে এসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের খয়রা অধ্যাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এই পদে তিনি দীর্ঘ 30 বছর কাজ করেন। 1954 সালে তিনি সেখানেই এমেরিটাস অধ্যাপক হিসেবে পুনরায় নিযুক্ত হন। সুনীতি কুমারের বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্য আমাদের বিস্ময়ে বিমূঢ় করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন তুলনামূলক সাহিত্য, ইংরাজি, বাংলা, সংস্কৃত, পালি, ফরাসি, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ইত্যাদি বিষয়। তাঁর লেখা বইয়ের বিষয়বস্তুর বৈচিত্র্য দেখলেও অবাক হতে হয়। ভাষাতত্ত্ব, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ব্যক্তি মানুষ, ভ্রমণ কথা ইত্যাদি নানা বিষয়ে তিনি প্রায় 80টি বই লিখেছেন। প্রবন্ধ লিখেছেন 100+। বই লিখেছেন বাংলা, ইংরাজি এবং হিন্দি ভাষায়। তাঁর সবচেয়ে বিখ্যাত বইটি হল বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধে লেখা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। রোম, দিল্লি, কলকাতা, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ও তাকে ডিলিট উপাধি প্রদান করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত হন তিনি। 1952 থেকে 1965 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধান পরিষদের অধ্যক্ষ ছিলেন। 1966 সালে ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপকের পদে বরণ করে নেয়। তিনি 2 বার এশিয়াটিক সোসাইটির সভাপতি হন। 1963 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধি প্রদান করে। হিন্দি ভাষা চর্চায় বিশেষ অবদানের জন্য তিনি বাচস্পতি উপাধি পান। সুনীতি কুমার সাহিত্য পরিষদ, সাহিত্য একাডেমি, ভাষা কমিশন, লন্ডনের ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এসব ছাড়াও দেশ বিদেশের বহু সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ভাষাতত্ত্ব বিষয়ে আয়োজিত বিভিন্ন সম্মেলনে যোগদান উপলক্ষে তিনি পৃথিবীর অজস্র দেশ পরিভ্রমণ করেন। রবীন্দ্রনাথের সঙ্গে তিনি জাভা, বালি, সুমাত্রা প্রভৃতি বেশ কয়েকটি দেশে ভ্রমণে যান। সেই ভ্রমণের কথা তিনি লিপিবদ্ধ করেছেন তার দীপময় ভারত বইতে। রবীন্দ্রনাথ তাঁর বাংলা ভাষা পরিচয় বইটি সুনীতি কুমারকেই উৎসর্গ করেন। বিশ্বকবি তাঁকে কতটা সম্মান করতেন তা বোঝা যায় তাঁর একটি ঘটনা থেকে। তাঁর শেষের কবিতা

0: অন্যটি জীবনরসে সমৃদ্ধ। সুনীতিবাবুর ছিল বনস্পতির উচ্চতা।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রাবণী নাগের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বলছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: পুকুরে ভেটকি মাছের চাষ খুব লাভজনক ব্যবসা। বাজারে ভেটকি মাছের চাহিদা খুবই বেশি এবং ভেটকি মাছ সেই পরিমাণে যোগান নেই। আমাদের চাষি বন্ধুরা যে চাষ করেন সেটা ভেটকি মাছের চাষ করেন না, অন্য অন্য মাছের সাথে কিছু ভেটকি মাছ আসে বা ছাড়ে তারা কিছু ফিঙ্গারলিংস, সেইখান থেকে অল্প কিছু ভেটকি মাছ হয়। তার জন্য ভেটকি মাছ চাষ করছে না কেউ এবং বাজারেও যোগানটা কম আছে। এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে বা একটু খাবার দিয়ে এই মাছের চাষ করা যায় তাহলে প্রোডাকশন অনেক বেশি হবে এবং বাজারজাত করলে আমার চাষি বন্ধুরা বিশেষভাবে উপকৃত হবে অর্থনৈতিক অবস্থার। সেই জন্যই আমি আজকের বলবো যে ভেটকি মাছ চাষ আপনি পুকুরে করুন। 0.5 হেক্টর জলাশয় থেকে আপনি যতটা পারেন সেরকম ধরনের জলাশয়ে আপনি ভেটকি মাছ চাষ করুন। প্রথমে ভেটকি মাছ চাষ করতে গেলে পুকুরের মাটি তৈরি করতে হবে। পুকুরে যদি জল থাকে সেই জল আউটলেট করে দিতে হবে বা ডি ওয়াটারিং করে পুকুরের জলাশয়ের মাটিটাকে একটু শুকনো করতে হবে। তারপরে নাঙল দিয়ে সেই জলাশয়ে কিছু গোবর সার কিছু চুন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পিএইচ সাধারণত 7 থেকে 7.5 PPT হয়। এই পিএইচ দেখার পরে দেখবেন জুপ্লাংটন কতটা তৈরি হয়েছে। জুপ্লাংটন দেখার জন্য মশারি নেট দিয়ে আপনারা জুপ্লাংটন দেখতে পারেন। যাদের মনে করেন যে একটু ভালো কিছু দিয়ে দেখবেন তারা জুপ্লাংটন নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়েও আপনারা জুপ্লাংটনের পরিমাণটা দেখে নিতে পারেন। চারা ভেটকি মাছের চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আপনারা ন্যাচারাল সোর্স থেকেও সেটা পেয়ে যেতে পারেন বা যারা হ্যাচারির সিড নিয়ে এসে রিয়ারিং বা নার্সারি করে তাদের কাছ থেকেও আপনারা ফিঙ্গারলিংস পেতে পারেন এবং বা অ্যাডভান্স ফিঙ্গারলিংসও তাদের কাছ থেকে পেতে পারেন। এবং আপনার যে পুকুরে তেলাপিয়া ছাড়া ছিল সেই তেলাপিয়াই কিন্তু এখানে এক নম্বর খাওয়ার হবে ভেটকি, কারণ ভেটকি মাছ এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। ভেটকি মাছের চাষ করার সময় যদি দেখা যায় যে বাইরে থেকে খাওয়া দিতে হচ্ছে, বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে তার প্রোটিনের পার্সেন্টেজ যেন 40 কম না হয়, প্রোটিন পার্সেন্টেজটা সেরকম খাবার কিন্তু আপনারা সিলেকশন করবেন। ভেটকি মাছের পুকুরে জলটাকে কিন্তু খুব ভালো করে দেখবেন যাতে জলে কোনো রকমের আগাছা না জন্মায়, জলের অক্সিজেন যেন 5 PPT-র নিচে না আসে সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যদি কোনো কারণে জলের অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারেন, জল এক্সচেঞ্জ করে করতে পারেন, জলে অ্যারেটার ব্যবহার করে করতে পারেন। তারপরে যদিও তারপরে দেখা যায় যে মাছে কিছু রোগ হয়েছে, জীবমাত্রী তো রোগ হবে, কিছু রোগ যদি হয় সেই ধরনের রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন রকমের পরজীবী। জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রোগটা কম থাকে, মাছের হেলথ যদি ভালো থাকে এই রোগটা কম হয়। যখন আপনারা মাছের চারা নেবেন তখন যদি নিরোগ মাছের চারা নিয়ে আসেন তাহলে কিন্তু রোগটা কম হয়। এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রতিদিনই সকালবেলা ফার্ম ভিজিট করতে হবে বা পুকুর জলাশয়ে চারপাশে ঘুরে দেখবেন মাছের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখা যায় স্বাভাবিক মুভমেন্ট তাদের মধ্যে নেই বা পুকুরের পাড়ে এসে তারা লাফিয়ে ওঠার চেষ্টা করছে তাহলে বুঝবেন যে জলে অক্সিজেন কমে গেছে বা মাছের কোনো রোগ হয়েছে। তখন মাছগুলোকে আপনারা কিছু মাছ ধরবেন যারা কাছাকাছি চলে এসছে, ধরে দেখবেন যদি গায়ে ঘা থাকে বা যদি পাখনা পচে যায় বা যদি গিল পচে যায় তাহলে কপার সালফেট আপনারা 10 লিটার জলে 1 চা চামচ কপার সালফেট জলে গুলে তার মধ্যে আপনারা 1.5 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখে আবার স্বাভাবিক পুকুরে জলে রিলিজ করতে পারেন। যদি দেখা যায় যে 50% মাছ আক্রান্ত হয়ে গেছে তাহলে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে কিন্তু উপকার পাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন সূর্য অস্তের পরে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ড্রাই ছড়িয়ে দেবেন না, জলে গুলে সেই জলটাকেই আপনারা পুকুরের জলে ছড়াবেন। এরপরে ভেটকি মাছ আপনারা কাস্টনেট বা খেপলা জাল দিয়ে ধরতে পারেন, বেড জাল দিয়ে ধরতে পারেন। পুকুরে জল একটু কমিয়ে দিলে ধরার সুবিধা হবে এবং এমন সময় বাজারজাত করবেন যখন বাজারে চাহিদা আছে, কোনো উৎসব উপলক্ষে এই চাহিদাটা বাড়ে, কোনো বিএস সিজনে এই চাহিদাটা বাড়ে, সে কথাটা মাথায় রেখে আপনারা করবেন। এক বছরের মধ্যে কিন্তু এটা 2 থেকে 2.5 কিলো ওজনের হয়ে যায়।
1: এতক্ষণ শুনলেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প

0: কর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
1: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন কোরাপুট ওড়িশার কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, স্থান উদয়পুর, উপস্থাপনায় ড. পৃথা কুণ্ডু, প্রযোজনা ড. মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় সকাল 8:45 শুনবেন কথাকার, এই অনুষ্ঠানে আজ শুনবেন অথরথ কথা, বলবেন স্বপন ঠাকুর। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় অরিজিৎ গাঙ্গুলে। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী তানিকা ভট্টাচার্য, এবং তারপরেই শুনবেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে শ্যামা সঙ্গীত। বেলা 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য আটপৌরে থেকে হাল ফ্যাশন, কোথায় গ্রামের অবস্থান, এ বিষয়ে ডক্টর দিব্যেন্দু বিকাশ দত্ত ও নাসিম মুর্তাজার সঙ্গে আলাপচারিতায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 শুনবেন রম্যগীতি। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12:30 শুনবেন বেতার নাটক মালা চন্দন, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শাউলি মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান,

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় দেবোপমা মিশ্র, বিকেল 4:35 শুনবেন অন্বেষা। এই অনুষ্ঠানে আজ শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর এবং তারপরেই শুনবেন গণিতের ইতিহাস। এই বিষয়ে অধ্যাপক পার্থ সারথী মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ড. মানস প্রতিম দাস। ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। আজ এই অনুষ্ঠানে শুনবেন লুপাস দেখে চিন লুপাস কি দেখে চিনবেন, এই বিষয়ে একটি কথিকা, বলবেন ড. অর্ঘ্য চট্টোপাধ্যায়। 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়। 7:45 শুনবেন কবি কণ্ঠে, কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতা, আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর, রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15

15 মিনিটে শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 মিনিটে শুনবেন কলকাতা কলতান, কলকাতার রথের মেলা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় রাত 10:15 মিনিটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 মিনিটে শুনবেন উপমহাদেশের খবর, রাত 11টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের নিয়ে যাব কোরাপুট, ওড়িশা। আপনি যদি নিরিবিলিতে দুদণ্ড সময় কাটাতে চান কিংবা প্রকৃতির কোলে নিজেকে একেবারে সঁপে দিতে চান, তাহলে আর দেরি করবেন না। এই বর্ষায় যদি আপনি প্রকৃতির সঙ্গে বেশ খানিকটা ঘনিষ্ঠ সময় কাটাতে চান, তাহলে রুকস্যাক গুছিয়ে বেরিয়ে পড়ুন আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার উদ্দেশ্যে। এবারের গন্তব্য কোরাপুট। পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত কোরাপুট সবরা শ্রীক্ষেত্র। পুরীর মন্দিরের আদলে এখানেও রয়েছে জগন্নাথ দেবের মন্দির। পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশ, সঙ্গে উপরি পাওনা স্থানীয় শবরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত এই কোরাপুট। পাহাড়, পর্বত, ঝর্ণা, গুহা আর সবুজ অরণ্যে ঘেরা এই অঞ্চল প্রকৃতি ও সংস্কৃতি প্রেমীদের জন্য একেবারে আদর্শ স্থান যাকে বলে।

কোরাপুটে এলে আপনি যেভাবে জঙ্গলের সান্নিধ্য পাবেন, ঠিক তেমনি সবুজ পাহাড়ের হাতছানিও আপনাকে তার কাছে ডাকবে। আর সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন বেশ কিছু লেক বা হ্রদের দেখা। তাই এখানে সমস্ত নিসর্গ সৌন্দর্যই আপনি উপভোগ করতে পারবেন এই কোরাপুটে এলে। বিশেষ করে বর্ষায় যদি যান তাহলে কোরাপুটের এক অপরূপ রূপ দেখতে পাবেন আপনি। আচ্ছা, কোরাপুটে গেলে আর কোথায় কোথায় কি কি দেখবেন? প্রকৃতির সঙ্গে তো আপনি বেশ খানিকটা সময় কাটালেন, কিন্তু ঘুরতে গেলে তো মন উড়ু উড়ু। তাহলে আর কোথায় কোথায় যাবেন এই বৃষ্টি মাথায় নিয়ে? চটপট চলুন তার কয়েকটা জায়গার নাম আমি বিশদে আপনাদেরকে বলে দিই। প্রথমেই চলে যান দেখতে রাজা বিক্রমাদিত্যের 32 সিংহাসন। বহু চর্চিত এই সিংহাসন শোনা যায় নাকি মাটির তলায় চাপা পড়ে গিয়েছে, কিন্তু সেই জায়গাও তার আশপাশ একেবারে সবুজে ঘেরা। প্রকৃতির অপার সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ সময় যদি আপনি কাটাতে চান নিজের সঙ্গে, তাহলে অবশ্যই চলে যান সেই 32 সিংহাসনের দেশে। এরপরেই চলে যেতে পারেন ছোট ডুডুমা জলপ্রপাত। কোরাপুট থেকে 45 কিলোমিটার দূরে নন্দপুর গ্রাম, আর সেখানেই এই জলপ্রপাত অর্থাৎ ছোট ডুডুমা জলপ্রপাত। পাহাড়ে ঘেরা পথ ধরে চলতে চলতে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝে মাঝে মধ্যে মাথা তুলে উঁকি দিচ্ছে লাল মাটি। কোরাপুট জগদ্দলপুরের পথে কিছুটা এগোলেই ছোট ডুডুমা জলপ্রপাত, যার নাম হল রানী ডুডুমা। বেশ কিছু সিঁড়ি ও কিছুটা পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে যেতে পারবেন একেবারেই ছোট ডুডুমা জলপ্রপাতের সামনে। আর জলপ্রপাতের সামনে গিয়ে যখন দাঁড়াবেন, জলপ্রপাতের যে রূপ আপনি দেখতে পাবেন, বিশেষ করে এই বর্ষায় গেলে, সেই রূপ কখনোই ভুলতে পারবেন না, একথা আমি হলপ করে বলতে পারি। তাই কোরাপুটে গেলে অবশ্যই ছোট ডুডুমা জলপ্রপাতে যাবেন।

কোরাপুটে এলে এরপরে অবশ্যই ঘুরে আসতে পারেন গণেশ মন্দির থেকে। শহর থেকে প্রায় ২ ঘন্টার পথ পেরিয়ে এই গণেশ মন্দির, রাস্তায় পড়বে দেওমালি ভিউ পয়েন্ট। ওড়িশা রাজ্যের সর্বোচ্চ পয়েন্ট এটি, তাই এই দেওমালি ভিউ পয়েন্ট থেকে গোটা ওড়িশা রাজ্যটাকেই প্রায় দেখা যায়। আকারে বিশাল টেবিল টপের মতো এই ভিউ পয়েন্ট, দিগন্ত বিস্তৃত সবুজের সমাহারে নয়নাভিরাম এই ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আর এই অঞ্চলে বসবাস করে কান্ধাস, ভূমিয়া ও মালিশ উপজাতি, তাই গণেশ মন্দিরে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটি, অর্থাৎ এই দেওমালি ভিউ পয়েন্টটি অবশ্যই একবার ঢুমেরে যাবেন আর চেষ্টা করবেন সূর্যাস্ত দেখার। এরপরেই চলে আসুন দমনজুড়িতে। শুধু দমনজুড়িতেই রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। প্রথমেই চলে যান হনুমান মন্দিরে। এখানকার সুবিশাল হনুমান মূর্তি সত্যি দেখার মতো। দ্বিতীয় গন্তব্য সাই বাবার মন্দির, যার গঠনশৈলী দেখে সত্যিই চমক লাগবে। আর মন্দিরের উল্টো দিকে রয়েছে এক অসাধারণ সুন্দর পার্ক, যেটি অবশ্যই একটি দর্শনীয় স্থান এবং যেই পার্কের নিরিবিলিতে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন আপনি। কোরাপুটে এলে এরপরেই চলে আসবেন কোলাব ড্যাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১৪ মিটার উচ্চতায় এই বাঁধ, একটি আপার ও একটি লোয়ার ড্যাম মিলিয়ে এই কোলাব ড্যাম। জলাধারের মাঝে ছোট ছোট দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বেশ কিছু দ্বীপ, ভারী সুন্দর দেখায় সেগুলো। আপার ড্যামের চারপাশে রয়েছে সুন্দর সাজানো বাগান। শান্ত নিরিবিলি সেই বাগানে প্রায় ২০০ ধরনের ফুলের গাছ রয়েছে। আর এই ড্যাম দেখার পরেই চলে আসবেন বড় ডুডুমা জলপ্রপাত দেখতে। ড্যাম পেরিয়ে পাহাড়ি পথে বেশ কিছু দূর এগোলেই একটি জলপ্রপাত পড়বে। স্থানীয় ভাষায় সেই জলপ্রপাতের নাম হল বড় ডুডুমা। গাড়ি একটি সমতল জায়গায় পৌঁছলে সেই গাড়ি পার্ক করার পরে একটা গর্জন কানে আসবে। কিছুটা এগোলে পুরোপুরি ধরা দেবে ডুডুমার অপরূপ সৌন্দর্য। অবশ্যই সেই গর্জন ছিল ডুডুমার জলপ্রপাতের। কোষ্ঠী পাথরের পাহাড় ভেদ করে ছিটকে বেরিয়ে আসা ফেনিল জলরাশি আছড়ে পড়ছে অনেকটা নিচে। সেই সাদা জলরাশির দিকে তাকিয়ে থাকলে আপনি, যদি তীব্র রোদ থাকে কিংবা সূর্য ওঠে, তাহলে বেশ কিছু রামধনুও দেখতে পাবেন। তার পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, যা বেয়ে আপনি পৌঁছে যেতে পারেন ডুডুমার আরো কাছাকাছি। এরপরেই চলে আসুন কাঙ্গেরগড় জাতীয় উদ্যান। আগের নাম ছিল কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান। প্রায় ২০০ বর্গমাইল ঘন জঙ্গলে ভরা এই জাতীয় উদ্যান। কোরাপুট থেকে জগদ্দলপুর হয়ে যেতে হয় এই সংরক্ষিত অরণ্যে। আপনারা যারা অরণ্য ভালোবাসেন, বন জঙ্গল প্রেমী, তারা অবশ্যই আসবেন। এই অঞ্চলে রয়েছে কুটুমসার গুহাও। জুন থেকে সেপ্টেম্বর এই গুহায় জল ঢোকে, তাই সেই সময়টা সম্পূর্ণ বন্ধ থাকে এই গুহা। এরপরেই চলে আসবেন চিত্রকূট জলপ্রপাত, ওরফে ভারতের নায়াগ্রা জলপ্রপাতে। ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় জগদ্দলপুরের পশ্চিমে চিত্রকূট জলপ্রপাত। শহর থেকে দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে কালাহান্ডি অঞ্চল হয়ে ইন্দ্রাবতী নদী সৃষ্টি করেছে এই অসাধারণ সুন্দর জলপ্রপাতটি। তারপরে মিলিত হয়েছে গোদাবরী নদীর সঙ্গে। তিনটি ভিন্ন ধারায় ৯৮ ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাতটি নিচে পড়ছে। বর্ষাকালে সবকটি ধারা একত্রিত হয়ে বিশাল আকার ধারণ করে ছড়িয়ে পড়ে। বিপুল জলরাশি ধোঁয়ার মতো দেখায়, কানে তালা ধরায় তার গর্জন। আর তাই একে বলা হয় ভারতের নায়াগ্রা জলপ্রপাত। সবই তো শুনলেন, কিন্তু ভাবছেন যে কিভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে হাওড়া সম্বলপুর জগদ্দলপুর এক্সপ্রেসে গেলেই আপনি পেয়ে যাবেন কোরাপুট স্টেশন। আর বাকি সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে হলে আপনাকে গাড়ি রিজার্ভ করে নিতে হবে, কিংবা আপনি বাসে করেও যেতে পারেন বস্তার জেলা। আর সেখানেই আছে ভারতের নায়াগ্রা জলপ্রপাত। তাহলে দেরি কিসের, বেরিয়ে পড়ুন চটপট কোরাপুটের উদ্দেশ্যে। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউ ডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোন ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকোস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাশির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউ ডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হবার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

0: পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSP এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে, তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993 এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমানঘাটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন, রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুপ্রভাত। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। অনুপ ঘোষালের কণ্ঠে অসাধারণ সুন্দর একটি গান দিয়ে শুরু করলাম সকালের আড্ডা। সত্যি প্রকৃতিতে শাখে শাখে পাখি ডাকে এই সকালে। আসলে শাখে অর্থাৎ এই গাছের ডালই পক্ষীকুলের প্রধান আস্তানা। মানে আমরা এতদিন তাই জানতাম, গাছের ডালে পক্ষীকুল তাদের আস্তানা বানায়, বাসা বানায়। পাখিরা সাধারণত শুকনো খড় কুটো ঘাস বা গাছের পাতা দিয়ে তাদের বাসা বানায়। কিন্তু এই কয়েকদিন আগে ইউক্রেনের গবেষকরা এমন কিছু পাখির বাসা খুঁজে পেয়েছেন যা তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তির ফাইবার অপটিক কেবল দিয়ে। এখন ফাইবার অপটিক কেবল একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহর মফস্বল সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই ফাইবার অপটিক কেবল দিয়ে পাখিরা বাসা বানাচ্ছে। আসলে চারপাশের পরিবেশে কিভাবে বদল ঘটছে, চারপাশের পরিবেশ অতি দ্রুত কিভাবে বদলে যাচ্ছে, সে তো প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছে। আর তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে বন্য প্রাণীরা, পক্ষীকুল। নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য অনবরত লড়াই করে চলেছে তারা। আর সেই লড়াই করতে করতে প্রকৃতির সঙ্গে তারা খাপ খাইয়ে নিচ্ছে, পরিবেশের সঙ্গে তারা খাপ খাইয়ে নিচ্ছে। যখনই আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি, প্রযুক্তির নানান সামগ্রী ছড়িয়ে পড়ছে সমাজের চারিদিকে, প্রকৃতির চারিদিকে, সেই সমস্ত জিনিস নিয়ে পাখিরা

তাদের দৈনন্দিন কাজকর্ম করছে। ভাবা যায় নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য কতটা সংগ্রাম করছে তারা, কতটা প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই সামান্য ছোট্ট পক্ষীকুল। ইউক্রেনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নানান গাছগাছলা মাঠ বা বাড়ির ছাদে ব্যবহৃত অত্যন্ত পাতলা ফাইবার অপটিক তারগুলো পড়ে থাকে যত্রতত্র। পাখিরা এখন তাদের স্বাভাবিক প্রাকৃতিক উপাদানের পাশাপাশি এই ফেলে দেওয়া আধুনিক তারগুলো কুড়িয়ে এনে অত্যন্ত নিখুঁতভাবে নিজেদের বাসা তৈরির কাজে লাগাচ্ছে। মানুষের তৈরি প্রযুক্তি এবং প্রাকৃতিক নির্মাণ কৌশলের এমন অদ্ভুত মেলবন্ধন সত্যিই অবাক করে দেয় আমাদেরকে। কিয়েভের ওয়ার মিউজিয়ামের সিনিয়র গবেষক ইয়ানা ফ্রিঙ্কো জানান, পাখিদের এই আচরণ প্রমাণ করে যে পরিস্থিতি বা চারপাশের পরিবেশ যেমনই হোক না কেন, প্রাণীরা ঠিকই বেঁচে থাকার নতুন উপায় বের করে নেয়। খড় এবং ফাইবার অপটিক কেবলের সমন্বয়ে তৈরি এই বাসাগুলো বন্য প্রাণীদের সৃজনশীলতা এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ এক ঘটনার এবং ক্ষমতার উদাহরণ। পাখিরা যদি এইভাবে এমন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, তাহলে মানুষ কেন যুঝতে পারবে না, মানুষ কেন লড়াই করতে পারবে না? আসলে ওই যে মনের জোরটাই তো সবকিছু, সেটা কখনো হারানো যাবে না।

অন্তরা চৌধুরীর কণ্ঠে শুনলেন গানটি। আচ্ছা, বুলবুল পাখি ময়না দিয়েই কি শুধু তাদের সুরেলা গলায় শিস দিয়ে গান শোনায়? এই যে আমরা বলি যে পাখি মানুষের ভাষা নকল করে, অনেক সময় আমরা শুনতেও পাই বাড়ির পোষা পাখিকেও আমরা দেখি বিভিন্ন কথা বিভিন্ন নাম নকল করতে। কিন্তু আপনি কি জানেন পাখিদের মানুষের মতো ভোকাল কর্ড থাকে না? এর পরিবর্তে তাদের গলায় শ্বাসনালী ও ফুসফুসের সংযোগস্থলে সিরিংস নামক একটি বিশেষ অঙ্গ থাকে, ওয়াইয়ের মতো দেখতে খানিকটা। বাতাসের সাহায্যে এই সিরিংসের পর্দা কাঁপিয়েই পাখিরা মিষ্টি সুর আর ডাক এবং মানুষের কথাবার্তা নকল করতে পারে, আর সেই সুরেই আমরা মোহিত হয়ে যাই। সে যাই হোক, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষ পাখিদের ভাষাতে কথা বলে, পাখিদের ডাক নকল করে কথা বলে? না না, পাখিরা মানুষদের ডাক নকল করে বা বাড়ির পোষা পাখি তো মানুষের ডাক নকল করে, আমাদের ডাক নকল করে, নাম নকল করে, সে তো আমরা জানি, নাম ধরে ডাকে, কখনো মা খেতে দাও বলে, সেসব তো আমরা জানি। কিন্তু আপনি কি জানেন এমন বেশ কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে মানুষ পাখির ডাক নকল করে কথা বলে, এবং সেটা দু একটা কথা নয়, তাদের সারাদিনের প্রায় সমস্ত কথাই এভাবে বলে, অর্থাৎ শিস দিয়ে বলে। পাখির মতো সুরেলা ভাষাই তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। শুধু তাই নয়, এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 70টি স্বীকৃত শিস ভাষা নথিভুক্ত রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষাগুলির অধিকাংশই ইতিমধ্যে বিলুপ্তির পথে। মানুষের সাধারণ কথার চেয়ে শিসের কম্পাঙ্কের তীক্ষ্ণতা অনেক বেশি হওয়ার কারণে শিসের আওয়াজ সহজেই আমাদের কানে পৌঁছে যায় অনেকটা দূর থেকে। এমনকি তীব্র শিসের শব্দ নাকি প্রায় 4 কিলোমিটার দূর অব্দিও পৌঁছে যেতে পারে। আর এই কারণেই পাহাড়ি এলাকা বা বিস্তীর্ণ ক্ষেত সমৃদ্ধ কৃষিজীবী জনপদগুলিতে এই শিস ভাষা বেশি প্রচলিত। শুধু আজ নয়, ইতিহাস থেকে জানা যায় মরক্কোর অ্যাটলাস, লাওসের মালভূমি, ব্রাজিলের অ্যামাজন, এমনকি ইথিওপিয়াতেও মানুষ এই শিসের সাহায্যেই যোগাযোগ করত একসময়। অর্থাৎ পাহাড়ের অনেকটা উপরে একজন আছে আর নিচে একজন, যেখানে আমাদের কণ্ঠস্বরের কম্পাঙ্ক পৌঁছবে না, সেখানে মানুষ শিস দিয়ে অনায়াসেই কথা বলতেন। তবে ইতিহাসের পাতায় নয়, প্রাচীন ইতিহাস ছুঁয়ে বর্তমানেও তুরস্ক, স্পেন, গ্রীসের প্রত্যন্ত কিছু অঞ্চলে আজও কালের সাক্ষী হয়ে টিকে আছে মানুষের মুখে মুখে ফেরা পাখিদের এই শিস ভাষা। ভাবতে পারছেন, পাখিদের সেই শিস ভাষা? আর পাখিদের সেই শিস ভাষা শিখতে হলে বা জানতে হলে কি আপনাকে পাখিদের পাঠশালায় যেতে হবে? চলুন জেনে নিই উৎপলা সেনের কাছ থেকে।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: পন্টিক পর্বত আর কৃষ্ণ সাগরের মাঝে রয়েছে ছোট্ট সুন্দর একটি গ্রাম কুসকয়। এখানে প্রায় 10,000 মানুষ বাস করেন। 4 হেজেলনাটের বাগানে ছেয়ে থাকা এই গ্রামে গেলেই ঘন ঘন আপনার কানে ভেসে আসবে নানান রকম পাখির আওয়াজ। তবে সবটাই যে পাখির আওয়াজ বা পাখির ডাক তা কিন্তু একেবারেই নয়। সেখানকার মানুষেরা এই শিশের সাহায্যে অর্থাৎ পাখির ভাষার সাহায্যে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে। আর এখানকার মানুষদের কাছে এই ভাষাটির নাম হল কুশদিলি। কুশদিলি শব্দের অর্থ পাখির শিশ। তবে এটি স্বতন্ত্র কোনো ভাষা নয়, এটি মূলত তুর্কি ভাষাই। আমাদের প্রায় সব ভাষারই যেমন কথ্য ও লেখ্য রূপ আছে, তুর্কি ভাষার কেবল একটি অতিরিক্ত রূপ রয়েছে, আর সেটি হল শিস বা সাংকেতিক রূপ। এই ভাষার প্রতিটি বর্ণকে আলাদা আলাদা শিস ধ্বনির সাহায্যে উচ্চারণ করা হয়। এই প্রক্রিয়ায় যখন পুরো একটি শব্দ উচ্চারণ করা হয় তখন শব্দটি তুর্কি থাকে বটে, কিন্তু কুশকয়ের মানুষ ছাড়া কেউই তা বুঝতে পারে না। আর তখন সেই শব্দমালাকে পাখির কিচিরমিচির ভাষার মতো সুমধুর বলে মনে হয়। আর এভাবেই তারা টিকে রয়েছেন বহু প্রজন্ম ধরে। এমনকি আজও তারা এইভাবেই কথা বলেন, আর শুধুমাত্র বাড়িতে নয়, স্কুলে কলেজে অফিসেও এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে।
2: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, সে ঝালা

一看呢。啊，মুলো সত্যি তো চোখ গেছে তুই কানা বুঝলি তুই কানা যা যা হবে হায়া পাখি জানা অন্য কথা জানা কেউ করেনি মানা অন্য কথা জানা

আমার বউ কথা কও গা ঝুলে যায় কিছুতে সই কোনা শাশুড়ির গঞ্জন তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহারা।

0: সব জেনে ওগো কেউ যদি বউ করে, আমায় পায়ে ধরে যদি সেধে নিয়ে যায় কখনো কারো ঘরে। ধর্ণিমে ছায়াছবিতে প্রণব রায়ের কথাই নচিকেতা ঘোষের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই কথা আমরা শুনলাম। কিন্তু এ তো গেল সিনেমার কথা, বাস্তবের এক ধর্ণী মেয়ে, না ধর্ণী মেয়ে নয়, ধর্ণী দম্পতি বলা যায়, সেই ধর্ণী দম্পতি এমন এক কাণ্ড ঘটিয়ে তাঁদের বিয়ে সারলেন যে তাতে সারা পৃথিবীর চক্ষু চড়ক গাছ। শুনব সেই ঘটনা, তবে তার আগে সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। রবীন্দ্রসঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব আচার্য শৈলজা রঞ্জন মজুমদারের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

তাঁর হৃদয়াসনে চিরকালীন স্থান ছিল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর ধ্যানের গুরু, আর রবীন্দ্রসঙ্গীত ছিল তাঁর যাত্রাপথের আনন্দগান। রবীন্দ্রসঙ্গীত যার জীবনে একাগ্র সাধনার রূপ নিয়েছিল, তিনি সঙ্গীত গুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদার। জন্ম অধুনা বাংলাদেশের ময়মনসিংহের নেত্রকোনার বাহাম গ্রামে ১৯০০ সালের ২০ জুলাই। শান্তিনিকেতনে এসে রসায়নের অধ্যাপনায় তাঁর যোগদান এ যেন নিয়তির অমোঘ নির্দেশ। আর তিনি এসেছিলেন এমন এক সময়ে যখন রবীন্দ্রনাথের সৃষ্টিধারায় প্লাবিত হচ্ছে শান্তিনিকেতন। বিদ্যাশিক্ষাদানের সঙ্গে সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকে নিজের কণ্ঠে এসরাজের তারে তুলে নিয়েছিলেন সুর। দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছেও নিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা।

গায়ক হিসেবে স্বয়ং গুরুদেবের প্রশংসা পেলেও স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন সঙ্গীত শিক্ষার দিকটিকেই। দীনেন্দ্রনাথের পরে তিনি গুরুদেব রবীন্দ্রনাথের লেখা গানগুলিকে সঠিক সুরে নিজ হাতে করা যথাযথ স্বরলিপিসহ সংগ্রহ করেছেন।

রবীন্দ্রনাথ তার সুরপাগল এই শিষ্যকে নিজের গানের ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন পরম নির্ভরতায়। ভালোবেসে নামকরণ করেছিলেন গীতাম্বুথি। স্বয়ং গুরুদেবের ইচ্ছেতেই রসায়ন ছেড়ে রসের সাধনায় সম্পূর্ণভাবে নিমজ্জিত হলেন শৈলজারঞ্জন। নিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব। গানের সংরক্ষণ, প্রচার, শিক্ষাদান, স্বরলিপি তৈরি, স্বরলিপির বই সম্পাদনা সবই তিনি করেছেন অসীম যত্নে। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তাই বলেছেন, বহু রবীন্দ্রসঙ্গীতের সুর তাল লুপ্ত হয়ে যেত যদি না শৈলজারঞ্জন তাঁর অসাধারণ স্মৃতিশক্তি বলে সেসব ধারণ করে রাখতেন। তার কাছ থেকে সঙ্গীতের এই গুরুমুখী বিদ্যা পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টি করেছে রবীন্দ্রসঙ্গীতের এক স্বতন্ত্র বিশিষ্ট গায়কী।

বাঙালির কাছে আজও রবীন্দ্রসঙ্গীত অন্তরতম স্থানে, তেমনি সঙ্গীতগুরু শৈলজারঞ্জন মজুমদারও চিরপ্রণম্য হয়ে রয়েছেন বাঙালির মননে।

রবীন্দ্রসঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব আচার্য শৈলজা রঞ্জন মজুমদারের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ। শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। একটু আগেই বলেছিলাম না, এক ধন্যী দম্পতির কথা আপনাদের শোনাব। এমন কাণ্ড ঘটিয়ে যারা বিয়ে করেছেন তাদের সেই বিয়ে দেখে পৃথিবী শুদ্ধ সকলের একেবারে চক্ষু চড়ক গাছ। সেই বিখ্যাত দম্পতির বিবাহের কাহিনী শোনাই। রাশিয়ার অ্যাডভেঞ্চার প্রিয় এক যুগল অ্যাঞ্জেলা নিকোলাও এবং ভানিয়া ব্রেকাস তাদের অ্যাডভেঞ্চারাস এবং ডেঞ্জারাস বিয়েটি সম্পন্ন করলেন 4,950 ফিট উঁচু এক টাওয়ারের শিখরে উঠে। ভাবতে পারছেন, 4,950 ফিট উঁচু এক টাওয়ারের শিখরে উঠে তারা তাদের বিয়ে সম্পন্ন করলেন। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের টাওয়ারে উঠে গিয়ে বাগদান সম্পন্ন করে রেকর্ড গড়লেন এবং পুলিশের হাতে গ্রেফতার হলেন সেই দম্পতি। ঘটনাটি ঘটেছে গত 1 জুলাই। ওই দিন তারা প্রায় 443 মিটার উচ্চতায় পৌঁছে যান। চুড়োই উঠে ইভান অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন আর অ্যাঞ্জেলা তাতে সম্মতি জানান। আর তারপর তারা সেখানে একটি শান্তির বার্তা লেখা ব্যানারও উন্মোচন করেন। তারা নাকি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন আর তাই তারা এই ডিসিশন নিয়েছেন। এরপর নিচে নেমে আসার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের নিরাপত্তা লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এর আগেও নাকি এই যুগল ঝুঁকিপূর্ণ বহুতলে আরোহণের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু এবারে তারা একেবারে বিপদসংকুল বিয়ে সেরে সোজা শ্রীঘরে পাড়ি দিলেন শুধুমাত্র অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। এটা যদি 70-এর দশকে ঘটত তাহলে বোধহয় আমরা সুধীন দাশগুপ্ত আর মান্নাদের সুরে শুনতে পেতাম বাঁচাও কে আছো মরেছি যে বিয়ে করে। শুনতে পেতাম যদি 70-এর দশক হতো।

0: সকালের আড্ডায় এখন সময় জানা অজানার। চলুন চটপট শুনে নিই আজকের জানা অজানা।
1: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। লিখেছেন ডক্টর শঙ্কর খটক। আজ প্রথম পর্ব। চাঁদ আর অধরা নয়, বিপদসংকুল মহাকাশে পাড়ি দিয়ে চাঁদের কাছাকাছি পৌঁছেছে মানুষ। এমনকি বেশ কয়েকবার পা রেখেছে চাঁদের মাটিতে। প্রমাণ করা গিয়েছে যে উপযুক্ত ব্যবস্থা মজুদ থাকলে অসম্ভব নয় চাঁদে যাওয়া। আগামী দিনে হয়তো ঘন ঘন ঘটবে এই যাতায়াত, কিন্তু এতবার চাঁদে যাওয়া কেন? চন্দ্রাভিযানের উদ্দেশ্য নানাবিধ হতে পারে। সবার আগে আসে জানা চেনার, জগৎকে প্রসারিত করার। দুভাবে হতে পারে জানার প্রচেষ্টা। প্রথমটি হল চাঁদের মাটিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। এই উপগ্রহের আবহাওয়া কেমন, তথাকথিত বায়ুমণ্ডল আছে কিনা, থাকলে তার গতি প্রকৃতি, এই সব বোঝার চেষ্টা। জানার পরিধিতে আছে চাঁদের ভূসংস্থান বা টোপোগ্রাফি এবং এইরকম অসংখ্য বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল চাঁদের বস্তু সামগ্রীর শনাক্তকরণ। রাসায়নিক বিশ্লেষণ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই সব বস্তুর চরিত্র নির্ধারণ। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল পৃথিবীতে এই সমস্ত পদার্থের সম্ভাব্য প্রয়োগের পরিকল্পনা করা, অর্থাৎ চাঁদের দুনিয়ার পদার্থ সামগ্রীর সম্পূর্ণ ভৌত এবং রাসায়নিক জ্ঞান অর্জন করা। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা তাই এতটাই জরুরি। এই জরুরি কাজটুকুই বিজ্ঞানীরা করেছেন 70 দশক থেকে, আজও চলছে এটা। সুতরাং প্রাথমিক কাজ হল নমুনা সংগ্রহ, চাঁদ থেকে বিভিন্ন পদার্থ নিয়ে আসা। সেগুলো বিশ্লেষণ করে জানা যাবে আমাদের জন্য প্রয়োজনীয় কোন কোন সামগ্রী চাঁদে আছে। অবশ্য শুধু থাকলেই হবে না, সেই সব বস্তু পৃথিবীতে নিয়ে আসা এবং তার প্রক্রিয়াকরণ কতটা লাভদায়ক তাও ভাবা প্রয়োজন। খতিয়ে দেখতে হবে বাণিজ্যের সম্ভাবনা। 1969 সাল থেকে 2020 পর্যন্ত চাঁদ থেকে আনা নমুনার পরিমাণ মোটামুটি 383 কিলোগ্রাম। এনেছে তিনটি দেশ, আমেরিকা, রাশিয়া এবং চীন। চাঁদ থেকে সংগৃহীত পদার্থের ওপর গবেষণা করে অনেক কিছুই জানা গেছে। চন্দ্রপৃষ্ঠে মানুষ এবং যন্ত্রমানুষের পরীক্ষার ফল বিশ্লেষণ করেও কম তথ্য আসেনি বিজ্ঞানীদের হাতে। জানা গেছে চাঁদের উপরিভাগ পৃথিবীর মতো কঠিন নয়। আমাদের চেনা মাটি চাঁদে অনুপস্থিত, তার বদলে চাঁদ বিশাল ধুলোর আস্তরণে ঢাকা। এর কারণটিও স্পষ্ট, গ্রহ বা উপগ্রহ সবই সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়েছে। সূর্যকেন্দ্রিক সংসারে গ্রহ উপগ্রহ সবই সূর্য নিয়ন্ত্রিত। ওয়েদারিং বা আবহ

বিকার শব্দটি আবহাওয়ার প্রভাবে বস্তুর রূপান্তর বোঝায়। প্লাস্টিকের সামগ্রী দীর্ঘদিন রোদে রেখে দিলে সেটার নমনীয়তা কমে, তা ভঙ্গুর হয়ে যায়। এই ঘটনা যখন মহাকাশে ঘটে তখন তাকে বলা হয় স্পেস ওয়েদারিং বা মহাকাশ আবহ বিকার। চাঁদের বস্তু সামগ্রীর ক্ষেত্রে স্পেস ওয়েদারিংয়ের বিশেষ ভূমিকা আছে। ছায়াপথ এবং সৌরজগৎ থেকে আসা মহাজাগতিক রশ্মির অবিরাম বর্ষণ হয়ে চলেছে চাঁদের বুকে। এর সঙ্গে রয়েছে বিকিরণ, ইমপ্ল্যান্টেশন এবং সৌর ঝড়ের সঙ্গে সংঘাতের ফলে চন্দ্রপৃষ্ঠ থেকে কঠিন কণার ছিটকে ওঠা বা স্পাটারিং। সৌর বাতাস, সোলার উইন্ড বা সূর্য থেকে প্রবাহিত প্লাজমা দশার আধানযুক্ত মৌলর বর্ষণে চাঁদের উপরিতলের কণা অনিয়তাকার ধুলোয় পরিণত হয়। সূর্য থেকে প্রবাহিত আয়ন প্রধানত হাইড্রোজেন আর হিলিয়ামের, সঙ্গে অবশ্য কিছু অপেক্ষাকৃত ভারী মৌলও থাকে। ঝড়ের অভিঘাতে এই সমস্ত মৌল চাঁদের পিঠে থাকা ধূলিকণায় গেঁথে যায়, অর্থাৎ চাঁদের ধুলো বা রেগোলিথে দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন, হিলিয়াম আর অন্যান্য মৌল থাকার সম্ভাবনা আছে। রেগোলিথ হল বিচূর্ণ পাথর। আগেই আলোচনা হয়েছে যে চাঁদে পৃথিবীর মতো মাটি নেই। বিচূর্ণ পাথর অনুকূল উষ্ণতা ও আর্দ্রতায় বিশেষ রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে রূপান্তরিত হয়। এইসব শর্ত পূরণ চাঁদে সম্ভব নয়, এই কারণেই চাঁদে মাটিও নেই। সম্ভাবনার এই ধুলোর পরিমাণ কত, একটা আন্দাজ পেয়েছেন বিজ্ঞানীরা। লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা রেগোলিথের স্তর বর্তমানে 4 থেকে 15 মিটার পুরু। জানা অজানায় এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ প্রথম পর্ব শুনলেন। লিখেছেন ডক্টর শঙ্কর খটক।

গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। বলা হয় শব্দই ব্রহ্ম, আবার কারো কারো মতে শব্দের অন্দরেও লুকিয়ে থাকে একটি জাতির সামগ্রিক ইতিহাস। আজ আমরা যে শব্দ বলি বা যে ভাষায় কথা বলি, 1000 বা 2000 বছর আগে তা ঠিক কেমন শোনাত? অনেক সময় আমাদের মনে হয় যে আজ থেকে 1-2 হাজার বছর আগে এই বাংলা ভাষা কেমন ছিল বা কেমন শোনাত সেই কথা, আর সেসব শব্দের অর্থই বা কেমন ছিল। শব্দকে ঘিরে এমন অজস্র প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতায় তৈরি হল দেশের প্রথম শব্দ মিউজিয়াম, মিউজিয়াম অফ ওয়ার্ড, শব্দলোক। এই মিউজিয়ামটি আর 5টি মিউজিয়ামের মতো নয়। এখানে গেলে শুধু শব্দের ইতিহাস জানা নয়, সেই ইতিহাসকে নিজের চোখে পরখ করা এবং কানে শোনারও সুযোগ পাবেন আপনি। কারণ মিউজিয়াম কর্তৃপক্ষ ধনী লিপি আর ইতিহাসকে এক সুতোয় গেঁথে তুলে ধরেছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে মোট 9টি গ্যালারি নিয়ে তৈরি হয়েছে এই শব্দের জাদুঘর। আদি শব্দ, মাতৃভাষা, নবরস, ভাষার বিবর্তন, প্রতিটি ভাষায় মহাপুরুষদের অবদান, মৌখিক ঐতিহ্য, পারফর্মিং, সার্বজনীন সংলাপ এবং পাবলিক লাইব্রেরির ইতিহাস, এই নিয়ে 9টি গ্যালারি। প্রতিটি গ্যালারি সেজে উঠেছে নানান ছবি, কারুকার্য এবং বিভিন্ন আদি ভাষার লিপি দিয়ে, আদি ভাষা অর্থাৎ ব্রাহ্মী, পালি ইত্যাদি। তবে সবচেয়ে আকর্ষণীয় যেটি, সেটি হল এক একটি শব্দের সফর কাহিনী। কোন শব্দ 1000 বা 2000 বছর আগে কিভাবে উচ্চারিত হতো, তার অর্থ কী ছিল, আর সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বদলেছে তার ধ্বনি আর রূপ, সেই সমস্ত কিছুই আপনি অডিও ভিজুয়াল প্রযুক্তিতে দেখতে পাবেন এবং শুনতে পাবেন এই শব্দের জাদুঘরে। ফলে ভাষার ইতিহাস এবার শুধু পড়া নয়, আপনি চাইলে শুনতেও পারেন। অবশ্যই একদিন এই শব্দের জাদুঘর শব্দলোকে হানা দেবেন। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যাওয়ার আগে অরিজিৎ সিং আর কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর উদয়পুর, বলেছেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
2: রুক্ষ পাহাড় আর জঙ্গলে ঘেরা রাজপুতানার ইতিহাস, সূর্যবংশীয় শিলাদিত্য থেকে শুরু করে বাপ্পাদিত্য, রানা প্রতাপ, রাজসিংহ, সিসোদিয়া বংশের রাজকাহিনী।

শত বিপদের, শত্রুর আক্রমণের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু রাখার বীরগাথা, স্বাধীনতা রক্ষার জন্য আত্মত্যাগ আর অদম্য সংগ্রামের সেই সব কিংবদন্তি নিয়ে লেখা হয়েছে কত নাটক, ঐতিহাসিক উপন্যাস। জেমস টডের অ্যানালস অফ রাজস্থানি হোক বা হেমলতা দেবীর মিবার গৌরবগাথা অথবা অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, পড়তে পড়তে মনে হয় রাজপুতানার ঐতিহ্যবাহী শৌর্য বীর্যের ইতিহাসে বোধহয় দুর্বলতা বা পিছিয়ে আসার কোনো স্থান নেই। বরং এ ধরনের কাজ করেছেন যারা, রাজপুতানা তাঁদের কোনোদিনই ক্ষমা করেনি। রাজপুত জাতির কলঙ্ক বলে, কাপুরুষ বলে তাদের ঠেলে দিতে চেয়েছে বিস্মৃতির অতলে। আধুনিক ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে অবশ্য প্রশ্ন তোলা যায়, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জয়লাভ অথবা শহীদের মৃত্যু, এর মাঝে কিছুই কি হয় না? বিপদের হাত থেকে বাঁচতে, রাজ্যকে রক্ষা করতে এক রাজা যদি নিরাপদ জায়গায় সরিয়ে নেন রাজধানী, সে কি তাঁর কাপুরুষতা নাকি দূরদর্শিতা? রাজস্থানের বিখ্যাত শহর উদয়পুরের ইতিহাস ঠিক এই জায়গাতেই এক ব্যতিক্রমী কথা বলে। রানা সঙ্গ বা সংগ্রাম সিংহের যে ছেলেকে বাঁচাতে ধাত্রী পান্নাবাই নিজের চোখের জল চেপে নিজের সন্তানকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন, সেই উদয়সিংহ অর্থাৎ দ্বিতীয় উদয়সিংহ পত্তন করেন এই উদয়পুরের। রাজপরিবারের আভ্যন্তরীণ বিবাদ, ক্ষমতা দখলের লড়াই, এসবের মধ্যেই তার জন্ম। প্রভুপুত্রের প্রাণ রক্ষা করতে ধাত্রীপান্না তাকে নিয়ে আশ্রয়ের খোঁজে ছুটে গিয়েছিলেন মেবারের রাজবংশের আত্মীয় অন্যান্য সব রাজপুরুষের দরজায়। শেষ পর্যন্ত আশ্রয় মিলেছিল আশা শাহের দুর্গে। উদয়সিংহের ছোটবেলা কাটে সেখানেই। বড় হয়ে রাজ্যলাভের পরেও বারবার তিনি মুঘল আক্রমণের মুখোমুখি পড়েছেন। মেবার রাজবংশের রাজধানী চিতোরগড় ছিল একেবারে খোলা পাহাড়ের মাথায়। নিজের বিচার বুদ্ধি দিয়ে উদয়সিংহ বুঝতে পেরেছিলেন এই অবস্থানে দুর্গ রক্ষা করা প্রায় অসম্ভব। মেবার সূর্য অস্ত যেতে বেশি দিন লাগবে না, যদি না রাজধানী অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। ১৫৬৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মুঘল সম্রাট আকবর অধিকার করে নিলেন চিতোরগড়। রাজপরিবার চলে আসে কুম্ভালগড় দুর্গে। উদয়সিংহ চিন্তিত হয়ে পড়েন রাজধানী স্থাপনের জন্য নিরাপদ কোনো জায়গার সন্ধানে। সামগ্রিক সুরক্ষার দিক থেকে ভাবতে গেলে সে সময় উদয়পুরা অঞ্চলটি ছিল দুর্ভেদ্য। জল জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা পিছলাদিঘির পূব পারের এই জনপদ, কিংবদন্তি অনুসারে একদিন আরাবল্লী পর্বতের পাদদেশে জঙ্গলে শিকার করতে গিয়ে রানা উদয়সিংহ দেখা পান এক সন্ন্যাসীর। এই সিদ্ধ পুরুষ রানাকে উদয়পুরার সন্ধান দেন, অথবা বলা যেতে পারে তাঁকে আশীর্বাদ করে সেখানে রাজধানী সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। জায়গাটি অবশ্য একেবারে অপরিচিত থাকার কথা নয়, কারণ আরও পুরনো ইতিহাস খুঁজে দেখলে জানা যায় মেবার রাজবংশের শাসন আরম্ভ হয়েছিল উদয়পুরা থেকে ১৯ কিলোমিটার দূরে নাগডা শহরে। সে হল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর কথা। এরপর অষ্টম শতাব্দীতে রাজধানী চলে এলো চিতোরগড়ে। সেখানে ৮০০ বছর ধরে রাজত্ব চালানোর পর সূর্যবংশী সিসোদিয়া রাজপুত সাম্রাজ্যের রাজধানী আবার ফিরে এলো উদয়পুরায় দ্বিতীয় উদয়সিংহের হাত ধরে ১৫৫৯ খ্রিস্টাব্দ। উদয়পুরা অঞ্চলটি আগেও গুরুত্বপূর্ণ ছিল, উদয়সিংহ নতুন করে জায়গাটি সংস্কার করে রাজধানী স্থাপনের উপযোগী শহর হিসেবে গড়ে তুললেন। তাঁর নাম অনুসারে নতুন করে পরিচিতি পেল উদয়পুর। ১৮১৮ খ্রিস্টাব্দে রাজস্থান ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্যে পরিণত হবার আগে পর্যন্ত উদয়পুর ছিল মেবার রাজবংশের রাজধানী। পরের ৪০০ বছর ধরে ৭৫ প্রজন্মের রানারা রাইয়াঙ্গানের সঙ্গে উদয়পুর সিটি প্যালেসকে সংযুক্ত করে আজকের চেহারায় এনে দাঁড় করিয়েছেন। এই একটি প্রাসাদে আলাদা আলাদা ১১খানা মহল,

উদয়পুর সিটি প্যালেসের এক একটি মহলের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। সেই ইতিহাস কখনো করুণ, কখনো বা আনন্দে উচ্ছল। রানা ভীম সিং এর মেয়ে কৃষ্ণা ছিলেন পরমা সুন্দরী। তাঁর রূপগুণের খ্যাতি আকর্ষণ করে আনল তৎকালীন রাজপুতানার সবচেয়ে শক্তিশালী দুই রাজ্যের রাজপুত্রদের, জয়পুর আর যোধপুর। তাঁরা সৈন্য সামন্ত সহ দুদিক থেকে উদয়পুরে এসে উপস্থিত। এখন ভীমসিংহ কার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন? যাকেই ফিরিয়ে দেওয়া হোক, অপমানিত রাজপুত সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন? এই সমস্যায় পড়ে দুর্বলচিত্ত ভীমসিংহ পুরোহিতদের পরামর্শ নিয়ে স্থির করলেন, রাজকুমারী কৃষ্ণাকে নিয়েই যখন সমস্যা, তার মৃত্যুতেই আসবে শান্তি। একথা কৃষ্ণাকে জানানো হলে নিজের পিতার রাজ্য আর সম্মান রক্ষার জন্য আত্মত্যাগ করতে সম্মত হলেন রাজকুমারী। হাসি মুখে বিষপান করলেন কৃষ্ণাকুমারী। এই নির্মম ঐতিহাসিক ঘটনাকে জীবন্ত নাট্যরূপ দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। রাজ্য রক্ষার জন্য নিজের নিষ্পাপ কন্যাকে এভাবে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন ভীমসিংহ। তাকে ক্ষমা করেনি রাজপুতানার ইতিহাস। ইতিহাসে তিনি এক কলঙ্কিত চরিত্র হয়েই রয়ে গেছেন। পরে অনুতপ্ত ভীমসিংহ কন্যার স্মৃতিতে একটি মহল প্রতিষ্ঠা করেছিলেন। সেই মহলই হল কৃষ্ণাবিলাস, যা এখন মিনিয়েচার পেন্টিংয়ের একটি অনবদ্য সংগ্রহশালা। কৃষ্ণাকুমারীর বিবাহের উৎসব পর্যবসিত হয়েছিল মৃত্যুর বিষাদে। আবার অন্যদিকে রানা দ্বিতীয় সংগ্রাম সিংহের বিবাহের সময় তার মহিষীর সখীদের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল মনোরম এক বাগানবাড়ি। 48 জন সখীকে বিবাহের যৌতুক হিসেবে উদয়পুরে পাঠিয়েছিলেন মহারানীর বাবা। এদেরই বাসস্থান সাহেলিয়ো কি বাড়ি। সাদা মার্বেল পাথরে তৈরি ফোয়ারা আর বাগিচা ঘেরা বাড়িটি স্থাপত্য আর ভাস্কর্য শিল্পের এক অসামান্য নিদর্শন। সিটি প্যালেসের ছাদের ওপরে রয়েছে অমর বিলাস, রানা প্রতাপের পুত্র অমর সিংহের নামে তৈরি। ফোয়ারা, গাছ, পাখির ডাক সব মিলিয়ে চারধারে স্তম্ভ দিয়ে ঘেরা এই চোখটি যেন এক শান্তির মরুদ্যান। উদয়পুরকে বলা হয় প্রাচ্যের ভেনিস। প্রাসাদ, বাগান, ইমারত আর স্থাপত্যের পাশাপাশি এই শহরের মূল আকর্ষণ হল কৃত্রিম হ্রদ। লেক পিছলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সারা শহর। এর সৌন্দর্যের আকর্ষণে বহু মানুষ ভোরবেলা চলে আসেন, প্রতীক্ষায় থাকেন লেক পিছলায় সূর্যোদয় দেখার জন্য। হ্রদটি কৃত্রিম হলেও এর সঙ্গে জড়িয়ে আছে মেওয়ারের প্রাচীন ইতিহাস। মহারানা লাখার রাজত্বকালে শস্য পরিবহন করত বঞ্জারা নামে একটি উপজাতি। শোনা যায় জলপথে শস্য পরিবহনের জন্য তারাই 1362 খ্রিস্টাব্দে এই হ্রদ তৈরি করেছিল। উদয়পুর সিটি প্যালেসের উত্তরে রয়েছে প্রায় 400 বছরের পুরনো জগদীশ মন্দির। ইন্দো আর্য স্থাপত্য শৈলীতে তৈরি মন্দিরটির কারুকার্য চোখ জুড়িয়ে দেওয়ার মতো। এর প্রাঙ্গণে রয়েছে শ্রীজগন্নাথ দেবের একটি মূর্তি, কালো পাথরে তৈরি। এই মন্দিরটিও তৈরি করেছিলেন মহারানা দ্বিতীয় উদয়সিংহ।

ইতিহাস অনুরাগীদের চোখে আর একটি গুরুত্বপূর্ণ স্থান হল আহের মিউজিয়াম। এখানে রয়েছে খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে মেবার রাজবংশের শাসনকাল পর্যন্ত বহু ঐতিহাসিক মূর্তি, প্রত্নতাত্ত্বিক সামগ্রী ইত্যাদি। সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটন শিল্পের সমাহারে গড়া উদয়পুর। আধুনিকতার ছোঁয়ায় রাজপুতানার গৌরবময় ইতিহাসকে দেশ বিদেশের পর্যটকদের কাছে পরিবেশন করার গুণে এ শহর হয়ে উঠেছে যথার্থই অনন্য। সবচেয়ে বড় কথা, এই ঐতিহাসিক

0: শহর আজও আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসকে নতুন করে ভাবার, ইতিহাসের নতুন ব্যাখ্যার প্রয়োজনীয়তা কতখানি। মুঘল শাসকদের সঙ্গে সম্মুখ সমরে যেতে চাননি বলেই রানা উদয়সিংহ যে ভীরু বা দুর্বল ছিলেন এ কথা মনে করা ঠিক হবে না। রানা উদয়সিংহ যদি সেই সময় উদয়পুরে রাজধানী সরিয়ে নিয়ে না আসতেন, আমরা কি পেতাম মেওয়ার রাজবংশের পরবর্তী এতগুলি প্রজন্মের ইতিহাস? আমরা কি পেতাম মহারানা প্রতাপ সিংহকে, যিনি এই উদয়সিংহেরই পুত্র? রানা উদয়সিংহের দূরদর্শিতার ফলেই আমরা পেয়েছি মেবার রাজবংশের পরবর্তী ইতিহাসের রাজধানীকে, সেই গৌরবময় ইতিহাসের পীঠস্থানকে। এ কথা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। উদয়পুর আমাদের ভাবতে শেখায় ইতিহাস শুধুই যুদ্ধ সর্বস্ব বীরত্ব আর আত্মত্যাগের কথা বলে না, বরং সংরক্ষণ, সুশাসন আর সুরক্ষার গুরুত্বকেও অনুভব করতে শেখায় বারে বারে। রাজপুতানার ইতিহাসে সেই গৌরবগাথার নাম উদয়পুর।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকে শহর ছিল উদয়পুর, বললেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। এখন শুনবেন কথিকা অথরথ কথা, বলছেন স্বপন ঠাকুর।
2: জগন্নাথের রথযাত্রা আন্তর্জাতিক হলেও বঙ্গের রথ উৎসব কোনো অংশে কম নয়। রথযাত্রা শারদ উৎসবের শুভ সূচনা করে দুর্গা প্রতিমায় মাটির প্রলেপ দিয়ে। রথের সঙ্গে যাত্রার যোগ অবিচ্ছিন্ন। এদিন থেকেই শুরু হয় যাত্রাপালার বিজ্ঞাপন ও বায়না। উল্টো সোজা মিলিয়ে রথের মেলা দুটি বেলার হলেও বাংলার লোকশিল্প, বিশেষ করে মাটির পুতুলের বিকিকিনিতে জমে ওঠে। রথকেন্দ্রিক ব্রত ও আলপনা তথা বৈচিত্র্যময় লোকযাপন জড়িত আছে বঙ্গের রথ উৎসবে। রথ প্রাচীনকালের নিছক যানবাহন তথা যুদ্ধযান। রথের বাহন প্রধানত ঘোড়া। রথযান আর্য সংস্কৃতির নিদর্শন বলে অধিকাংশের বিশ্বাস। হরপ্পা সভ্যতায় ঘোড়া বা রথের কোনো চিহ্ন আবিষ্কৃত হয়নি। ক্রমশ বৈদিক সভ্যতার প্রচ্ছদ হয়ে ওঠে ঘোড়ায় টানা গতিময় রথ। ঋগ্বেদে ঘোড়ায় টানা রথের কথা আছে। বৈদিক দেবতা, বিশেষ করে ইন্দ্র, উষা, অগ্নি প্রমুখদের নিজস্ব রথ ছিল। প্রাচীনকালে রথের দুটি শ্রেণীবিভাগ দেখা যায়। উচ্চমানের রথের নাম পরমরথ, তুলনায় নিকৃষ্ট রথের নাম কদরথ। রথের ছাউনি হতো তিন ধরনের, যথা বস্ত্র, কম্বল, চর্মন অর্থাৎ কাপড়, পশমের তৈরি কম্বল এবং পশুর চামড়া। দেবযান রথের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সংস্কৃতি ও দর্শনের নানান অনুষঙ্গ। দেবরথ প্রধানত রথ ও বিশেষ শৈলীর মন্দির স্থাপত্যের এক মিশ্র আঙ্গিক। সরল ভাষায় বলা যেতে পারে, রথের ওপর চলমান মন্দির হল দেবযান রথ। দেবযান রথ যেন ঈশ্বরের সচল আবাস বা মন্দির। ঈশ্বর মূর্ত ও বিমূর্ত রূপে আরাধিত হন, মূর্ত ভাবনায় পূজিত হন দেব বিগ্রহ রূপে মন্দিরে বা গৃহে। মন্দিরে পূজিত দেব বিগ্রহ তিন প্রকার, যথা অচল বা ফিক্সড, চল বা ভ্রাম্যমান এবং চলাচল অর্থাৎ কখনো মন্দিরে আবার কখনো তিনি ভ্রাম্যমান। চলাচল মূর্তির অপর নাম উৎসব মূর্তি। চলাচল বিগ্রহ কিংবা অচল মূর্তির কোনো প্রতিনিধি স্থানীয় বিগ্রহকে নিয়ে হয় মূলত রথযাত্রার অনুষ্ঠান। মন্দিরের সঙ্গে রথের সম্পর্কটি আরও স্পষ্ট হয়ে উঠেছে স্থাপত্য ও মূর্তি ভাস্কর্যের প্রেক্ষিতে। মন্দির স্থাপত্যেও রথ মন্দির অর্থাৎ রথের ওপর মন্দির দেখা গেছে, যেমন উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির কিংবা পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের ল্যাটেরাইট পাথরে তৈরি ছোট রথাকৃতি দেবালয়। অনেক সময় মন্দির স্থাপত্যে রথ পরিভাষা বিশেষ, যেমন রথ বলতে গর্ভগৃহের ওপরে আলংকারিক উল্লম্ব শিখরকে বোঝায়। রথের সংখ্যা বৃদ্ধি পেলে মন্দিরের আকৃতি বৃদ্ধি পায়। একইভাবে মূর্তি ভাস্কর্যের পাদপীঠে রথ মানে খাঁজ, যেমন ত্রিরথ, পঞ্চরথ ইত্যাদি তিনটি বা পাঁচটি খাঁজ দেখা যায়। প্রাচীন যুগে রথকে কেন্দ্র করে হেমাস্য রথ মহাদান যজ্ঞ অনুষ্ঠিত হত। রাজা লক্ষ্মণ সেনের তর্পণ দিঘি তাম্র শাসনে সোনার তৈরি ঘোড়ায় টানা রথের দান যজ্ঞের কথা উল্লেখ আছে। বিভিন্ন পুরাণ, উপপুরাণ, প্রাচীন সাহিত্যয় রথযাত্রার বর্ণাঢ্য বিবরণ আকর্ষণীয়। ত্রয়োদশ শতকের হেমাদ্রি পণ্ডিত লিখেছেন, মার্গশীর্ষ অর্থাৎ অঘ্রাণ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত দেবতার রথযাত্রা জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার জন্য করা উচিত। দেবতা অনুসারে রথযাত্রা আলাদা আলাদা দিনে হবে। আশ্বিন মাসের শারদীয়া মহানবমী তিথিকে রথনবমী বলে। এদিন দুর্গার রথযাত্রা উৎসব নির্দিষ্ট হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিকে রথ সপ্তমী বলার মূল কারণ হল এদিন সূর্যদেবের রথযাত্রা নির্দিষ্ট হয়েছিল। মৎস্যপুরাণে আছে চৈত্র মাসে শিবের রথযাত্রার বর্ণনা। জৈন ধর্ম গ্রন্থাদিতে বর্ণিত হয়েছে চাতুর্মাসের পর পার্শ্বনাথ ও মহাবীরের রথযাত্রার কথা। বিষ্ণুধর্মোত্তর উপপুরাণের তৃতীয় খণ্ডের 117 অধ্যায়ের দেবযাত্রা বিধি থেকে রথযাত্রা সম্পর্কে আকর তথ্যাদি মেলে। এখান থেকে জানা যায়, প্রতি বছর নির্দিষ্ট দিনে রাজকীয় পৃষ্ঠপোষকতায় রথযাত্রা অনুষ্ঠিত হতো ভারতবর্ষে। বেশ কয়েকদিন ধরে রথযাত্রা পালিত হতো। নির্দিষ্ট দেবতার নির্দিষ্ট তিথি ছিল রথযাত্রার। যে দেবতার তিথি জানা যেত না, তাঁর রথযাত্রা হতো পূর্ণিমার দিনে। বাসুদেব শ্রীকৃষ্ণের রথযাত্রা যে কোনো মাসের পূর্ণিমাতে অনুষ্ঠিত হতো। বাংলার রথযাত্রার মূলে আছে উড়িষ্যার নীলাচলের জগন্নাথের রথযাত্রার অপ্রতিহত প্রভাব। তবে পার্থক্য আছে বিলক্ষণ। যেমন পুরীর রথযাত্রায় তিনটি দেববিগ্রহের রথ আলাদা আলাদা হলেও বাংলায় জগন্নাথ বলরাম সুভদ্রা একটি রথেই চড়েন। বাংলার প্রাচীন জগন্নাথ মাহেশে পূজিত হচ্ছেন। প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, জগন্নাথের সেবক দ্বাদশ গোপালের অন্যতম কমলাকর পিপিলায়ের আমল থেকে রথযাত্রার ধুমধাম শুরু। হুগলির গুপ্তিপাড়া রথযাত্রাও উল্লেখযোগ্য। বিগ্রহ প্রতিষ্ঠার পর 13 চূড়া বিশিষ্ট কাঠের তৈরি রথে জগন্নাথের রথযাত্রার সূচনা হয়েছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি। রথের মেলার পত্তন সেই সময় থেকেই। কলকাতার কয়েকটি প্রাচীন রথ হল বসাকবাড়ি, সাবর্ণ রায় চৌধুরী, বেহালার মুখোপাধ্যায় পরিবার, বাওয়ালির জমিদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, রানী রাসমণির নামাঙ্কিত রথযাত্রা ইত্যাদি। বাংলায় রথ শুধু দারু নির্মিত নয়, ধাতব রথও উল্লেখযোগ্য। গবেষক তারাপদ সাঁতরা পশ্চিমবঙ্গে সর্বমোট 41টি পিতলের রথের সন্ধান দিয়েছেন, যার মধ্যে বর্ধমানের বনকাঠির রথ প্রাচীনতম এবং খোদাই কার্যে অনুপম। বাংলায় রথের কাঠ এবং ধাতুর ভাস্কর্যগুলি এক কথায় সুন্দর। জোড়া ঘোড়া থেকে শুরু করে সারথি, নানা ধরনের দারু ও ধাতু পুতুল, যেমন বৈষ্ণব বৈষ্ণবী, ঢোল বাদিকা, শ্বেত হংস, বালক বালিকা, দারোগা, মেছনি ইত্যাদি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। রথের চিত্রশিল্প এক কথায় অনবদ্য। বাংলায় শুধু জগন্নাথের রথ নয়, বিভিন্ন দেবদেবীর রথযাত্রা দেখা যায় আষাঢ় মাসে কিংবা অন্যান্য সময়ে। এগুলিকে ব্যতিক্রমী রথযাত্রা অনেকে বলেন। জগন্নাথের পরিবর্তে নানা নামে পরিচিত কৃষ্ণ, বলরাম,

0: এবং অক্রূরের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বাংলায় রাম বা রঘুনাথের রথযাত্রা বর্ণাঢ্য উৎসব। রাঢ় অঞ্চলে অনেক গ্রামে রথে করে মুক্ত স্নানে বের হন ধর্মরাজ ঠাকুর। বাঁকুড়ার আকুয়ের গবপুরে রথযাত্রার দিনে ধর্মরাজ স্বরূপনারায়ণ তাঁর দুই স্ত্রী কামিক্ষে এবং ধামাস কন্যাকে নিয়ে রথে করে গ্রাম প্রদক্ষিণ করেন। বর্ধমানের পালিগ্রাম পিলসোঁয়া কৈথুন গ্রামেও ধর্মরাজের রথযাত্রা জমজমাট লোক উৎসব। বাঁকুড়ার প্রদ্যুম্নপুরের আধারকুলি ধর্ম ঠাকুরের রথযাত্রায় সামিল হন শীতলা ও ওরাই চণ্ডী দেবী। বঙ্গের রথোৎসবে শাক্তদের ভূমিকা উজ্জ্বল। বীরভূমে তারাপীঠে তারাদেবী রথযাত্রা, পূর্ব বর্ধমানের কলিগ্রামে হয় জয়দুর্গার রথযাত্রা, দেবী অন্নপূর্ণার রথযাত্রা হয় হুগলির ভদ্রেশ্বরে, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে মহাসমারোহে পালিত হয় দেবী রথযাত্রা। রথকেন্দ্রিক ব্রত আছে বাংলায়, তার নাম রথাই পথাই বা কথাই। পশ্চিমবঙ্গে গৌড় মালদহে এবং পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার নেত্রকোনা কিশোরগঞ্জের বেশ কিছু পরিবারে রথব্রত পালিত হয়। পশ্চিমবঙ্গে পালিত হয় বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে। ব্রতের সঙ্গে চণ্ডীর কোনো সম্পর্ক না থাকলেও পূর্ববঙ্গে একে রথাই চণ্ডী ব্রত বলে থাকে। ব্রতের প্রধান উপকরণ চিনির ছাঁচে তৈরি রথের মিষ্টান্ন। জোড়া রথের মোটিফ আলপনায় ব্যবহার করেন ব্রতীরা। ঘট স্থাপন করে ব্রতীরা ষোলো কলা ফলকুচো মিষ্টি ইত্যাদির নৈবেদ্য নিয়ে এসে ঘট পুজো করেন এবং শেষে ব্রত কথা শোনেন। জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ব্যতিক্রমী উৎসব রাবণ কাটার মেলা বসে বাঁকুড়ার কোতলপুর থানার রায়বাঘিনী গ্রামে। ভান্ডারা লুট নামে এক ব্যতিক্রমী লোক উৎসব পালিত হয় হুগলি জেলার গুপ্তিপাড়ার জগন্নাথের রথযাত্রার উল্টো রথের পূর্ব দিনে। বৈচিত্র্যময় বাংলায় রথ কথার বৈচিত্র্যও কিন্তু কম নয়।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা অথ রথ কথা, বললেন স্বপন ঠাকুর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, পরিবেশন করবেন পূর্বাচল বেরা, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরবরাকে খেয়াল পরিবেশন করলেন পূর্বাচল বেরা। তাকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 9:30 হয়ে 41 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 10:01 হয়ে 15 সেকেন্ড। শুরু হচ্ছে মনের মতো গান। আজকে এই গানের আসরে আপনাকে স্বাগত জানাই। আজকের এই আসর সাজানো হয়েছে পথ চলার গান দিয়ে। এই গানের আবেদন চিরন্তন, এ গান জীবনের পথে চলার বার্তা দেয়। এখন কথার বাহুল্যকে দূরে সরিয়ে রেখে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব পথ চলার গানে। আজকের অনুষ্ঠানের প্রথম গান গৌতম মুখোপাধ্যায় পরিচালিত 1982 সালে মুক্তিপ্রাপ্ত ত্রয়ী ছায়াছবি থেকে, রাহুল দেব বর্মন, কিশোর কুমার আর আশা ভোঁসলের কণ্ঠে।

বাংলায় পথ চলার গানগুলো শিল্পীর অসাধারণ কণ্ঠমাধুর্য আর সুরের জাদুকরী স্পর্শে হয়ে উঠেছে অনবদ্য। শিল্পীর কল্পনার ছোঁয়ায় বাস্তবের পথে চলতে চলতে কলেজ থেকে বাড়ি ফেরার পথে লাজুক মেয়েটিকে দেখে পথ চলতে চলতে কোনো এক তরুণ দ্বিধাকম্পিত কণ্ঠে গান গেয়ে আহ্বান জানিয়েছে প্রয়োজনের তাগিদে, যে গান আপনাদের অন্তরকে স্পর্শ করবে একথা নিশ্চিতভাবেই বলা যায়।

সালটা 1959। বিকাশ রায়ের পরিচালনায় মুক্তি পেল তৎকালীন সময়ে সুপারহিট বাংলা ছায়াছবি মরুতীর্থ হিংলাজ। দীঘার উপকূলবর্তী এলাকাকে বেলুচিস্তানের মরুভূমির বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে এই ছবিতে। শিল্পীর সুরের সমুদ্রে পাড়ি দিয়ে এই গানের তীর্থযাত্রীরা বহু দুর্গম পথ অতিক্রম করেছেন। মরুতীর্থ হিংলাজ ছায়াছবি থেকে এখন যে গানটি শোনাবো আপনাদের, সে গান কয়েক মুহূর্তের জন্য আরও একবার মরুতীর্থ হিংলাজের ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতির কথা মনে করিয়ে দেবে। আজ থেকে এতগুলো বছর আগে কোনো রকম চাকচিক্য ছাড়াই শুধুমাত্র অভিনয় দক্ষতা আর শিল্পী কণ্ঠের জাদুতে ছবিটি কালজয়ী হতে পেরেছে।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান। এখন শোনাব রোম্যান্টিকতা আর আবেগের মিশ্রণে নির্মিত আরও একটি পথ চলার গান রাহুল দেববর্মনের কণ্ঠে।

1957 সাল, মুক্তি পেল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নীরেন লাহিড়ীর পরিচালনায় সেই সময়ের অন্যতম জনপ্রিয় ছায়াছবি পৃথিবী আমারে চায়। এই ছবিতে সৎভাবে জীবনে বেঁচে থাকার তাগিদে একজন শিক্ষিত যুবক ফেরিওয়ালা হয়ে হাসি মুখে সংসারের প্রয়োজনীয় সামগ্রীর বসরা সাজিয়ে গান গাইতে গাইতে পথে নেমে পড়েছে পথ চলতি মানুষের দরবারে। এই ছবিতে অসাধারণ গল্প, মহানায়কের অসাধারণ অভিনয় ছবিটিকে দিয়েছে অমরত্ব।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান, আজ শুনছেন পথ চলার গান। এরকম আরও একটি গান শোনাবো আপনাদের, যে গান একজন পরিশ্রমী সৎ মানুষের জীবন সংগ্রামের গান, হাসি মুখে দুঃখকে জয় করে কঠিন সংগ্রামে বেঁচে থাকার গান, মানুষের কাছে মানুষের দরবারে এ গান গেয়ে তার জিনিসপত্রের পসরা নিয়ে আরও একবার আরও একদিনের জন্য নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখার গান। এমন একটি কালজয়ী গান ভানু পেল লটারির ছায়াছবি থেকে, ভানু বন্দ্যোপাধ্যায় লিপে, শ্যামল মিত্রের কণ্ঠে।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান, আজ পথ চলার গান শুনছেন। আসলে জীবন পথে চলতে গেলে একজন সঠিক মানুষকে প্রয়োজন হয়, যে মানুষটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গে থাকবে এবং যে মানুষটা ভুল ত্রুটি সংশোধন করিয়ে জীবনের প্রতি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা দেবে। এরকম মানুষকে সত্যি জীবনে প্রয়োজন। আসলে ভালো ঘর বাঁধতে গেলেও কিন্তু একা বাঁধা যায় না, আর একজনের প্রয়োজন, যে মানুষটা পথ চেনাবে। পথের মধ্যে সমস্ত বিপদ সংকুল পরিস্থিতিকে জয় করতে শিখিয়ে যন্ত্রণায় বিপদে পাশে থেকে পথ চলার অনুপ্রেরণা দেবে।

জীবন পথে চলতে গেলে সত্যি উপযুক্ত দুজন মানুষের প্রয়োজন হয়। গানটি শুনলেন দুজনের ছায়াছবি থেকে, আশা ভোঁসলে আর বাপি লাহিড়ির দ্বৈত কণ্ঠে। এখন সলিল চৌধুরীর কথায় ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি এমনই গান শোনাব, যে গান পথ চলার গান।

1959 সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মুক্তি পেল তৎকালীন সময়ের আরও একটি বিখ্যাত বাংলা ছায়াছবি নীলাকাশের নিচে। এই ছবির মাধ্যমে তৎকালীন সময়ের ব্রিটিশ ভারতের শেষদিককার কলকাতার নানান স্তরের মানুষের জীবনচিত্র অঙ্কিত হয়েছে। একজন চৈনিক ফেরিওয়ালার সঙ্গে বাঙালির ঘরের মেয়ে বাসন্তীর প্রেম চিত্রিত হয়েছে এই ছবিতে। পথ চলতি চৈনিক ফেরিওয়ালার ভাবনায় হেমন্তের কণ্ঠ মাধুর্য গতিমান নদীর রূপচিত্রণে সহায়ক হয়ে উঠেছে।

1955 সালে বিশিষ্ট পরিচালক সুবীর মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল তৎকালীন সময়ের ব্লকবাস্টার হিট ছবি সাপমোচন। পরিবারের সঙ্গীত চর্চার ওপর, গুরুর অভিশাপ এই মূল থিমের ওপর ছবিটি নির্মিত হয়েছে। পারিবারিক অভিশাপ থেকে মুক্ত হওয়ার লড়াই আর উত্তম সুচিত্রার রোম্যান্টিক প্রেমের রসায়ন এই ছবিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। প্রাণহীন যান্ত্রিক শহরের নিষ্ঠুরতা ও মানুষের অন্তর্নিহিত বেদনার প্রকাশ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়ায় গান। মহানায়কের লিপে পথ চলতি মানুষের কাছে কঠোর বাস্তবতাকে চিনিয়ে দিয়েছে আরও একবার।

শোনা মনকে ক্ষতবিক্ষত করে, বিষাদগ্রস্ত হৃদয় পথ চলতি গানের মাধ্যমে হারিয়ে যেতে চায় দূরে, আরো দূরে, বহু দূরে, এক অজানা ঠিকানায়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গান।

জীবন পথে পথ চলার অঙ্গীকার করে ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসা নিয়ে শহরের কোলাহল থেকে প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদন পেতে রোদ বৃষ্টি সবুজ গভীর বন জ্যোৎস্না চাঁদকে নিবিড়ভাবে উপলব্ধি করতে মন চলে যেতে চায় শহর থেকে অনেক দূরে নির্জনতার মাঝে এক অনাবিল আনন্দ আস্বাদন করতে। এইরকমই এমন পথ চলার গান এখন শোনাব আপনাদের, যে গান আজও সব প্রজন্মের মানুষকে নস্টালজিক করে তুলবে অচিরেই। শিল্পী মান্না দে

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান। আজ মনের মতো গান সাজানো হয়েছে পথ চলার গান দিয়ে। সালটা 1961, মুক্তি পেল বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত সেই সময়কার ব্লকবাস্টার মাল্টিস্টারার সুপার ডুপার হিট বাংলা ছায়াছবি সপ্তপদী। এ ছবির সঙ্গীত পরিচালক ছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। কৃষ্ণেন্দু ওরফে উত্তম কুমার আর রীনা ব্রাউন ওরফে সুচিত্রা সেন মোটর বাইকে করে বেরিয়ে পড়েছেন এক অজানার উদ্দেশ্যে, শুধুমাত্র ভালোবাসাকে ভরসা করে। আগেই বলেছি, জীবনপথে চলতে গেলে সঠিক মানুষের প্রয়োজন, আর ভালোবাসার মানুষ যদি সঠিক হয় তাহলে দুর্গম পথ অতি সহজেই অতিক্রম করা যায়। মনে হয় এক রোম্যান্টিক মুহূর্তের কথা, যে মুহূর্তে তাদের মনের একমাত্র চাহিদা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি তো, এমন রোম্যান্টিকতার সংমিশ্রণে গাওয়া গানে পথ শেষ হোক আমরা কেউই চাই না। অনবদ্য অভিনয়ে, অসাধারণ চিত্রনাট্য, গানের এমন মধুকরী কথা, সুর, শিল্পীর মুনশিয়ানায় এ গান পথ চলার গান হয়ে চির অমরত্ব পেয়েছে। এখন সপ্তপদী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা।

আপনারা নিশ্চয়ই চাইছেন গানের এই সফর, এ চলার পথ আজ যেন শেষ না হয়। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না, ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলে দিচ্ছে আজকের মতো মনের মতো গানের আসর থেকে বিদায় নিতে হবে আমাদের। এতক্ষণ আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। যেতে যেতে আজকের অনুষ্ঠানের শেষ গান রেখে গেলাম আপনাদের জন্য, 1967 সালে সলিল সেনের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অজানা শপথ ছায়াছবি থেকে মন্টু ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ও সুরে আরও একটি অসাধারণ পথ চলার গান।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রামধনু। আজকের অনুষ্ঠানের শুরুতেই নজরুলগীতি পরিবেশন করবেন তানিকা ভট্টাচার্য।

রম্যগীতি শুনবেন সকাল 11:30 রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকের অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আর আপনারা ভালো থাকাটাই তো ভীষণ ভীষণভাবে জরুরি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই অনুষ্ঠানে, সেই বিষয় নিয়ে কথা বলার আগে আমার দুটো কথা ভীষণ মনে পড়ছে। যেমন ধরুন, শ্যামলা গায়ের কাজলা মেয়ে, তার পরনে ডুরে পার নীলাম্বরের শাড়ি, আঁচল কোমরে বেঁধে আটপৌরে সাজে সে যেন অনন্যা। হ্যাঁ, ঠিক এই রকমটাই আমাদের চোখে ভাসে যখন আমরা গ্রামের আটপৌরে সাজসজ্জার কথা বলি বা ভাবি। কিন্তু দিনকাল তো অনেক বদল হয়ে গেছে, আর ওই যে একটি মুঠোফোন এখন আমাদের সঙ্গী হয়েছে, সেই মুঠোফোনের সঙ্গ ধরেই কিন্তু আমাদের রোজকার দৈনন্দিন জীবনে শহর গ্রাম বা গ্রাম শহর সব যেন একেবারে কেমন একটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে কথা বলবো কী নিয়ে সেটা বলি তাহলে। আজকে কথা বলবো আটপৌরে থেকে হাল ফ্যাশন, কোথায় গ্রামের অবস্থান, এই বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দিব্যেন্দু বিকাশ দত্ত, এবং তার সঙ্গে রয়েছেন আরও একজন আমাদের অতিথি, তিনি হলেন পেশায় একজন বিউটিশিয়ান, নাসিম মুর্তজা। আমি দুজনকেই আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: হ্যাঁ, যেমনটা বলছিলাম আর কি, যে আটপৌরে থেকে হাল ফ্যাশন, কোথায় গ্রামের অবস্থান, এইটাই আজকে আমাদের বিষয়। এবং এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করার আগে আমি স্যারের কাছে আসব। এই যে ফ্যাশন, ফ্যাশন এটা বলতে আমরা কি বুঝছি, আর কেনই বা হাল ফ্যাশন, এই হাল ফ্যাশন কথাটা তার সঙ্গে জুড়ে রয়েছে, এইটা যদি একটু প্রথমে বলেন।
4: ফ্যাশন বলতে সাধারণতভাবে আমরা যেটা বুঝি, সেটা কোনো একটা নির্দিষ্ট সময়ের জনপ্রিয় বা প্রচলিত পোশাক, স্টাইল হতে পারে বা পছন্দের একটি ধারাকে বোঝায়। এটা পোশাকের ডিজাইন, কাট, আমরা অনেক সময় এটাকে সিলভেট বলে থাকি, এবং ব্যবহার থেকে শুরু করে চুলের স্টাইল, মেকআপ, এগুলোকেও বোঝায়, এবং সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়।
2: আচ্ছা,
4: তো সেই সময়ের সাথে যদি এখনকার পরিবর্তন, যে স্টাইল যেটা চলছে সেই স্টাইলটাকে যদি আমরা এখন ধরে নিই, কিছু সময়ের জন্য সেটা চললো, তারপরে আবার পরিবর্তন হবে, সেই জন্য আমরা এই হাল ফ্যাশন কথাটাকে নিয়ে আসি। এবং ফ্যাশনটা খুব আগে যেরকম ফাস্ট চেঞ্জ হচ্ছে, আগে এটা ফাস্ট চেঞ্জ হতো না, সেই ফাস্ট চেঞ্জটাকে বলে থাকি, সেই জন্য আমরা বলে থাকি এটা ফাস্ট ফ্যাশন আর স্লো ফ্যাশন।
2: আচ্ছা,
4: তো স্লো ফ্যাশন হলে কি হতো, অনেক দিন ধরে চলতো, আর ফাস্ট ফ্যাশন মানে খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে।
2: আচ্ছা, মোটামুটি একটা বিষয় যেটা আমরা কথায় কথায় বলি যে হাল ফ্যাশন, সেটা বোঝা গেল। কিন্তু আমি নাসিমের কাছে আসছি। নাসিম,

0: নাসিম, তুমি আমাকে বলো যে যেহেতু তুমি এই একটা পেশায় রয়েছো যেখানে সাজসজ্জা ব্যাপারটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই পেশাটার সঙ্গে তুমি রয়েছো এবং তার পাশাপাশি তুমি দীর্ঘ সময় গ্রামে বাস করেছো, গ্রামে থেকেছো, বেড়ে ওঠা তোমার সেখানেই এবং এখনও তোমার অনেক আত্মীয় স্বজন তারা সেখানেই থাকে তুমি আমাকে বলছিলে। তো এই যে কথাটা আমরা বলছি ফ্যাশন বা হাল ফ্যাশন যেটাই বলি না কেন, সেটা কি কখনো আগেও গ্রামে তার ছোঁয়া ছিল নাকি সেটা সত্যি সত্যি আজকেই আমরা সেটার ছোঁয়া পাচ্ছি গ্রামে, না বরাবরই তার মধ্যে একটা গ্রামীণ মানুষদের পরশ বা যোগাযোগ সেই সময়ও ছিল বা এখনো আছে, কি মনে হয় তোমার?
1: দেখো, ফ্যাশন বলতে যে এখন এই হালে চলছে তা না, ফ্যাশন কিন্তু অনেক আগে থেকে, মানে বহু কালের এইটা মানুষের, আমরা যখন সাধারণভাবে ধরো এই যে আটপৌরে কথাটা বললে, এই আটপৌরে আগে বলে না আটপৌরে শাড়ি পরবো, কিন্তু শুধু আটপৌরে শাড়িতে নয়,
0: আটপৌরে কথাটার সঙ্গে একটা শাড়ি জড়িয়ে আছে,
1: কিন্তু এটা আটপৌরে মানে খুব সাধারণ পোশাক, মানে যেটা আরামদায়ক পোশাক, যেমন আমার বাবারা পরতেন ধুতি লুঙ্গি ফতুয়া, এগুলোও কিন্তু আটপৌরে। আর যেটা হতো সুতি দিয়ে, মানে আগেকার মানুষ খুব আরাম থাকতে পছন্দ করতেন, সেই জন্য সেটা সুতির কাপড় খুব আরামদায়ক সেটা নিয়ে পরতো, আমার মারা যেমন সুতির শাড়ি পরতো, এটা হচ্ছে আটপৌরে ব্যাপার। কিন্তু তখনও যে ফ্যাশন ছিল না তা বলবো না, কারণ আমার মা কাকিমা জেঠিমাদেরও দেখেছি বিকাল হলে সুন্দর করে মাথায় তেল দিয়ে, মানে আগেকার যে একটা গন্ধ তেল পাওয়া যেত, সেই তেল মেখে সুন্দর করে বিনুনি করে টিপ পরে মাথায় সিঁদুর দিয়ে, মানে যারা যারা সিঁদুর পরতেন দিয়ে একটা নিজেকে একটা মানে একটা সবার সামনে একটা প্রেজেন্টেবল করার মতো একটা জায়গায় নিয়ে আসতো, সেটাও কিন্তু ফ্যাশন, সেটা তখনকার ফ্যাশন। তো সেই ফ্যাশনটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকে, যে স্যার এক্ষুনি বললেন যে স্লো ফ্যাশন আর এখন খুব ফাস্ট ফ্যাশন, তখন ফ্যাশন ছিল কিন্তু আস্তে আস্তে সেটা স্লো ভাবে এসেছে, কিন্তু এখন যেমন খুব ফাস্ট হচ্ছে।
0: এবং ওই যে প্রথমেই আমি যেটা বলছিলাম যে একটা মোবাইল ফোন এত বেশি সকলের হাতে হাতে এখন পৌঁছে গেছে, সেটা যে চট করে আজকে আমি বিদেশে একজন কি ধরনের পোশাক পরছে তার কি কালার কম্বিনেশন সেটা আমি একটা ছোট্ট গ্রামে বসেও দেখে ফেলতে পারছি এবং তার প্রভাব এখানকার যে বাজার বা যেই সমস্ত পোশাকের বাজার বলুন বা সাজসজ্জার জায়গা বলুন সেখানে খুব তাড়াতাড়ি পড়ছে, তাই তো স্যার?
2: নাকি সোশ্যাল মিডিয়া আমাদের প্রচন্ডভাবে প্রভাবিত করেছে, বা আপনি যেরকম ইন্টারনেট বলুন বা টিভিতে সিরিয়ালে যেগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু গ্রাম বাংলাকে প্রচন্ডভাবে তাদেরকে জানান দিচ্ছে যে কিনা এই ধরনের নতুন ফ্যাশন চলছে বাজারে,
0: একদম।
2: তো সেই জন্য আস্তে আস্তে চেঞ্জটাও সেটা আসছে, কিন্তু পুরনো যদি আমি বলে থাকি সেই হাল ফ্যাশন এটা কিন্তু ঘরোয়া ছিল এক সময়, এখনও আছে, এখনও গ্রাম বাংলা গেলে দেখতে পাওয়া যায়, শহরেও অনেকে পড়ছে এবং ব্যবহারিক এবং কি বলে জিনিসটা আপনার সাবলীল ছিল, যে জিনিসটা যে আমরা আটপৌরে যে ফ্যাশন বলে থাকি।
0: হ্যাঁ, নাসিম যেমন বলছে যে সুতির পোশাক কিন্তু এখনো ভীষণভাবে, যে সেটা শহরে বলি বা গ্রামে বলি, যেহেতু আমাদের দেশ ক্রমশ গ্রীষ্মপ্রধান হয়ে উঠছে তো সুতির পোশাক কিন্তু সর্বজন বিদিত বলেই আমার মনে হয়, তাই না?
2: সেটা ঠিকই বলেছেন, কিন্তু এখন যদি দেখা যায় এখন মানে আমি ওই তন্তুর ক্ষেত্রে যদি মনে করে থাকি সেখানে অনেক রকম নতুনভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, হয়তো সবার কটনটা অরিজিনালি আমি কটনটা পাওয়াটাও অনেক সময় বা দামের থেকে বেশি বেশি দাম পড়ে যায়, তো সেই জায়গায় দেখা গেছে যে কিনা কটনের মতন অনেক মানে তন্তু আছে যে জিনিসগুলো ব্যবহার করলে বা
0: একই
2: রকম আরামদায়ক।
0: তো এই এই জায়গা থেকে আপনার কাছে আসি দিব্যেন্দুবাবু, যে গ্রামীণ পোশাক বা কারুশিল্পে কিভাবে আজকের ফ্যাশন উঠে আসছে?
2: আজকের ডিজাইনাররা গ্রামীণ হস্তশিল্প মানে গ্রামে যে আগে যারা কাজ করতো নকশা, রঙের রং, যে ধরনের রং পছন্দ হতো বা কিছু আগেকার দিনে যেরকম গাছপালা ফুল দিয়ে রং করা হতো, কেমিক্যাল বলতে কিছু ছিল না, সেইগুলো নিয়ে এখনও সেইভাবে ব্যবহার করছে ডিজাইনাররা, সেই জায়গায় গ্রামে পৌঁছে যাচ্ছে এবং তাঁতের কাপড়, ব্লক প্রিন্ট, কাঁথা স্টিচ, এগুলো তো আগে আগে আমাদের ঘরে ঘরে হতো, সেই ক্ষেত্রে কাঁথা স্টিচ এইসব জিনিস আজ হাই ফ্যাশনে অংশ হয়ে উঠেছে এবং আমরা বলতে পারি এটাকে রুরাল ইমেজ ইজ দ্য নিউ আরবান ইমেজ, মানে আজকে যে গ্রাম বাংলার ডিজাইনগুলোকেই আমরা নিয়ে আসছি মানে আরবানের ক্ষেত্রে, আর মানে আমরা শহরে যারা থাকি খুবই কানেক্টেড বলতে পারেন, গ্রাম বলতে আস্তে আস্তে কমে আসছে সেই ক্ষেত্রে, সবই শহর হয়ে উঠছে, তো সেই জন্য সেই ফ্যাশনগুলো দেখবেন আস্তে আস্তে মিলেমিশে একটা জায়গায় গিয়ে গ্রামের ফ্যাশনটাই শহরের ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে।
0: ঠিক ঠিক,
1: মানে স্বাগত, তুমি যেটা এক্ষুনি বলছিলে যে মুঠো ফোন,
0: ঠিক
1: সেটা তো আছেই, তার সঙ্গে এখন গ্রামে আগেকার আমার আমাদের বাবারা জ্যাঠাদের দেখেছি অনেক দূরে, তারা তাদের মুখে শুনেছি তাদের স্কুলে যেতে হতো, কলেজে যেতে হতো অনেক দূরে, তাদের পায়ে হেঁটে যেতে হয়েছিল। এখন কিন্তু এই পরিবহন ব্যবস্থাও এত সুবিধা হয়েছে, মানে গ্রাম এবং শহরকে যে যোগাযোগের যে রাস্তা সেটা এখন খুব ইজিলি হয়েছে, সহজ হয়েছে, হওয়ার জন্যই গ্রামের লোকেরা খুব তাড়াতাড়ি শহরেও আসতে পারছে এবং শহরের যে ফ্যাশনটাকে তারা চাক্ষুষ দেখতে পাচ্ছে,
0: চাক্ষুষ দেখতে পাচ্ছে, সেটা সংগ্রহ
1: করতে পারছে, সেই জন্য প্রভাবটা আরো বেশি, মানে গ্রামেও সেই ফ্যাশনটা আরো দ্রুত এগিয়ে যাচ্ছে।
0: ঠিক, একদম ঠিক কথা বলেছ। আর তোমার কাছে ফিরে ফিরে ওই একটাই কথায় আসতে হবে যে সাজসজ্জা, তুমি তো ওই জায়গাটাতে রয়েছো একেবারে, তো কিরকম দেখো, ধরো তোমার যখন একজন বাড়ির যখন আত্মীয় আসছেন গ্রাম থেকে, তারা যখন আসছেন, তাদের যে সাজ এবং এই যে একদম নগর জীবনের যে সাজ, তার মধ্যে কি খুব খুব বেশি ফারাক আজকে দেখতে পাও?
1: আজকে ফারাকটা বলতে গেলে অনেক অনেক কমে গেছে, কারণ আমি একসময় তো গ্রামে ছিলাম, তখনকার যে তাদের যে সাজসজ্জা দেখেছি, শুধু পোশাকে বলবো না, তাদের গয়না পরা বলো, তাদের লিপস্টিক কাজল পরা বলো, তখনকার যেটা ছিল তখন সেই হিসাবে কিন্তু আমাদের শহরে অনেক ফাস্ট ছিল, কিন্তু এখন যেহেতু এত মিলেমিশে একাকার হয়েছে, এখন গ্রামের লোকরাও একটু সামান্য যদি একটু জন্মদিনে অনুষ্ঠানে যায় তখনও তাদের সাজসজ্জা দেখতে হবে একদম শহরের আদব কায়দায় তারা রেডি হচ্ছে। তো এটা তো মানে আমি সত্যি অনুভব করি, এখন শহরে আছি, শহরে ফ্যাশনটা দেখছি, এবং আমার যেহেতু পার্লার আছে, এখন মানে কম বয়সী থেকে বয়স্করা সবাই আসে, আর সেখানে যখন আমি ছুটিতে বাড়িতে যাই, আমার দেশের বাড়ি বলো, আমার এখনো কাকা জ্যাঠারা আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন যখন যায়, সেখানেও আমি দেখেছি যে এই সামান্য একটা অনুষ্ঠানেও তারা নিজেকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা মানে নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে।
0: ঠিক, একদম, মানে এখন আর বলতে পারবো না আমরা যে সেই একটা খুব ফারাক রয়েছে,
1: মানে আগে কোথাও
0: কোথাও যেন গ্রাম এবং শহর এই জায়গাটাতে প্রায় মিলেমিশে একাকারই হয়ে যাচ্ছে, কারণ যেমন স্যার বলছেন যে গ্রামীণ যে কারুকার্যগুলো সেগুলোকে নিয়ে আসা হচ্ছে শহরের শিল্পীদের কাছে, এবং আমাদের এইখানকার তৈরি যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো আবার চলে যাচ্ছে গ্রামের মানুষের কাছে, তাই তো?
1: আগে ওই একটা কথা খুব খারাপও লাগতো শুনতে, যে গাইয়া কি করেছিস, তোকে একদম গাইয়াদের মতো লাগতো, মানে এই যে কথার একটা একটা গ্রামকে একটা চোখে দেখা, একটা নজরে দেখা, সেটা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, কারণ সেই জায়গায় মানুষ নিজেকে দাঁড় করিয়ে নিয়েছে।
0: ঠিক, একদম ঠিক। তো শহুরে ফ্যাশনে গ্রামের প্রভাব বাড়ছে না কমছে, কি বলবেন স্যার?
2: বললেই চলে, কিন্তু এখন আজকাল, আগে আমরা ব্র্যান্ড খুঁজতাম, এখন খুঁজি হ্যান্ডমেড, লোকাল লোকাল কোনো বস্তু জিনিসপত্র, বা সাস্টেনেবল কথাটা আমরা এখন নতুন একটা এসেছে, ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল কথা আমরা বলে থাকি, কাঁথা বা আর্ট পৌরের মতন ফ্যাশনও এখন লোকে খোঁজে। মানে আমরা যেন মনে করুন যদি কেউ কোনো মেলায় যায়, তখন মেলা থেকে কিন্তু সেই লোকাল জিনিসগুলো খুঁজতে চায় তারা, যেটা কিনা তারা,
0: এবং এই যে হস্তশিল্প মেলাগুলো হয় বিভিন্ন জায়গায়, সেখানে ভীষণ ভিড় থাকে, এবং আমি দেখেছি এই যে গ্রামীণ যে কারুকার্য তার একটা ভীষণ চাহিদাও রয়েছে,
2: প্রচুর ডিমান্ড বেড়েছে। যে আগে যদি দেখে থাকুন একজন মেয়ের, তার হয়তো সেই কাঁথা শাড়িটা মা বা শাশুড়ির কাছ থেকে পেত এবং একটাই চলতো, সেটা আর দ্বিতীয় আর কিনতো না, এখন কিন্তু সেই দেখবেন ওই কাঁথা স্টিচের শাড়ি কুর্তিতে পাওয়া যাচ্ছে, শুধু শাড়িটাই নয়, স্টোল বা কোনো ব্যাগ, আপনার কোনো ব্যাগের মধ্যেও কাঁথা স্টিচ পাওয়া যাচ্ছে। তো আমরা বলে থাকি যেটা ইউটিলিটি আইটেম যেগুলো হয়ে থাকে, মানে শুধু যে শাড়ি স্টোল এর মধ্যেই নয়, নানা রকমভাবে সেগুলো কাঁথা দিয়ে প্রোডাক্ট বানিয়ে সেগুলো লোকের কিনতে চাইছে।
0: ঠিক ঠিক,
1: কেন দেখো না গামছা, এখন যে গামছাটা আমরা শাড়ি হিসাবে ব্যবহার করছি, গামছা দিয়ে আমরা গয়না বানিয়ে সবকিছুতে পরছি, গয়না বানিয়ে পরছি, এখন গামছার একটা আলাদা স্টাইল হয়ে গেছে ফ্যাশন।
0: ঠিক, এবং স্যার তো খুব ভালো করেই জানবেন, কিন্তু আমিও যেহেতু মাঝে মধ্যে একটু চেষ্টা করি ওই হাল ফ্যাশন সেটাকে,
2: আপনি যদি দেখেন যে ধুতি পড়তে অনেকেই এখন জানে না, কিন্তু আজকাল সেলাই ধুতি বেরিয়েছে,
0: সেলাই ধুতি বেরিয়েছে,
2: বিয়ে বাড়িতে গেলেও সেটা,
0: এবং এই যে বিভিন্ন ফ্যাশন শো গুলো যেগুলো তাতে কিন্তু এই যে গামছার তৈরি জামা কাপড়ের যে একটা প্রাধান্য সেখানেও কিন্তু দেখা যাচ্ছে,
2: এসেছে সেটা,
0: কাঁথা স্টিচের তো আছেই, বরাবরই আছে,
2: বাটিক আছে, কাঁথা স্টিচ, সেগুলো গ্রামের আগে যেগুলো হতো সেগুলো নিয়েই চলছে সব।
0: ঠিক ঠিক, তো আপনি তো যেহেতু এই একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন, ফ্যাশনের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। তো এই যে ডিজাইন শিক্ষায় গ্রামীণ ঐতিহ্যকে কিভাবে অন্তর্ভুক্ত করা যাবে সেটা আপনার কি মনে হয়?
2: আমাদের সেমনি শিক্ষা স্থান থেকে যদি বলি, ইনস্টিটিউশন থেকে যদি, সেটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক কাজ আমরা করে থাকি, ছাত্রদেরকে গ্রামে নিয়ে যাই, কারিগরদের সাথে বসে কাজ করাই।
0: আচ্ছা।
2: এবং লোকশিল্পীদের সঙ্গে ইন্টারাকশন

0: করাই, হ্যাঁ, এবং ফিল্ড স্টাডি করাই, ওদেরকে গিয়ে ওরা দেখে আসে ওদের ওদের জীবিকা কিভাবে চলছে বা
1: বাহ,
0: কিছু তাদের ডিজাইন, এবং এমনও সময় ওয়ার্কশপ করাই যেখানে এখনকার ছেলে মেয়েদের তাদের কি চাহিদা। আগেকার দিনে মনে করো কথা বলুন যে কিনা কাঁথা স্টিচে যদি বলে থাকি পাখি লতা পাতা এইসব গল্প নিয়েই থাকতো, তো এখনকার ছেলে মেয়েরা হয়তো সেই পাখি লতা পাতা চাইছে না, তারা হয়তো চাইছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, জিওমেট্রিক্যাল ডিজাইন। তো সেই ডিজাইনগুলোও যখন আমরা ওয়ার্কশপ করাই তো কারিগররা সেই কাজগুলো করে এবং আলটিমেটলি সেই গ্রামের ওদের কাছ থেকে সেই কাজগুলো আবার শহরে চলে আসে, এবং তারা এখন দু রকমেরই জিনিস বানাচ্ছে, যে আমাদের যেরকম এখনকার জেনারেশন ছেলে মেয়েদের চাহিদা প্লাস আমরা ওল্ড জেনারেশনে যারা লোক বা তারা তারা যে চাহিদা করি সেটাই পাই। সেইভাবে আমাদের বলতে পারেন কিনা একটা ইন্টারঅ্যাকশন সেশন হয় আমাদের কোর্স কারিকুলামের মধ্যে, ছেলেমেয়েরা গ্রামে গিয়ে 15 দিন থেকে ওদের সাথে কাজ করে, সেই জিনিস ওদের জীবিকাগুলো জানতে পারে এবং তাতে ওদেরও লাভ হয় সেই ক্ষেত্রে।
1: আর তাহলে কি এই যে গ্রামের আমাদের যে যুব সমাজ তরুণ তরুণীরা রয়েছে, তারা কি এই পোশাকের যে পরিবর্তন আসছে সেটা কি তাদের ফ্যাশনের অংশ হিসেবে ধরতে পারে বা এটাকে কি পেশার মধ্যে যুক্ত করতে পারে, কি মনে হচ্ছে?
0: হ্যাঁ, তারা পেশার মধ্যে এখন তো ওদের যেহেতু দেখুন এই এই এই পোশাকের যে কাজকর্ম যখন ওরা শিখছে শেখার পরে তখন ওরা নতুনভাবে ওদের ওদের আয় বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে, এবং তারা তখন এই কাজটার প্রতি আরও বেশি ভালোবেসে কাজটা করছে, তখন এটা একটা বলতে পারেন যে কিনা ওদের কাছে একটা জবের মতন হলো যে কিনা আমি জীবিকা হিসেবে আমি এখানে আর্নিং করতে পারি, আমাদের রোজগার বাড়তে পারে। তো আগে যেরকম বিক্রি হতো না, কিন্তু এখন দেখবেন আমি যদি সাধারণ একটা শান্তিনিকেতনে যদি কাঁথার কাজে বা বাটিক কাজে শনিবারের হাট যেটা আগে একদিন দুদিন হতো এখন প্রতিদিনই হচ্ছে, এবং লোক কিন্তু কমছে না,
1: এবং বেশ কিছু মানুষ সেখান থেকে বিপণি নিয়ে চলে আসছে, সেটা নিয়ে এসে আমাদের এখানে যাতে আমরা খুব সহজে সেটা পাই তার ব্যবস্থাও করে দিচ্ছে।
0: তাই না, আপনি দেখবেন বড় বড় দোকানে, নাম নেবো না, সেই দোকানগুলো কিন্তু ওই কারিগরদের কাছ থেকে কাজ করে নিয়ে এসে তারা কিন্তু বড় বড় দোকানে সেগুলো জিনিসগুলো বিক্রি করছে,
1: এবং
0: যেটা কিনা আপনি ওখানে আপনি নিজেও বুঝতে পারবেন যে ওদের ওখানে গিয়ে যেটা কম দামে পেতাম সেটা একটু বেশি দামে পাচ্ছি। একটা জিনিস আছে ওখানে, কোয়ালিটিটা একটা ফ্যাক্টর আছে, ওরা ওখানে সুপারভাইজ করে আমি যখন যাচ্ছি গিয়ে বাড়ি নিয়ে আসছি তখন একটা কোয়ালিটিটা দেখেও আনছে।
2: তুমি যে কাজের কথা বলছিলে না যে এইটাতে কি কাজ করতে পারছে, মানে এটা একদম বড় উদাহরণ হচ্ছে আমার নিজের যা, মানে নিজের যা একটু ব্লাউজ টাউজ বানাতো আর কি, নিজে একটা ঘরে ওই সেলাই মেশিন রেখেছিল, বানিয়ে দিত পাড়া প্রতিবেশী বা ফলস পিকোটও লাগিয়ে দিত। এখন পাড়ার ছেলেমেয়েরা অনেকেই আসে যায়ের কাছে যে তারা জামাতে এইরকম একটা ডিজাইন করবে কি ফ্রকে এইরকম একটা করবে, ওই রকম শহরের স্টাইলটা দেখেছে যে কাকি এটা দিয়ে বানিয়ে দিও, তো আমার যা দেখছি ওটাতে বেশ আস্তে আস্তে ভালোই ঘরে বসে ভালোই সে আয় করছে এবং আরো দু চারজনকেও শেখাচ্ছে তার এইটা।
1: তাহলে তোমার কাছেই আসি নাসিম, তোমার কি মনে হয় যে এই যে ভবিষ্যতে গ্রাম, আমাদের এই যে ফ্যাশন সংস্কৃতি, এই ফ্যাশন সংস্কৃতিতে গ্রামকে তুমি কোথায় দেখছো?
2: এটা যেটা বলেছো এটা কিন্তু মানে আমরা হয়তো অনেক কিছু আমরা শহরে থেকেও যে জিনিসটা এখন আমরা নিতে পাই না, গ্রামে কিন্তু এখন ছেলেমেয়েরা বলো বড়রা বলো সবাই কিন্তু সরকারি যে প্রজেক্টগুলো হচ্ছে তারা কিন্তু সেগুলো শিখছে এবং শিখে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা
1: করছে। কথাটা তোমার সঙ্গে যখন আমি অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলাম আমি বলছিলাম যে আমরা হয়তো শহরে থেকে অনেকেই জানি না যে অনেক সরকারি প্রকল্প আছে, সেই জায়গা থেকে কি কাজ করা যায়, আমরা শহরের মানুষ অনেকটাই জানি না, কিন্তু গ্রামের মানুষ সেটা সম্পর্কে অনেক অনেক বেশি তারা সচেতন এবং তারা সেগুলো সম্পর্কে জানতে চান, চেষ্টা করেন সেটা নিয়ে কাজ করার এবং সেটা নিয়ে কি করে এগিয়ে যেতে পারেন। স্যারেদের যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে রয়েছেন আপনি স্যার, সেখান থেকে কি এই ধরনের কিছু অভিজ্ঞতা আপনি পাচ্ছেন?
0: প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাদের ছেলেমেয়েরা এই গ্রামে যায়, শুধু যে মানে পশ্চিমবঙ্গের মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলতে পারেন কোনো না কোনো সময় তারা যাচ্ছে। আমাদের মিনিমাম প্রোগ্রাম হয় 15 দিনের জন্য, ওখানে আমরা 3 রকমের আমরা ইন্টারভেনশন করে থাকি, ডিজাইন তাদেরকে দিই এবং সেই ডিজাইনের সাথে তাদের ট্রেনিংও হয়, এবং অনেক সময় আমরা আমাদের ইনস্টিটিউটে আর্টিসানদেরকেও নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে দেখাই বা ওদেরকে হয়তো কলকাতা শহরে বাকি বাকি মলগুলোতে নিয়ে যাই, অন্য রাজ্যের জিনিসগুলো দেখাই, যে জিনিসগুলো তারা দেখেও তারা শিখতে পারবে যে শহরে কীরকম জিনিস চলছে।
1: আচ্ছা, আমি যেহেতু আমাদের এই যে আজকের এই যে অনুষ্ঠানটা এটা মূলত মহিলাদের জন্য একটা অনুষ্ঠান, তো যেটা পরের প্রশ্ন আপনার কাছে স্যার আসছি আমি, সেটা হচ্ছে যে এই যে আমি নারীদের ক্ষমতায়নের কথা বলি এবং নাসিম বলল যে তার এক আত্মীয়া টুকটুক করে এটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো এই গ্রামীণ মানুষেরা বা বিশেষত নারীদের কথাই আমি বলি, এই হাল ফ্যাশনের হাত ধরে কি ক্ষমতায়নের পথে এগোতে পারে?
0: ও প্রচন্ডভাবে এগোচ্ছে, আমরা দেখেছি অনেক সময়, আমরা এগুলো স্টাডি করেও থাকি। বেসিক তাদের

0: ইনকাম থাকে, তারা নিজেরাও এসে আমাদের সাথে দেখা হলে বলে যে স্যার আমাদের ট্রেনিং পাওয়ার পরে বা আপনাদের যখন এসেছিলেন তার ঠিক 6 মাস বা 1 বছর পরে তারা বলে যে আমরা আমাদের ব্যবসাটা আরো বাড়িয়ে দিয়েছি। তারা তখন বলে আমরা যে আগে পুরনো ধরনের রং করতাম আপনার নতুন রঙের পদ্ধতি শিখিয়েছেন বা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে কি রং চলবে। মানে আর আমরা যে জিনিস কিনে থাকি দুটো জিনিসের জন্য কিনতে, রং পছন্দ হলে তখনই আমরা কিনি। আমরা যে নতুন রঙের পদ্ধতি শিখেছি বা নতুন স্টাইল স্টিচ স্টাইল শিখেছি বা ডিজাইন শিখেছি সেগুলো খুব বাজারে চলছে এবং তারা আমাদেরকে জানায়।
1: তাহলে এই যে গ্রামীণ হস্তশিল্পের যে ডিজাইন, এই ডিজাইনটা যেটা আপনারা হয়তো শহরে সংগ্রহ করে নিয়েছেন, সেই ভাষাটা কি গ্রামের মানুষেরা বোঝে বা তাদেরকে কি আপনারা সেই ট্রেনিংগুলোই দেওয়ান?
0: দেখুন, ভাষা আলাদা হতে পারে কিন্তু যখন আমরা ওদের সাথে যখন বোঝাই হাতে কলমে যখন করে নিজেরাও শেখাতে গেলে তখন ওরা তখন ওগুলো দেখে, কেন ওদের স্কিল সেই সেটটা আছে। গ্রামীণ যারা কারিগর তারা সেই স্কিল সেটটা আছে, সেই স্কিল সেট থাকলেই তারা তখন শিখে যায়। হয়তো ইনিশিয়ালি তাদেরকে হয়তো একটু সময় লাগে, হয়তো আবার অনেকে আছে যারা এত মাস্টার ক্রাফটসম্যানরা এত তাদের দক্ষতা তারা নিজেরাই শিখে নেয় এবং তারা বানাতে শুরু করে।
1: আচ্ছা, আমি নাসিমের কাছে আসি। নাসিমকে আমার ঘুরে ঘুরে সেই একই রকম প্রশ্ন হচ্ছে কিন্তু তার মধ্যে অনেক উত্তর উঠে আসবে। তুমি দীর্ঘ সময় গ্রামে থেকেছো এবং কিছু কিছু জিনিস যেমন আমাদের চিরায়ত, যেমন শাড়ি আমাদের চিরায়ত, ধুতি আমাদের চিরায়ত, কিন্তু সেগুলোকেও আমরা আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি এখন। তো এই যে আধুনিকতা এবং ঐতিহ্য, এই দুটোকে নিয়েই কি আমরা একসাথে এগোতে পারি বা এটাও কি একটা ফ্যাশনের নতুন পরিভাষা হতে পারে?
2: একদম, যেখানে ঐতিহ্যকে আমরা কখনোই ভুলতে পারবো না, সেটা তো আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, সেটা থাকবেই। তার সঙ্গে একটু আধুনিকতা, তার সঙ্গে একটু ফ্যাশন জড়িত। আমি মানে যেহেতু আমি পার্লারে, যেহেতু আমি কোণে সাজাই, আমি দেখেছি আগেকার যখন আমরা আমাদের স্কুলে পাঠাতো, মারা তেল মেখে বিনুনি করে সুন্দর করে পাঠাতো, এখন কিন্তু শাড়ি বিয়ের কোণেরাও শুদ্ধ মাথায় বিনুনি করে, মাথা সামনের দিকে বিনুনিটা সেট করে, পেছনে টোপর পরে বিয়ে স্টেজে উঠছে। মানে সেই বিনুনির চলও কিন্তু আমরা ছাড়তে পারিনি। তো সেই জন্য আমরা ঐতিহ্য আমাদের থেকে যাবে, তার সঙ্গে আমাদের একটু ফ্যাশনটা যোগ হবে। এবং সেটা যেটা বললে হাল ফ্যাশন, যখন হালে নতুন নতুন যে ফ্যাশন আসবে সেই ফ্যাশনটা আমাদের ঐতিহ্যের সাথে এক হবে।
1: দিব্যেন্দুবাবুর কাছে আমার পরের প্রশ্ন থাকবে, যে আমরা শুরুতেই বলেছিলাম যে আটপৌরে থেকে হাল ফ্যাশন, তো আটপৌরে শাড়ি বা গ্রামীণ পোশাক কি নারীর আত্মপরিচয় প্রকাশ করে?
0: অবশ্যই, পুরনো ঐতিহ্যটা তারা ভুলতে পারে না। এবং বাংলার নারী যদি বলে থাকি, বাংলার নারী যে ধরনের শাড়ি পরেন তারা কিন্তু তাই আটপৌরটাকে তারা কখনো ভুলতে পারে না। তারা সেই মা মাসি পিসি এদের সেই দেখে আসা জিনিসগুলো দেখেই কিন্তু এখনও সেই ঐতিহ্যটা তারা নিয়ে রাখছে। এবং এখনকার বাংলার আমরা যদি বলে থাকি এই প্রেজেন্ট নারীরা, তারা কিন্তু আমাদের সেই বেগমপুরি, ধনেখালি, শান্তিপুরি এই শাড়িগুলো যা জানে চেনে, কেন তাদের কিছু না তাদের কালেকশনে একটা থাকে, সেই জন্য সেই জিনিসটা রাখে। কেন এই শাড়িগুলোই কিন্তু একসময় আমাদের মা মাসিরা পড়তেন আটপৌরে হিসেবে,
1: এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে ওই আটপৌরে স্টাইলে তারা শাড়ি পরে সেটাকেই একটা ফ্যাশনেবল করে সকলের সামনে মানে প্রেজেন্ট করছে, তাই না?
0: ওটা একটা স্টাইল,
2: কোনেই তো আটপৌরে শাড়ি পরেই বিয়েতে বসে, মানে
1: একদমই তাই। এবারে যে কথাটাই আমরা ঘুরে ফিরে আসার চেষ্টা করব, যে এই যে ফ্যাশনের কথা বলছি, গ্রামীণ ফ্যাশনের কথা বলছি, তো তার সঙ্গে সঙ্গে আমি শুরুতেই বলেছিলাম মোবাইল ফোন। তো মোবাইল ফোন মানে হচ্ছে ধরুন সোশ্যাল মিডিয়ার কথা, তো সোশ্যাল মিডিয়া কি গ্রামীণ ফ্যাশনের যে প্রসার সেই প্রসারে আজকে মনে হচ্ছে আপনার একটা বড় ভূমিকা গ্রহণ করছে? এবং তার পাশাপাশি আমার এটাও প্রশ্ন থাকবে, শুধু সাজসজ্জা নয়, শুধু ওই সাজটা দেখে আমি সাজলাম, ওরকম জামা পরলাম, সেটা নয়, সেটার থেকে আমার এই যে যুব সমাজ, গ্রামীণ যুব সমাজ, তারা কি শিক্ষা গ্রহণ করতে পারে, হাতে কলমে কি শিখতে পারে, সেখান থেকে কিভাবে সে স্বনির্ভর হতে পারে বা শহরের বাজারটাকে সে ধরতে পারে, সেইটা যদি একটু স্বল্প পরিসরে বলেন।
0: সোশ্যাল মিডিয়া যেরকম ভালো জিনিসও করেছে, সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা খারাপও আছে, এবং সেটা খারাপটাকেই ভালোভাবেই ধরবো। আমি একটা যদি নতুন বস্ত্র পরি সেটা যদি ছবিটা একবার সোশ্যাল মিডিয়ায় পুট আপ করে দিই, আগেকার দিনে কি ছিল, মা মাসিদের যাদের ছিল যে কিনা একটা শাড়ি বা একটা সুন্দর এটা বিয়ে বাড়ির জন্য সারা বছরের জন্য ব্যবহার করতো। আর কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি যদি একটা জামা পরে নিয়ে আপলোড করে দিই, সেই ছবিটা দ্বিতীয়বার আমি পড়ছি না। এতে কিন্তু কি হয়েছে, চাহিদা বেড়ে গেছে মার্কেটে,
1: একদমই তাই
0: না? আমিও ক্রেতা হিসেবে একবার যে জামাটা পরে ফেলেছি সেই জামাটা দ্বিতীয়বার পরবো না, অনুষ্ঠানে যাবো না। কিন্তু আমি দেখবেন অনেক আগেকার দিনের মানুষরা তারা কিন্তু শালটা রেখে দিত, এটা

0: আমি সবসময় কিনছি, সারা বছর ধরে কেনাকাটা করছি, অনলাইন কিনছি। আগে আমাদের কি ছিল, বছরে একবার পুজোর সময় কিনলাম বা কোনো সময় একটা কিনলাম, সেই
1: নববর্ষের সময়।
0: তো এখন তা নয়, এখন কিন্তু রেগুলার কিনি, সারা বছর কিনছি। তো সেদিক থেকে যদি দেখেন তো বিজনেসটা বেড়ে গেছে।
1: এই বিজনেসের কথা যখন এলোই, তাহলে এই যে ব্র্যান্ড বলছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট বলছি আমরা, তো গ্রামীণ ফ্যাশনকে গ্রহণ করছে কি এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো?
0: ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আজকাল দেখবেন ফেয়ার ট্রেড হিসেবে করছে, সব ব্র্যান্ড করছে রে। কিছু ব্র্যান্ড তারা নিয়ে আসছে, গ্রামীণ ফ্যাশনটাকে তুলছে, তারা যাতে সঠিক তাদের কি বলে কারিগরির জন্য, তারা যাতে যা কাজ করছে তার জন্য পয়সা সঠিকভাবে পায়, ফেয়ার ট্রেড হিসেবে নিয়ে আসে, এবং তারা সেই প্রোডাক্টগুলোকে মার্কেটে বিক্রি করছে। অনেক সময় সেই কারিগরের নাম লিখেও বিক্রি করছে, যাতে লোকের কাছে পরিচিতি পায়।
2: স্বাগতাজি, যে মুঠো ফোনের কথা বললে না, মুঠো ফোন কিন্তু আমাদের শেখাতে অনেক হেল্প করে। মানে ধরো আমরা তো সবসময় শহরে এসে হয়তো কিছু শিখতে পারিনি, সেটা কিন্তু আমরা ইউটিউব সার্চ করে আমরা অনেকটা নলেজ পাই। তো সেটার জন্য আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া অনেক হেল্প করেছে আমাদের সেই কাজে।
1: আচ্ছা, তো আমরা বলতে পারি শেষে একটাই কথা, যে গ্রাম এবং শহর এখন কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, দুজনে দুজনের হাতটাকে শক্ত করে ধরে নিয়েই চলছে, এবং ফ্যাশনে তার একটা প্রতিফলন আমরা দেখতেই পাচ্ছি, তাই না? আর একটা কথা, যেটা নারীদের ক্ষমতায়নের কথায় আমি বারবার ঘুরে আসতে চেষ্টা করছিলাম, যে গ্রামীণ নারীরা কি আজ ফ্যাশনের নির্মাতা হয়ে উঠে আসছেন?
0: তারা হচ্ছে, তাদের দেখুন, তারা আর্থিক, তাদের আয়টা বাড়ছে এবং আত্মবিশ্বাসও বাড়ছে, এবং সেই ক্ষেত্রে তখন সমাজে মর্যাদাও এনে দেয় ওদেরকে, তখন সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তারা এখন গ্রামীণ মহিলারা সেই জায়গায় এসে দাঁড়াচ্ছে।
1: এবার শেষ করতে হবে অনুষ্ঠান, সময়ও আমাদের বলছে যে না, অনেক হয়েছে, এবার থামো থামো। একটা প্রশ্ন আপনার কাছেও আমি যাব দিব্যেন্দুবাবু, এবং নাসিমের কাছেও যাব। প্রথমে নাসিমের কাছে যাই, যে আটপৌরে থেকে হাল ফ্যাশন, এই যাত্রা ভবিষ্যতে কেমন হবে বলে তোমার মনে হয়?
2: সব দিক দিয়ে বাড়বে। মানে যেমন একজন আমাদের মহিলাদের ক্ষেত্রেই যখন বলছো, মহিলাদের আত্মবিশ্বাস যেমন বাড়ছে এবং আরও বাড়তে থাকবে, সেরকম মহিলাদের মানে আর্থিক যে সংস্কৃতি, মানে আর্থিক যে ইনকামের ব্যাপারটা, তারা যখন নিজেরা নিজেদের ইনকামটা নিজেদের হাতে পাবে, তখন তাদেরও মনোবলটা অনেক বাড়বে, এবং সব দিক দিয়ে বলো, তারা মানে নিজেদের বলে না কনফিডেন্সটা ফেরত পাবে।
0: ছেলেমেয়েরা প্রচুর এক্সপেরিমেন্টেশন করে, তারা সেই এখনকার নতুন এবং পুরনো মিলিয়ে দেখবেন তারা ফ্যাশনটাকে নিয়ে আসছে, তারা সেই আট পৌড়েও পড়ছে, তার সাথে হয়তো ডেনিমও যুক্ত করছে, এরকম
1: একদম।
0: তো জিনিস পুরনো ওল্ড ট্র্যাডিশন থাকবে এবং নতুনও আসবে,
1: মানে আমরা কোনোটাকেই ছেড়ে দিচ্ছি না, এবং বাঙালিরা তো বিশেষ করে কোনোটাকেই ছেড়ে দেয় না। আমরা যেমন পুরনো সেই বেনারসির প্রতিও আমাদের একেবারে একই রকমের মোহ আছে, আবার একদম যে ট্রেন্ডি পোশাকটা আসছে তার দিকেও আমাদের একই রকমের মোহ আছে। তাহলে আমরা এটা বলতেই পারি আজকে, যে গ্রাম বলুন বা শহর বলুন, এই আটপৌরে থেকে হাল ফ্যাশন, এটাতে কিন্তু সকলেই আমরা এক রকমভাবে গা ভাসিয়েছি, তাই না?
0: একদম একদম ঠিক।
1: তো এই কথাতেই আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকের এই বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দিব্যেন্দু বিকাশ দত্ত, এবং সেই সঙ্গে ছিলেন বিউটিশিয়ান নাসিম মর্তুজা। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই,
0: নমস্কার।
1: আর তার সাথে ছিলাম আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক। আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রম্যগীতি।

শুনছেন রম্যগীতি, রম্যগীতিতে এবারে শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। এ গানের গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার ভি বলসারা।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারে শিল্পী সনৎ সিংহ, এই গানের গীতিকার সুধীর সরকার।

রম্যগীতিতে এবারে শিল্পী মান্না দে, এখানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অসীমা মুখোপাধ্যায়, শিল্পী মান্না দে।

রম্যগীতিতে পরবর্তী গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এ গানের গীতিকার আব্দুল জব্বার, গানের সুরকার অরুণ কুমার দত্ত, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

রম্যগীতিতে এবারের শিল্পী শিপ্রা বসু, এ গানের গীতিকার অমিতাভ নাহা, সুরকার সুকুমার মিত্র, শিল্পী শিপ্রা বসু।

রম্যগীতির অনুষ্ঠানটি এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলাম অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 5 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:22। আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর আজকের অল্প অল্প গল্প কথার বিষয়টা কিন্তু একটু অন্যরকম, একটু না বরং বলতে পারো অনেকটাই অন্যরকম। আচ্ছা, হেয়ালি না করে কটা খাবারের নাম বলি। বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কি নামগুলো শুনেই একেবারে জিভে জল এলো, তাই তো? খাবারগুলোই এমন, জিভে জল আসতে বাধ্য। মাঝে মাঝে খেলে ঠিক আছে, কিন্তু যদি ধরো আমাদের প্রতিদিনের খাবারে এই খাবারগুলোই থাকে, তখনই কিন্তু শুরু হয় সমস্যা। আর আজ 21 জুলাই বিশ্ব জাঙ্ক ফুড দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড জাঙ্ক ফুড ডে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আনুষ্ঠানিক খাদ্য দিবস হিসেবে শুরু হলেও বর্তমানে বিশ্বজুড়ে জাঙ্ক ফুড প্রেমীরা এই দিনটি কোনোরকম অপরাধবোধ ছাড়াই তাদের প্রিয় ফাস্টফুড এবং মিষ্টি স্ন্যাক্স খেয়ে উদযাপন করেন। তবে আমরা কিন্তু জাঙ্ক ফুড ডে বলে যে শুধু মজা করে জাঙ্ক ফুড খাবো এমনটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, একটু আধটু তো খেতেই পারি, তবে আজকের দিনটা আমাদের খাবারের অভ্যাস নিয়েও কিন্তু একটু ভাবার দিন। গল্পের ছলেই তোমাদের বলবো যে জাঙ্ক ফুড কী, কেন এত আকর্ষণীয়, আর কিভাবে একটু সচেতন থাকলে সুস্থ থেকেও প্রিয় খাবারের স্বাদ উপভোগ করা যায়। চলো তাহলে আর দেরি না করে অনুষ্ঠান শুরু করা যাক একটা সুন্দর গান দিয়ে।

ফিরে এলাম প্রশ্নের কণ্ঠে একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর খাবারের গান শুনতে শুনতে কিন্তু খিদে খিদেও পেয়ে যাচ্ছে। না না, খিদে পেয়েছে বলেই কিন্তু উল্টোপাল্টা খাবার খেয়ে নেবে এমনটা কিন্তু একেবারেই করো না। স্কুল বা অফিস থেকে ফিরেই একটা আপেল বা কোনো ফল না খেয়ে যদি একটা চিপসের প্যাকেট হাতে আসে, আমরা কোনটা বেছে নেব? বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস শুনতেই কি ভীষণ সুন্দর লাগছে বলো? কিন্তু এই অল্প সময়ের ভালো লাগাটাই কিন্তু ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। জাঙ্ক ফুডের বিকল্প কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। ধরো ডিপ ফ্রাইড ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে আলু বা মিষ্টি আলু ওভেনে বেক করে ঘরেই কিন্তু স্বাস্থ্যকর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়া যায়। বা এখনকার সময়ের বহুল জনপ্রিয় যে খাবারটা, সেটা হলো পিৎজা। এই পিৎজার মূল উপাদান কিন্তু ময়দা। এই ময়দার বদলে যদি আটা ব্যবহার করা যায় আর পিৎজাতে বেশ অনেকটা সবজি দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু এই জাঙ্ক ফুডটাই হেলদি ফুডে পরিণত হবে। আবার বাইরের যে কোনো ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে যদি বাড়িতেই একটু ফলের রস বানিয়ে খাওয়া যায়, সেটাও কিন্তু পুষ্টিকর হয়ে যায়। আজ থেকে 50-60 বছর আগে আমাদের দেশে এত জাঙ্ক ফুড ছিল না। বাড়িতে বানানো মুড়ি, চিঁড়ে, নাড়ু, লুচি, ডাল, ফল এসবই ছিল কিন্তু জলখাবার। তারপর ধীরে ধীরে ফাস্টফুডের দোকান বাড়ল, বিজ্ঞাপন বাড়ল, হাতে মোবাইল এলো, এক ক্লিকেই খাবার বাড়িতে পৌঁছে যেতে লাগলো। আর আমরা রান্নাঘর থেকে একটু একটু করে দূরে সরে এলাম।

জাঙ্ক ফুড নিয়ে কিছু মজার তথ্য শুনবে। একটি বড় সফট ড্রিঙ্কে কখনো কখনো 8 থেকে 10 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে। এক প্যাকেট চিপস শেষ হতে সময় লাগে এই ধরো 5 মিনিট, কিন্তু সেই ক্যালোরি পোড়াতে হাঁটতে হতে পারে অনেকটা পথ। আর সবচেয়ে মজার কথা, আমাদের যে ব্রেন সেটা লবণ, চিনি আর তেলের স্বাদ খুব দ্রুত পছন্দ করে ফেলে, তাই কিন্তু আমাদের জাঙ্ক ফুড খেতে বারবার ইচ্ছা হয়। এটাই কিন্তু জাঙ্ক ফুডের আসল আকর্ষণ। আমাদের বাড়ির সাধারণ খাবার এই ধরো ভাত, ডাল, খিচুড়ি, মাছ, সবজি, মাংস, ফল, দই, এইসব খাবারের মধ্যে কিন্তু আমাদের শরীরের যে প্রয়োজনীয় পুষ্টি আছে সেগুলো সবই আছে। তাহলে আমরা কেন শুধু খাবারের প্যাকেটের দিকে ছুটব? এই যে জাঙ্ক ফুড আমরা বলছি, এই জাঙ্ক ফুড বলতে ঠিক কী বোঝায়, মানে কেন এই খাবারগুলোকে জাঙ্ক বলা হয়, এগুলো কি সত্যি খাওয়া খুবই খারাপ, তাহলে এই যে এত লোকেরা খাচ্ছে, নাকি আমরা ভুল বুঝছি? আচ্ছা, বলবো বলবো, সব গল্প বলবো, তবে এখন শুনে নেব এই গানটা।

ফিরে এলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি গানের পর। আর আজ অল্প অল্প গল্প কথায় বেশ একটা মজার বিষয় নিয়ে কিন্তু গল্প হচ্ছে, খাবার দাবার। তাও কি সাধারণ খাবার নয়, জাঙ্ক ফুড। জাঙ্ক শব্দের বাংলা অর্থ হলো আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস। তাহলে কি এই খাবার আবর্জনা? না, একেবারেই তা নয়। জাঙ্ক ফুড বলতে এমন খাবারকে বোঝায় যেখানে ক্যালোরি অনেক বেশি কিন্তু শরীরের জন্য দরকারি পুষ্টি, যেমন ধরো ভিটামিন, মিনারেল, ফাইবার বা প্রোটিন অনেক কম। অর্থাৎ পেট ভরে যায় কিন্তু শরীর তেমন কিছুই পায় না। এই কারণেই পুষ্টিবিদরা এই ধরনের খাবারকে জাঙ্ক ফুড বলেন। জাঙ্ক ফুড কিন্তু আজকের আবিষ্কার নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে 1950-এর দশকে আমেরিকায় মানুষের জীবনযাত্রা দ্রুত বদলাতে শুরু করে। সবাই ব্যস্ত, রান্না করার সময় কম, মানুষ এমন খাবার চাইছিল যা দ্রুত তৈরি হবে, সহজে খাওয়া যাবে এবং স্বাদেও ভালো হবে। সেখান থেকেই জনপ্রিয় হতে শুরু করলো বার্গার, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, মিল্কশেক। এরপর একে একে বড় বড় ফাস্টফুড চেইন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আচ্ছা, এই যে জাঙ্ক ফুড দিবস, এর আসল নায়ক কে জানো? রে ক্রোক। রে ক্রোক ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী যিনি 1955 সালে একটা বার্গারের কোম্পানিতে যোগদান করেন এবং সেটিকে বিশ্বের অন্যতম সফল ফাস্টফুড কর্পোরেশনে পরিণত করেন। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি মডেলের প্রসার এবং ছোট রেস্তোরাঁকে একটি আন্তর্জাতিক সাম্রাজ্যে রূপান্তরিত করার কৃতিত্ব তাকেই দেওয়া হয়। তার দূরদৃষ্টি জাঙ্ক ফুডের ধারণাটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। আজ পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই ফাস্ট ফুডের দোকান রয়েছে। ভারতে আগে মানুষ মূলত বাড়ির রান্নাই খেত, কিন্তু 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণের পর বিদেশি ফাস্টফুড ব্র্যান্ড ভারতে আসতে শুরু করে। তারপর শহর থেকে গ্রাম সব জায়গায় ধীরে ধীরে ফাস্টফুডের দোকান বেড়ে যায়। শুধু বড় বড় ব্র্যান্ডই নয়, আমাদের নিজের দেশের রোল, মোমো, চাউমিন, কাটলেট, ফুচকা এসবও অনেকের প্রতিদিনের খাবারের অংশ হয়ে গেছে। এটা একটা কিন্তু খুবই মজার বিষয়। জাঙ্ক ফুডে সাধারণত তিনটি জিনিস বেশি থাকে, চিনি, লবণ, তেল বা চর্বি। এই তিনটির সংমিশ্রণ আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে, তাই একবার খেলে আবারও আবারও খেতে ইচ্ছা করে। ভাবো তো, কখনো কি এমন হয়েছে যে একটা চিপসের প্যাকেট খুলে দু একটা খেয়ে রেখে দিয়েছ? বেশিরভাগ মানুষই কিন্তু পারবে না, কারণ খাবারগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে বারবার খেতে ইচ্ছা করে। আচ্ছা, এই যে জাঙ্ক ফুড বলছি, এই নামকরণ কে করেছিলেন জানো? এক মার্কিন বিজ্ঞানী মাইকেল জ্যাকবস। তিনি অতিরিক্ত ক্যালোরিযুক্ত কিন্তু পুষ্টিহীন খাবারকে বোঝাতে এই নামটি দেন। শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে প্রথম বাণিজ্যিকভাবে জনপ্রিয় জাঙ্ক ফুড হিসেবে পপকর্ন ও চীনাবাদামের মিশ্রণ ক্র্যাকার জ্যাক বিক্রি শুরু হয়। 1920-এর দশকে শিল্পায়নের ফলে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট এবং বোতলজাত পানীয় ঘরে ঘরে পৌঁছাতে শুরু করে। এই যে খাবারের কথা বলছি, কিন্তু ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। আপাতত এই গানটা থাক তোমাদের জন্য, ফিরছি আবারও আরও খাবার দাবারের গল্প নিয়ে। শুনতে থাকো

ফিরে এলাম গানের পর, আর আজ অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্চিতা। আর আজ আমরা কথা বলছি জাঙ্ক ফুড নিয়ে। জাঙ্ক ফুড খাওয়া খারাপ, কিন্তু মাঝে মধ্যে খেলে সাধারণত সেরকম কোনো ক্ষতি হয় না। যেমনটা আগেও বললাম, ক্ষতি তখন হয় যখন আমরা জাঙ্ক ফুডকে রোজকারের অভ্যাসে পরিণত করে ফেলি। যদি সকালের ব্রেকফাস্ট বা বিকালের জলখাবার বা রাতের খাবার সব কিছুতেই জাঙ্ক ফুড থাকে, তাহলে শরীর ধীরে ধীরে তার প্রভাব দেখাতে শুরু করে। হঠাৎ হয়তো তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে। প্রথমেই বাড়তে পারে ওজন, তারপর আসতে পারে উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি। শিশুদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে, অনেকের দাঁত দ্রুত নষ্ট হয় কারণ সফট ড্রিঙ্ক ও মিষ্টি খাবারে চিনি ভীষণ পরিমাণে থাকে। অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে কারণ পেট ভরলেও দরকারি পুষ্টি পাওয়া যায় না। তাহলে আমরা কি করব? জাঙ্ক ফুড কি একেবারেই খাবো না? দেখো, জাঙ্ক ফুডকে শত্রু ভাবার দরকার নেই, বরং নিয়ম মেনে খাওয়াই সবচেয়ে ভালো। সপ্তাহে একদিন প্রিয় বার্গার বা পিৎজা খেতেই পারো, কিন্তু প্রতিদিনের খাবারে রাখতে হবে ভাত, ডাল, মাছ, ডিম, সবজি, ফল এবং সব থেকে গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে জল। কারণ আমাদের শরীর শুধু স্বাদ চায় না, পুষ্টিও চায়। আচ্ছা, এই যে আমরা কখনো কখনো না চাইতেও জাঙ্ক ফুড খেয়ে ফেলি, যেমন ধরো সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম আর ডাল ভাত রান্না করতে ইচ্ছা করলো না, অর্ডার দিলে পিৎজা বা পাস্তা বা যে কোনো খাবার আসতে সময় নেবে 10 থেকে 20 মিনিট, তার থেকে সেটাই করে দেওয়া যায় কি? তাই তো, আমাদের কাছে এখন অনেক অপশন, সব ক্ষেত্রেই সেটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটি।

এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়।

0: তো আমার চাই।
1: ললিপপের রাংটাকে কায়দা করে খোলার
2: পর
1: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েস করে জব্দ কর,
2: আয়েস করে জব্দ কর।

ফিরিলাম গানের পর, আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা নিয়ে আছি তোমাদের সঙ্গে আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। এই যে ফাস্ট ফুড এত সহজলভ্য হয়ে উঠেছে বা এত সহজে আমরা খেয়ে নিচ্ছি, এর একটা বড় কারণ হলো বিজ্ঞাপন। নিশ্চয়ই খেয়াল করেছো, টিভি খুললেই, মোবাইল স্ক্রল করলেই, ইউটিউব দেখলেই কোথাও না কোথাও খাবারের বিজ্ঞাপন। একটা সুন্দর বার্গার গল গল করে গলে পড়ছে চিজ, বা পিৎজা, বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কের বোতলে জমে থাকা জল, এসব দেখলে কিন্তু খেতে ইচ্ছে করাটাই স্বাভাবিক। এই বিজ্ঞাপনের কাজই হলো আমাদের সেই ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দেওয়া। খেয়াল করে দেখবে, পিৎজা অর্ডার করলে সেই পিৎজার সাথে কিছু মশলার প্যাকেট দিয়ে দেয় এবং একটু বেশি করেই দেয়। কেন দেয় বলো তো? এটাও একটা বিজ্ঞাপন, যাতে ওই এক্সট্রা প্যাকেটটা দেখে আবার তোমার মনে পড়ে যায় পিৎজা খাওয়ার কথা। আর ইদানিংকালে হোম ডেলিভারির সুবিধা হয়ে গিয়ে ফাস্ট ফুড আরও সহজলভ্য হয়ে উঠেছে। জাঙ্ক ফুড খাওয়াটা অপরাধ নয়, জীবনে আনন্দ থাকবে, প্রিয় খাবারও থাকবে। মাঝে মাঝে পিৎজা, বার্গার, ফুচকা কিংবা রোল খেতেই পারো, কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই সাধারণ খাবার যেমন ভাত, ডাল, সবজি ইত্যাদি কিন্তু রাখতেই হবে। কারণ আমাদের শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর থাকলে তবেই কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি, কাজ করতে পারি, হাসতে পারি এবং জীবনকে উপভোগ করতে পারি। তবে এখন ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই কম। যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা নিয়েছিলাম তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। মনে রাখতে হবে, জাঙ্ক ফুড খাওয়া নয়, অতিরিক্ত খাওয়াই কিন্তু সমস্যার কারণ। তাই স্বাদের সঙ্গে পুষ্টিরও সমান গুরুত্ব দিতে হবে। সচেতন থাকো, সুস্থ থাকো, আর কানে অবশ্যই রাখো যুববাণী। আজকের মতো টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সঞ্জিতা সুলতানা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক মালা চন্দন, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শাউলি মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। আজকের নাটক মালা চন্দন।
1: আজকের নাটক মালা চন্দন, কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শাউলি মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক মালা চন্দন।

0: হতভাগীরা, পোড়ার মুখীরা, মর মর মর,
1: তোদের ওরাও তো
0: তন্নি বাসা,
1: এই পাতের তলে ছাই পড়ো,
2: থাম বলছি,
0: পাতের তলে ছাই পড়ো, তোদের
2: নাটক লিখি তো
0: জম্মের মতো,
2: ছি ছি কাদু,
0: ছি ছি কেন শুনি, এমন চোখের মাথা খাবো না, এমন জীব খসে যাবে না,
2: আবার বলি বলুক না,
0: না না বলবে কেন শুনি, বলবে কেন,
2: চুপ কর কাদু, না তো আমার মাথা খাস,
0: তোর মাথা খাবো না ভাবছিস, তোর মাথাও খাবো, জাতি আনবো, তোর চুলে রাস কাটবো, জমা দুই রস করে তুলবো, তবে আমার অন্য কাজ।
2: আচ্ছা বেশ তো, তাই আন, পরের সঙ্গে কেন বাপু,
0: দেখো দেখি কি রূপ, এই রূপে চক্ষা গেলে কুদাকে, ওই রূপ গেলে দেখবো কি, ওই মুখ পুরো হাড়ি মুখ,
2: কলঙ্ক রটায় রটাক না, কি আসে যায় বলো ননদিনী।

0: আর বস তোমরা তো ছিললে মালা নতুন গাঁথে। তা কোন ছেলেবেলা তোর বিয়ে হয়েছিল সে কথা তোর মনেও নেই, খামখাতে এত রূপজৈবন নিয়ে একলা একটা জীবন কাটাচ্ছিস কেন বাপু? মালা চন্দন কর না।
1: ও আমার সাধের ননদিনী, না হয় হলি বা পাতানো, তুই জানিস নে আমি যখন 3 বছরের টি আমার বাপ গেল, মা কি মালা চন্দন করেছিল? করেনি, বুকে করে আমাকে মানুষ করেছে। যখন আমি 10 বছরের টি তখন বিয়ে দিয়ে দিয়েছে, আর 14 বছর বয়সে বিধবা হয়েছি। আমার অল্প অল্প মনে পড়ে, সে ছিল যেন ঠিক আমাদের নল কিশোরটির মতন। ঠিক যেমনটি আমাদের বৃন্দাবনের শ্যাম তেমনটি। তা কি করবো,

0: জং যে তাকে কেড়ে নিলে, তখন আমার 14 তার 16। মা যদিও মালা চন্দন করেনি, আমাদের বংশে কেউই করেনি, তবু আমি বুঝতাম আমার দিকে চেয়ে চেয়ে মার বুক ফাটত। মা কতবার বলেছে, আমাদের ধর্মে তো আছে তুই ফের মালা গাঁথ, কিন্তু ননদিনী ওই শ্যামল কিশোর ওই আমার মাথা খেয়ে বসেছিল, আমি পারলামই না। শেষে একদিন মা বললে,
1: আমার বুকে আর শেল হানিস না তুলসী, বিধবার আচার তোর এ আমি দেখতে পারি না, তোর মুখের হাসি
0: দেখো, হাসির অভাব কোথা দেখলি তুই? আমি হাসি তো, এই তো হাসছি।
1: তুলসী, অমন করিস নে মা, অমন করিস নে। আচ্ছা বেশ, কিন্তু এ কথাটা ভেবে দেখ, মা তো তোর অমর নয়, এই দেহের অবস্থা কোন দিন আছি কোন দিন নেই, কি করে চালাবি দিন?
0: হরি বলে, বৈষ্ণবের মেয়ে ভিক্ষে করতে তো লজ্জা নেই, পাঁচটা দৌড় ঘুরলেই একটা পেট ঠিক চলে যাবে। তুই আমাকে গান শেখানা মা।
1: গান? গান তোর গলায় খেলা করে, কিন্তু তুই ছেলে মানুষ, পথের কথা জানিস নে মা, পথের উপরে সাপের মতো উৎপেতে থাকে পাপ, সে এড়িয়ে পথ চলা, তোর বাপের মতন তোর কানের ঝোঁক, সে কত বড় নাম করা গাইয়েছিল, কত জায়গা থেকে তার ডাক পড়ত, আমার গলায় সুর আছে দেখে বলতো হে ভগবানের দান। এই রূপ এই কণ্ঠ এর অপব্যবহার করতে নেই, এতে তার পুজো করতে হয়
0: মা।
1: হে গলা, তিনি তোমায় দিয়েছেন তার স্তব গান করবে বলে, শিখে রাখো, আমার সম্পত্তি তো এইটুকুই, যদি ভালো মন্দ কিছু হয় হেঁটে ভাঙিয়ে খেতে পারবে। কথাটা কি নিষ্ঠুর সত্যি হয়ে দাঁড়ালো বল দেখি, কতটুকু তোকে নিয়ে এই এত কটা দিন কিভাবে পার করে এসেছি সে আমি জানি আর জানেন শ্রীকৃষ্ণ।
0: মা,
1: গান গান তুই গাইবি, কিন্তু পাপ পাপকে এড়িয়ে চলতে পারবি তো?
0: দেখোই না পারি কি না।
2: তারপর?
0: তারপর মা আমাকে ধরে ধরে গলা তৈরি করতে শেখালে, তারপর একদিন বেরোলো আমাকে নিয়ে পথে, দৌড়ে দৌড়ে যাই, বাড়ির মেয়েরা আবদার করে গান শোনে, ভিক্ষে দেয়, আমি বলি, ওমা মা এই তোমার পথ মা।
1: ও তেই বটে মা, কিন্তু পাপ তো পথের উপর বাস করে না, সে দেখা যায় তার সুবিধে মতো,
0: তা দেখা দিল একদিন।
1: বলিস কি?
0: হ্যাঁ, সেদিনে মায়ে ঝিয়ে ভিক্ষে সেরে অন্য এক গ্রাম থেকে ফিরছি, বেলা গড়িয়ে এসেছে, মা বলে পা চালা, তাড়াতাড়িতে চলছি দুজনে, গ্রামখানির প্রায় শেষে বাগানের মধ্যে একটা পোড়ো ঘর, গ্রামের শখের যাত্রার আড্ডা, সেখানে কতগুলো ছেলে আড্ডা দিচ্ছিল।
3: শুনছো?
0: চলে আয়।
3: বলি শুনতে পাও না, কথা কি আর হচ্ছে না,
4: ধরে আন তো।
5: কি বলছেন বাবুরা?
1: তুলসী চলে আয়।
0: বাবুরা কি বলছেন শুনে যাই মা, তুমিও এসো না। নমস্কার করি গো, অনুমতি করুন, আমাদের বেলা যায় প্রভু।
4: না বলছিলাম, তোমরাই গায়ে গান করছিলে না?
0: হ্যাঁ,
4: বড় সুন্দর গান তোমাদের, মেয়েদের ভিড়ে আমরা ভালো করে শুনতে পাইনি, আমাদের দুটো গান শোনাতে হবে।
1: আগে আজ আমাদের বড় দেরি হয়ে গিয়েছে।
0: সে কি মা, ওনারা আমাদের গান শুনতে চায়।

0: কত সময় লাগলো, এইবার যাই প্রভু।
1: না না না, আরো গান শুনবো, আরো গান।
0: আরেকদিন আরেকদিন এসে শুনিয়ে যাব প্রভু, আমাদের ফিরতে হবে, সন্ধে হয়।
1: তা এইখানি না হয় আজ থাকবে, খাও দাও, আর আপত্তি নাকি?
0: আপত্তি থাকতে পারে, অনাথা স্ত্রীলোক আমরা, আপনারাই তো আমাদের রক্ষক, বাপ ভাই, অনাথার আশ্রয়, ভরসা। তবে প্রভু, ঘরে দুখানা কাঁসার থালা আছে আর তুলসী মঞ্চ, গরিবের বিগ্রহ মন্দির, সে মন্দিরে সন্ধ্যা প্রদীপ পড়বে না, সে যে বৈষ্ণবের মহাপাপ। আজ যাই প্রভু।
1: বেশ ঠিক আছে, আজকে যাও,
2: আরেকদিন শুনিয়ে যাও, আরেকদিন শোনাবো।

0: সত্যি তোর খুব বুদ্ধি।
1: পথে মাকে বললুম, কি ভাবছো বলো তো মা? মা বললে, আমার বড্ড ভাবনা ছিল মা, কিন্তু সে ভাবনা আমার ঘুচলো। তুই পারবি তুলসী, গোবিন্দ তোকে ভরসা দেবেন। তারপর মা দেহ রাখলেন, সেও তো 4 বছর হলো।
0: বউ তোর, তোর কি রূপ বউ! কোঁকড়া ফুলো ফুলো এক পিঠ চুল, তিলক মাটির টিপ, মুখখানিতে জল জল করে। এই যে তুই চুলের যত্ন করিস, দেহের যত্ন করিস, এসব কি এমনি এমনি? তুলসী কাঠের মালাটিও কি অপরূপ লাগে তোর গলায়।
1: বাবা বলতো, ভগবান রূপ দেয় তাকে পুজো করবার জন্যে, তার অযত্ন করতে নেই। ওই যে শ্যামের বিগ্রহ, তার সামনে বসে আমি সাধনা করি। যদি কোনোদিন ওই বিগ্রহ প্রাণ পায়, আমার ভক্তিতে যদি সে আপনি এসে আমায়, আমার সেই সাধনা ননদিনী, আমার সেই সাধনা।

0: কত প্রাণ ঠেলে গান করি তোমার সামনে, চাই তোমাকে একবারও তো হাসো না। যে পাষাণ সেই পাষাণ তুমি, তোমার দয়া নেই মায়া নেই। যাবো না, যাবো না এবার কেন্দুলির মেলায়, যাবো না গান করতে। তুমি পাষাণ, কেবল পাষাণ।
1: বউ কিরে, তোর শরীর ভালো তো?
2: বলিও ওলো ননদি, আজকে হঠাৎ হলি যে তুই এমন দরদি।
1: কিরে হঠাৎ শরীরের কথা যে?
3: তবে যে বড় শ্যামির ডাকে হেলা করছিস, জয়দেব যাসনি যে?
1: যাবো না।
3: কেন?
1: মান করেছি।
3: ওরে সে মান ভাঙায় কে? পাথরের ঠাকুর, তা চূড়াও হেলে না, হাতও মেলে না।
1: দেখি
3: বউ, নিচে দেহপাত করিস নে, কলিতে সে হবার নয়।
1: একে অমন করে থাকাস নে বউ, ভয় করে। তাতে আমাকে তোর শ্যাম কর না, আমি তোকে বুকে করে রাখি।
2: তাই ভালো ননদি, তোকেই শ্যাম করবো।
3: সন্ধু আসিস, তোর নন্দাইকে রাম মোড়লের মজলিসে তামাক খেতে পাঠিয়ে দেব, যাস কিন্তু।
0: না যাই, কিন্তু লীল মেলা মন টানছে।

একা, সে একটু জোরে হাঁটলেই দল ধরা যাবে। খুন যাই, কিন্তু ননদিনীকে বলা হলো না, দীপকে দেবে। শ্যাম ঠিক বুঝবে, শ্যামই তো টেনেছে, আমি কি করব? শ্যামের মায়া শ্যামই বোঝে, শ্যামের মায়া। না, যাবই কেঁদুলির মেলায়।

কি অন্ধকার, মাঠ পেরুলেই অবশ্যই গ্রাম, তা চালাই কি পথ হারিয়েছি নাকি, মনে হচ্ছে এক পাও এগোয়নি। সর্বনাশ, সারা রাত এমনি করে ঘুরে উঠবো নাকি, হয় কি হবে, পথ খুঁজে পাইনি যে।

0: তুমি একটু দাঁড়াও না।
1: কে কে তুমি?
0: আমি।
1: কে তুমি? কোথায় যাবে তুমি?
0: কেন্দুলির মেলায় পথ হারিয়েছি। আপনি?
1: আমি সন্ধ্যাভুলো গ্রামের আখড়ার মোহনদাস মহান্ত। তোমরা কি সদগো?
0: না, বৈষ্ণব।
1: তুমি বৈষ্ণবী? তা তোমার মহান্ত?
0: আমি জাত বৈষ্ণবী নেই, বিধবা।
1: ও, আমিও জয়দেব ধাম যাব। তুমি কি সঙ্গে যাবে?
0: যাব।
1: ও কি কাঁপছো যে? পুঁটুলি থেকে গায়ের কাপড়খানা বার করো।
0: থাক
1: থাক নয়, কঠিন অসুখ করবে শেষে।
0: আসলে সে আনতে বলেছি।
1: এই নাও, আমার কাছে নতুন দুখানা আছে, একখানি নীল একখানি হলদে। জয়দেবের বিগ্রহকে ভেট দিয়ে থাকি। শ্যামচাঁদের রং হলদে, রাধারানীর রঙে নীল বসন মানায় ভালো। তা তুমি এই নীলখানি গায়ে দাও দেখি। দাও, পথের সাথীকে পর ভাবতে নেই। ধরো, কি সুন্দর! না, আমার দেওয়া মিছি হয়নি। রাধারানীকে নীল বসন মানায় ভালো।
2: এই হলো বৃত্তান্ত। এখন কি করবি বউ? মালা চন্দন কর, তোদের তো রীতি আছে।
0: এতদিন তো মানি।
2: এমন করে পড়িস না বউ, তোর নন্দাইকে সন্ধ্যা হলাতে পাঠাই।
0: না না না, সে নিজে আসবে, ঠিক আসবে। সে বলেছিল, আমি জবাব দিতে পারিনি, জবাব নিতে আসবে।
3: হায় হায়, হে কলিতে বিন্দে দুটি ভাগ। হায় হায় হায়, মালা গাঁথবে কে?
0: তোকেই তো সব করতে হবে, কে আছে আমার?
2: বউ, একটা গান বল দেখি।
3: শোন।

0: রাধারানীর দরবারে ভিক্ষে পাই।
1: হাতি আসুন।
0: শুনেছি তুমি বিগ্রহের সাধনা করো, জ্যান্ত মানুষে মন ওঠে না। জয় হোক তুলসী, রাধারানী ভক্তির জয় হোক। আমি আসি।
1: না যাবেন না, বসুন, জল খান,
0: তারপরে
1: আমাকে নিয়ে যাবেন।
0: আমি আজ রাধা ভজনার ফল পেলাম, কিন্তু কিছু কথা আছে, সে কথা শুনে তারপর তোমার সিদ্ধান্ত নিও।
1: বলুন। দেখিস আমাদের বলিস নি, ছমাস এখানে ছমাস ওখানে, কেমন তো বলবি না তো? কি যে বলিস না নদী, তোকে কি কখনো ভুলতে পারি? তুইও যাবি, আমিও আসবো।
0: এই এই আমার ফিতে, এসো এদিকে এসো। শ্রী গৌরাঙ্গ বিগ্রহ প্রণাম করো।
2: মহন্ত
1: ওকে কঙ্কাল সর্বস্ব চেহারা চলছে।
0: তুমি উঠে এসেছো কেন?
2: ওকে
0: কেন, তুমি তো আমায় বলেছো।
2: আমি আমি বলিনি, আমি বলিনি, মিথ্যে বলেছি, বুঝতে বলেছি।
0: কাঁপছো কেন? তোমাকে তো বলেছিলাম এর কথা।
2: এমন শেল হলে গো,
1: আমার উপরে রাগ করলে দিদি?
0: তুলসী, তোমার ভুরু কেটে রক্ত পড়ছে যে।
2: দুটো দিন তুমি ওকে পর করে রাখো, সত্যি বলছি, দুদিন বই বাঁধব না, এই দুদিন ওর সঙ্গে কথা কইও না, আদর করো না।
0: এসো তুলসী, নাম গান করো।
1: আজ থাক, আজ তুমি গাও, দিদি হয়তো আমার গান শুনে।
0: আগে দেবতার সেবা, তারপর মানুষ। এসো তুমি।
1: আমারও তাই ছিল, আজ আমার ধম্ম উল্টো, সে তো তুমি জানো মহান্ত।
2: মহান্ত
0: অশান্তি খুঁজবে না আমার।
1: ছি মহান্ত।
0: ও তবে তবে ফুল নাও।
1: কি হবে এত ফুল?
0: বাহ, ফুল সজ্জে ফুল চাই
1: না, তা হয় না, দিদির কথার কি কোনো দাম নেই মহান্ত।
0: কিন্তু আজকের দিন তো আর ফিরে আসবে না, এটা যে সাধের দিন। তুমি কি পাথর?
1: পাথর নয় বলেই তো মানুষের উপর মায়া হচ্ছে।
2: মহন্ত
1: যাও, দিদি তোমায় ডাকছেন, তোমার বিছানা দিদির ঘরে। রাগ করো না, না বলতে পারবে না লক্ষ্মীটি, ই আমার প্রথম আবদার।
0: কিন্তু ওর দুর্গন্ধ।
1: মহন্ত পাশের উপর ভালোবাসাটা গেছে মহন্ত, মানুষের উপর ভালোবাসাটা আর ঘুচিয়ে দিও না।
0: তোমার তোমার তুলনা নেই তুলসী, তুলসী একবার
1: ছাড়ো। যে মরতে বসেছে তাকে আর ঠকিও না, যাও যাও মহন্ত।

0: অনেকদিন হয়ে গেছে, এবার কিন্তু একবার ননদির কাছে যাব, বুঝলে? মনটা কেমন করছে।
1: তবে আমি যাব।
0: ছি, লোকে কি বলবে বলো দেখি, ক বছর হলো এখনো নতুনের মতন।
1: তুমি পুরনো হও না, তাহলে আমি কি করবো?
0: 5 বছরেও না,
1: 5 বছরেও না,
0: তাই বলে ননদির কাছে যেতে দেবে না? আহা, সতীন জানো, আমি যাব।
1: বেশ, যাবে। তুলসী,
0: না না না না না, সেই পিছু ধরেছে।
1: তুলসী, মনে আছে তুলসী, এই আমাদের যমুনা পুলিন, এই মাঠে চাঁদের আলোয় আমাদের প্রথম দেখা।
0: তাই বলে

0: ননদিনী, ভিক্ষে পাই গো।
1: বউ
0: আর আরে বাবা, মুখ পুরে ছাড় না, পরে মরবো না।
1: আসতে পারলে
0: যে কাজ ভাই।
1: থাক থাক,
0: খুব হয়েছে, তোর নন্দাইকে পাঠিয়েছিল।
1: কই, জানিনি তো।
0: মহন্ত সঙ্গে মাঠে দেখা হয়েছিল, সেখান থেকে ফেরত পাঠিয়েছে।
1: দেখেছো কাণ্ড, যদি নন্দাই আমাকে নিয়ে আসে, সেই ভয়ে ফেরত পাঠিয়েছে। মা, ছি ছি ছি ছি, ডাকো দেখি ভাই।
0: আজ তুই আর আমি একসঙ্গে শুবো, অনেক গল্প করব।
1: তা নন্দাই রাগ করবে না?
0: না রে না, ওকে ছেলেদের সঙ্গে শোয়াবো, একটু বাদেই নাক ডাকাবে।
1: ছেলে পুলের মা বাপ এখন কি আর তোদের মতো
0: মারমুফুরি।
1: এখন বলতো সখী, মানুষ ভালো না দেবতা ভালো?
0: মানুষের জ্বালায় কিন্তু অস্থির ভাই।

শখ, বলে দোলের সময় দোলনা টাঙিয়ে দুজনে দোল খাবো, ঝুলনে ঝুলনায় চাপতে হবে, রাশে সারা রাত জাগতে হবে, কোনদিন না হাত পা ভেঙে।

0: এই, তোমার কি হয়েছে বলো তো?
1: কি আবার হবে?
0: দিনগুলো কেমন যেন আগের মতো নেই, ভালো লাগছে না বাপু। চলো না বৃন্দাবনে যাই।
1: কত খরচ জানো? ও খরচ ভিখিরি ঝুলিতে নেই।
0: বৈষ্ণব হলেও তো তুমি ভিখিরি নও।
1: আমার বাপু টাকা কড়ি নেই।
0: কাজ কি টাকায়? চলো না ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি, গান গাইতে গাইতে পদব্রজে ব্রজে পৌঁছে।
1: না না, আমার বাবাও সে পারবে না।
0: তবে নবদ্বীপ চলো।
1: বাজি বকো না বাপু। হ্যাঁ,
0: ক বছর আগে হলে আমার কথা এমন করে ঠেলে ফেলতে না কিন্তু।
1: যত সব
0: কেমন যেন বিসুরও বাজছে। মহান্তর কি পরিবর্তন হলো? কি হলো, কেন হলো, কোথায় চলে গেল সেসব দিন? মহান্ত এমন হলে বাঁচি কি করে? সে যে আমার সব সব সব, তাকে ছেড়ে বাঁচতে পারবো না। সে আমার শ্যাম, সে আমার

0: মহন্ত, তুমি? বাহ, কি সুন্দর রূপ ফুটেছে, কি সাজ! ঝুলানি ঝুলবে নাকি, ঝুলা বাঁধি
1: তোমার সঙ্গে? বয়স বাড়ছে না কমছে, আয়নাতে কি নিজের রূপ খুবই ভালো লাগে?
0: রূপ একদিন আমারও ছিল রে বোন। আমি হরিলাল আছে, তনুতে আজীব পাও ভান জনমে।
1: তুলসী
0: মহন্ত, কে মহন্ত?
2: আমি নতুন সেবা দাসী গো। হাত থেকে মালা গাচ্ছি খসে পড়ল যে, তুমি বুঝি তুলসী বষ্টমী? গাইয়ে বাজিয়ে বলিয়ে কইয়ে রূপে মরি মরি, ও হরি, এই তুমি?
0: হ্যাঁ, আমি তুলসী। এখন পাশে এসে দাঁড়াও দেখি, বরণ করে ঘরে তুলি, দাঁড়াও পিড়ি নিয়ে আসি।
2: আচ্ছা জাহাবাজ মেয়ে তো তোমার তুলসী।
1: চুপ চুপ,
0: এই নাও দাঁড়াও, এই ফুল জল আমি পাথরের যুগলের জন্য রেখেছিলাম, তা সত্যি যুগলের সেবা হলো, কি ভাগ্যি আমার।
3: আশীর্বাদ করি তুই যেন চিরদিন তাকে পাস।
0: মহন্ত, সকালবেলা উঠে কোথায় গিয়েছিলে? খুঁজে পাইনি, অমন লুকিয়ে লুকিয়ে ফিরছ কেন বলো তো?
1: আমায় মাফ করো তুলসী,
0: রাগ তো আমি করিনি।
1: সত্যি বলছো?
0: সত্যি।
1: ওকি,

0: ভুকলি ভাবছ কেন?
1: আমায় বিদায় দাও। আমি আসি।
0: তুমি যে বললে রাগ করিনি,
1: সত্যি আমি রাগ করিনি, কিন্তু মহান্ত তোমার দিদির কথা মনে পড়ে, আমি যদি নিলাম আমিও তো বিয়ে মানুষ।
0: তুলসী, তোমারই রাজত্ব, ও দাসী হয়ে থাকবে। তুলসী, তুমি তো জানো বৈষ্ণবের সাধনা রাধারানী, যৌবন রূপ।
1: জানো মহান্ত, যৌবন রূপ সামনে না থাকলে ধ্যানে ধারণা জন্মায় না, কিন্তু মহান্ত আমিও তো বৈষ্ণবী, আমারও তো চাই একটি শ্যাম কিশোর, নইলে আমারই বা কি করে ধ্যান হয়।
0: কি বলছো কি তুলসী? ও, তা তারই সন্ধানে চলেছে বুঝি।
1: হ্যাঁ গো, এক শ্যাম হারালাম, আর এক শ্যামের খোঁজে চলেছি আমি।
0: তুলসী,
1: তুমি আমায় আশীর্বাদ করো।
0: তুলসী,
1: আর তোমার নতুন রাধারানীকে আশীর্বাদ করি, সে যেন চিরদিন তোমাকে পায়, চিরদিন একা একা।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মালা চন্দন নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয়ে মোহন দাস, সৌম্যদেব বসু, প্রথম ব্যক্তি নবকুমার বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় ব্যক্তি প্রলয় ভট্টাচার্য, নতুন সেবাদাসী মিতা দে, তুলসীর মা রানী চক্রবর্তী, কাদু চন্দ্রানী হালদার, মোহনদাসের প্রথমা স্ত্রী সুমিতা সান্যাল এবং তুলসীর ভূমিকায় অনামিকা সাহা। কণ্ঠসঙ্গীতে শিবাজী চট্টোপাধ্যায় এবং সুতপা দত্তগুপ্ত। যন্ত্রানুষঙ্গ শৈলেশ রায়, হিমাংশু বিশ্বাস, নন্দন মুখোপাধ্যায়, গৌতম দাস, রবীন পাল, সৌমেন্দ্র দেব, কুমারেশ চন্দ্র চন্দ্র এবং অভিজিৎ মজুমদার। সঙ্গীত পরিচালনা সন্তোষ মুখোপাধ্যায়। বেতার নাট্যরূপ শাওলি মিত্র। সম্পাদনা শুভ্র প্রকাশ দে এবং নাটকটির প্রযোজনায় ছিলেন শোভনলাল মুখোপাধ্যায়।

শুনছেন নাটকের গান। এবারের শিল্পী সুকন্যা নাথ। আর এই যে নাটকটি থেকে এখন গান শোনাবো আপনাদের, সেই নাটকের নাম ডাকঘর। অত্যন্ত পরিচিত একটি নাটক, শিল্পী সুকন্যা নাথ।

শুনছেন নাটকের গান। নাটকের গানে এবারে শিল্পে হৈমন্তী শুক্লা, আর যে নাটক থেকে এই গানটি শুনবেন সে নাটকের নাম জাহাঙ্গীর।

শুনলেন নাটকের গান, উপস্থাপনায় ছিলাম অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিও নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব।
0: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় জিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হ্যায় উসমে কিসানো কো লেকর কে কিসানো কা ইন্টারেস্ট উসকো প্রাথমিকতা দেতে হুয়ে কোই নুকসান হোনে নাহি দেঙ্গে উসমে কিসানো কা হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া জায়েগা অর দিয়া গিয়া হ্যায় ইসলিয়ে ইয়ে কিসানো কে হিত মে অর দেশ হিত মে রহেগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির সভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খড়গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও মুলতুবি করা হয়। সিকিমের নামচি জেলার সামারডুং এ নির্মীয়মান NHPC তিস্তা স্টেজ 6 হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনও পর্যন্ত নজনের দেহ উদ্ধার হয়েছে, ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলা প্রশাসন, এনএইচপিসির আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে এই উদ্ধারকাজ চলছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি

শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। সিকিমে সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। এছাড়া আটকে পড়া অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি 4 থেকে 60 বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ DCGI টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি মাসের 19 তারিখে MV গোল্ডেন লিওন নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায় ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের 31 তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী 3 সপ্তাহের মধ্যে MSHPC@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়ো রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী NCPR সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নেট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর 2টো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আর এইরকম এক দুপুরে আপনাদের স্বাগত জানাই।

আর বাংলা ব্যান্ডের গানের এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল ঠিক সেই সময় যখন বাংলা ব্যান্ড প্রথম আত্মপ্রকাশ করেছিল 70-এর দশকে। একেবারে একটা নতুন ধারা নিয়ে এসেছে সেই গান, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না এ নিয়ে মোটামুটিভাবে গায়িরা কিন্তু খুব বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত বা দিকভ্রান্ত হয়েছেন। এরকম সময় কি হবে একটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তারপর যখন বাংলা গানকে নিয়ে নতুন করে চর্চা করা হলো, ব্যান্ডের গানকে নিয়ে ভাবা হলো, গতিশীলতা, গানের কথা, গানের ভাবনা এবং তরুণ প্রজন্মের শিল্পীরা উঠে এসে যখন বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে বা বিভিন্ন অনুষ্ঠানে গাইছেন, তখন মানুষ কিন্তু সাদরে গ্রহণ করছে বাংলা ব্যান্ডের গানকে। এখন শোনাবো ক্রস উইন্ডসের গান।

0: domini sky. Ama dice shit kore kon kon kon kon sweetheart.
1: বাংলা ব্যান্ডের গান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই খবর।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4:49 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ মূলত মেঘলা থাকবে, কিছু কিছু অংশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে যথাক্রমে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 4.4 মিলিমিটার।

এখন শুনবেন আজ অর্থাৎ একুশে জুলাইয়ের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময়ের দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় দেবপমা মিশ্র, 4:35 অন্বেষা। এই অনুষ্ঠানে প্রথমে থাকছে বিজ্ঞানের খবর, এরপর থাকছে গণিতের ইতিহাস, এ বিষয়ে অধ্যাপক পার্থ সারথি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানের বিষয় পাটের পচন ও মাছ চাষ, এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায় ও ডক্টর অর্জুনকান্তি দাসের সঙ্গে আলাপচারিতায় থাকবেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন কথিকা লুপাস কি দেখে চিনবেন, এ বিষয়ে বলবেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 7:45 কবিকণ্ঠে, অনুষ্ঠানে কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 8:15 এক মাটি এক সুর, এ অনুষ্ঠানে শুনবেন লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন চন্দ্রকোষ রাগে বাঁশি, পরিবেশনায় শিল্পী সুবীর রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত আজকের এই অনুরোধের আসরে। আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আজকের অনুরোধের আসরে প্রথমেই যে অনুরোধটি আমার হাতে রয়েছে সেই অনুরোধ জানিয়েছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর বন্দ্যোপাধ্যায়, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার। মিরছোবা শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে তারা অনুরোধ জানিয়েছেন নির্মলা মিশ্রের কণ্ঠে ও তোতা পাখিরে গানটি শুনবেন বলে।

0: চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুন্ডা গ্রাম বীরভূম থেকে। তারা শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এসেছি আমি, এসেছি দূর থেকে, বহু দূরে। বেশ, তবে তাই হোক।
1: এসেছি আমি, এসেছি দূর থেকে, বহু দূর।

বাবু, বান্তিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে শুনতে চেয়েছেন নীল আকাশের নিচে ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে।

চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন সবিতা বুঝি, পুতুল, বিশ্বজিৎ কাইন, চড়ুইগাছি, বোয়ালদহ, বনগাঁ থেকে। তারা শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। বেশ, তবে তাই হোক।

এরপরের অনুরোধ জানিয়েছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, স্বদেশ মল্লিক ও যাদব বিশ্বাস। ট্যাঙ্গাখালি বাজার, মগুড়া, বাংলাদেশ থেকে তারা শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে, "যখন কেউ আমারে পাগল বলে"।

চলে আসি তার পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী, হটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে গান, যখন ডাকলো বাঁশি তখন রাধা।

চলে আসি পরের অনুরোধে। এর পরের অনুরোধে জানিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। তারা শুনতে চেয়েছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে ওগো বৃষ্টি আমার চোখের পাতা।

চলে আসি আজকের অনুরোধের আসরের একেবারে শেষ অনুরোধে। এই অনুরোধে জানিয়েছেন চিরশ্রী পাল ও মঙ্গলা গঙ্গোপাধ্যায়। তাঁরা গড়দরজা বিষ্ণুপুর থেকে শুনতে চেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে ঝিরি ঝিরি ঝির বর্ষায়। পাশের বাড়ি ছবি থেকে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি রইল তাঁদের জন্যে। তবে আমাকে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

অনুরোধের আসর আজ এ পর্যন্তই। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় দেবোপমা মিশ্র।

বৃষ্টির দিন শুরু হলো পাকাপাকিভাবে। এখন মোটামুটি শারদোৎসব অবধি টিপ টিপ রিমঝিম। ওগো শুনছো, একটু পকোড়া বানিয়ে আনো তো। এই যা, জামা কাপড়গুলো আবার ভিজে গেল। মা, আমার রেনকোটটা কোথায়? ওই রাস্তায় জল জমেছে দিদি, এই সবই চলবে। এইরকম এরকম করেই আমাদের দিনগুলো যাবে। আর আপনি আপনার এক ফালি রান্নাঘরের জানলা দিয়ে দূর থেকে ভেসে আসা কামিনী ফুলের গন্ধ নিয়ে চাটায় আরেকটু আদা দিয়ে দেবেন ভালোবেসে, কি তাই তো? এ আমাদের সবার বাড়ির কথা। রোজকার চিন্তা ছেড়ে আমরা বেরোতেই পারি না, শুধু দুপুরটুকুনি দুপুরটুকুনি বোধ হয় আমার আর আপনার সময়। আজ কিন্তু স্বাস্থ্যের দিন, আজ রেডিও ক্লিনিক মহিলাদের আসরে কথা হবে স্বাস্থ্যের আজকের একটা বিশেষ বিষয় নিয়ে। কথাবার্তায় তো যাব, তবে অন্যান্য দিনের মতো আজকেও কানে থাকুক গান। ফিরে আসছি ছোট্ট একটা কানের পর অর্ণব দত্তের কণ্ঠে। আপনাদের সঙ্গে এতক্ষণ আছি এবং থাকব দেবোপমা মিশ্র।

0: অর্ণব দত্তের কণ্ঠে গান শোনার পর আমরা আবার ফিরে এসেছি আমরা আজকের আড্ডায়। আর আজকের আড্ডাটা না মানে বিষয়টা একটু অন্যরকম। কি বিষয়? বিষয়টা হলো মোটামুটি আমাদের দৈনন্দিন সমস্যা। এক্ষুনি নিশ্চয়ই ভাবতে বসেছেন দৈনন্দিন সমস্যাটা তো মেয়েদের অনেক কিছুই থাকে, এবং আমরা মেয়েরা প্রচণ্ড রকমের ব্যস্ততায় চাপে নানা রকমের যে ওভার রিয়্যাক্ট মানে প্রচণ্ড রকমের ব্যবহারের দিক থেকে খিটখিটে ইত্যাদি হয়েই থাকে, কিন্তু সেগুলো তো আমাদের যেটা মন নিয়ে অনুষ্ঠানে আমরা আলোচনা করি। তাহলে দৈনন্দিন সমস্যাটা আমাদের কি? এই যে অনুষ্ঠান শুনতে গিয়ে চায়ের ঝাঁকনি থেকে চলকে চাটা হাতে পড়ে গেল, সেই নিয়েই আজকের অনুষ্ঠান। মানে আজকের আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি পুড়ে যাওয়াকে। বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে গিয়ে, বিশেষ করে আমরা গৃহিণীরা, পুড়িয়ে ফেলি রোজকার রান্নায়। আমাদের হয়তো কেউ খেয়াল করে না, কিন্তু হাত ভর্তি ফুসকা পড়ার দাগ থাকে। আসুন না ডাক্তারবাবুর কাছে জেনে নিই এর উপশম কী করে হয়। শুনে নিচ্ছি ডাক্তারবাবুর কথা।
1: আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি ডক্টর পৌরুষ কান্তি দত্ত। নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
1: আচ্ছা ডাক্তারবাবু, আমরা অনেক সময় রান্নাঘরে কাজ করতে গেলে গৃহিণীরা হাত পুড়িয়ে ফেলি, হয়তো তেল ফেলে কিংবা গরম কড়াইতে ছ্যাঁকা খেলাম বা কোনো কিছু হাতে পড়ে গেল, হঠাৎ করে মাছ হঠাৎ করে হাতে পড়ে গেল, এই সব ক্ষেত্রে আমাদের করণীয় কি?
2: আচ্ছা, প্রথম জিনিস হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে পুড়ে যাওয়া বা বারান আমরা যে জিনিসটা বলি, সেটা সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার কতটা জায়গা পুড়ে যাচ্ছে বা কিভাবে পুড়ছে সেটা বেশি জরুরি। ইউজুয়ালি আমরা রান্না করে যখন ফ্যাক্টরি হয়তো একটা তেল ছিটকালো বা তেলের জন্য কিছু হলো, তো সেক্ষেত্রে নর্মালি যেটা হয় যেটাকে আমরা ফ্যাক্টরি বার্ন বলে থাকি, যে জায়গাটা হয়তো পুড়ে গেল তেলে, কিছুদিন পর সেই জায়গাটা একটা ব্লিস্টারের মতো ফর্ম করে, জায়গাটা ফুলে যায়। এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে মানে মাইনর বার্ন হয়ে থাকে, অল্প জায়গার ক্ষেত্রে হলো। ইমিডিয়েটলি সেই সময়ের মধ্যে যেটা করা সেটা হয়ে যাচ্ছে, প্রথম যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় সেই জায়গাটাতে বরফ দিই, ঠিক আছে? তো প্রথম জিনিস হয়ে যাচ্ছে আমরা অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস, বরফ বা ঠান্ডা জল সেই জায়গাটাকে প্রথম কথা অ্যাভয়েড করতে হয়। সব থেকে জিনিস যেটা নর্মাল, যেটা আমাদের কলের জল যেটা রয়েছে, নর্মাল যে জল, সেই জলটাই আমাকে সেই জায়গাটাকে প্রথমে লাগাতে হবে। কারণ যখনই অতিরিক্ত ঠান্ডা কিছু বা বরফ দিয়ে দিলে সেই জায়গাতে যেটা হয়, যেটাকে আমরা ভ্যাসো কনস্ট্রিকশন বলি, রক্ত নালি যেগুলো রয়েছে সেগুলো কনস্ট্রিকশন হয়ে গিয়ে সেখানটায় রক্ত সাপ্লাই কমে গিয়ে টিস্যু ড্যামেজ বেশি হতে পারে। তো প্রথম জিনিস হচ্ছে অত্যন্ত ঠান্ডা বরফ বা এগুলোকে অ্যাভয়েড করা, এবং নর্মাল যেটা কলের জল রয়েছে সেখানে হাতটাকে অন্তত 5 মিনিট বা 10 মিনিট সেই জায়গাটাকে মানে হাতে জলটা লাগানো। তারপর যেটা রয়েছে সেক্ষেত্রে আমরা যেটা অয়েন্টমেন্ট লাগাতে পারি, তো কমনলি নর্মাল আমরা যে অয়েন্টমেন্টটা লাগাই সেটা হচ্ছে সিলভার সালফেডাইজিং অয়েন্টমেন্ট, এবং এগুলো ছোটখাটো বার্ন যেগুলো রয়েছে সেগুলোর জন্য সেটা মানে কার্যকরী হয়ে থাকে। এবার যদি কোনো কারণে সেই বার্নটা বেশি জায়গা জুড়ে হয়েছে বা পরবর্তীকালে দেখা যাচ্ছে সিলভার সালফেডাইজিং দেওয়ার পরেও সেক্ষেত্রে হচ্ছে জায়গাটা সারছে না, তখন আমাদের সেটা ডাক্তার পরামর্শ নিয়ে আমরা সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন যদি থাকে অ্যান্টিবায়োটিক কোর্স আমরা করতে পারি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে এই জল লাগানোর পরিবর্তে টুথপেস্ট ব্যবহার করেন কিংবা আলুর রস ব্যবহার করেন, সেক্ষেত্রে এগুলো কতটা কার্যকরী?
2: না, এগুলোর থেকে আমি মনে করি নর্মাল জল যেটা রয়েছে সেটাই বেশি কার্যকরী, কারণ এক্ষেত্রে টুথপেস্ট বা মেন্থল এগুলো দিয়ে খুব বেশি সেক্ষেত্রে কিছু হয় না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময় যেটা হয় যে হাতে বা পায়ে যেগুলো আমাদের বেসিক্যালি ভিজিবল জায়গা, সেখানে হয়তো সেই গরম জিনিসটা লাগলো না বা পড়লো না, পড়লো ইন্টারনালি মানে জামার ওপর দিয়ে কিছু একটা গরম পড়ে গেল, এবং যার ফলে মানে গরম চা বা গরম স্যুপ পড়ে গেল এবং সেখানে চামড়াটা ঘষে গিয়ে চামড়াটা কিছুটা উঠে গেল পুড়ে যাওয়ার পর, তো সেক্ষেত্রে ইন্টারনালি হলে সেক্ষেত্রে করণীয় কি থাকে?
2: ইন্টারনালি বলে যেটা হয়ে যাচ্ছে, দেখুন মানে ইন্টারনাল বা এক্সটার্নাল যেটাই হোক না কেন, আমাদের মেইন জায়গা হয়ে যাচ্ছে যেটা, সেটা হয়ে যাচ্ছে আমার কতটা জায়গাটা পুড়েছে, ঠিক আছে? সাপোজ ধরুন একজন গ্রামের দিকে যিনি রয়েছেন হয়তো বাড়িতে কোনো একটা ফ্যান বসিয়েছেন, কুড়ে হয়ে যাচ্ছে, তিনি পড়ে গেলেন যখন, কারণ হয়তো ফ্যানের উপর পড়ে গেছেন, পড়ে তার শরীরের ভেতর দিকটা হয়তো তার থাইয়ের পোর্শন থেকে পা একটা পা অব্দি পুরো জায়গাটা পুড়ে গেল। এইবার তখন হয়ে গেছে তার ভেতরে ইনার জায়গাটা পুড়ছে, কিন্তু যখন পুড়ছে অনেকটা জায়গা জুড়ে এখান থেকে পুড়ছে। এবার আমরা যেটা করি বার্নের ক্ষেত্রে, আমরা একটা বিএসএ বা বডি সার্ফেস এরিয়া বলি, মানে শরীরটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে নিই, 9% 8% এরকম থাকে। যদি দেখা যায় যে আমার শরীরে প্রায় 10%-এর বেশি জায়গা এফেক্টেড হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে যেটা হয় বার্নের পরবর্তীকালে যে কমপ্লিকেশন গুলো সেগুলোর চান্সটা বেড়ে যায়। এবার সেক্ষেত্রে হয়ে যাচ্ছে যখনই আপনি দেখছেন যে একটা বার্নের 10% বেশি হয়, সেটা আপনি কি করে বুঝলেন, একটা ধরুন গোটা পা, সেই গোটা পাটাই হয়ে যাচ্ছে আপনার পুড়ে গেছে, ডান পাটা বা একটা হাত আমার পুড়ে গেছে বা আমার পিঠের দিকটা অনেকটা পুড়ে গেছে, সেক্ষেত্রে তখন হচ্ছে আমাদের সেই সময় হসপিটাল এডমিশনের প্রয়োজন হয় বা হসপিটাল কেয়ারের প্রয়োজন হয়। কারণ না হলে এটার চিকিৎসা বাড়িতে শুধু সম্ভব নয়, এই কারণে কারণ পরবর্তীকালে এখান থেকে একটা ইনফেকশন এবং তারপরে সেপসিসের একটা সম্ভাবনা থেকে যায়, এবং সেক্ষেত্রে যত আর্লি ওয়েতে আমাদের তাড়াতাড়ি একটা অ্যান্টিবায়োটিক বা বেটার যদি ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হয় এবং প্রপার একটা কেয়ারের প্রয়োজন হয়, যাতে পরবর্তীকালে ওখান থেকে সেপসিস বা ইনফেকশন না হয় সেটাকে আটকানোর জন্য।
1: আচ্ছা, সেক্ষেত্রে যখন আমরা ইন্টারনালি পুড়ে যাচ্ছি এবং জামা কাপড়ের ঘষা থেকে কি এই সেপটিকের ব্যাপারটা বলছেন, সেটা কি হওয়া সম্ভব?
2: সম্ভাবনা এখান থেকে থাকছে। এবার আপনার হয়তো ভেতরের দিকে ইনার কোন জায়গাতে হলো, কিন্তু আপনি হয়তো মানে জায়গাটা হয়তো খুব বেশি বড় নয়, আপনার হয়তো হাসপাতালে পড়তে প্রয়োজন হচ্ছে না, কিন্তু হয়তো আমাদের কোনো একটা মানে শরীরে কোনো মন্ত্রবাস পড়তে হচ্ছে বা জামা কাপড় পড়তে হচ্ছে, বারবার যদি সেখানটা ঘষা খেয়ে থাকে তখন সেই জায়গাটা হয়তো শোকাতে বা সারতে টাইম লাগতে পারে। সম্ভব সেই রাতের দিকে ক্রিমটা বেশি লাগানো বা ড্রেসিং এর পার্টটা করে রাতের জায়গাটা মানে বাতাস লাগানোটা যতটা বেশি সম্ভব হবে তত সেই জায়গাটা হিল করতে বা শুকাতে মানে সুবিধা হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো গেল আমাদের মোটামুটি আমরা ঘরে টুকটাক যা পুড়ে যাচ্ছে তার একটা উপায় আপনি বাদলালেন, কিন্তু অনেক সময় যেটা আপনি একটু আগেই বলছিলেন যে 10%-এর ওপর পুড়ে গেলে আমাদের হসপিটালে অ্যাডমিট করতে হয়, এই হসপিটালে অ্যাডমিট করার ব্যাপারটা বার্নিং পেশেন্টদের, যারা পুড়ে যাওয়া পেশেন্টদের, সেইটার একটু নিয়মটা যদি একটু বলেন।
2: নিয়ম বলতে দেখুন, মানে যখনই আমার মনে হয়ে যাচ্ছে একটা বড় জায়গা শরীরে পুড়ে গেছে, তার সাথে পেশেন্টের সেই সময় একটা তীব্র যন্ত্রণা অনুভব হয়, অনেক সময় পেশেন্ট জ্ঞানও হারিয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা যে কোনো আমাদের সরকারি যেগুলো মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমাদের বার্ন ইউনিট আলাদা করে থাকে, এবং বার্ন ইউনিটটা ম্যাক্সিমামই আমাদের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, এবং কখনো বার্ন পেশেন্ট যে কোনো সময় গেলে সবসময় সেই পেশেন্টকে অ্যাডমিশন করে নেওয়া হয়, এবং সেক্ষেত্রে মানে বার্ন পেশেন্ট হসপিটালে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যায় কিছু হয় না, কিন্তু যতটা দেরি না করে সেই সময় ভর্তি করাটাই বেশি জরুরি।
1: আচ্ছা, এক্ষেত্রে কোনো আইনি জটিলতা কি থাকে?
2: আইনি জটিলতার প্রশ্ন হয়ে যাচ্ছে, দেখুন আপনি বাড়িতে কেউ রান্না, মানে অনেক সময় আইনি জটিলতা এই কারণে থেকে থাকে, যেমন খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, কিছুদিন আগে আমাদের একজন পেশেন্ট ভর্তি হয়েছিলেন, পেশেন্টের হয়ে যাচ্ছে তিনি বাড়িতে এরকমই হয়ে গেছে, গ্রামের দিকে বাড়ি রান্না করছিলেন, করতে গিয়ে

0: কিছুদিন পরে তুমি একটা সামনে হারিয়ে উপর পড়ে যান, ঠিক আছে?
1: হুম হুম
0: এবার যখন পড়ে গিয়েছিলে, পড়ে যাওয়ার পর তুমি বেশ কিছুদিন অজ্ঞান হয়েছিলেন, তো পরবর্তীকালে যখন তুমি ভর্তি হন দেখা গেল যে তার একটা ব্রেনে স্ট্রোক হয়েছে,
1: হ্যাঁ আচ্ছা
0: এবং সেটার জন্য উনি পড়ে গেছেন। পড়ে গিয়ে সেই জায়গাটাতে তারপরে একটা বড় বার্ন হয়ে গেছে। এবার সেক্ষেত্রে অনেক সময় হাসপাতালের ক্ষেত্রে হয়ে যায় যে, কারণ যেখানে হাসপাতালে পেশেন্ট ভর্তি হচ্ছেন সেখানে আমরা বুঝতে পারি না যে এই জিনিসটা কেন হয়েছে, মানে তিনি কি নিজেই এটা হয়েছে নাকি অনেক সময় মানে অন্য কোনো ভাবে সেটাতে বার্নটা হয়েছে বা কারোর উপর নির্যাতন করা হয়েছে, সেই জিনিসগুলো একটা ইস্যু অনেক সময় ফেস করা হয়ে থাকে। যে তখন সেক্ষেত্রে হয়তো আমাদের বলা হয় যে এটা মানে একটা পুলিশ ইনকোয়েস্ট অনেক সময় করা হয়, একটা রিপোর্ট করে রাখা হয়, কিন্তু সেটা নিয়ে মানে ভয়ের ইয়েতে কিছু নেই। কারণ পরবর্তীকালে মানে সেটা যদি স্বাভাবিক কোনো কারণে হয়ে থাকে বা অ্যাক্সিডেন্টাল কারণে, তো সেটার জন্য পরবর্তীকালে অসুবিধা কিছু হয় না।
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ
1: আচ্ছা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই পুড়ে যাওয়াটাকে মানে ছোটখাটো পোড়ার কথা বলছি, মায়ের সাথে কথা বলতে বলতে তারা হাত পুড়িয়ে ফেললো, তাদের যত্নটা কিভাবে নেওয়া হবে?
0: বাচ্চাদের ক্ষেত্রে এবং ওদের ক্ষেত্রে মানে বার্নের জন্য আলাদা করে কিছু নেই, ট্রিটমেন্টের পাঠটা মোটামুটি একই। যেগুলো ছোটখাটো জায়গাতে হাত পুড়ে যাচ্ছে বা এখান থেকে, সেগুলোতেও একই রকম ভাবে মানে নর্মাল একটা ট্যাপ ওয়াটারে সেখানে হাতে যে জায়গাটা বার্ন হচ্ছে ইমিডিয়েটলি সেই জায়গাটাকে কিছুক্ষণের জন্য নর্মাল জলে সেখানে ঠান্ডা করে তার সাথে হয়ে যাচ্ছে। আমরা তারপরে আমরা অয়েন্টমেন্ট হিসাবে অ্যান্টিবায়োটিক যেটা সিলফেনাক্সিল অয়েন্টমেন্ট সেটা আমরা স্টার্ট করতে পারি। এবার যদি সার্ফেস এরিয়া বেশি বড় হয়ে যায় তাহলে একজন ডক্টরের কাছ থেকে এখানে অপিনিয়ন নিয়েও যদি সেখানে প্রয়োজন মনে করেন যদি অ্যান্টিবায়োটিক সেখানে দেন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোর্স লাগতে পারে।
1: আচ্ছা আমি আবারও ফিরে যাচ্ছি একটু হসপিটালের প্রসঙ্গে। পেশেন্টকে আপনারা ভর্তি নিলেন এবং তার চিকিৎসা পর্ব চললো, তার পরবর্তীকালে যখন তার যে ডিসচার্জ হচ্ছে সেই পেশেন্টকে যত্ন কিভাবে করা হবে বাড়িতে?
0: আচ্ছা, এবার এক্ষেত্রে হয়ে যাচ্ছে যে পেশেন্টকে যত্ন করা হবে, যেটা সেটা হচ্ছে পেশেন্টটি হাসপাতালে কি ট্রিটমেন্ট পেয়েছেন তার উপর একটা রয়েছে। মানে বার্নটা অনেকভাবে একটা ফার্স্ট ডিগ্রি বার্ন হতে পারে, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি থেকে থার্ড ডিগ্রি যেটা রয়েছে আমাদের চামড়ার মধ্যে খুব মানে সূক্ষ্মভাবে বলতে গেলে উপরে একটা এপিডার্মিস তলায় ডার্মিস, এটা হচ্ছে চামড়ার পার্টটা। তো চামড়ার তলায় আমাদের অনেক টিস্যু থাকে, মাসেল পেশি থাকে, টেন্ডন থাকে। তো ফোর ডিগ্রি মানে যখন ড্যামেজটা আরো বেশি হয়েছে সেই জায়গাগুলো ইনভলভ করেছে। তো মোস্টলি আমরা প্রথম তিনটে বার্নই পাই। এবার অনেক ক্ষেত্রে যেটা হয় নর্মাল বার্নের ক্ষেত্রে যখন একটা বড় একটা জায়গা যেটা এক্সটেন্সিভ কোথাও বার্ন হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের অনেক সময় স্কিন গ্রাফটিং ও প্রয়োজন হয়ে থাকে, যেখানে আমাদের চামড়াটাকে বিকল্প জায়গা থেকে চামড়া কেটে সেখানটায় বসাতে হয়। তো এইবার যখন এই গ্রাফটিংটা হয়ে যায় সেই গ্রাফটিং এর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় সেই গ্রাফটিংটা সাকসেসফুল হতে পারে, সেটা ফেলিওরও হতে পারে। এবার সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এবং সাকসেস এবং ফেলিওরটা হবে কিনা তার একটা খুব জিনিস হয়ে যাচ্ছে আমি সেই গ্রাফটিং করার পর আমি কতটা কেয়ার নিচ্ছি, বা সেই কেয়ারটা করার সময় যাতে আমার নতুন করে সেকেন্ডারি কোনো ইনফেকশন হচ্ছে কিনা। মানে হয়তো একজন পেশেন্ট যার গ্রাফটিং হচ্ছে তিনি হাসপাতাল থেকে ছুটি হলেন, কিন্তু বাড়িতে যখন আসছেন যে পরিবেশে সেখানে থাকছেন সেখানে হয়তো অতটা হাইজেনিক নয়, বা সেখানে তার ঘর দৌড় বা অন্য কিছু সেগুলো হয়তো অতটা পরিষ্কার নয়, বা তার সাথে অত বেশি লোকের কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে সেখান থেকে একটা ইনফেকশনের সোর্স হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তখন সেই যে গ্রাফটিং হয়েছে সেটা সাকসেসফুল না হয়ে একটা ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার সেই জায়গায় একটা ইনফেকশনের সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে মানে যদি পেশেন্টের স্কিন গ্রাফটিং বা এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে বাড়িতে এসে প্রথম আমাকে এমন একটা পরিবেশে রোগীকে রাখতে হবে যেখানে আমার পরবর্তীকালে তার ইনফেকশনের পার্টটা হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং পেশেন্টকে কিছুটা মানসিক সাপোর্ট দেওয়া, তার ক্ষেত্রে যেটা সাইকোলজিক্যাল ইস্যু একটা থেকে থাকে সেই পার্টটাকে হয়ে যাচ্ছে তাকে জোর দেওয়া, মানে কারোর হয়তো একটা ফেসে কোনো জায়গাতে বার্ন রয়েছে সেটা অবভিয়াসলি তার মানসিক ভাবে একটা এফেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে শুধু যে শারীরিক বা ইনফেকশন সেটাও নয়, মেন্টাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট সেটাও একটা জায়গা থেকে চলে আসে। এবার যদি কারো গ্রাফটিং বা এগুলো হলো না, নর্মাল একটা হয়তো বার্ন হয়েছে, সেক্ষেত্রেও আলাদা করে বলতে আমার মেন জিনিস বাড়িতে এসে আমাকে এমন একটা হাইজিনে রাখতে হবে যেখানে আমার পরবর্তীকালে সেকেন্ডারি ইনফেকশন না হচ্ছে। এছাড়া হলে যত তাড়াতাড়ি আমি পেশেন্টকে যখন নিজে থেকে হাত পেয়েছেন তাকে মুভ করানো, এবং প্রথম প্রথম তো হাঁটা চলা বা সেগুলোতে অসুবিধা হবে সেখানে প্রপার কেয়ার নেওয়া, এবং তার সাথে হয়ে যাচ্ছে ডায়েটের পার্টটা থাকে সেখানে আমার প্রপার প্রোটিন ডায়েট দেওয়া বা পুষ্টিকর খাবার দেওয়া, যেগুলো পরবর্তীকালে যে ইঞ্জুরিটা হয়েছে সেটাকে হিল করতে হেল্প করবে।
1: আরেকটা বিষয় আপনার কথা শুনে আমার একটা প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে এই বার্নিং এর জায়গা থেকে যদি ব্লাড বেরোয় সেইটা কি ভালো নাকি খারাপ?
0: না, ব্লাড বেরোয় বলতে অ্যাকচুয়ালি যেটা হয়, মানে আমার যে জায়গাটা হয়তো বার্ন হয়েছে সেই জায়গাটা যখন মানে ফোকাচ্ছে

0: ঠোকানোর যে জায়গা, প্রথম কথা হয়ে যাচ্ছে যে মানে একদম শুরুর দিকে যখন আপনার ব্লিডিং বার হয়ে যাচ্ছে, তার মানে সেখানে আমার ভেসেল গুলো এখানে ইন্ট্যাক্ট আছে। তো পরবর্তীকালে যখনই হচ্ছে জায়গাটা হিল করে, তখন সেই জায়গাতে নতুন করে ভেসেল এখান থেকে ফরমেশন হয়, যার ফলে সেই জায়গাটা যতটা রেডনেস আমরা দেখবো, তত মানে হয়ে যাচ্ছে সেখানে ব্লাড ভেসেল বা যেটা গ্যানুলেশন টিস্যু বলি, তার মানে জায়গাটা হিলিংটা বেটার হচ্ছে। মানে এটা খুবই যে ওই জায়গা থেকে বল বল করে রক্ত বেরোচ্ছে, এটা খুবই অস্বাভাবিক জিনিস, সেটা ইউজুয়ালি সেক্ষেত্রে হয় না। কিন্তু লাল ভাগ যদি আসছে শোকানোর সময়, তো সেটা একদিক থেকে ভালো সাইন, তার মানে জায়গাটায় মানে হিলিংটা ভালো হচ্ছে।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন, এত সুন্দর পরামর্শ আমাদের দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক। এতক্ষণ আমাদেরকে সুপরামর্শ দিচ্ছিলেন ডক্টর পৌরুষকান্তি দত্ত, অনেক অনেক ধন্যবাদ আরও একবার। পুড়ে যাওয়ার উপশম তো আমরা পেলাম, কিন্তু জানেন তো আজকে একটু মনটা যেহেতু ফুরফুরে আছে, তাই বসন্ত বিলাপের সেই গানটা মনে পড়ে যাচ্ছিল। কোন গানটা? ওই যে পুড়ে যাওয়া, আগুন। তাহলে আগুনের, না না না, আমি নিজে কিছু বলবো না, বরং আমি চট করে শুনিয়ে দিই।
2: আগুন, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে, দেখ সব করে।

0: তেমনি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশি, কর যা খুশি কিছুতে নেবে না। না না না না জোলে।

আগুন লেগেছে গানটা শুনলাম মান্না দে, রবি ঘোষ ও চিন্ময় রায়ের কণ্ঠে। ঘড়ির কাঁটা বলছে আমরা সময়টা অনেকটাই পেরিয়ে এসেছি, তবে না, এক্ষুনি বিদায় নিচ্ছি এমনটা কিন্তু একেবারেই বলছি না। প্রত্যেক দিনের মতো আজকেও আমার কলম এবং এক কলমে দুই নারীর যে বিষয়টা সেটা তো জানাবই। এ মাসের আমার কলমের বিষয় হলো জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে। আর এই মাসের এক কলমে দুই নারীর বিষয়টা এবার বলে দিই। এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। আর একবার বলি, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেই রকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনকে, জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য ও তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান। দুটি লেখাই 150 শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে। আপনারা কোথায় লিখে পাঠাবেন? আপনারা কিন্তু মেল আর চিঠি দুটোই লিখে পাঠাতে পারেন। আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com এবং আমাদের চিঠি পাঠানোর ঠিকানা মহিলামহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুটি লেখাই যখন পাঠাবেন তখন ওপরে এক কলমে দুই নারী নাকি আমার কলম এই বিষয় লিখতে ভুলবেন না। দুটি লেখাই পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নেবার পালা। তাহলে বিদায় তো নেব কিন্তু গানে গানে। তবে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দেবপামা মিশ্র, শুভমিতার কণ্ঠে আমি বৃষ্টি চাই শুনতে শুনতে একটু বৃষ্টির আনন্দে ভিজতে ভিজতে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, শুনতে থাকবেন মহিলাদের আসর।

শুনছিলেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন দেবোপমা মিশ্র। এখন শুনবেন অনুষ্ঠান অন্বেষা।

0: অন্যের সাথে বিজ্ঞানের কথা, বিজ্ঞানের খবর, বিজ্ঞানের বিশ্লেষণ, বিজ্ঞানের ইতিহাস সবকিছুই আমরা নিয়ে আসি। আপনাদের মনের কৌতূহল বাড়ানো সবকিছুর দিকেই আমরা নজর রাখি। সফল কতটা হই সেটা আপনারাই বলতে পারবেন। আজকে একইভাবে শুরু করব, শুধু এটুকু জানিয়ে রাখি, গণিতের ইতিহাস, অঙ্কের অতীতের কথা আমরা আজকের আলোচনায় আনব। তবে সেসবে যাওয়ার আগে আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর।
1: রক্ত থেকে তৈরি হল ডিম্বাণু। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বায়োটেকনোলজি সংস্থা কনসেপশন এই অসাধ্য কাজ করেছে। এই প্রথম কোনো গবেষণাগারে রক্তের কোষ থেকে ডিম্বাণু তৈরি করা গেল। রক্তের স্টেম কোষ ব্যবহার করে ইনভিট্রো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় এই কাজটি

0: করা গেছে। সংস্থা প্রধান ম্যাট ক্রিসিলফ জানিয়েছেন, প্রজনন সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারে এই নয় আবিষ্কার। মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে তা বিশেষ উপায়ে প্রথমে প্লুরিপোটেন্ট স্টেম সেল বানানো হয়েছে। স্টেম কোষ হল শরীরের সেই আদি কোষ যার থেকে নানান কোষ তৈরি করা যায়। একে তাই মাতৃকোষ বা অঙ্কুর কোষও বলে। স্টেম কোষ নিয়ে গবেষণাগারে নানা রাসায়নিক প্রক্রিয়ায় প্রাইমোডিয়াল জার্ম সেল তৈরি করেছেন গবেষকেরা। এটি এমন কোষ যা থেকে ডিম্বাণু বা শুক্রাণু তৈরি করা যায়। গবেষকেরা প্রাথমিক স্তরে ডিম্বাণু তৈরি করেছেন। জাপানি বিজ্ঞানী কাৎসুহিকো হায়াশি এবং তার সতীর্থেরা 2016 সালে ইঁদুরের উপর পরীক্ষা করে প্রথমে সফল হয়েছিলেন। তবে মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর গঠন ও বিকাশ অনেক বেশি জটিল হওয়ায় তা করাটা কঠিন ছিল। এবারে বিজ্ঞানীরা সেই কাজটি করে দেখালেন। এই পদ্ধতি সফল হলে IVF চিকিৎসায় দারুণ সাফল্য মিলবে। শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা বেশ কষ্টদায়ক। এর জন্য দিনের পর দিন হরমোন ইঞ্জেকশন দিতে হয় যার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। রক্তের কোষ থেকে ডিম্বাণু তৈরি সম্ভব হলে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হবে না, প্রয়োজন পড়বে অস্ত্রোপচারের।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অঙ্কের অতীত আছে, জ্ঞানচর্চার যে কোনো শাখার মতোই বহুদিন ধরে গড়ে উঠেছে অঙ্কের আজকের যে জ্ঞান রাশি। তো তার মধ্যে এমন কিছু কিছু উঠে আসে হঠাৎ করে যার ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু কথায় বা মিডিয়ার সংবাদে এটুকু বুঝতে পারি যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জানতে ইচ্ছে হয়, কিন্তু সেভাবে বুঝিয়ে দেওয়ার মানুষ পাই না। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরে অঙ্ক পড়াচ্ছেন রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল যে কলেজ নরেন্দ্রপুরে রয়েছে সেখানে। তিনি দীর্ঘদিন ধরে অঙ্কের ইতিহাস নিয়ে কাজ করছেন, বেশ কয়েকটি বই আছে তার, এবং তার সংস্কৃতেও একটা ব্যুৎপত্তি আছে যার ফলে তিনি এই কাজটা আরও বিস্তারে করতে পারেন। আমাদের এখানেও উনি বলেছেন অন্যের সাথে আগে। আজকে আমরা তার কাছ থেকে শুনব বাকশালী ম্যানাস্ক্রিপ্ট বা বাকশালী পাণ্ডুলিপি নিয়ে। আমরা কোনো জিনিস যখন শুনতে চাই কিছু একটা উদ্দেশ্য থাকে, কেউ একটা বলে দিয়েছে, কোনো একটা কারণে হঠাৎ করে একটা সংশয় জেগেছে বা কৌতূহল জেগেছে, আমাদেরও এই কৌতূহলটা কেন জাগলো আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা বলা যেতে পারে এর যথার্থ শুরুতে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপরে ইতিহাসে যাব। অধ্যাপক মুখোপাধ্যায়কে স্বাগত জানাই, এবং প্রথম প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে এই যে বাকশালী পাণ্ডুলিপি নিয়ে কথা বলবো, কেন বলবো, শুধু কি ইতিহাসের গুরুত্ব বিচারে নাকি সাম্প্রতিককালেও তার কোনো প্রয়োগ থাকতে পারে, ঠিক কারণটা কি?
2: দেখুন, ভারতবর্ষে শূন্যের আবিষ্কার হয়েছে এই ধরনের একটা কথা আমরা ছোটবেলা থেকে সবাই শুনে বড় হই, যদিও তার বিস্তারিত প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিত আমাদের রোজকার পড়াশোনার জগতে কখনো সেভাবে ধরা পড়ে না। সেই সূত্রে বাকশালী পাণ্ডুলিপির যে বিভিন্ন ধরনের গুরুত্ব, তার মধ্যে একটা অসামান্য গুরুত্বের জায়গা হচ্ছে যে ভারতীয় উৎসের প্রথম যে গণিত বিষয়ক পাণ্ডুলিপিতে লিখিত শূন্যের প্রতীকচিহ্ন পাওয়া যায় তা হল এই বাকশালী পাণ্ডুলিপি। তবে মজা হচ্ছে এখানে যে শূন্যের প্রতীকচিহ্ন তা কিন্তু আজকের আধুনিক শূন্যের মতো দেখতে নয়। সেই সময়ে শূন্যকে লেখা হতো একটা বোল্ড ডট বা বড় বিন্দুর আকারে, এবং তা বহু গাণিতিক গণনায় ব্যবহৃত হয়েছে বাকশালী পাণ্ডুলিপিতে, এবং সেই সংখ্যাগুলো সব দশমিক স্থানীয় মান পদ্ধতিতে লেখা। সেই সূত্রে এই পাণ্ডুলিপির মূল রচনার সময়কাল নির্ধারণ ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবে যে তাহলে ভারতবর্ষ কোন সময় শূন্যকে লিখিত আকারে প্রকাশ করেছে এবং তাই দিয়ে গণিত চর্চা করেছে। এই জিনিসগুলো এখনও কিন্তু দুর্ভাগ্যজনক হলেও একেবারে সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত নয়। এই নিয়ে আন্তর্জাতিক মহলে যারা এইসব চর্চা করেন, দেশি এবং আন্তর্জাতিক নানান বিশেষজ্ঞ, তাদের মত পার্থক্য আছে। সেই সুবাদেই বাকশালী পাণ্ডুলিপির অন্যতম গুরুত্ব, তার বাইরেও গুরুত্ব হচ্ছে এতে থাকা যে গণিত, যে গণিত সম্ভার, সেই গণিত সম্ভার দেখলে চমকপ্রদ হতে হয় যে ওই ধরনের প্রাচীন সময়ে ভারতবর্ষ এই ধরনের গণিত চর্চা হতো। এই তথ্য আমাদের কাছে কিন্তু একটা

0: শ্রদ্ধা বিষয়ে মাথা নত করে দেওয়ার মতন তথ্য।
1: আমরা এর ইতিহাসে ডুব দেওয়ার চেষ্টা করব আমাদের স্বল্প সময়ের মধ্যে। তবে তার আগে একটা কথা বলে দিই যে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের উদ্যোগে তার যে প্রতিষ্ঠান অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে, সেইটার মধ্যে একটা মিউজিয়াম তৈরি হয়েছে শূন্যের উপরে। তো যারা যারা দেখার সুযোগ পেয়েছেন তারা তো নন্দিত হয়েছেন, তাদের ভালো লেগেছে। এই ভালো লাগাটা আমাদের সবারই ঘটে, তার কারণ ওই যে উনি বললেন যে শূন্য ভারত আবিষ্কার করেছে। আচ্ছা, কবে করলো, কে করলো, কিভাবে প্রয়োগ হলো, সত্যি সত্যি কবে সর্বসাধারণের জন্য ব্যবহৃত হতে শুরু করলো, এই জিনিসগুলো জানা নেই।

0: ব্রিটিশ ভারতে সেই সময়কার বকশালি গ্রাম, সেটা আজকের নিরিখে দেখলে আধুনিক পাকিস্তানের যে পেশোয়ার সেখান থেকে প্রায় 50 মাইল দূরে অবস্থিত। এই অঞ্চল প্রখ্যাত প্রাচীন যে বিদ্যাপীঠ তক্ষশিলা গান্ধার অঞ্চলের মধ্যে পড়ত, সেখান থেকে 70 মাইলের মধ্যে কম বেশি পড়ে। সেখানে এক নিরক্ষর চাষি একটা চাষের জমি কোদাল দিয়ে কুপিয়ে সমান করতে গিয়ে পাথরের খাঁজ থেকে বড় পাথরের নিচে চাপা পড়ে থাকা এই অসামান্য দলিল আবিষ্কার করেন। অবশ্য তিনি এর তাৎপর্য বুঝতে পারেননি, এবং আমাদের সৌভাগ্য যে তিনি সেটাকে সেই অর্থে ফেলে দেননি বা নষ্ট করে ফেলেননি। তবে টেনে অসাবধানে বের করতে গিয়ে অনেকগুলো পৃষ্ঠাই ক্ষতিগ্রস্ত হয়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। বার্চ গাছের ছালে লেখা সেই পৃষ্ঠার ওপর আঁকিবুকি দেখে তিনি নিয়ে সেই জমির যে মালিক মিয়া আনোয়ানউদ্দিন তার হাতে সেটা তুলে দেন। সেখান থেকে ওই অঞ্চলের যে কাছাকাছি মর্দান প্রভিন্স সেই সময়কার পেশোয়ারের কাছে তার যে রেসিডেন্ট কমিশনার ব্রিটিশ তার কাছে গিয়ে পৌঁছয়। প্রথমে এটা তারা ভেবেছিলেন যে এটা হয়তো কোনো ওই কনিষ্কর সময়কার লেখা ত্রিপিটকের কোনো একটা পুঁথি কোনো হতে পারে। তারপরে সেটা নানান হাত ঘুরে, আমি সংক্ষেপে বলি, সেই সময় আলেকজান্ডার কানিংহামের হাতে পৌঁছয় এবং তাঁর তত্ত্বাবধানে এটা চলে আসে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়। কলকাতায় তখন কলকাতা মাদ্রাসা, সেখানে প্রাচ্যবিদ্যা বিশারদ মাদ্রাসা ডাইরেক্টর ডক্টর হর্নেলের হাতে এসে পৌঁছয় এবং কলকাতার সেই বৈঠকখানা রোডে তৎকালীন কলকাতা মাদ্রাসায় বসে ডক্টর হর্নেল প্রথম এর পাঠোদ্ধার করেন। এবং 1883 সালে বেঙ্গল এশিয়াটিক সোসাইটির সভায় এই পাণ্ডুলিপির সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং তিনিই প্রথম তুলে ধরেন যে এটা একটি গণিতের পাণ্ডুলিপি। এতে অসামান্য সমস্ত গণিতের কষা অনুশীলনী সহ সূত্র বিবৃত রয়েছে। এই যে পাণ্ডুলিপি, এর কিন্তু শুরু বা শেষাংশ পাওয়া যায়নি, ফলে এর কোনো নাম আমরা জানি না। কিন্তু এর উপস্থাপনা থেকে অনুমান করা যায় যে এটা এক ধরনের গাণিতিক অনুশীলনমালা, যেটা ভারতীয় ঐতিহ্যের সাধারণ যে গাণিতিক পাঠ্যপুস্তক ইত্যাদি আমরা পরবর্তীকালে আর্যভট্ট ইত্যাদির সময় থেকে পেয়েছি, তার বিন্যাসের থেকে এর বিন্যাস কিন্তু আলাদা। এই অসাধারণ যে গাণিতিক অনুশীলনমালা, যে অসামান্য সব সমস্যায় সমৃদ্ধ, সেগুলো আমাদেরকে সত্যি এক অবাক করা শ্রদ্ধায় মাথা নত করিয়ে দেয়।
1: আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে যখন আপনি বলছেন অসাধারণ গাণিতিক সম্ভার রয়েছে, ধরুন যারা অঙ্ক নিয়ে বা অঙ্কের ইতিহাস নিয়ে কিছুটা জানে তারা একটা আন্দাজ করতে পারছে কি হতে পারে। ধরুন আমরা যারা ইতিহাসে এতটা রপ্ত নই, আমরা যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে করছি এবং ভেবেছি যে খুব কাছাকাছি সময় আবিষ্কৃত হয়েছে, আসলে হয়ে গেছে তখন, এমন কিছু কি আছে? ধরুন বর্গমূল, এই ধরনের
0: অবশ্যই কিছু কি আছে, অসাধারণ অসাধারণ সমস্ত জিনিস আছে। আমি যদি খুব সংক্ষেপে আমাদের সময়ের কথা ভেবে আপনাকে কয়েকটি একটা মোটের ওপর শ্রেণী বিভাজন করি আমরা বকশালি পাণ্ডুলিপিতে যে গণিত দেখতে পাওয়া যায় তার, তাহলে দেখা যায় তার মধ্যে লিনিয়ার ইকুয়েশনের সমাধান সম্বন্ধে আলোচনা করা আছে, দ্বিতীয় ডিগ্রির যে অনির্ণীত সমীকরণ বা ইনডিটারমিনেট ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, গাণিতিক প্রগতি মানে যাকে প্রোগ্রেশন বলে, যেমন আজকে আমরা এপি জিপি ইত্যাদি পড়ি, দ্বিঘাত সমীকরণ। আপনি যে বর্গমূলের কথা বললেন, অসামান্য একটা সূত্র আছে বর্গমূলের যুক্তিসঙ্গত আসন্ন মান নির্ণয়, মানে অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুটের ভ্যালু বের করা, যেটা একটা পারফেক্ট স্কোয়ার নয় এমন একটা সংখ্যা।
1: যেমন এটা রুট টু করতে গেলে আমরা 1.414 আর কত যাব,
0: একদম
1: ভাবতে থাকি
0: একদম। এবং এটা শুধু ওই টু এর মতন ছোট নয়, বড় বড় সংখ্যা, যে সংখ্যাগুলো অন্য কোনো গণিতের সমস্যা সমাধান করতে গিয়ে এসে উপস্থিত হচ্ছে, এত বড় যে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। আমি আপনাকে বলছি এমন সংখ্যা ওখানে আছে যেটা লিখতে গিয়ে দশমিক সংখ্যাতন্ত্রে 21টি অঙ্ক লাগছে,
1: ডিজিট
0: লাগছে। এবং বড় বড় সংখ্যাদের এরকম অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুট বের করার সেই যে ফর্মুলা, কথা যেহেতু উঠলো আমি আপনাকে সেই ফর্মুলাটার কথা বলি। অকৃতে শ্লিষ্ট কৃত্যুনা শেষচ্ছেদ দ্বিসঙ্গুনা তদ্বর্গ দল সংশ্লিষ্ট রীতি শুদ্ধি কৃতিক্ষয়। এই মাধ্যমে এটাকে খুব বেশি বুঝিয়ে লিখে দেখাতে পারলে যেরকম ভাবে হতো সেটা তো সম্ভব নয়। আমি শুধু এইটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমার শ্রোতা বন্ধুদের বলছি, যে এটাতে দেখানো যায়, দেখানো গিয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য যে এই যে সূত্র এবং এই সূত্রের সাহায্যে যে ছখানা অঙ্ক বকশালি পাণ্ডুলিপিতে করে দেওয়া আছে, তার বিশ্লেষণ করে সেই সূত্রের যদি আধুনিক বীজগাণিতিক রূপে আমরা এই সূত্রটা লিখি, তাহলে সেই সূত্রটা দাঁড়ায় যাকে

0: আজকে আমরা নিউটন র্যাপসান সূত্র বলে জানি। কল্পনা করুন, নিউটনের সময় কিন্তু সপ্তদশ শতাব্দী, আর এটা বহু বহু আগে। এর সময় নিয়ে বিতর্ক থাকলেও এটা যে তার থেকে হাজার দেড় হাজার বছর আগেকার জিনিস, সেই বিষয়ে বিতর্ক নেই।
1: এখানে একটা সব থেকে ভাবার জিনিস বা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আজকে কোনো অঙ্কের বই খুললে কি দেখব, সামান্য কয়েকটা কথার পরই একটা ইকুয়েশান, একটা নতুন নোটেশান, এগুলো দেখব। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার কথা বা যে সূত্রের কথা আপনি বলছেন, আপনি শুধু ভাষায় বললেন, পরিষ্কার ভাষায় বলে গেলেন, এবং এইটাই কিন্তু ভারতের দীর্ঘদিনের একটা ঐতিহ্য হয়ে থেকেছে। শুধুমাত্র যে কথাগুলো বলি হয়তো একটু হেয়ালির মতো লাগবে, একটু ধাঁধার মতো লাগবে, কিন্তু শুধুমাত্র ভাষা দিয়ে অঙ্কের গোটা শরীরটা নির্মাণ করে দেওয়া হচ্ছে এই শ্লোকের মাধ্যমে।
0: ঠিক একদম। দেখুন, শুধু এই সূত্রটাকে বলা হলো এবং ভারতীয় গণিতের যে ঘরানা সেই অনুযায়ী এর কোনো প্রমাণ প্রত্যক্ষভাবে ওখানে পাবেন না, কিন্তু এই সূত্রের প্রয়োগে যে ছখানা অঙ্ক ওখানে পরপর করা হচ্ছে, সেই অঙ্কগুলো করার যে ধাপ, প্রথমে সেই সমস্যাকে উদ্ধৃত করা, তাকে ওরা বলতে ন্যাস, এবং তারপরে তার যে সমাধান অংশ এবং সমাধানের পরে যে প্রত্যানয়ন, মানে যে সমাধান হলো তাকে আবার মূল সমস্যায় বসিয়ে আজকের হিসেবে বললে ভেরিফাই করে দেখানো যে সেই সমাধান ওখানে যে অ্যাপ্রক্সিমেট সলিউশন বেরোলো সেটা মূল সমস্যায় বসলে পরে সমস্যাটি সেখানে তার সাথে মিলে যাচ্ছে, এই যে ঘরানা, এই ঘরানাই ভারতবর্ষীয় গণিতের এক অদ্ভুত ঘরানা, এবং এই ঘরানাতেই এখানে নানান সমস্যা। আমি যে বিষয়গুলোর কথা বললাম তার বাইরেও ধরুন ওখানে যোগফল বা গুণফলের যে সিরিজ, সোনার বিশুদ্ধতার যে হিসেব, অর্থাৎ মিশ্রণজনিত সমস্যা, যেটা করতে গেলে আজকের ভাষায় বললে আপনাকে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, এই গোছের ওখানে সূত্র আপনি পাবেন।
1: আমরা প্রথমে হয়তো আর্কিমিডিসের কথা ভেবে বসবো যে সেই ইয়েতে পড়ে যাওয়া,
0: আপনি আপনি সত্যি এগুলো অবাক করা, মানে এগুলো নিয়ে অনেক বেশি চর্চা আমাদের দেশে হওয়া উচিত। আমাদের আধুনিক ছেলে মেয়েদের এগুলো জানার অধিকার আমাদের আছে, এগুলো আমাদের যে দেশে এই অসামান্য উচ্চতায় উঠেছিল গণিত এক সময়।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে, আমাদের সঙ্গে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায় রয়েছেন, এবং তিনি আমাদের কাছে ব্যাখ্যা করছেন যে বাকশালী ম্যানাস্ক্রিপ্ট, বাকশালী পাণ্ডুলিপি, বাকশালী নামে গ্রামে পাওয়া সেই পাণ্ডুলিপি কী তাৎপর্য বহন করে, কেন এটা নিয়ে গবেষকরা আজও উচ্ছ্বসিত, আজও অর্থে যখন থেকে আবিষ্কৃত হয়েছে তারপর থেকে। তো আমরা তার কাছে জানতে চাইব যে একটা আন্দাজ তো পাওয়া যায় যে আচ্ছা এখানে রয়েছে, হতে পারে অমুক শতাব্দীতে এটা তৈরি হয়েছিল, কিন্তু আমাদের কাছে তো নতুন নতুন পদ্ধতি আছে, কার্বন ডেটিং নামে একটা জিনিস আছে, তো সেই সব করে কি এর ইতিহাস বা এর প্রাচীনত্ব বোঝার চেষ্টা হয়েছে?
0: নিশ্চয়ই নিশ্চয়ই হয়েছে, সেই আলোচনায় আসব। তার আগে আপনার অনুমতি নিয়ে একটা কথা আমি তুলে ধরি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, যে এই অসাধারণ গাণিতিক রচনার মূল লেখক কে তা কিন্তু আমাদের জানা নেই। এটা সম্ভবত পুরনো কোনো রচনার অনুলিপি, যেখানে হয়তো আরও কিছু সংযোজন করে তার গদ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে। এর যে 50 নম্বর পৃষ্ঠা, নম্বর অবশ্য আধুনিক বিশেষজ্ঞদের দেওয়া, মূল পাণ্ডুলিপিতে কোনো পৃষ্ঠা সংখ্যা বলা ছিল না, সেই 50 নম্বর পৃষ্ঠায় একটা কলোফন অংশ আছে। আমাদের সৌভাগ্য যে সেইটা পড়ে আমরা একটা আন্দাজ করতে পারছি, সেখানে বলা আছে এক শৈব ব্রাহ্মণ গণিতজ্ঞের কথা, যিনি নিজেকে গণকরাজ ছজ্জকের পুত্র, গণকরাজ ছজ্জক পুত্র ব্রাহ্মণে না, এইভাবে নিজের পরিচয় দিচ্ছেন এবং দাবি করছেন যে মার্তিকাবতী নামে কোনো এক স্থানে এটি লিখিত হয়েছিল, কোনো এক বশিষ্ঠের পুত্র হাসিক এবং তার বংশধরদের ব্যবহারের জন্য। এবং এই পাণ্ডুলিপি রচনার কথা বলতে গিয়ে লেখক যে শব্দ ব্যবহার করেছেন তা হলো লিখিতম। সংস্কৃত পণ্ডিতরা বলছেন এটা যদি তার নিজস্ব মৌলিক রচনা হতো তবে হেঁটো লিখতেন কৃতম বা বিরচিতম। অর্থাৎ এ থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই পাণ্ডুলিপিটি এর কোনো মূল পাণ্ডুলিপির অনুলিখন মাত্র, মূলটি হয়তো আরও পুরনো। এইবার আসি আপনার প্রশ্নে, যে এর যে সময়কাল নির্ধারণ, এই সময়কাল নির্ধারণ আগে তখনকার বিশেষজ্ঞরা করার চেষ্টা করেছিলেন, এর যে সমস্যাগুলো বলা আছে, তার ভাষা, তার ব্যাকরণ, সেই যে মানের এককগুলো ব্যবহৃত হয়েছে, তার যে লিপি, সেই সূত্রে বলি যে এটা রচিত হয়েছে প্রাকৃতের এক উপভাষা যাকে গাথা বলা হয় এবং সারদা লিপিতে লেখা, যা একসময় কাশ্মীর অঞ্চলে চালু ছিল, এই বিশ্লেষণ থেকে এর সময়কাল নির্ণয় করার চেষ্টা বিশেষজ্ঞরা করেছেন এক সময়। এবং এতে তাদের কিন্তু খুব মতৈক্য আছে এমন নয়, বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে তারা যে সময়কালের কথা ভেবেছেন সে প্রায় 1000 বছরের এদিক ওদিক হয়ে যায়। এই দিক থেকে দেখতে গেলে 2017 সালের সেপ্টেম্বর মাসে যখন বডলেইয়ান

0: লাইব্রেরির কর্তৃপক্ষ। এই সুবাদে বলি যে বডলাইয়ান লাইব্রেরির কাছে এটা চলে গেছিল 1902 সালে। ওই যে হর্নেল,
1: কোথায় এই লাইব্রেরি?
0: এই লাইব্রেরি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। হর্নেল যখন তার কাজ শেষ করে ফেললেন এর ওপর গবেষণার, তখনকার ব্রিটিশ ভারতবর্ষে যা স্বাভাবিক, এটা চলে গেল ব্রিটিশের হাতে এবং সেটা চলে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বডলাইয়ান লাইব্রেরিতে। আজও সেখানেই এটা সুরক্ষিত আছে, হাত দেওয়া যায় না, দূর থেকে দেখতে হয়। তবে সৌভাগ্য যে এখনকার যে আমাদের বর্তমান যে টেকনোলজি, তার সাহায্যে এর প্রতিটি পৃষ্ঠার খুব ভালো হাই ডেফিনেশন, হাই রেজলিউশন ছবি তুলে সেই ছবিগুলো এখন আমরা দেখতে পাই। ফলে এর কি যে লেখা আছে অত্যন্ত ভঙ্গুর, বুঝতেই পারছেন, বার্চ গাছের ছালের ওপর লেখা, কাজেই অত্যন্ত ভঙ্গুর। এই জিনিসটি একটা অ্যালবামের মতন করে সেখানে রাখা আছে, উইন্ডোর মধ্যে দিয়ে দুপাশ থেকে সেটা দেখা যায়। তার ছবিগুলো কিন্তু এখন আমরা ইন্টারনেটে সুবাদে আমাদের কম্পিউটারের স্ক্রিনে ফেলে বড় করে দেখতে পারি, কাজেই সেগুলোর ওপর গবেষণা করা, ওটাকে হাতে ধরা না গেলেও দূর থেকেও সম্ভব। সেই সূত্রে বলি যে যখন এটা নিয়ে এর সময়কালের আলোচনা হলো, 2017 সালে বডলাইয়ান লাইব্রেরি কর্তৃপক্ষ অক্সফোর্ডে রেডিও কার্বন অ্যাক্সিলারেটর ইউনিটের একটা বিশেষজ্ঞ দল তৈরি করে তারা এর একটা C14 বিশ্লেষণ করেন, এবং সেই বিশ্লেষণের সময় এরা বার্চের যে অংশ ছালের যেখান থেকে কালি লাগা নেই এমন 5টা নমুনা সংগ্রহ করে তার থেকে 3টে নমুনা বেছে বিশ্লেষণ করেন, এবং সেই বিশ্লেষণের ফলাফল তারা নিজেরাই তাদের টিমের একজন প্রখ্যাত গণিতবিদ তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্কাস ডু সুটয়, তিনি সেই ফলাফলকে অত্যন্ত আগ্রহের সাথে তুলে ধরেন পৃথিবীর কাছে ইউটিউবের মাধ্যমে। এবং সেখানে দেখা যায় যে যে 3টে বিশেষ পাতার ওপরেই বিশ্লেষণ হয়েছিল, ফোলিও 16 সেটার সময়কাল 224 থেকে 383 খ্রিস্টাব্দ, ফোলিও 17 680 থেকে 789 খ্রিস্টাব্দের মধ্যে কখনো, আর ফোলিও 33 885 থেকে 993 খ্রিস্টাব্দের মধ্যে কখনো। এই যে অপ্রত্যাশিত এই যে সময়গত ব্যবধান, এটা বর্তমান বিশেষজ্ঞদের কয়েকজনের আগের প্রস্তাবিত তারিখের সাথে অসঙ্গতিপূর্ণ, যদিও অন্য অনেক বিশেষজ্ঞের সাথে তার সময়কালের পূর্ববর্তী অনুমানগুলো কিন্তু মোটেই একমত ছিল না। আমি আগেই বলেছি প্রায় সহস্রাব্দ ব্যাপী বিভিন্ন সময়কালের মধ্যে ছড়িয়ে, কিন্তু হলে কি হবে, আজকের যুগে যারা বিশেষজ্ঞ তাদের যে বর্তমান একাডেমিক অবস্থান ভারতীয় শূন্যের আবির্ভাবের সময়কাল সম্পর্কে, যেটা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল, তাদের এই C14 পরীক্ষার ফলাফলে তারা এক প্রকার অস্বস্তিতে পড়েন, এবং তারা কয়েকজন মিলে কয়েক মাসের মধ্যেই এটাকে সমালোচনা করে, তীব্র সমালোচনা করে, হিস্টোরিক্যালি অ্যাবসার্ড বলে একটি পেপার কয়েক মাসের মধ্যেই পাবলিশ করেন। এবং তাদেরই চাপে পড়ে বডলাইয়ান কর্তৃপক্ষ কিন্তু তাদের যে এই ফলাফলটা পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ পর্যন্ত করেননি। আমরা যারা এই বিষয়ে গবেষণা করি, আমরা লেখালেখি অনুরোধ করায় ব্যক্তিগতভাবে আমাদের কাছে তাদের সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইত্যাদি সব পাঠিয়েছেন, কিন্তু এটাকে ফর্মালি তারা কোথাও পাবলিশ করলেন না। কিন্তু এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন যে সমস্ত ফোলিও থেকে একটা করে নমুনা না নিয়ে মাত্র 3টে বা 5টা নির্দিষ্ট নমুনা কিভাবে নির্বাচন করা হয়েছিল, কেনই বা প্রত্যেকটা থেকে একটা নমুনা নিয়ে একবারে এই বিতর্কের অবসান ঘটানো হবে না, সেটা হলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বডলাইয়ান কর্তৃপক্ষ, আন্তর্জাতিক একটি বডি আছে যারা এই জিরোর অরিজিন নিয়ে কাজ করে, গবেষণা করে, তার নাম হচ্ছে দ্য জিরো প্রজেক্ট। তারা সারা পৃথিবীর নানান বিশেষজ্ঞদের জড়ো করে তৈরি করা এই প্রজেক্ট ওখানে লেখালেখি করেছিল যে তাদের আন্তর্জাতিক যে বিশেষজ্ঞ মণ্ডলী তাদের নজরদারিতে আবার এই টেস্ট করা হোক, যাতে করে এই বিতর্কের অবসান হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বডলাইয়ান কর্তৃপক্ষ লিখিতভাবে তার উত্তরে জানান একটি চিঠি, আমি তার একটি লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। While an exceptional case was made in 2016 for Bakshali manuscript, the Bodleian exercises a policy of non-destructive analysis. অর্থাৎ তারা ওই ওই যে পাতার একটু অংশ ভেঙে নিয়ে তাকে তো C14 করতে হচ্ছে, অতএব ওরা বললেন যে এই ডেস্ট্রাকটিভ অ্যানালিসিস আমরা আর করব না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এরপরে ঘটল, কোনো অজ্ঞাত কারণে তারা হঠাৎ বাইরের দুনিয়ার অগোচরে 2024 সালের শেষ ভাগে আবার এই C14 পরীক্ষা করলেন বিশেষ 5টি পাতার উপর, যার মধ্যে আগের বারের ওই যে পৃষ্ঠা 16 যেটা সবচেয়ে পুরনো বেরিয়েছিল তৃতীয় শতাব্দীর, আর পৃষ্ঠা 33 যেটা নবম শতাব্দীর, এই দুটো ছিল, আর এর বাইরে ছিল নতুন 3টি পৃষ্ঠা। এর ফলাফল প্রকাশের পর অদ্ভুতভাবে দেখা গেল তাদের যে নতুন গবেষণা সেই অনুযায়ী ওই পৃষ্ঠা 33 বয়স কিন্তু ঠিক আগের বারের পরীক্ষায় পাওয়া বয়সের সঙ্গে মিলে গেল, আর পৃষ্ঠা 16 যার সময়কাল আগের বারের পরীক্ষায় তৃতীয় বা চতুর্থ শতাব্দী বলে মনে হয়েছিল, সেটা নাকি 10ম বা 11ম শতক হবে। আর অন্য 3টে পৃষ্ঠা তো গত পরীক্ষায় ছিল না, তাই তাদের প্রাপ্ত সময়কাল এভাবে মিলিয়ে দেখা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক উদ্যোগ দ্য জিরো প্রজেক্টের প্রস্তাব অনুসারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মণ্ডলীকে দিয়ে

0: এই C14 পরীক্ষা পুনরায় করার প্রস্তাব ফিরিয়ে দেবার পর বর্লিয়ান কর্তৃপক্ষ নিজের মতন করে করা এই পরীক্ষা, যার ফলাফল ঠিক বিশেষ ওই 16 নম্বর পৃষ্ঠার ক্ষেত্রে ইউরোপ কেন্দ্রিক বিশেষজ্ঞতার যে পূর্ব ঘোষিত সময়কাল তার সঙ্গে মিলে গেল, এটা অনেকেরই ভুরু কুঁচকে দিয়েছে। সন্দেহ নিরসনে ভারত সরকারের এগিয়ে আসা উচিত। তারাই পারেন উপযুক্ত কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক তদারকিতে বাকশালী পাণ্ডুলিপির প্রতিটি পৃষ্ঠার C14 সময়কাল নির্ধারণের মাধ্যমে এ বিতর্কের সুষ্ঠু সমাধান করতে। দুঃখের বিষয়, আমি যতদূর জানি এখনও পর্যন্ত এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি, অনুরোধ ইত্যাদি জিরো প্রজেক্টের তরফ থেকে করা হলেও এখনও পর্যন্ত সেভাবে কোনো সাড়া মেলেনি বা সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি।
1: আচ্ছা, শেষ একটা প্রশ্ন করতে চাইব। আগেই বলেছিলাম সময় সীমিত, তার মধ্যে আমরা একটু সিদ্ধান্তে আসি, সেটা হচ্ছে যে আমাদের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলো তো পুষ্ট হয় প্রমাণের দ্বারা, তো এই যে প্রমাণ সেটা এসে পড়ল ইংরেজের হাতে এবং ইউরোপের অগ্রণী একটা শক্তি, সেটা অগ্রণী দেশ, তাহলে কি আমরা ধরে নেব যে তাদের মাধ্যমে ইউরোপের মানুষও জানলো যে ভারতের গাণিতিক ঐতিহ্য কত প্রাচীন এবং তারা সেটা মেনে নিল, নাকি সেটা হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল, আজও হয়তো সেই প্রতিষ্ঠার কাজ হয়নি পুরোপুরি, কোনটা?
0: দেখুন, আমার মনে হয় আজও এই নিয়ে সেই অর্থে প্রতিষ্ঠিত সকলের সর্বজনগ্রাহ্য একটা ঐকমত্য তৈরি হয়েছে ব্যাপারটা এরকম নয়। তবে এইটুকু বলতে পারি, এইগুলো নিয়ে ইদানিংকালে গত 30-40 বছরে যে একটা ব্যাপকতর চর্চা ভারতবর্ষে হচ্ছে তার একটা ছায়া কিন্তু এই ইউরোপ বা আমেরিকার অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞ যারা প্রাচীন গণিত নিয়ে চর্চা করেন তাদের অনেকের কাজের মধ্যেও ধরা পড়ছে। বিশেষ করে এই যার কথা আমি বললাম, মার্কাস ডু সুটয়, তার ইদানিংকালের লেখা বই ব্লু প্রিন্টস, বা আরেকজন বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল, যার বিভিন্ন বইয়ের কথা জ্ঞানীজন মাত্র এখন জানেন, তিনি তার যে সদ্য কিছুদিন আগে বের করা বই দ্য গোল্ডেন রোড, এসব জায়গায় তারা কিন্তু প্রাচীন ভারতবর্ষের এই গণিতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অত্যন্ত সম্ভ্রম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করছেন। কাজেই সেটা আমাদের কাছে একটা ভালো দিক। আর বাকশালী পাণ্ডুলিপির এই যে আরেকটা বৈশিষ্ট্য, এই যে সংখ্যা শূন্যকে বিন্দু দিয়ে লেখা, এইটার সুবাদে একটা জায়গা ধরা যায় যে যে সময় ভারতবর্ষে শূন্যকে বিন্দু দিয়ে উল্লেখ করা হতো, যেটা আপনার 4th শতক নাগাদ সুবন্ধুর যে বাসবদত্তা, সেই বাসবদত্তায় দেখা যায় যে শূন্যকে বিন্দু দিয়ে বোঝানোর একটা রূপক বর্ণনা রয়েছে। রানী বাসবদত্তা রাত্রির আকাশের দিকে তাকিয়ে ভাবছেন যে স্বয়ং ঈশ্বর যেন চাঁদের চক্ষুরি দিয়ে কালো আকাশে শূন্য বিন্দুর মতো তারাদের এঁকে রেখেছেন। শূন্য বিন্দবৈব বিলিখিতম, অর্থাৎ সেই ভারত যে শূন্যকে বিন্দু বলে চিন্ত, একটা নাটকে যখন এই কথা উঠে আসছে তখন সাধারণের মধ্যে তার মানে এই কথা গ্রহণীয়তা গ্রহণযোগ্য ছিল। কাজেই বাকশালী পাণ্ডুলিপির কোনো পৃষ্ঠা যদি C14 ডেট সাজেস্ট করে যে সেটা 3rd বা 4th শতাব্দীর, সেটাকে এক কথায় হিস্টোরিক্যালি অ্যাবসার্ড বলে উলিয়ে দেওয়া বোধহয় খুব তথ্যসঙ্গত হবে না। কাজেই এই বিষয়ে আরও গভীর বিস্তারে আলোচনা করার, ভাবার এবং দেখার অবকাশ আছে।
1: বেশ, আসলে যেটা হয় যে এই ধরনের একটা আলোচনা আমরা অনেকক্ষণ ধরে করতে পারি এবং সেই সুযোগটা আছেও বহু জায়গায়, কিন্তু আমাদের অন্যের সাথে আমরা চেষ্টা করি মানুষকে ভাবনার সূত্রটা দিয়ে দেওয়ার। আপনারা অনেকেই হয়তো দেখবেন অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য ইউটিউবেও আছে, এমনকি ইংরেজিতে আছে, বাংলাতেও আছে, তার কিছু কিছু আমাদের আকাশবাণীতেই রেকর্ড করা, সেগুলোও আছে। তো আপনারা যদি সেগুলো খুঁজে দেখেন আরও বিস্তারে হয়তো পাবেন। আজকে সময়ের সীমা মেনে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমরা খেয়াল রাখবো যে এই বিষয়ে যদি আপনাদের কিছু আলাদা আগ্রহ তৈরি হয় সেটা মেটানোর, তাকে ধন্যবাদ জানাই এবং বলি যে অন্বেষা অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার যেমন হচ্ছে, প্রত্যেক রবিবার কিন্তু সকাল 8টায় বিজ্ঞান ধারাবাহিক প্রচারিত হচ্ছে। বিজ্ঞান ধারাবাহিক আমরা শুনছি, আপনারা জানান কেমন লাগছে। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

ছাইয়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আমাদের এই অনুষ্ঠানে আমাদের আড্ডা হয় নানা বিষয় নিয়ে, আর আজকের এই অনুষ্ঠানও সাজিয়েছি ঠিক সেইভাবেই, নানা বিষয় নিয়ে, বিষয়ের নানা দিক নিয়ে। ঠিক সেরকমভাবেই আজকের এই অনুষ্ঠানেও আমরা আড্ডা দেব, এবং আজকে আগামী 45 মিনিট আমরা কথা বলবো বিজ্ঞান নিয়ে, ইতিহাস নিয়ে, সমাজ এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে। সঙ্গে আছি আমি সিদ্ধার্থ, আর আমার ঝুলিতে আছে নানা রকমের গান। সেরকমই একটা গান দিয়ে শুরু করা যাক আমাদের আড্ডা, আমাদের বন্ধুত্বের কথা মাথায় রেখে, এবং সমস্ত বন্ধুদের এবং সমস্ত বন্ধুত্বকে ডেডিকেট করে থাকলো এই গানটা।

0: শুরুতেই বলি, আজকের দিনে পৃথিবীর ইতিহাসে কয়েকটি জিনিস প্রথমবারের মতো ঘটেছিল, তো সেই সমস্ত ঘটনা দিয়েই বরঞ্চ শুরু করা যাক। প্রথমে আসি বিজ্ঞানের কথায়। আজকের তারিখটা সকলের খেয়াল আছে নিশ্চয়ই, আজ 21 জুলাই। আজকের দিনটা বা এই তারিখটা বিজ্ঞানের জন্য বা মানব সভ্যতার অগ্রগতির জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই কয়েক দশক আগে মানব সভ্যতা এক লাফে অনেকটা এগিয়ে যায়, লিটারালি এক লাফে। কেন? আসলে 1969 সালের 20শে জুলাই আমেরিকার সময় অনুযায়ী, কিন্তু আন্তর্জাতিক সময় অনুযায়ী 21শে জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রেখে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য গৌরবগাথা রচনা করে। মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চন্দ্রযান ইগল থেকে নেমে চাঁদের ধূলিময় পৃষ্ঠ বা ডার্ক সাইডে প্রথম মানুষ হিসেবে পদার্পণ করেন এবং সেই সময় তার সেই অমর উক্তিটি করেন। তিনি বলেন,
1: "That's one small step for a man, one giant leap for mankind."
0: অর্থাৎ কোনো এক মানুষের জন্য হয়তো এটা একটা খুব ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানব সভ্যতার জন্য এটা একটা বিশাল বড় লাভ। এর কিছু পরেই বাজ অল্ড্রিন চাঁদের বুকে নামেন এবং তারা দুজনে মিলে আমেরিকার পতাকা উত্তোলন ও গবেষণার জন্য মূল্যবান চন্দ্রশিলা বা চাঁদের পাথর সংগ্রহ করেন। অন্যদিকে এঁদের সঙ্গে ছিলেন মাইকেল কলিন্স, যিনি মূল মহাকাশযানে বসে থেকে চাঁদের কক্ষপথ অনুযায়ী ঘুরতে ঘুরতে পুরো মিশনটি ডকুমেন্টেড বা নথিভুক্ত করেন। এই ঐতিহাসিক ঘটনাটি কেবল পৃথিবীর বাইরে মানব সভ্যতার জয়যাত্রার সূচনা করেনি, বরং প্রমাণ করেছিল যে অদম্য ইচ্ছা ও বিজ্ঞানের শক্তিতে মানুষ মহাবিশ্বের যে কোনো দুর্গম সীমানাকে জয় করতে পারে। আর সবথেকে বড় কথা, এই মিশন তো ছিল এক সফল উৎক্ষেপণের ফল মাত্র, কিন্তু সেইবার সফল হওয়ার আগে কতবার তাঁরা ব্যর্থ হয়েছেন তার কোনো ইয়ত্তা আছে কি? তাই হাল না ছেড়ে লেগে থাকতে হবে গুরু, ঠিক যেরকম সুমন বাবু বলেছেন গানে গানে।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

আমেরিকার চন্দ্রজয়ের মতন ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনেই 1980 সালে আমরা সফলভাবে উৎক্ষেপণ করি আমাদের নিজস্ব উপগ্রহ, যা পৌঁছে যায় মহাকাশে। তার আগে কি উৎক্ষেপণ হয়নি? হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে একটা ছোট্ট পার্থক্য ছিল। কীরকম? বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের নেতৃত্বে একদল তরুণ ও অদম্য ভারতীয় বিজ্ঞানী দিন রাত এক করে তৈরি করেছিলেন ভারতের নিজস্ব রকেট SLV-3। এর আগে ভারত আর্যভট্ট নামের উপগ্রহ মহাকাশে পাঠালেও সেটি উৎক্ষেপণ করা হয়েছিল রাশিয়ার রকেটের সাহায্যে। কিন্তু এবার চ্যালেঞ্জ ছিল সম্পূর্ণ নিজেদের ক্ষমতা প্রমাণ করার। 18 জুলাই, এবং অ্যাকচুয়ালি ক্ষমতা আমি এখানে ভুল বললাম, অ্যাকচুয়ালি বলা উচিত এটা ছিল নিজেদের কতটা কি বলবো ক্যাপাবিলিটি আছে সেইটা দেখানোর একটা বড় জায়গা ছিল এই ঘটনাটা। 18 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 4 স্টেজের সেই রকেটটি যখন আকাশ কাঁপিয়ে ওপরে উঠে গেল, তখন বিজ্ঞানীদের বুক ধুরু ধুরু করে কাঁপছিল। কারণ এর আগের বছরের চেষ্টায় যে রকেটটি উড়েছিল সেটি উড়ে তো গিয়েছিল, কিন্তু তারপরে আবার বঙ্গোপসাগরের বুকে ভেঙেও পড়েছিল। কিন্তু এইবার রকেটটি সফলভাবে উড়ে গেল। শুধু তাই না, সাথে সে নিয়ে গেল রোহিণী-1 উপগ্রহটিকে, যে উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে তার আবার ফিরে আসা। উৎক্ষেপণের পর উপগ্রহটি ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা আরও কয়েকটা দিন ডেটা বিশ্লেষণ বা তথ্য অ্যানালিসিস করতে, আমি একটু ভুল বললাম, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল ডেটা অ্যানালিসিস এবং তথ্য বিশ্লেষণ করতে একটু সময় নেয়। তারপর যখন তাদের হাতে অবশেষে 21 জুলাই নিশ্চিত বার্তা এবং কক্ষপথের চূড়ান্ত সফল ডেটা বা তথ্য এসে পৌঁছায়, তখন শ্রীহরিকোটার কন্ট্রোল রুমে আনন্দের বন্যা বয়ে যায়। ভারতের এই ঐতিহাসিক সাফল্যের পর বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায়। কারণ বিশ্বের মাত্র 6ষ্ঠ দেশ হিসেবে ভারত নিজের তৈরি রকেটে করে নিজস্ব উপগ্রহ মহাকাশে পাঠানোর গৌরব অর্জন করেছিল। এরপর আমাদের মহাকাশ গবেষণা আরও উন্নত হয়েছে। সবচেয়ে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্র আজ স্বীকার করতে বাধ্য হয় যে এত কম খরচে উপগ্রহ উৎক্ষেপণ করে আমরা সারা পৃথিবীকে চমকে দিয়েছি। আমাদের এই আড্ডা এই কথা তো চলতেই থাকবে, তবে তার মধ্যে আবারও নেব একটা ছোট্ট গানের বিরতি। ফিরে আসছি গানের ওপারে।

এবারে বিজ্ঞান ছেড়ে আসি একটু ভূগোলের কথায়। কিরকম? 1983 সালের 21শে জুলাই যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মের তাপদাহ চলছে, ঠিক তখন পৃথিবীর দক্ষিণ প্রান্তে অ্যান্টার্কটিকায় বরফ শীতল বুকে জেগে বসেছিল মেরু অঞ্চলের হাড় কাঁপানো অন্ধকার শীতকাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,488 মিটার উঁচুতে অবস্থিত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গবেষণা কেন্দ্র ছিল ভোস্টক স্টেশন। সেই ভোস্টক স্টেশনে তখন একদল রুশ বিজ্ঞানী প্রকৃতি সবচেয়ে নিষ্ঠুর রূপের মুখোমুখি হচ্ছিলেন। অ্যান্টার্কটিকার বা কুমেরুর সেই তীব্র গতিবেগের হিমেল হাওয়া আর সূর্যালোকহীন নিঝুম অন্ধকারে চারপাশটা যখন পুরোপুরি জমে বরফ হয়ে গিয়েছিল, ঠিক তখনই ওই গবেষণা কেন্দ্রের থার্মোমিটারে পারদ নামতে নামতে নামতে নামতে এক অভূতপূর্ব অবিশ্বাস্য সংখ্যা ছুঁয়ে ফেলে। তা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস বা -128.6 ডিগ্রি ফারেনহাইট। মানুষের তৈরি কোনো ফ্রিজার বা হিমাগারের পক্ষেও এই তাপমাত্রা তৈরি করা অসম্ভব। প্রাকৃতিকভাবে সেই তাপমাত্রা সেদিন গ্রাস করেছিল পুরো ভোস্টক স্টেশনকে। তীব্র ঠান্ডায় সেখানে বাতাসের আর্দ্রতা শূন্যে তো নেমে গিয়েছিল, তরল জ্বালানি জমে

পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। একই সঙ্গে বিজ্ঞানীদের শ্বাস নেওয়ার সময় তাদের ফুসফুস পর্যন্ত জমে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রকৃতির সেই চরম বৈরিতার মাঝে জীবন বাজি রেখে বিজ্ঞানীরা যে ডেটা বা যে তথ্য সংগ্রহ করেছিলেন তা পরবর্তীতে বিশ্ব আবহাওয়া সংস্থাকে স্তম্ভিত করে দেয় এবং মানুষের ইতিহাসে আজ পর্যন্ত নথিবদ্ধ হওয়া থার্মোমিটারের সবচেয়ে কম তাপমাত্রা হিসেবে এই ঘটনাটি চিরকালের জন্য পৃথিবীর ইতিহাসে এক অনন্য রেকর্ড হিসেবে খোদাই হয়ে যায়। কলকাতারই ব্যবসা গরমে বসে আমরাও যখন ভাবছি যে ওয়েদারটা আর একটু ঠান্ডা হলে মন্দ হয় না, তখন এই ঠান্ডার কথা শুনে একটু হিংসে হয় বই কি। সেই হিংসে কাটানোর বা সেই হিংসে থেকে বেরিয়ে আসার তার অনেক ঊর্ধ্বে উঠে যাওয়ার একটা উপায় আছে, সে উপায়টা গানে গানে, আর বলেছেন অঞ্জন দত্ত। আমরা বরঞ্চ সেই ঠান্ডার স্পর্শটা গানে গানেই নিয়ে নিই, কারণ বাস্তবে তো আর হচ্ছে না। বেশ, তাই হোক।

বিজ্ঞানের কথা হলো, ভূগোলের কথা হলো, এবারে আসি একটু রাজনীতির কথায়। আমাদের দেশ তখন স্বাধীন হয়েছে বছর 13 হবে, এমন সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র অধুনা শ্রীলঙ্কার রাজনীতির ইতিহাসে এমন একটা ঘটনা ঘটল যে পৃথিবীর সকল মিডিয়ার নজর এসে আটকে গেছিল শ্রীলঙ্কার উপরে। আসলে 1960 সালের 21 জুলাই দিনটি ছিল শ্রীলঙ্কা বা তৎকালীন সিলনের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের দিন, যা কেবল একটি দেশ নয় বরং সমগ্র পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের চাকা চিরতরে ঘুরিয়ে দিয়েছিল। কি হয়েছিল বলছি, এ ঘটনার শুরু বেশ কয়েকদিন আগে। সে সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত জনপ্রিয় মানুষ SWRD বন্দরনায়েক, কিন্তু তিনি 1959 সালের সেপ্টেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবারে সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো এই যে সেই সময় দেশের ওই চরম রাজনৈতিক অস্থিরতা আর শোকের ওই অন্ধকার সময়ে তার দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি বা SLFP যখন সম্পূর্ণভাবে নেতৃত্বহীন ও দিশেহারা হয়ে গেল, ঠিক তখন সবাইকে অবাক করে দিয়ে দলের হাল ধরেন তাঁরই সহধর্মিনী মৃদুভাষী, অন্তর্মুখী এবং অত্যন্ত শিক্ষিতা শ্রীমাভ বন্দরনায়েক। এর আগে যিনি কেবল একজন আদর্শ স্ত্রী এবং সমাজকর্মী হিসেবে পর্দার আড়ালে থেকে স্বামীকে সমর্থন জুগিয়েছিলেন, তিনি আকস্মিকভাবে নেমে এলেন রাজনীতির উত্তাল ময়দানে। 1960 সালের সাধারণ নির্বাচনে তিনি যখন দেশজুড়ে নির্বাচনী প্রচারে নামলেন, তখন স্বামীর অকাল মৃত্যুর শোক কে শক্তিতে রূপান্তর করে তার আবেগময় বক্তব্য আর চোখের জল শ্রীলঙ্কার মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিল। বিরোধী দলগুলো তাকে নানা উপহাস করেছে, নানা কটাক্ষ করেছে, কিন্তু ব্যালট বক্সে সাধারণ মানুষ তার এই সাহসিকতার অভূতপূর্ব জবাব দিয়েছিলেন। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় শ্রীমাভোর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং অবশেষে সেই ঐতিহাসিক 21 জুলাই, যেদিন তিনি কলম্বোর গভর্নর জেনারেলের বাসভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, আর সঙ্গে বিশ্ব রাজনীতিতে রচিত হল এক নতুন ইতিহাস। মনে রাখবেন, এই কথা কিন্তু বা এরকম ঘটনা কিন্তু তখন ব্রিটেন বা আমেরিকার মতো উন্নত দেশগুলো কল্পনাও করতে পারেনি। এই সূত্র ধরে আরও একটা গল্প বলি, যদিও সেটা ঠিক 21 জুলাইয়ের সাথে বা আজকের দিনটার সাথে রিলেটেড নয়, তাও বলি। শ্রীমাভ বন্দরনায়েকের পর তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁরই মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার রাজনীতিতে আরও এক অনন্য ইতিহাস গড়েন। 1994 সালে চন্দ্রিকা যখন শ্রীলঙ্কার প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, তখন এক অভূতপূর্ব বিশ্ব রেকর্ডের সৃষ্টি হয়, কারণ তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত তাঁরই বৃদ্ধামা শ্রীমাভ বন্দরনায়েককে নিয়োজিত করেন। এর ফলে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয় পদেই মা ও মেয়ে একসঙ্গে দেশ শাসন করেন। চন্দ্রিকা অত্যন্ত শক্ত হাতে তার দেশকে সামলে নিয়েছিলেন।

মেয়েদের এরকম প্রচুর লড়াই লড়তে হয়েছে চিরকাল, আর সেই লড়াইয়ের কথাই বোধহয় বলা আছে এই গানে।

এবারে আসি ভারতের কথায়। অধুনা শ্রীলঙ্কার মতো প্রায় একই রকম ঘটনা ঘটেছিল আমাদের দেশেও 2007 সালে। কি ঘটেছিল মনে আছে? নেই, ঠিক আছে, আমি বরঞ্চ সে গল্পটা আরেকবার বলে দিই। তখন ডক্টর এপিজে আব্দুল কালামের রাষ্ট্রপতি হিসেবে কার্যকাল প্রায় শেষ হয়ে এসেছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান কে হবেন তা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তখন টানটান উত্তেজনা। ঠিক এমনই এক নাটকীয় মুহূর্তে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সবাইকে চমকে দিয়ে এমন একটি নাম প্রস্তাব করলেন যা দিল্লির চাণক্যদেরও সমস্ত হিসেব ওলট পালট করে দিয়েছিলেন। তিনি হলেন রাজস্থানের তৎকালীন রাজ্যপাল প্রতিভা পাটেল। এর আগে ভারতের ইতিহাসে কোনো রাজনৈতিক দল দেশের সর্বোচ্চ পদের জন্য কোনো নারীর নাম প্রস্তাবিত করেনি। তাই এই ঘটনা সত্যি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অনন্য নজির। যাই হোক, প্রতিভা পাটেলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিভা পাটেলের বিরুদ্ধে দাঁড়ালেন ভৈরু সিং শেখাওয়াত। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ 2007 সালের 21 জুলাই, যেদিন সকাল থেকেই দিল্লির সংসদ ভবনে ভোট গণনাকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় এবং

দেশের সর্বোচ্চ ক্ষমতার শিখরে গিয়ে বসার গৌরব অর্জন করলেন। তিনি প্রতিভা পাটিল। 25 জুলাই ভারতের প্রধান বিচারপতির সামনে তিনি তখন দেশের দ্বাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এবং তখন কিন্তু তা কেবল একটি শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল না, বরং তা ছিল ভারতের কোটি কোটি নারীর স্বপ্ন পূরণ এবং লিঙ্গ সমতার ইতিহাসে এক সোনালী অক্ষরে লেখা জয়যাত্রার ইতিহাস। আজকে একেবারে শেষ যে ঘটনাটা বলে আমি শেষ করতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠান, তা হলো আমাদের ইতিহাসে তো অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু আজকের দিনে এমন এক বিশ্ববরেণ্য সাংবাদিকের, একজন সাহিত্যিকের জন্ম হয়েছিল যিনি শুধু সাহিত্যিক নন, সাংবাদিক হিসেবেও মানুষের কাছে, বহু মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আজকের দিনে জন্ম নিয়েছিলেন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। তার জীবনটা কিন্তু কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রতি পদে পদে ছিল যুদ্ধ, প্রেম, মৃত্যুর মুখোমুখি হওয়া এবং শেষ পর্যন্ত এক প্রায় মহাকাব্যিক ট্র্যাজেডি। কিন্তু তাও তার যে লেখার কথা বলতেই হয়, তার মধ্যে যেমন রয়েছে ফেয়ারওয়েল টু আর্মস, ঠিক সেরকমভাবেই বলতে হয় দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর কথা। বিশেষ করে এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর এই উপন্যাসের সেই বিখ্যাত উক্তি, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। অর্থাৎ মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু তাকে পরাজিত করা যায় না। সেই আশা নিয়েই আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সিদ্ধার্থ। পরে আবার কথা হবে অন্য অনুষ্ঠানে, অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। যেতে যেতে রেখে গেলাম এই গানটা, আজকে আসি, টাটা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে, যেমনটা আমরা ঠিক প্রতিদিনই করে থাকি। আসন্ন কমনওয়েলথ গেমসে পতাকা বহন করবেন ভারতের মীরাবাই চানু এবং লাভলিনা বারগোয়াইন। এবারের কমনওয়েলথ গেমসে আবার ফিরছে কমনওয়েলথ মাইলস, যা একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা। পিভি সিন্ধু, তিনি এবার তৈরি হচ্ছেন আজ থেকে শুরু হতে চাওয়া চায়না ওপেনে নামার জন্য। সদ্য তিনি জাপান ওপেন চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। আজ থেকেই শুরু হয়ে গেছে ডুরান্ট কাপের টিকিট বিক্রি। অনলাইনে শুরু হয়েছে আজ, আর আগামীকাল থেকে অফলাইনে পাওয়া যাবে সেই টিকিট। ডুরান্ট কাপের প্রথম ম্যাচ কিন্তু বড় ম্যাচ, অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের ডুরান্ট কাপ। এছাড়াও আজকের ক্রীড়াঙ্গনে থাকছে সদ্য সমাপ্ত বিশ্বকাপের বেশ কিছু নজিরের কথা, এবং যেখানে ভালো মন্দ দুরকম খবরই আমরা পাব, আর তার সঙ্গে কলকাতা ফুটবল লীগের একটি বিশেষ বেতার প্রতিবেদন। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু সাজানো আমাদের আজকের ক্রীড়াঙ্গন।

0: চোখ রাখবো এবার আতস কাচের তলায়।
1: আতস কাচের তলায়
0: এবারের কমনওয়েলথ গেমসে ভারত থেকে 126 জন ক্রীড়াবিদ সহ 191 সদস্যের সামগ্রিক একটি দল যাচ্ছে। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া, ভারোত্তোলনে মীরাবাই চানু এবং বক্সিংয়ে লাভলিনা বরগোহাইনের মতন অলিম্পিক্স পদকজয়ীরা 10টি নির্বাচিত ক্রীড়া ইভেন্টে দেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারোত্তোলক মীরাবাই চানু এবং বক্সার লাভলিনা বরগোহাইন আনুষ্ঠানিকভাবে পতাকা এবং ব্যাটন বহন করবেন। 126 জন ক্রীড়াবিদদের মধ্যে 78 জন পুরুষ এবং 48 জন ভারতের মহিলা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, 3x3 বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং, ভারোত্তোলন, লন বলস, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, নেটবল, বক্সিং এবং জুডো এই প্রতিযোগিতা বা এই ইভেন্টগুলোতেই অংশগ্রহণ করবেন ভারতীয়রা। এছাড়া প্যারা স্পোর্টসে প্যারা অ্যাথলেটিক্স, সাঁতার, পাওয়ার

লিফটিং এবং হুইল চেয়ার 3x3 বাস্কেটবল মিলিয়ে 28 সদস্যের একটি শক্তিশালী প্যারা দল দেশের প্রতিনিধিত্ব করবে এবার কমনওয়েলথ গেমসে। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস দীর্ঘ 60 বছর পর আবারও ফেরাতে চলেছে ঐতিহ্যবাহী কমনওয়েলথ মাইল দৌড় প্রতিযোগিতাকে। পুরুষ এবং মহিলা দুই বিভাগের অ্যাথলেটিক্স ইভেন্টের তালিকায় 1500 মিটার দৌড়ের পরিবর্তে যুক্ত হয়েছে 1609 মিটারের কমনওয়েলথ মাইলস। এই ইভেন্টে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন স্কটল্যান্ডের জশ কার, যিনি সম্প্রতি 1 মাইল দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই কমনওয়েলথ মাইল ইভেন্ট কেনিয়ার ফেথ কিপিংগনেরও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিপিংগন নারী বিভাগে 1 মাইল দৌড়ের বিশ্ব রেকর্ডধারী। অলিম্পিক্স মানদণ্ড অনুযায়ী মেট্রিক পদ্ধতির দূরত্ব বা পরিমাপ ব্যবস্থা গ্রহণের আগে পর্যন্ত 1930 থেকে 1966 সাল পর্যন্ত কমনওয়েলথ গেমসে মাইল দৌড় ছিল অন্যতম প্রধান আকর্ষণ। 2026 সালের কমনওয়েলথ গেমসের এই মাইল দৌড়টি মূলত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত 1954 সালের দ্য মিরাকল মাইলের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এই মিরাকল মাইল দৌড়ে ইংল্যান্ডের রজার ব্যানিস্টার এবং অস্ট্রেলিয়ার জন ল্যান্ডি একে অপরের মুখোমুখি হয়েছিলেন সেই 1954 সালে। দুজনেরই 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড় শেষ হয়ে গিয়েছিল। ব্যানিস্টার 3:58.8 সেকেন্ড সময় নিয়ে সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন, আর ল্যান্ডি 3:59.6 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এবছরের কমনওয়েলথ গেমস 23 জুলাই অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে। গেমসের এই আসন্ন আসরটি স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে, চলবে 2 অগস্ট পর্যন্ত।

জাপান ওপেন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের পিভি সিন্ধু আজ থেকে শুরু হতে যাওয়া চায়না ওপেন সুপার 1000 টুর্নামেন্টে দেশের হয়ে লড়াইয়ের নেতৃত্ব দেবেন। তবে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ সাত্বিক সাইরাজ এখনও কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে ভারতের দেবিকা সিহাগ আজ হেরে গিয়েছেন থাইল্যান্ডের প্রতিপক্ষের কাছে। টানা 7 বছরের অপেক্ষা, চোট আঘাত লাগাতার ব্যর্থতার ধাক্কা, সবকিছু সামলে ফের চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। গত রবিবার জাপান ওপেন জিতেছেন তিনি, প্রথম ভারতীয় শাটলার হিসেবে এই প্রতিযোগিতায় জয় পেলেন। কোন মন্ত্রে এহেন কামব্যাক ঘটল সিন্ধুর? নেপথ্যে রয়েছে বিরাট কোহলির হাত, সে কথা নিজেই বলেছেন সিন্ধু। কিং কোহলির গুরুমন্ত্রেই বাজিমাত করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট ভাইকে তাই ধন্যবাদ জানাতে ভোলেননি পিভি সিন্ধু। শেষবার সিন্ধু ট্রফি জিতেছিলেন বছর দুয়েক আগে, 2024 সালে সৈয়দ মদি ইন্টারন্যাশনাল জিতেছিলেন তিনি। তারপর লাগাতার ব্যর্থতা, প্যারিস অলিম্পিক্সেও পারফরমেন্স ভালো হয়নি। মানসিকভাবে কার্যত বিধ্বস্ত সিন্ধুর অবস্থা আরও খারাপ হয়ে যায় চোট পেয়ে, ভাবছিলেন কেরিয়ার বোধহয় শেষ। সেই সময়ই বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ বাক্যালাপ হয় সিন্ধুর। ঠিক কি মন্ত্র দিয়েছিলেন বিরাট কোহলি সেটা ফাঁস করতে চাননি তারকা শাটলার। তবে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, বিরাট ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সিন্ধু আরও বলেন, তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ে বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সে সময় এমন কাউকে দরকার ছিল যে তার মানসিক অবস্থাটা বুঝবেন। তিনি বিরাটকে মেসেজ করেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই উত্তর আসে। পরের দিনই তাদের দেখা হয়। বিরাট তাকে কি বলেছেন সেটা অবশ্য ভাঙেননি সিন্ধু, কিন্তু প্রয়োজনের সময় পাশে থাকার জন্য বিরাট কোহলির প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।

আগামী 25 জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ট কাপ। প্রথম দিনই ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5টা থেকে শুরু হবে ওই ম্যাচ। কলকাতা বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকেই। ডুরান্ট কাপের তরফে জানানো হয়েছে, টিকিট ঘিরে প্রবল চাহিদা থাকায় এবারের বড় ম্যাচে কাগজের টিকিট নিয়ে মাঠে ঢোকা বাধ্যতামূলক। আজ সকাল 11টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। যারা অফলাইনে টিকিট কিনতে চান তাদের আরও একদিন অপেক্ষা করতে হবে। আগামীকাল অর্থাৎ বুধবার 22 জুলাই থেকে শুক্রবার 24 জুলাই পর্যন্ত অফলাইনে টিকিট বিক্রি হবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ময়দান তাঁবুতে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা বাকি ম্যাচগুলির জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে, কাগজের টিকিটের সেক্ষেত্রে প্রয়োজন পড়বে না।

0: কলকাতা ফুটবল লীগ কিন্তু চলছে রমরমিয়ে। আর সেই কলকাতা ফুটবল লীগ নিয়েই আজকে আমাদের বিশেষ বেতার প্রতিবেদন। কলকাতা ফুটবল লীগ নিয়ে এই বেতার প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সেই অঞ্জন চট্টোপাধ্যায়। আসুন শুনি কলকাতা ফুটবল লীগ নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। শুরু হয়ে গেছে কলকাতা ফুটবল লীগ। কাদা জলের মাঠে এই লীগ এখনো ময়দানের প্রাণ, প্রতিভাবান ফুটবলার তুলে আনার সাপ্লাই লাইন। কেমন হচ্ছে এবারের লীগ, বড় ম্যাচ নিয়েই বা পরিকল্পনা কি? IFA সচিব অনির্বাণ দত্ত আকাশবাণীকে জানালেন,
1: কলকাতা লীগের একটা নিজস্ব আকর্ষণ আছে এবং তার একটা নিজস্ব স্পেক্টেটর বেসও আছে, যারা কলকাতা লীগ দেখতে কিন্তু আসে। আর এবার তো কলকাতা মাঠে খেলা হচ্ছে, আমার মনে হয় লীগে যেরকম যেরকম এগোতে থাকবে আরো দর্শক বাড়বে। এবং আমার যেটা বিশ্বাস, যে কোনো লীগের সাফল্য তার দর্শকের উপরে ডিপেন্ড করে, স্পেক্টেটরের উপরে ডিপেন্ড করে। তো আমরা আশাবাদী যে আরো স্পেক্টেটর বাড়বে। এবং কালমিনেশন তো বলতে গেলে, সত্যি কথা বলতে এখন আমাদের যেটা লক্ষ্য সেটা হলো ডার্বি। ডার্বি যদি সাকসেসফুল হয় তাহলে সেই লীগটা একটা অন্য মাত্রা পায়। এবার সেটার দিকে ফোকাস, একটা সুন্দরভাবে ভালোভাবে ডার্বি দিয়ে অর্গানাইজ করা, একটা ফুল হাউস ডার্বি হলে সেটা ফুটবলের জন্য ভালো, সেটা ফুটবলের ভালো প্রচার। আর খেলা তো চলছে, খেলা হচ্ছে, এবার আশা করি সুপার সিক্স রাউন্ডটাও ভালোভাবে আমরা করতে পারবো। ডেট নিয়ে ইস্যু হচ্ছে, কারণ দুরান চলছে, কিন্তু আমরা চেষ্টা করছি রাউন্ড চেঞ্জ করে একভাবে লীগটাকে গুছিয়ে করার, এবং আমি আশাবাদী যে লীগটা সাফল্য পাবে।
2: তো আপনি বললেন ডার্বি, ডার্বি নিয়ে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?
1: ডার্বি ম্যাচটা এত হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে আলাদা করে বিরাট কিছু করা যায় না। কিন্তু একটা ভালো ডার্বি, যেরকম আগের বছর আমরা কল্যাণীতে দিয়েছিলাম, যেটাকে মডেল ডার্বি হিসেবে ধরা হচ্ছিল, এবং সব রকমের সুযোগ সুবিধা ব্যবস্থাপনা চোখে মাথায় রেখে আমরা ব্যবস্থা করেছিলাম, যাতে স্পেক্টেটরদের কোনো অসুবিধা না হয়। আমি প্রথমেই বলেছিলাম যে স্পেক্টেটর ডার্বি, তো সেই মডেলটাই আমরা ফলো করব। কারণ যখন এই মেসি কাণ্ড নিয়ে কথা হয়েছিল, মিটিং ডাকা হয়েছিল মেসি কাণ্ড নিয়ে, তখন কিন্তু এই ডার্বির মডেল থেকে, এই কল্যাণী ডার্বি মডেল থেকেই অনেক কিছু অ্যাডাপ্ট করা হয়েছিল, তুলে নিয়েছিল। প্রিন্সিপাল সেক্রেটারি স্পোর্টস তখন ছিলেন রাজীব সিনহা, তিনি কিন্তু মিটিং এ অনেক কিছুই কল্যাণী ডার্বির মডেল থেকে অ্যাডাপ্ট করার কথা বলেছিলেন, যাতে সুস্থভাবে ডার্বি পরিচালনা করা যায় এবং স্পেক্টেটরদের সুবিধা অসুবিধাগুলো মাথায় রাখা যায়। তো আমি আশা করছি এই বছরও সেইভাবে আমরা ডার্বি করতে পারবো, যেটার প্রশংসা সবাই করবে।
2: দলগুলোকে কিরকম দেখছেন?
1: দেখুন, এই বছর একটা তো চ্যালেঞ্জ হলো, এই বছর যেহেতু রিলিগেশন নেই, স্বাভাবিকভাবে মোটিভেশন কম, স্পেশালি ছোট দলগুলোর ক্ষেত্রে। ভালো দল করার পেছনে এটাও একটা যুক্তি থাকে যে ওপর দিকে খেলবো, যেই দলগুলো ওপর দিকে খেলতে পারে না তাদের রিলিগেশন বাঁচাবার চ্যালেঞ্জ থাকে। তো নিচের দিকে চ্যালেঞ্জটা এই বছর কিন্তু মিস। আশা করছি যে সুপার সিক্স এর যে টিম গুলো যাবে, প্রত্যেকটা টিমই ভালো, বেশ কিছু টিম ভালো দেখছি আমি আমার চোখে, আমি নাম করছি না এক্ষুনি, কিন্তু আমি আশা করছি একটা ভালো সুপার সিক্স এর ম্যাচ আমরা দেখতে পাবো।
2: অনেক ধন্যবাদ।
1: ম্যাচ গুলো কম্পিটিটিভ হবে।
0: কলকাতা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। তিনি সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন।
3: কলকাতা লীগ

0: হয়েছে, শুরু হয়েছে, এবং আমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। সকল ক্লাব যারা, সকলে যারা টিম দিয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, সমর্থকদের শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে আমি আহ্বান জানাবো যে আমাদের যারা বিভিন্ন দলের সমর্থক আছেন, বিভিন্ন যারা বিভিন্ন ইনফ্যাক্ট এখানে আমাদের এটাই বলবো যে ক্লাব আছে এখানে অনেক, অনেকে অ্যাসোসিয়েশন আছেন, কিন্তু যে প্রত্যেকেই আপনারা যেখানে খেলা হবে সেই খেলা দেখতে গ্যালারিতে চলে আসুন, গ্যালারিগুলোকে পূর্ণ করুন। এবং আমার বিশ্বাস যে আজকের দিনে আমরা যদি এই ছেলে মেয়েদেরকে উৎসাহ দিই, তারা আগামী দিনে ভারতবর্ষের জার্সি পরে বিশ্বকাপ দাপাবে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা তো অনেক দেখেছি ছোটবেলা থেকে, একটু ইন্ডিয়ার খেলাও আমরা দেখতে চাই না ওয়ার্ল্ড কাপে, তো তার জন্য আমাদের উৎসাহ ভীষণ দরকার।
1: যে কোনো টুর্নামেন্টে বরাবরই কলকাতার তিন প্রধান বড় আকর্ষণ। মোহনবাগান কোচ বাস্তব রায় জানালেন তাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া।
2: ওরা জয়েন করেছে সিনিয়র টিম থেকে, সেক্ষেত্রে টিমের স্ট্রেংথ তো বেড়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই, বাট সেটা এখন অন পেপার আছে। টিমের স্ট্রেংথ কতটা বাড়লো সেটা প্রুভ করতে হবে পিচে। অন পেপার তো কোনো টিম হয় না, অবশ্যই কিয়ান, সুয়েল, দিব্যেন্দু, অভিষেক, বাইরে থেকে সায়ন, তন্ময় এরা সব জয়েন করে যে টিমের শক্তি বেড়েছে সে বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু খেলাটা মাঠে হয় সেখানে প্রমাণ করতে হবে যে আমরা বেস্ট টিম সেটা মাঠে। আর পাঠচক্র সম্বন্ধে দেখো, ওরা সারা বছর কাজ করে, একটা সারা বছর ডেভেলপমেন্ট এর মধ্যে থাকে, তা ওদের সম্বন্ধে আমার ইন্ডিভিজুয়ালি সেরকম কিছু তথ্য আমি পাইনি, বাট এই টিমটা ফিট হবে এবং ওরা দলবদ্ধভাবে আসবে এবং ভালো ফুটবল খেলবে। টুর্নামেন্টের ব্যাপার যেটা বলছি, দেখো ওটা যেমন ক্ল্যাশ করে এটা একটা অসুবিধা হয়। আমরা এটা আমাদের যখন বলেছিল যে লিগটা একটু আগে শুরু হবে, সেক্ষেত্রে ওদের যখন নিয়ে এসেছিলাম তা আমাদের প্ল্যানিংটা ছিল যে ওরা এখানে থাকবে, খেলবে, এবং দেখো এবার তো এবার তো রুলস তো জানো, এবার কোনো পয়েন্টই ক্যারি ফরওয়ার্ড হবে না, গোল ক্যারি ফরওয়ার্ড হবে, এটাই আমাদের অ্যাডজাস্ট করে এগোতে হবে, কিছু করার নেই। তারপর লিগটা যে শুরু হচ্ছে এটা একটা ভালো দিক সবার ক্ষেত্রে। প্রথম পার্ট হচ্ছে সুপার সিক্সে কোয়ালিফাই, তারপর চ্যাম্পিয়নশিপ। আর সুপার সিক্সে কোয়ালিফাই করতে গেলে তোমাকে নীল নিয়ে যেতে হবে, এই গ্রুপের কোনো পয়েন্ট, কোনো গোল, কোনো কিছুই ক্যারি ফরওয়ার্ড হবে না, শুধু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হবে।
1: ইস্ট বেঙ্গল কোচ অর্চিমান বিশ্বাস জানাচ্ছেন,
3: আমরা লিগে কাউকেই ছোট করে দেখছি না, আবার কাউকে বড় করেও দেখছি না, এই হচ্ছে আবার আমরা মোটামুটি ঠিকঠাক তৈরি, কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি, ইস্ট বেঙ্গল ফ্যান, এটা মানিয়ে নিতে তো একটু সময় লাগবে, সেই সময়টা ওদের দিতে হবে। সবই ভালো প্লেয়ার, শুধু যদি মানিয়ে নিতে পারে এখানে ওরা পারফরমেন্স করবে।
4: প্রিপারেশন নাকি
3: সবটাই মেলাতে পারো, মানে সব দিকেই দেখে, যেখানে যেখানে প্লেয়ার আমাদের এখন দরকার ছিল, আর আগের সিএফএল এ কারা ভালো খেলেছে, ইভেন কারা সেকেন্ড ডিভিশন আই লিগ ভালো খেলেছে, সমস্ত দেখেই আমরা টিম করার চেষ্টা করেছি।
1: এবারের লিগে ভালো পারফরমেন্স করেছে মোহামেডান স্পোর্টিং, তাদের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এই পারফরমেন্সকে ধরে রাখতে চান।
5: ফিলিং হ্যাপি, প্লেয়ার্স নে আচ্ছা খেলা হ্যায়, ক্রেডিট গোস টু দেম, জো হার্ড ওয়ার্ক কিয়া হ্যায়। জ্যাদা টাইম নেই মিলা হামকো প্রি সিজন কে লিয়ে, সিরফ 13 ডেজ মিলা থা, ওর উস 13 ডেজ কে টাইম মে হামনে জো জো মেহনত কি হ্যায়, তো মুঝে লাগতা উসকে উসকে এগেইনস্ট মে আজ হামকো রিওয়ার্ড মিলা হ্যায় আজ ইয়াহাঁ পে। এন্ড এগেইন আই ওয়ান্ট টু গিভ দিস ক্রেডিট টু দ্য প্লেয়ার্স জিনহোনে 90 মিনিট সে ফাইট কি, এক গোল সে পিছড় রহে থে পহলে হাফ মে, ওর সেকেন্ড হাফ মে আই থিঙ্ক 3 গোল মারনা ইজ নট ইজি এগেইনস্ট রেইনবো। বহুত সারে পজিটিভস হ্যাঁ ইস মুকাবলে মে, লেকিন কাফি সারা চিজ জো হ্যায় হামকো ইম্প্রুভ করনা হ্যায়, হোপফুলি উই উইল ডু দ্যাট ইন দ্য কামিং গেমস।
1: এবারের কলকাতা লিগে বেশ ভালো তৈরি করেছে ময়দানের প্রাচীন ক্লাব এরিয়ান, তাদের ম্যানেজার ঝন্টু দেব আশাবাদী ভালো পারফরমেন্স করে আগামী মরশুমে আই লিগে দল মাঠে নামবে সেই বিষয়ে।
6: একটা মোটামুটি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেটা দেবুদাকে আমি বলেছি, মানে দেবজিৎ ঘোষকে, যে দেবুদা আই লিগটা খেলতে পারলে খুব, ওই তো আমি আপনাকে আগেও বললাম যে দেখুন যদি এরকম একটা পরিস্থিতি হয় যে প্রত্যেক বছর দাদা কষ্ট করে রিলিগেশন ফাইট করবো, এরকম তো আমরা প্রথম বছর আসার পরে কিন্তু আমরা তৃতীয় স্থান পেয়েছিলাম একবার, কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় একটু মানে ইকোনমিক দিকটাতে একটু সমস্যা ছিল বলে আমরা আই লিগটা খেলতে পারিনি, বুঝলেন তো। এবার এবার দেবুদা আমাকে পরিষ্কারই, আমি দেবুদাকে জানিয়েছিলাম দেবুদা আমার টার্গেট এই, তুমি একটু যদি ইয়ে করো, তাহলে বলছে ঝন্টু সুপার সিক্স এ প্রথম কাজটা সুপার সিক্স এ উঠি, ওঠার পরে আমি এইটুকুনি বলতে পারি যে তোকে আই লিগ আমি খেলবো, সুযোগ পেলে আমরা এবার ছাড়বো না। আর তার মধ্যে আপনি টিমের কথা বলছিলেন, টিমে যথেষ্ট ব্যালেন্স টিম করা হয়েছে। দেখুন দাদা, কিছুটা কপাল সাত লাগবে তো, কিন্তু যথেষ্ট টিম ভালো, আমাদের সব পজিশনে এত ভালো ভালো প্লেয়ার আছে। তার মধ্যে শেষ রিক্রুট হচ্ছে আপনার কেরলের বিষ্ণুকে আমরা এনেছি, টিএম বিষ্ণুকে। তারপরে আগের বছরে যে সেরা গোলগেটার ছিল কাস্টমস এর সুময় সোম, ওকে নিয়েছি। গোলকিপারের দিকে অয়ন আছে, লালটু আছে, অঙ্কুর আছে, তারপরে আপনার ওর নামটা হচ্ছে অঙ্কুর আর অয়ন অঙ্কুর নূর নূর বলে একটা ছেলে আছে, সাধারণ সমিতি আগের বার ছিল। আর ডিফেন্সে সৌরভ দাশগুপ্ত, রজত রয়, আপনার রজত কে অরবিন্দ বলে একটা ছেলে আছে বেঙ্গালুরুর, আপনার বিশাল টিগা আছে। আর এদিক দিয়ে আপনাকে সাইড ব্যাকে স্নেহাশিস দত্ত আছে, রবি মুর্মু আছে, আরো বেশ কিছু ভালো ভালো ছেলেই আছে। মিড আপটা খুব ভালো, আমার মনে হয় কলকাতার খুব পরিচিত নামগুলোকে আমরা নিয়েছি, হয়তো চেষ্টা করব, দেখি। এরপরে তো কপাল, আর নিশ্চয়ই ভালো ফুটবল খেলতে হবে। দেখুন প্রত্যাশা আমরা কোচেরা করতে পারি।
1: এতক্ষণ শুনছিলেন কলকাতা লীগ নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
4: বন্ধুরা, অঞ্জন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় শুনলেন একটি বিশেষ বেতার প্রতিবেদন কলকাতা ফুটবল লীগ নিয়ে। এবার আমরা চলে যাব সদ্য সমাপ্ত বিশ্বকাপের আঙিনায়।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের স্নায়ুচাপের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল 2026 বিশ্বকাপের। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নতুন সম্রাট হল স্পেনের খেলোয়াড়রা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা ফেরান তোরেস। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দল হয়ে পড়ে আর্জেন্টিনা। স্পেনের এই শিরোপা জয় নিশ্চিতভাবেই বিশ্ব ফুটবলের ডিফেন্সিভ শৃঙ্খলা এবং মিডফিল্ড আধিপত্যের এক অনন্য জয়। তবে কেবল ট্রফি জয়ই নয়, 48টি দলের এই মেগা টুর্নামেন্ট ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে একাধিক চমক। কিছু রূপকথার গল্প, আবার অন্যদিকে কিছু কিংবদন্তির হৃদয় ভাঙা বিদায়। 2026 বিশ্বকাপের আলো এবং আধারের সেই খতিয়ান তুলে ধরা হচ্ছে এবার।

২৪ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে নিজের জাদুকরী পারফরমেন্স দেখিয়েই চলেছিলেন লিওনেল মেসি। ৮টি গোল আর ৪টি অ্যাসিস্ট করে এই বয়সেও তিনি জিতে নিয়েছেন সিলভার বল আর সিলভার বুট। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার তার ক্যারিয়ারের রেকর্ড, তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়ে মেসি প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সেরা খেলোয়াড় বলা হয়। তিনি গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। ফ্রান্স চার নম্বরে শেষ করলেও কিলিয়ান এমবাপে গড়ে ফেলেছেন ঐতিহাসিক রেকর্ড। দুটি ভিন্ন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার হওয়ার পাশাপাশি মেসির রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই ২৭ বছর বয়সী ফরাসি তারকা। পুরো টুর্নামেন্টে ৮টি ম্যাচে মাত্র ১টি গোল হজম করে নতুন ইতিহাস গড়েছে স্প্যানিশ রক্ষণভাগ। পাউ কুরবাসি, মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো এবং আইমেরিক লাপোর্তের ওয়াল ভেদ করা কোনো দলের পক্ষেই সম্ভব হয়নি। অন্যদিকে ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল ইতিমধ্যেই ইউরো এবং বিশ্বকাপ দুটোই জিতে বিশ্ব ফুটবলে পরবর্তী রাজত্বের বার্তা কিন্তু দিয়ে রাখলেন। পরবর্তী মেসি হয়তো তিনি হয়ে উঠতে চলেছেন এমনই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে নরওয়ে বিদায় নিলেও ৫টি ম্যাচে ৭টি গোল করে বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছেন আর্লিং হ্যালান্ড। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারানোর রূপকথা লিখেছেন সেই আর্লিং হ্যালান্ডই। খেলার মাঠের আসল রূপকথা অবশ্য তৈরি করেছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। অন্যদিকে এশিয়ান দলগুলোর চূড়ান্ত ব্যর্থতার মাঝে উত্তর আফ্রিকার মরক্কো তাদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আফ্রিকান ফুটবলের পতাকা কিন্তু উচ্চতায় নিয়ে গিয়েছে। এছাড়া রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও ইরানের সংগ্রামী পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে এবারের বিশ্বকাপে।

41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এই বিশ্বকাপটি ছিল অত্যন্ত করুণ। মাঠের খেলায় নিজের ছায়া হয়ে থাকা রোনাল্ডো দলের পারফরমেন্সে তেমন কোনো অবদান কিন্তু রাখতে পারেননি। বিতর্কিতভাবে তাকে প্রতিটি ম্যাচে খেলিয়ে দলের বিশ্বকাপ স্বপ্ন নষ্ট করার দায়ে অভিযুক্ত হয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। অন্যদিকে ব্যর্থতা রয়েছে ব্রাজিলেরও। নরওয়ের কাছে শেষ ষোলোর ম্যাচে হেরে চোখের জলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন 34 বছর বয়সী নেমার। মাঠের ফুটবলের চেয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে অনর্থক বাদানুবাদে জড়িয়ে নিজের শেষ ম্যাচটিকে বিতর্কিত করে ফেলেছেন তিনি। এশিয়া মহাদেশের জন্য এই বিশ্বকাপটি ছিল চরম বিপর্যয়ের। 9টি প্রতিনিধিত্বকারী দলের মধ্যে মাত্র 2টি, অর্থাৎ জাপান আর অস্ট্রেলিয়া, নকআউট পর্বে পৌঁছেছিল এবং তারাও শেষ 32 থেকেই বিদায় নেয়। কাতার, সৌদি আরব, ইরাক এবং উজবেকিস্তানের মতো দলগুলো নিজ নিজ গ্রুপের একেবারে শেষ পজিশনে শেষ করেছে এই বিশ্বকাপ।

প্রযুক্তিগত দিক থেকেও আবেগ ধ্বংস করার অভিযোগে এবারেও কাঠগড়ায় উঠেছে কিন্তু ভিএআর। ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল ম্যাচে জোসকো গাভারদিওয়েলের গোল বাতিল হওয়া নিয়ে ক্রোয়েশীয় কোচ জাটকো ডালিচ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিএআর ফুটবলের আনন্দকে নষ্ট করে ফেলেছে। একইভাবে জার্মানি, মিশর এবং নরওয়েও প্রযুক্তির সূক্ষ্ম সিদ্ধান্তের শিকার হয়েছে। হোম সাইলে খারাপভাবে বিদায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার সমালোচিত হয়েছেন আমেরিকার ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং কানাডার কোচ জেসি মার্শ। সেই সঙ্গে সেনেগাল দল বোনাস বিতর্ক এবং মাঠের বিশৃঙ্খলতায় বিদায় নিয়েছে, আর উরুগুয়ের বিদায়ে পদত্যাগ করেছেন দলের কোচ মার্সেলো বিয়েলসা। এরকম সব ভালো মন্দ ঘটনা নিয়েই কিন্তু এবারের বিশ্বকাপ শেষ হয়েছে, তবে এর রেশ হয়তো থেকে যাবে আগামী 4 বছর ধরে।

এবার চোখ রাখবো ইতিহাসের পাতায়, অর্থাৎ আজকের দিনের ঘটনায়, বিশেষ ঘটনায়। আজকের দিনটা ফুটবল বিশ্বে কিন্তু অবশ্যই বিশেষভাবে সমাদৃত হওয়ার কথা, তার কারণ আজ এক বিশিষ্ট ফুটবলারের জন্মদিন। তিনি কে? আজ আসলে 26 বছর পূর্ণ করলেন নরওয়ের তারকা আর্লিং হ্যালান্ড। নরওয়ের অনূর্ধ্ব

15 দলে থাকাকালীনই তার আন্তর্জাতিক গোলের যাত্রা শুরু হয়েছিল। মাত্র 19 বছর বয়স থেকে তিনি জাতীয় দলে খেলছেন এবং পরের পর গোল করে চলেছেন। দেশের হয়ে 55টি ম্যাচ খেলে 62টি গোল করা হয়ে গিয়েছে তার। এবারের বিশ্বকাপেও তিনি 5টি ম্যাচে 7 গোল করেছেন, যার মধ্যে প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে করা 2 গোলও রয়েছে। বর্তমানে ম্যানচেস্টার সিটির তারকা এই আর্লিং হ্যালান্ড। সিটির হয়ে 112টি গোলের মালিক তিনি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়েও করেছিলেন 62টি গোল। এমন গোল মেশিন দীর্ঘদেহী হ্যালান্ড কিন্তু স্টাইল আইকনও বটে। এমন বর্ণময় চরিত্রকে আমরাও জানাই জন্মদিনের অঢেল শুভেচ্ছা। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু আজ একেবারে শেষ। তবে আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে সে কথা জানিয়ে আপনারা কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না, AIRkolkatasports@gmail.com এই আইডিতে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামী।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাম ভাই বলছি। বন্ধুরা, আবার হাজির হয়েছি আপনাদের দরবারে। যে কথাটা বলতে চাইছি, যে আমরা জানি আমাদের রাজ্যে মুখ্য ফসল হচ্ছে ধান, কিন্তু ধানের পরেই যে নামটা না করলে না হয় সেটা হচ্ছে পাট। আর এ সময়ে পাট চাষের কাজে আপনারা ব্যস্ত রয়েছেন, কিন্তু পাট অর্থকরী ফসল হলেও পাট চাষ করতে গিয়ে আমরা দেখেছি যে যখন আমরা পাট জাগ দিই তাতে যে জলের দরকার হয়, এক তো আজকাল নানা রকম ভাবে পাট পচানোর জলের অভাব দেখা দিয়েছে, কিন্তু জল যখন ব্যবহার করা হয় তখন মাছ চাষী বন্ধুদের বা আপনারাই যারা পাট চাষ করেন, সঙ্গে মাছ চাষ করছেন, তো মাছ চাষের একটা ক্ষতি কিন্তু হয়ে যায়। তাহলে পাটের পচনের সঙ্গে মাছ চাষটা বিপরীতভাবে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ পাট পচানোর জন্যে মাছ চাষের ক্ষতি হচ্ছে, মাছ চাষ বন্ধুরা লাভবান হতে পারছেন না, কারণ জলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সামঞ্জস্যটা কি করে হবে, আসুন এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ এর ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায়।
2: নমস্কার।
1: সঙ্গে আরও রয়েছেন ICAR এর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা।
1: তো ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনারা একজন ICAR এর পাট গবেষণামূলক সংস্থা তার থেকে এসছেন, অপরজন এসছেন যারা মাছ নিয়ে কাজ করছেন। তা আমাদের চাষি বন্ধুদের জন্য যারা পাট চাষও করছেন কিংবা মাছ চাষ করছেন, তাদের অবস্থার কথা ভেবে আমাদের কিন্তু একটা সমাধানের রাস্তা বের করা উচিত, যে কি করে অর্থকরী ফসল পাটও বজায় থাকবে এবং মাছ চাষে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না মাছ চাষি বন্ধুরা। ডক্টর রায়, আপনার কাছে প্রথম যাব, আপনি যদি একটু পাট চাষের পটভূমিকা আমাদের রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ শুরু করেন, কারণ হারিয়ে যাচ্ছে আমাদের চুনোপুঁটি বা যে ধরনের ছোট মাছগুলো যা সংরক্ষণ করা বাঞ্ছনীয়। বলুন।
2: একটা খুব প্রাসঙ্গিক আলোচনায় আজকে আমরা সম্মুখীন হয়েছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু শুধু ভাত আর মাছ ছাড়াও মানুষ যখন আমরা ফাইবার বা তন্তু ফসলের উপরের দিকে তাকাই তখন তুলোর পরেই পাটই প্রধান ফসল। ভারতবর্ষের প্রায় 6-7 লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গের একটা প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, এবং এর উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় প্রচুর পরিমাণে কৃষক পাট চাষের সঙ্গে জড়িত, এবং উত্তরের আমরা কোচবিহার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, আমাদের দিনাজপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু একটা অংশ এবং হুগলির একটা অংশ এই পাট চাষের সঙ্গে কৃষকরা নিবিড়ভাবে জড়িয়ে আছে। এবং এটা এই সময় বিশেষত বর্ষাকালের যে সময় আমরা শুরু হয়, জেনারেলি আমরা দেখি যে মার্চের 15 তারিখ থেকে, যেটা চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু করে আমাদের জুলাই এবং আগস্ট অবধি চলতে থাকে আগস্টের, এবং কখনো কখনো আমাদের বিলম্বিত বৃষ্টির কারণে আমাদের কখনো কখনো সেপ্টেম্বর পর্যন্ত চলে যেতে হয়, এবং এর উপরে প্রচুর মানুষ নিবিড়ভাবে জড়িয়ে আছে
1: এবং তাদের
2: রুজিও জড়িয়ে আছে। এবং এটা শুধু আজকের ফসল নয়, কমপক্ষে হিসাব করে দেখা গেছে যে এই ফসলটি কমপক্ষে ভারতবর্ষে 4-5 হাজার বছরের পুরনো ফসল এটা।
1: তো এই অবস্থায় আমি একটু ডক্টর দাস আপনার কাছে জানতে চাইব, এই যে পাট চাষের একটা ঐতিহ্য আমাদের রাজ্যে রয়েছে এবং একটা পরম্পরা রয়েছে, তো সেটাকে বজায় রেখে মাছ চাষ যদি করতে চাই সেটা কিভাবে সম্ভব, মাছের ওপর পাট চাষের পচন কিভাবে প্রভাব ফেলছে একটু যদি বন্ধুদের বলে।
3: মাছও বাঁচুক, পাটও বাঁচুক, পাটের জাগ দেয়া হোক, জলের স্বাস্থ্য ভালো থাকুক, এ নিয়ে আজকের আলোচনা। তো আমরা যেটা দেখেছি যে প্রায় 7-8টা জেলা পশ্চিমবঙ্গে পাট চাষ হয় নিবিড়ভাবে, এবং এখানে প্রচুর বিল বাউর রয়েছে, যে প্রায় পশ্চিমবাংলায় 42,000 হেক্টর বিল বাউর এই জেলাগুলোতে রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার। তো এবং কিছুটা অংশ আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় তো পাট চাষ হয়। তো এই যে নিবিড়ভাবে পাট চাষের সাথে সাথে এই যে জলাগুলো বিল বাউরগুলোতে প্রচুর চুনোমাছ রয়েছে যেগুলো অত্যন্ত পুষ্টিকর, আমাদের দৈনন্দিন পুষ্টি যোগায় এই চুনোমাছগুলো। তো আমরা দেখেছি যে প্রায় 400 থেকে 500 বিঘে এক একটা বাউরের ধারে যে পাট চাষের জমিগুলো রয়েছে সে পাটগুলো এই বিল বাউরগুলোতে জাগ দেওয়া হয়। 18 থেকে 20 দিন সময় লাগে এক একটা পাটের জাগ দেয়া এবং সেখান থেকে পাটের তন্তুকে বার করে আনার মধ্যে। তাতে দেখা যায় যে বিগত 2 দশক ধরে এক তো 10 থেকে 20% 20% জলাভূমি আমাদের তারা বন্ধা হয়ে গেছে, পাটের অবশেষ তার মধ্যে রয়েছে, জলের গুণবত্তা নষ্ট হয়ে গেছে, কি ভৌত কি রাসায়নিক, এবং সামগ্রিকভাবে দেখা যায় আমাদের চুনো মাছগুলো বিল বাউর থেকে হারিয়ে গেছে, যেটা আমরা প্রায়ই প্রত্যেকের কাছ থেকে শুনি, বাজারেও শুনি। আজকের চুনো মাছগুলো হারিয়ে যাচ্ছে কেন? চুনো মাছের আদি বাসস্থান হচ্ছে এই বিল বাউরগুলো, সেখান থেকে কিছুটা চুনো মাছ পুকুরে স্থানান্তরিত হয়। তো এইভাবে আমরা আজকের আলোচনায় চেষ্টা করব আমাদের পাট চাষিও বাঁচুক, তাদের পাট জাগ দেয়া হোক, তন্তু সেখান থেকে দামি অর্থকরী তন্তু, আমরা বলি সোনালী ফসল, সাথে সাথে মাছও বাঁচুক, মৎস্যজীবী কৃষক ভাই বন্ধুরাও বাঁচুক।
1: একদম। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ডক্টর রায় আপনি কি বলতে চাইছেন?
2: এটা একটা দারুণ কথা বলেছেন আমাদের দাস, যেখানে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জলাভূমি তার অনেকটা অংশ পাটের দ্বারা অধিকৃত হয়ে গেছে, পাটের অবশেষে নষ্ট হয়েছে। কিন্তু কথাটা এটাও সত্য যে এই যে কৃষক এতটা বিস্তীর্ণ এলাকার কৃষক, তারা কিন্তু এই জলাভূমির উপর নির্ভর করে এতকাল ধরে বেঁচেছিল বা বেঁচে আছে। এর মধ্যে যেসব অনেকগুলো রাস্তা সম্প্রসারণ, যেমন আমাদের NH 34 রাস্তা যেটা, সেই রাস্তাটা সম্প্রসারণের জন্য আমরা দেখেছি যে এই এলাকার উপর দিয়ে গেছে এবং তার ফলে দুদিকের জমিগুলো প্রায় বুজে উঠেছে, জলাভূমি প্রায় নেই। তো এই সব জায়গার কৃষকরা আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে না, তার জন্য পাট চাষ করতে হলে তাদেরকে হয় তাদের পুকুর কেটে বা তাদের জমিতেই পুকুর তৈরি করে সেখানে পাট পচানোর ব্যবস্থা করতে হবে, অথবা বিকল্প সরকারি উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে হবে যেখানে দীর্ঘ নালা বা নদীকে যেগুলো আছে পুরনো সেগুলো সংস্কার করে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
1: তাহলে ডক্টর দাস, এই ব্যাপারটা কিন্তু উঠে আসে আজকে আমরা বসেইছি এই কারণে যে একটা ব্যালেন্সিং জায়গা, একটা সামঞ্জস্যপূর্ণ জায়গা তৈরি করা, যাতে করে পাট চাষী বন্ধুরা যেমন বাঁচবে, পাটের তন্তু না হলে আমাদের চলবে না, অন্যদিকে আমাদের হারিয়ে যাওয়া বা হারিয়ে যাচ্ছে যে সমস্ত যে চুনো মাছের কথা আপনারা বললেন, তা

0: অত্যন্ত সুস্বাদ খেতে এবং আমরা মাছ খেতে ভালোবাসি, তো এই জায়গাটাও ধরে রাখা অত্যন্ত আবশ্যক। তো এই অবস্থাতে যেমনটা ডক্টর রায় বললেন যে যে সমস্ত কৃষক বন্ধু পাট চাষ করছেন তাহলে কি তারা পুকুর খনন করবেন, সেক্ষেত্রে একটা বাড়তি খরচা এসে যাবে এবং সেটাকে কিভাবে ব্যবহারযোগ্য করা যাবে সেটাও ভাবা দরকার।
1: হ্যাঁ, এই আলোচনা থেকে যেটা উঠে এসছে, আমরা রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং রাজ্য সরকারের কৃষি দপ্তর দুটো দপ্তরের কাছে আজকের আলোচনা থেকে আবেদন রাখবো, দুটো দপ্তর একসাথে বসুক, দপ্তরের আধিকারিকরা একসাথে বসুক, দুটোই বাঁচবে, মাছও বাঁচবে, জলের স্বাস্থ্য ভালো থাকবে, বিলের স্বাস্থ্য ভালো থাকবে এবং পাটও জাগ দেওয়া হবে। তো কিভাবে করা যাবে, ধাপগুলো কি কি, আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আমরা যে গবেষণা সংস্থা কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা, আমরা সেখানে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দেব। কিভাবে দেব না, আমরা দেখেছি যে এক একর পাট যেখানে চাষ হয়, সে এক একর পাট চাষি যদি তার মাঠের তার পাটের জমির এক কোণাতে 30 ফুট বা 40 ফুটের একটা পুকুর খনন করে, তার গভীরতা যদি 5 থেকে 6 ফুট রাখে, তাতে হয় কি অগাস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাট জাগ দেওয়া হয়, তাহলে ওই পুকুরগুলো এই পাটের জাকে চলে আসবে, এই পাটকে কেটে ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে, জাগ দেওয়ার পরও ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে। আমরা দেখেছি যে এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মধ্যেই পড়বে এবং সেই জলটাকে পরবর্তীকালে পরবর্তীকালে আমরা সেই জলে মাছ চাষ করবো, এটা একটা দিক। আমরা দেখেছি NH-34 দুধারে যে নয়নজুলিগুলো ছিল, সমস্ত নয়নজুলিগুলো রাস্তা সম্প্রসারণের কারণে বুঝে গেছে, এছাড়াও অন্যান্য যে স্টেট হাইওয়েগুলো সম্প্রসারণ হয়েছে গত এক দশক ধরে, সেই নয়নজুলিগুলো বন্ধ হয়ে গেছে যেগুলোতে আগে পাট পচানো হতো। তাহলে চাষী যদি নিজ নিজ জমিতে বা ক্লাস্টার পদ্ধতিতে যদি প্রতি একরে একটা করে পুকুর খনন করে, এই সমস্যার সুরাহা হবে।
0: তো একটু আপনার কাছে জানতে চাইব বিস্তারিতভাবে যে অ্যাকচুয়ালি মাছ চাষের উপর এই যে পাটের পচন সেটা কিভাবে বিরূপ প্রতিক্রিয়া করছে, মাছগুলোতে কি কোনো রোগের সৃষ্টি হচ্ছে না, ব্যাপারটা কি?
1: হ্যাঁ, আমরা বিল বাউরে দেখেছি যখনই অগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বর পুরো সেপ্টেম্বর পর্যন্ত পাট জাগ দেওয়া হয়, পাট চাষি তার নিজের মতো করে বিলবাউটগুলোতে পাট জাগ দেয়। আমরা আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে ব্যাপারে প্রতিবেদন দিয়েছি যে না, আমরা বিলবাউটের এক কোণাটাকে আমরা সিলেক্ট করে সেখানে পাট পচাবো, পাটের আঁশগুলো মাছের ফুলকার মধ্যে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়াকে বাধা দেয় এবং এই যে অতিরিক্ত জৈবিক পদার্থ পাট পচানোর ফলে বিলবাউটগুলোতে জমা হয়, তাতে অত্যন্ত অর্গানিক লোডের ফলে আমরা দেখা যায় যে এপিজুটিক আলসারিটিভ সিন্ড্রোম, অর্থাৎ লেজের দিকে পাখনার দিকে ঘা হয়ে যায়, বিশেষ করে শাল, শোল, ল্যাঠা, পুঁটি এবং মৃগেল মাছ আমরা দেখেছি এই মাছগুলো, এবং ছোট মাছগুলো যেহেতু তাদের শ্বাস প্রক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, জলের অক্সিজেন অত্যন্তভাবে কমে আসে, সাধারণত বিলবাউরে 4 PPM পর্যন্ত অক্সিজেন থাকে, এই পাট জাগ দেওয়ার ফলে অক্সিজেন ভার্চুয়ালি 0.1 থেকে 1 PPM এর দিকে চলে আসে, যার জন্য অতি দ্রুত এই ছোট মাছগুলো বিলবাউ থেকে হারিয়ে যাচ্ছে। তো একটা সামগ্রিক পরিকল্পনার দরকার, আমরা একসাথে বসে এই পরিকল্পনাটা করার আশু প্রয়োজন, নাহলে আগামী দিনে না বিলবাউর বাঁচবে, না পাট চাষি তার পাট জাগ দিতে পারবে, জলও যাবে, পাঠও পৌঁছাবার জায়গা থাকবে না।
0: ডক্টর রায়, আপনার কাছে আসবো, যেমনটা ডক্টর দাস বললেন যে বিভিন্ন জায়গায় গত এক দশক ধরে রাস্তা সম্প্রসারণের ফলে যে রাস্তার পাশে বিলবাউরগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা সম্প্রসারণ তো করতেই হবে, কারণ তাছাড়া উন্নয়ন আর কোনো পথ নেই, যেখানে রাস্তা সম্প্রসারিত হয়েছে সেখানে বিকাশ ত্বরান্বিত হয়েছে। কিন্তু সেই কথা মাথায় রেখে যেমনটা উনি বললেন যে কোনো বিকল্প ব্যবস্থাদের কথা, পাট না পচালেও চলবে না, তো পাট পচানো কিভাবে করলে পরে সঠিকভাবে হতে পারে, যেখানে কম জলে আমরা কাজটা সেরে ফেলতে পারি বা জল কম প্রভাব পড়তে পারে, এমন কোনো বৈজ্ঞানিক পন্থা?
2: এটা স্বীকার করতেই হবে যে আজকে পাট পচানোর জন্য জলের উপরে প্রভাব হচ্ছে এবং জলের অপূর্ণতা আজকে সমস্যার মধ্যে কৃষককে ফেলেছে, তার জন্য কিছু বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। আমরা কৃষককে যেমন এটা ভারতবর্ষের ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে যেমন একটা আইকেয়ার বলে একটা জুট আইকেয়ার বলে স্কিম আছে, তার অধীনে বিস্তীর্ণ সারা ভারতবর্ষের বিভিন্ন পাট চাষীদের বিভিন্ন স্কিমের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে

0: তাদের পাট পচানোর জন্য কিছু পদার্থ দেওয়া হচ্ছে, যেগুলো জৈব অজৈব কিছু পদার্থ। তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান যেমন নিনফেড সাথী বলে একটা ফর্মুলেশন তৈরি করেছে, নিনফেড সাথী বলে একটা ফর্মুলেশন। এছাড়া আমাদের আমাদের সহযোগী আর একটা প্রতিষ্ঠান আছে যেখানে আইসিআর ক্রাইজ্যাপ বলে আছে,
1: একদম
0: তো ক্রাইজ্যাপ ও ক্রাইজ্যাপ সোনা বলে একটা পাউডার তৈরি করেছে। আরো একটা অর্গানাইজেশন যেমন ইজিরা বলে আছে, ইজিরা শুভ্র এরা পাউডার করেছে। এইসব প্রোডাক্টগুলো নিয়ে আমাদের জুট আই কেয়ার সিস্টেমে কৃষকদের কাছে বিনামূল্যে এইসব বহু কৃষককে পাঠানো হয়েছে এবং দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা প্রতি বছর এর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছে।
1: তাহলে আপনি যেটা বললেন যে আইসিআর এর অন্তর্গত দুটো সংস্থা এবং অন্য একটি সংস্থা যেভাবে পাট পচানোকে সহজ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বাজারে এনেছে, আপনি বলছেন সেগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে, তো সমস্ত কৃষক বন্ধুরা কাছে কি আপনারা পৌঁছতে পাচ্ছেন?
0: না, বিনামূল্যে কিভাবে পৌঁছানো যায়নি, কারণ এই যে স্কিমগুলোতে আমি হিসাব করে দেখেছি এতে আমরা হার্ডলি 5-10% লোকের কাছে পৌঁছাতে পেরেছি, যে 100 জনের মধ্যে 10 জনের কাছে পৌঁছানো গেছে, কিন্তু বাকি 90 জনের কাছে এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার জন্য আমাদের এই যে জিনিসগুলোর এর একটা সুবিধা আছে, বিশেষ করে এটা কম জলে হয়, অল্প জলে কোথাও বাঁধা জলে হতে পারে, বাঁধ বেঁধেও হতে পারে, এবং বাউরের মধ্যে বিল বাউরে না ডুবিয়ে আলাদা করে পুকুর খনন করে ডক্টর দাস যেমন বলছিলেন সেইভাবে করে তার মধ্যে এই ফর্মুলেশনগুলো দিয়ে রেটিং করলে হয়তো যেখানে 20-22 দিন যেটা লাগতো সেটা 10-12 দিনের মধ্যে হবে, পাটের কোয়ালিটি ভালো হবে এবং পাটের দাম পাবে। এইসব ফর্মুলেশনগুলো কিন্তু যথেষ্ট কাছে মানুষের কাছে সহায়ক হচ্ছে, উপকারী হচ্ছে, তার জন্য মানুষ এগিয়ে আসছে, কিন্তু এত মানুষের কাছে তো একসাথে এগিয়ে আসা সম্ভব হয়নি। সেই জন্য আমরা কি করেছি, যেটা মিনিস্ট্রি থেকেও বলছে, আমাদের সরকার থেকেও বলছে, যে কৃষককে যেমন বিনামূল্যে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম, তাছাড়া যেমন আর একটা যে কৃষক মন্ত্রণালয় থেকে যে ডিরেক্টরেট অফ জুট ডেভেলপমেন্ট সেখান থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনেও আমরা ডেমোনস্ট্রেশন করি, এইগুলোতে দেখিয়ে তারা প্রোডাক্ট এখন কম দামে কিনতে পারে, বেশি দামও নয়। এইসব যেসব ক্রাইজেপশন বা নিনফের সাথে এটা 70-75 টাকার মধ্যে দাম পার কেজি, এবং বিঘেতে আমাদের খুব বেশি লাগলে হচ্ছে 4-5 কেজির বেশি লাগে না, মানে 300-350 টাকা খরচা করলে এক বিঘেতে যদি কেউ খরচ করতে পারে তার হয়তো যে খরচটুকু হয় তার বহুগুণে উঠে আসে, যে তাদের পাটের কোয়ালিটি উন্নত হওয়ার জন্য 1-1.5 গ্রেড পাট উন্নত হওয়ার জন্য প্রায় 2500-3000 টাকা এক্সট্রা পায় 4 কুইন্টাল পাটের জন্য কৃষক, এবং অতিরিক্ত পাট যেহেতু পাট কাটি গায়ে লেগে থাকে না তার জন্য অতিরিক্ত পাটও সে বের করে নিতে পারে, সেখানে 40-50 কিলো পাট এক্সট্রা পায়, তাতে প্রায় আমরা দেখেছি গড়ে 4-5000 টাকা এইসব ফর্মুলেশনগুলো ব্যবহার করে কৃষক সেভাবে উপকৃত হয়। তার জন্য তাকে কোনো কোনো ক্ষেত্রে এই টাকাটাকে অ্যাফোর্ড করতে হতে পারে, তাকে দিয়ে কিনেও সেগুলো কিনেও তারা ব্যবহার করতে পারেন এবং সেগুলো পাওয়া যাচ্ছে
1: বাজারে, খোলা বাজারে, মানে ওনারা পাচ্ছেন, মানে আপনারা কি সেভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপ করতে
0: ডিস্ট্রিবিউশন সিস্টেম এখনো পুরোদমে তৈরি হয়নি, তবে অনেকটা অংশ আমরা তৈরি করার রাস্তায় গেছি এবং তৈরি করেছি। তাছাড়াও আমাদের কাছে এইসব প্রতিষ্ঠানের কাছে ডাইরেক্ট চা হলেও এই প্রতিষ্ঠানগুলো পুরো ব্যবস্থা করেছি সেই সব অঞ্চলে জিনিসগুলো পৌঁছে দেওয়ার।
1: এ ব্যাপারে ডক্টর দাস আপনি কি মনে করছেন যে বিল বাউরকে তাহলে কি রক্ষা করা সম্ভব?
2: হ্যাঁ, আগামী দিনে এই প্রোডাক্টগুলো বিশেষ করে ক্রাইজেপ সোনা এবং নিনফেড সাথী খুব ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোতে কি হবে না, 20-22 দিনের পাট পচানোটাকে নামিয়ে আনছি আমরা 11-12 দিনে, এবং সাথে সাথে একই জলকে বারে বারে ব্যবহার করে তখন এই প্রোডাক্টগুলোর ব্যবহারও আমরা কমিয়ে আনতে পারি। একবার যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় পরবর্তীকালে তার অর্ধেক, যেমন 4 কেজি প্রতি বিঘে জায়গায় 2 কেজি দেব, থার্ড টাইমে আর 2 কেজি না দিলেও হবে, তাদের অবশেষ অর্থাৎ তাদের যে অ্যাকশনগুলো থেকে যায় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে চাষি এতে উপকৃত সব দিক থেকে, যেরকম আমরা 33 কুইন্টাল প্রতি হেক্টারে পাট পাবো এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে, না হলে কনভেনশনাল পদ্ধতিতে 19-20 দিন লাগবে আর আমরা পাবো মাত্র 29 কুইন্টাল প্রতি হেক্টারে। সব দিক থেকে চাষি লাভবান হবে, আমার জলের গুণগত মান ভৌতিক এবং রাসায়নিক গুণবত্তা বজায় থাকবে, আমার চুনো মাছগুলো ফিরে আসবে এবং চাষি উপকৃত হবে, মৎস্য কৃষক উপকৃত হবে, তার সাথে আরও কিছু বিধিবদ্ধ নিয়ম যদি ফলো করা হয়, যেরকম চাষি যেখানে 1 বিঘের পাট পচালো বিল বাউড়ে, প্রত্যেক চাষিকে অনুরোধ করা হবে মৎস্যজীবী সমবায় সমিতির অধীন বিল বাউড়গুলো, যে তোমরা পাট পচাবার পর সেই জায়গাগুলো থেকে পাটের অবশেষগুলো তুলে দেবে, পারলে তোমরা সোসাইটিকে, FCS ফিশার্স কোঅপারেটিভ সোসাইটিকে 10 কিলো চুনের দাম দিয়ে দেবে, তাহলে কি হবে, জল রক্ষা হবে, জলের স্বাস্থ্য রক্ষা হবে, বিলবাউ রক্ষা হবে, মৎস্যজীবী সমবায় সমিতি রক্ষা হবে, পাট চাষের জন্য শুদ্ধ জল পাওয়া যাবে, যাতে পাটের সোনালী আঁশ ফিরে আসবে পাট চাষি।
1: কিন্তু ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনাদের

0: কাছে বলবো যে বাস্তব অভিজ্ঞতা কিন্তু ভিন্ন। সেটা কিরকম যদি বলেন, আপনাদেরও নিশ্চয়ই জানা আছে যে চাষি কিন্তু এখনো সেই কনভেনশনাল মেথডস বা পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য কলা গাছ বা অন্য কিছু কাদামাটি এই ধরনের জিনিসগুলো চাপান দেয়া হিসাবে ব্যবহার করে। সেক্ষেত্রে তো জল নষ্ট হয়, পাটের তন্তুর গুণগত মান নিশ্চয়ই হ্রাস পায়, এই ব্যাপারে যদি একটু বলেন।
1: এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যাপারটা খুব বহুলভাবে প্রচলিত যে পাট গাছের চাক তৈরি করে বান্ডিলগুলো সাজিয়ে তারপরে ভার দেওয়ার জন্য কাদা এবং কলা গাছ চাপিয়ে দেওয়া হয় এবং তাতে পাটটা ডুবে থাকে, এটা একটা সুবিধা হয়। অন্যভাবে এইটা কিন্তু ব্যাপকভাবে জলের উপরে প্রভাব বিস্তার করে। কীরকমভাবে না, কাদা এবং কলা গাছ এই দুটো, এটা যতই আমরা বাইরে থেকে গাছ দেখছি কিন্তু যখন পচন হয় এদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয় কিছু কিছু পদার্থের, হওয়ার পরে একরকম কালো পদার্থ আমরা ট্যানিনিক সাবস্টান্স যেটা হয় এবং সেটা কাঁকড়ার মতো এরকম একটা আঁকড়ে ধরার মতো পাটের তন্তুর সঙ্গে আঁকড়ে ধরে পাটকে কালো করে দেয়, পাটের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তারপরেও জলটা যেটা হচ্ছে জলটাকেও কিন্তু পচিয়ে দেয়, কিন্তু কলা গাছে পড়ছে, মাটিটাও আছে, তার জন্য কিন্তু জলের কোয়ালিটিটাও খারাপ করে দেয়। জলের যে বেসিক যে প্রপার্টিসগুলো যারা বললেন এক্ষুনি, সেগুলো হচ্ছে যেমন ডিজলভ অক্সিজেন কমে যাবে, বিওডি এবং সিওডি বেড়ে যাবে এবং অন্যান্য যে প্যারামিটার যেগুলো বেঁচে থাকার জন্য মাছ বা এগুলোর জন্য সেগুলো দরকার, সেগুলো কিন্তু অনেকটা কম হয়ে যাবে। সেই জন্য আমরা বলি যে যত সম্ভব কাদা এবং কলা গাছ ব্যতীত অন্য কোনো ভার দিয়ে, যেমন পাথর বা মাটি সিমেন্টের ব্যাগে ভরে মাটি চাপা দেওয়া যেতে পারে এবং যদি কোনো কচুরিপানা পাওয়া যায় সেই জাতীয় কচুরিপানা তুলে দিলেও কিন্তু পাটকে কিন্তু রং ভালো হয় এবং পাটের কোয়ালিটিও ভালো থাকে।
0: তো এ বিষয়ে ডক্টর দাস, এই যে প্রচলিত পদ্ধতি তার থেকে যে মাছ চাষের একটা ক্ষতি হচ্ছে সে ব্যাপারে কি আপনারা কখনো ভেবেছেন?
2: হ্যাঁ, আমরা লাগাতার এই তিনটে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রতিষ্ঠান নিনফেড, ক্রাইজেপ এবং সিফ্রে, তো আমরা লাগাতার এ নিয়ে প্রচার এবং প্রসার চালাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ভীষণ প্রোঅ্যাক্টিভ। তারা আজ থেকে এক থেকে দু দশক আগেও পাথর দিয়েছিলেন, যেগুলো সিমেন্টের পোলগুলো দিয়েছিলেন। আমরা এখন বলি যে ধরনের জলজ আগাছাগুলো রয়েছে সেগুলো দেবে বা সিমেন্ট পুরনো সিমেন্টের জমে যাওয়া বস্তা দেবে, তাতে আমার জল শুদ্ধ থাকবে, জলের পিএইচটা ফল করবে না, জলের টোটাল অ্যালকালিনিটি ভালো থাকবে, মাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং পাট জাগ দেওয়ার পর অবশেষগুলো যদি আমরা একটু তুলে নিই সেই অবশেষগুলো কিন্তু আমার কৃষির ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। তাতে প্রচুর হিউমিক অ্যাসিডস হয়, সেগুলো আমার মাঠ পর্যায়ের চাষে অত্যন্ত উপকারে লাগে। একদিকে আমাদের টেরেস্ট্রিয়াল এগ্রিকালচারটা বাঁচবে, একদিকে আমার মৎস্য কৃষক বাঁচবে, বিলবাউটগুলোর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা আবার চুনো মাছে ফিরে যাব।
0: একদম খুব ভালো কথা বলেছেন ডক্টর দাস। ডক্টর রায়, আপনার কাছে জানতে চাইবো যে পাটের অবশেষ কিভাবে কমানো যায়?
1: পাটের অবশেষ কমানোর জন্য প্রথম কথা, আমরা যেমন বললাম যে যদি এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অবলম্বন করা যায়, এইসব ফর্মুলেশনগুলো নিনফের সাথে রাইজপশন এইসব দিয়ে করা যায়, অল্প দিনে পাট পচে, সেক্ষেত্রে পচে যাওয়ার ভাবটা কিন্তু খুব বেশি হবে না। যার জন্য যে রেসিডুয়াল বায়োমাস যেগুলো জলে পড়ে থাকে সেগুলো কিন্তু তুলে নেওয়া যায় বা যেগুলো কম পুকুর কেটে, যদি কোনো জমির মধ্যে পুকুর কেটে আলাদা করে করা যায়, যখন পাট পচানো হয়ে যায় তখন যে প্রথম আস্তরণগুলো পড়ে থাকে ওগুলো প্রচুর উর্বর এবং যদি ওর পরে এক কোদাল করে তুলে শীতকালীন কোনো সবজিতে ব্যবহার করা যায়, শীতকালীন সবজির জন্য এটা ভীষণভাবে উপকারী এবং তাতে পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাটিগুলো কিন্তু তাদের সেইভাবে কাজে লাগতে পারে। সেই কারণে আমরা বলি যে হয় অবশেষগুলো কিছুটা তুলে নেওয়া, আর যদি পুকুরের মধ্যে যদি শুকনো পুকুরে যে বা যেগুলো মজা পুকুরে করতে যাচ্ছে সেগুলো সে সময় এক কোদাল করে মাটি কেটে নিয়ে বা একটু মাটি কেটে নিয়ে সবজি জমিতে ছড়িয়ে দিন।
0: পাট চাষি বন্ধুদের জন্য জানাটা ভীষণ দরকার যে পাটের তন্তুর গুণগত মান কি করে সমৃদ্ধ করা যায় যাতে করে তারা বাজারে ভালো একটা দাম পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের বৈজ্ঞানিক উদ্ভাবন কি রয়েছে যাতে করে খুব সুন্দরভাবে পাটের আঁশ ছাড়ানো যায়?
1: পাটের আঁশ ছাড়ানো, আমরা তো এটা প্রথাগত পদ্ধতি কনভেনশনাল পদ্ধতিটাকে একটু উন্নত করে এই ফর্মুলেশনগুলো নিনফের সাথে রাইজপশনা দিই। অন্যভাবে পাটের ছাল ছাড়িয়ে নেওয়া যেতে পারে। পাটের ছাল ছাড়িয়ে ডিকোটিকোটা বলে বা রিবোনার বলে একটা মেশিন, আর ডিকোটিকোটা মেশিনটা রিবোনারের চেয়ে একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে প্রতিদিনে প্রায় এক বিঘের পাটকে ছাড়ানো যায় এবং একদিনে পাট ছাড়িয়ে যে বাকলটা পাওয়া ছালগুলো পাওয়া যায় তাকে বান্ডিল বেঁধে যদি জলের মধ্যে পচানো যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা কনভেনশনালি যেটা 20-22 দিন লাগছিল এবং পুরো গাছ যখন ফর্মুলেশনগুলো দিয়ে প্রায়

0: বাঁচানো, ডিকোডিকেশন বা রিবন বের করে তারপরে তার পচা।
1: সেই ক্ষেত্রে অর্চনবাবু আপনার কোন ধারণা আছে, মানে এই মেশিন আমরা কোথায় কিভাবে পেতে পারি?
2: কাস্টম হায়ারিং সেন্টার গুলোর সাথে আমরা যোগাযোগ করে আমরা ক্লাস্টার পদ্ধতিতে, আমার এক বিঘের বেশি জমি নাও থাকতে পারে, আমার চারিদিকে যে আমরা পার্চাসি সবাই সম্মিলিত ভাবে আমরা কাস্টম হায়ারিং সেন্টার থেকে গিয়ে এই ডিকোডিকেটর মেশিন কাজে লাগাতে পারি, তাতে আমার ট্রান্সপোর্ট পার্ট পচাবার পার্টকে কেটে তুলে এনে নয়নজুলিতে আনা, জলে পচানোর মধ্যে অনেক ট্রান্সপোর্ট খরচা অনেক গুণে, প্রায় আমি বলবো 70% ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে, এবং সাথে সাথে পাট পচাবার পরে এই বিলবোর্ড গুলোতে যদি আমরা 400 কেজি প্রতি হেক্টরে চুন ইউজ করি, বিলবোর্ড তার আগের স্বাস্থ্য ফিরে পাবে এবং মাছের স্বাস্থ্য, মাছের জলের স্বাস্থ্য আবার পুনরুদ্ধার হবে, চুনো মাছগুলো আবার আগের মতো বিলবোর্ডে আমরা পেতে পারি।
0: আমি একটু যোগ করি,
1: হ্যাঁ
0: ডিকোডিকেটার যেটা বলা হচ্ছিল যে কোথায় পাওয়া যাবে, আমাদের প্রতিষ্ঠান যেমন আইসিআর নিনপে ডিকোডিকেটার তৈরি করেছে, এটা কমার্শিয়ালাইজও করেছে, ক্রাইজাফো ডিকোডিকেশন মেশিন করেছে এবং তারা এটাও কিন্তু কমার্শিয়ালাইজ করার মতো সেরকম করেছে, যার জন্য কি হচ্ছে এই মেশিনগুলো কিন্তু পাওয়ার কোনো অভাব নেই, আমরা বিভিন্ন স্কিমের মধ্যে আনার চেষ্টা করছি যাতে স্কিমের এনে যেটা কাস্টমারিং সেন্টারগুলো সেখানে পৌঁছে দেওয়া যেতে পারে, তার অ্যাক্সেস যাতে কৃষক পেতে পারে তার ব্যবস্থাও আমরা চেষ্টা করছি, যে অদূর ভবিষ্যতে জুট কমিশনার অফিস থেকে বা জুট ন্যাশনাল জুট বোর্ড থেকে যেরকম বা মিনিস্ট্রি থেকে যদি সেরকম পরিস্থিতি তৈরি করা যায় যে জুট জেসিআই এর যেসব সেন্টারগুলো আছে সেখানে যদি একটা কাস্টম হায়ারিং সেন্টার খুলে দেওয়া যায়, তাতে অদূর ভবিষ্যতে সেখানেই ডিকোডিকেশন হবে, সেখানে রেটিং হবে এবং সেখানেই পাটের গ্রেডিংও, যেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ডেভেলপ করেছি সেই গ্রেডিংও করে দামে বিক্রি করা সম্ভব।
1: ঠিক, আমাদের হাতে সময় আর একদম নেই, যে সমস্ত শ্রোতাবন্ধু আজকে আমাদের অনুষ্ঠান শুনছিলেন যারা পাট চাষ করেন এবং সঙ্গে মাছ চাষ রেখেছেন, তাহলে আজকের এই আলোচনা কিন্তু অনেকটাই ফলপ্রসূ বলে আমাদের মনে হচ্ছে, যে প্রান্তিক মানুষজন আপনাদের কিন্তু জীবন জীবিকার জন্য পাট চাষও করতে হবে, মাছ চাষও বজায় রাখতে হবে, তাই তো ডক্টর দাস?
0: হ্যাঁ
1: ডক্টর,
0: অবশ্যই অবশ্যই।
1: আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব, কথা বলছিলাম পাট টের পচন ও মাছ চাষ নিয়ে, আমাদের সঙ্গে ছিলেন আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায়, আরও ছিলেন আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি দাস। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা আজ এ পর্যন্তই।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে, আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন লুপাস কি দেখে চিনবেন, বলছেন রিউম্যাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ চট্টোপাধ্যায়।
1: আজকে যে অসুখটা নিয়ে আমরা কথা বলবো তার নাম লুপাস বা এসএলই। এসএলইকে বলা হয় ডিজিজ অফ থাউজেন্ড ফেসেস, মানে একটা অসুখ তার হাজার রকমের লক্ষণ। এসএলই এক ধরনের অটোইমিউন অসুখ, যেখানে বডি নিজেই নিজেকে চিনতে না পারার জন্য বিভিন্ন জায়গা বডির এফেক্ট করতে থাকে। এটা কাদের হয়ে থাকে? এটা সাধারণত কম বয়সী মহিলাদের হয়ে থাকে, ইউজুয়ালি 25-45 এই বয়সকালটাতে সব থেকে বেশি হয়ে থাকে। একদম ছোট শিশুরও হতে পারে, বৃদ্ধ বয়সেও হতে পারে, কিন্তু এই 25-45 এই বয়সটাতেই সর্বাধিক এই রোগের প্রকোপ দেখা যায়। এবং আর পাঁচটা অটোইমিউন অসুখের মতন এসএলই বা লুপাসও সাধারণভাবে মহিলাদের অনেক বেশি দেখা যায়, বেশি হারে দেখা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে 8:9:1, মানে 8-9 জন মহিলার হলে একজন পুরুষের হয়, এই রেশিওতে এতটাই বেশি মহিলাদের হয়ে থাকে। কারণ এক্ষেত্রে বিভিন্ন জিনগত কারণ এবং মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন জাতীয় যেসব হরমোন বেশি থাকে তার জন্য এই লুপাসের প্রকোপ মহিলাদের বেশি হয়ে থাকে। কী কী লক্ষণ দেখে বুঝবেন? এবার প্রথমে আমরা যেটা বললাম, লুপাসকে বলা হয় ডিজিজ অফ থাউজেন্ড ফেসেস, কারণ এটা এমন একটা অটোইমিউন অসুখ। অটোইমিউন কথাটার মানে আমরা জানি যে অটোইমিউন মানে সেই ধরনের অসুখ যেটা বডি নিজেই নিজেকে আঘাত করার জন্য বা অ্যাটাক করার জন্য যে ধরনের অসুখগুলো হয় সেগুলোকে অটোইমিউন অসুখ বলে। লুপাসের ক্ষেত্রে এমন একটি অটোইমিউন অসুখ যেটা বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। মানে লুপাসের শুরুটা হতে পারে একটা সাধারণ বারবার মানে প্রচুর চুল পড়ে যাচ্ছে বা স্কিনে র্যাশ। জয়েন্টে ব্যথা, স্পেশালি যে জয়েন্টের ব্যথাগুলো সকালে ঘুম থেকে উঠে কষ্ট বেশি হচ্ছে, হাত মুঠ করতে অসুবিধা হচ্ছে, তার সাথে দীর্ঘদিন জ্বর ছাড়ছে না, সেই জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিংবা শুকনো কাশি, শ্বাসকষ্ট, হার্টের মধ্যে জল জমে যাওয়া, লাংসের মধ্যে জল জমে যাওয়া, স্পেশালি কিডনির সমস্যা, সেই কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায় যে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে বলে প্রচুর ইউরিনে ফেনা হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে, তাছাড়াও মাসেল এফেক্ট করার জন্য মাসেল উইকনেস বা দুর্বলতা, মানে বসা থেকে উঠতে অসুবিধা, বা কোনো কোনো ক্ষেত্রে রক্তের যে কোষগুলি আছে সেগুলো এফেক্ট করলে রক্ত কমে যাওয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার তাকে রক্ত দিতে হচ্ছে, রক্ত দিলেও রক্ত কমে যাচ্ছে এবং তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, বা প্লেটলেট কমে যাচ্ছে, প্লেটলেট তার ওষুধপত্র খাচ্ছে, ওষুধ দিচ্ছে, প্লেটলেট আবার কমে যাচ্ছে কিছুদিন পরে। তো এই ধরনের লক্ষণ নিয়েও লুপাস আসতে পারে। সেই জন্য যদি কোনো মানুষের, স্পেশালি এই যে বয়স গ্রুপটা বললাম 25-45, এই বয়সকালে এই ধরনের সিমটম এবং একসাথে বলা হয় যে অনেকগুলো অর্গানের সিমটম যদি আসে বা কোনো সিমটম যদি বারবার আসে, যেমন ধরুন বললাম রক্ত কমে যাচ্ছে, সেই রক্ত ব্লাড দিচ্ছে আবার রক্ত কমে যাচ্ছে, বারবার রক্ত কমে যাচ্ছে এবং তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দেখতে হবে আন্ডারলাইন কোনো অটোইমিউন অসুখ বা লুপাসের মতন কোনো অসুখ আছে কিনা। বা একই সাথে অনেকগুলো অর্গান এফেক্ট করছে, একই মানুষের চুল পড়ে যাচ্ছে ভীষণভাবে, মুখে ঘা হচ্ছে, জ্বর আসছে, গায়ে র্যাশ বেরোচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, তাহলেও আমাদের চিন্তা করতে হবে এই লুপাসের মতন অন্তর্নিহিত কোনো অটোইমিউন অসুখ আছে কিনা। এইগুলো জানা আমাদের ভীষণ জরুরি, কারণ যে বয়স গ্রুপটার কথা বললাম সেটা আমাদের ভীষণ প্রোডাক্টিভ এজ গ্রুপ, এবং এই এজ গ্রুপে একজন মহিলা সে মা হন, সে একটা ফ্যামিলির পুরো মায়ের উপর ডিপেন্ডেন্ট, এবং অনেক ক্ষেত্রে এটা সচেতনতা না থাকার জন্য আমরা দেখেছি যে রোগগুলো ভীষণ বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে যখন অনেকগুলো অর্গান একসাথে এফেক্ট করে ফেলে তখন সেটাকে ফিরিয়ে আনা, নর্মাল জায়গায় করাটা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য এই সমস্ত অটোইমিউন অসুখের মতন লুপাসেও যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি অসুখগুলো ধরা পড়বে, আজকের দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে তাতে একজন মানুষ একদম সম্পূর্ণ নর্মাল জীবনযাপন করতে পারবে। একজন মহিলা, একসময় ছিল লুপাস থাকলে প্রেগন্যান্সি নেওয়া যেত না, এখনকার দিনে প্ল্যান করলে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে, নর্মাল প্রেগন্যান্সি নিতে পারবে, সমস্ত কিছু নর্মাল করতে পারবে। শুধুমাত্র এই অসুখগুলোর সচেতনতা দরকার, সচেতন হলেই অসুখগুলো তাড়াতাড়ি ধরা পড়বে, তাড়াতাড়ি ধরা পড়লেই সময় মতন চিকিৎসা হলে একদম সুস্থ নর্মাল জীবনযাপন করা যাবে।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লুপাস কি দেখে চিনবেন, বললেন রিউম্যাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ চট্টোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শেষাংশের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে সাতটায় যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। সাতটা বেজে ৪৫ মিনিটে কবি কণ্ঠে এই অনুষ্ঠানে শুনবেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতা, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত ৮টা বেজে ১৫ মিনিটে এক মাটি এক সুর, এই অনুষ্ঠানে শুনবেন লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়। এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত ৯টা বেজে ৪৫ মিনিটে কলকাতা কলতান, এই অনুষ্ঠানের বিষয় কলকাতায় রথের মেলা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন চন্দ্রকোষ রাগে বাঁশি, পরিবেশনায় শিল্পী সুবীর রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর। রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত ১২টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান।

0: পরবর্তী স্টেশন নেতাজি ভবন, প্ল্যাটফর্ম ডান দিকে। আগলা স্টেশন নেতাজি ভবন, প্ল্যাটফর্ম দাহিনে তরফ।
1: আচ্ছা, এই যে হুট করে সব কিছু বন্ধ হয়ে গেল, কেমন লাগছে এই নিস্তব্ধতাটা? একটু অদ্ভুত লাগছে, তাই না? একটু অন্যরকম লাগছে, তাই তো? আচ্ছা, এই যে বন্ধ দরজার এপারে এই যে নিস্তব্ধতাটা, এর মাঝে ঠিক কতটা দূরত্ব থাকে জানো? এক আলোকবর্ষ প্রায়। বাইরে তুমি এই সময়টাতেই একজন সুপারস্টার, সবার আইডল, সবার চোখের মণি, আর ভেতরে ভেতরে তুমি একদম একা, তাই না? বেশ, আর গুরুগম্ভীর করব না বিষয়টাকে, কিন্তু তার আগে বলবো যে আজকে এই যুগের হাওয়ার গল্পে তোমাদের সঙ্গে কি আড্ডা দিতে এসেছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়ষ্মা, আর এই আধ ঘন্টা তোমাদের সঙ্গে থাকব যুগের হাওয়ায়। এই একাকিত্ব, তারপর নিজেকে শেষ করে দেওয়ার যে চিন্তা, তারপরে যে স্টারডম, স্টারডমের যে চাপ, সেই সমস্ত কিছুর গল্প নিয়ে। আজ মাইক্রোফোনের এপারে বসে কিন্তু আমি কোনো গসিপ বা রুটিন মাফিক কথা বলতে তোমাদের সঙ্গে আসিনি, কারণ আজকে কথা হবে সেই অন্ধকার দিকটা নিয়ে, যেটার মুখোমুখি আমরা প্রায় রোজই হই, তাই না? ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করে চলে এই একাকিত্ব। কিভাবে আমাদের সাফল্যের চূড়ায় বসে থাকা ওই স্টারডম আমাদের মধ্যে চাপ সৃষ্টি করে এবং আমাদের দম বন্ধ করে দেয় প্রতিনিয়ত, আর কিভাবে এই চক্রবহ থেকে বেরোনো যায়, আজকের আড্ডাটা বরং সেই সব কিছু নিয়েই হবে। আর সেসব অনেক রকম নানান গল্প হবে তোমাদের সঙ্গে। আর তোমরাও যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKA দিয়ে, যৌবনি কলকাতা, সেখানে এসে আজকের পোস্টারের তলায় কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই যে একাকিত্বের গ্রাস করা বা নিজেকে শেষ করে দেওয়ার চাপ বা এইসব কিছু নিয়ে যদি তোমাদের আর কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো। আমাদের মেইল আইডি YUVAVANIKOLKA@gmail.com। ততক্ষণ, যতক্ষণে তোমরা তোমাদের কথা শেয়ার করবে আমার সঙ্গে, ততক্ষণ বরং একটা গান শুনে আমরা ফিরে আসব আমাদের আজকের আড্ডায়। কেমন? তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়ষ্মা। গানটা শুনতে শুনতে কোথাও চলে যাও না, কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু রয়েছি, কানে রেখো যুববাণী।

আমরা সবাই হয়তো নিজের মতন করেই ভালো আছি, তাই না? আচ্ছা, ফিরে এলাম একটা সুন্দর গানের পর। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়ষ্মা। আর তবে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি জীবনের সেই অদৃশ্য চাপগুলো নিয়ে। ছোটবেলা থেকে আমাদের মগজে একটা কথা কিন্তু খুব পরিষ্কারভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে ফার্স্ট হতেই হবে, ক্লাসের রেজাল্ট যেমনই হোক, দৌড় প্রতিযোগিতা হোক বা বড়বেলার কর্পোরেট ইঁদুর দৌড়। দ্বিতীয় হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এই যে দেখো না, কিছুদিন ধরে আমরা যে ওয়ার্ল্ড কাপ দেখছিলাম, ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে প্রত্যেকেই চাইছে তার নিজের দল সে ফার্স্ট হোক। সেকেন্ড যে হয় তাকে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিই না, তাই না? সেই কিন্তু আড়ালেই রয়ে যায়। কিন্তু ভেবে দেখেছো ফার্স্ট হওয়ার যে চাপটা, সেটা ঠিক কতটা সাংঘাতিক? ফেল করার ভয় তো তবু বোঝা যায়, পড়ে যাওয়ার ভয়, লোকে কি বলবে সেই ভয়, নিজেকে অপদার্থ ভাবার ভয়। কিন্তু যে ফার্স্ট হয়ে গেছে তার ভয়টা কিন্তু আরও গভীর। কিন্তু তার ভয়টা জায়গাটা ধরে রাখার ভয়। আমরা সবসময় চাই যে নিজের জায়গাটা ধরে রাখতে। এই যে ধরো ওয়ার্ল্ড কাপের কথা তো উদাহরণ দিলামই, যে সবসময় তার উপর একটা প্রেশার থাকে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাকে তো নিজের জায়গাটা ধরে রাখতেই হবে। তো সে সবসময় ফাইনালে যদি ওঠে, সে চেষ্টা করবে যে নিজের জায়গাটা আমাকে ধরে রাখতেই হবে, নইলে আমাকে যারা সমর্থন করছে বা আমাদের পিছনে

যারা রয়েছে তারা কিন্তু নিরাশ হবে। যেমন ধরো যে কোনো ফুটবল ম্যাচ বা তার যে দলটা, সে হয়তো তাদের ফ্যানেদের নিরাশ করে দেওয়ার বা তার টিমমেটদের নিরাশ করে দেওয়ার একটা ভুল ধারণা পোষণ করতেই পারে যে আমি যদি হেরে যাই তাহলে আমার টিম খুব ভেঙে পড়বে বা ফ্যানেরা ভীষণ ভেঙে পড়বে। তার উপর একটা প্রেশার তো থাকেই, সেটা কিন্তু সবাই দেখতে পায় না। পাহাড়ের চূড়ায় তো তুমি পৌঁছে গেলে, কিন্তু চূড়ায় তো আর দশজনের দাঁড়ানোর জায়গা নেই, সেখানে তুমি তো একাই, তোমাকে তো একাই লড়তে হবে। বা ওই পাহাড়ের চূড়োয় পৌঁছানোর পর শেষ তুমি যদি একা পৌঁছাও, সেই অনুভূতিটা, সেই সিচুয়েশনটা তুমি একাই উপভোগ করতে পারবে, আর কেউ তো উপভোগ করতে পারবে না। কারণ চারপাশে সবাই নিচে দাঁড়িয়ে অপেক্ষা করে আছে কখন তোমার পা ফসকে যায় আর কখন অন্য কেউ গিয়ে সেই জায়গাটা নেয়। তোমাকে এই যে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার একটা শ্বাসরুদ্ধকর দৌড়, সেটাকে ধরে রাখতেই হবে। এটাই আমাদের ভেতরের সব থেকে বেশি যন্ত্রণা দেয়, কারণ আমরা প্রতিনিয়ত দেখি যে আমি কি করছি, কেন করছি, কিভাবে করছি, সব কিছুর ওপর কিন্তু একটা দৃষ্টি থাকে, সেটা বাইরের লোকের হোক বা ভেতরের লোকের বা পরিবারের লোকের। তো সেই দৃষ্টিটা সবসময় আমাদের ভেতরটাকে ঘুরে ঘুরে খায়, কারণ সেই দৃষ্টিটা বা কারোর কথার উপর আমাদের নিজের ভাবনা চিন্তাগুলো আমরা মনে করি ভীষণ বেশি ডিপেন্ড করে। তা তো নয়, আমি কি করছি, আমি কেন করছি, সেটা তো আমি জানি। এই যে ধরো ফার্স্ট হওয়ার কথা বললাম, ফার্স্ট কি সবসময় হতেই হবে? ধরো আমার, আমি ক্লাস ফোরে পড়ি, সেই ক্লাস ফোরে আমি ফার্স্ট হলাম কি লাস্ট হলাম বা সেকেন্ড হলাম, সেটা দিয়ে কি আমার ভাগ্য নির্ধারণ হবে? তা তো নয়। ধরো কেউ সেকেন্ড হলো বা কেউ থার্ড হলো, এবার বাড়ির লোক বলবে ও পারলো তুই কেন পারলি না, ও তো পড়েছে তুইও পড়েছিস, তুইও পাঁচজন মাস্টারের কাছে পড়েছিস, ও পাঁচজন মাস্টারের কাছে পড়েছে, তাহলে তুই কেন পারলি না। এবার যদি হয় মাস্টারের কম্পিটিশন, যে ও পাঁচজন মাস্টারের কাছে পড়েছে, তুই সাতজন মাস্টারের কাছে পড়েছিস, তাও তুই ফার্স্ট হতে পারলি না। এই যে বিষয়টা, এই যে চাপটা সব সময় আমাদের মনের মধ্যে একটা কম্পিটিশন তৈরি তো করেই। হ্যাঁ, কম্পিটিশন থাকা ভালো, কিন্তু সেটা হেলদি কম্পিটিশন। সবসময় ওই চাপিয়ে দেওয়া যে আমাকে এটা করতেই হবে আর আমাকে ফার্স্ট হতেই হবে, ফার্স্ট হওয়া দিয়ে কিন্তু সবসময় জীবনের সব কিছু নির্ধারণ হয় না, তাই না? এই যে ধরো আজকে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছিলাম, মানে যেহেতু এখন ওয়ার্ল্ড কাপটাই ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যেহেতু রিসেন্ট টাইমে গেছে, সেখানে আমাদের কাছে খুব পরিষ্কার যে ধরো আর্জেন্টিনার যে মেসি, সে যে সেকেন্ড হলো তাতে কি আমাদের কাছে তার জায়গাটা কমে গেল? সে কি আমাদের কাছে খুব খারাপ একজন প্লেয়ার হয়ে গেল? তা তো নয়। সে এক নম্বর ছিল, দু নম্বর থাকুক বা তিন নম্বর থাকুক, সে ভালো খেলে, সেটা আমাদের মনে থাকবে যে হ্যাঁ মেসি বলে একজন প্লেয়ার রয়েছে যে ভালো খেলে, সে এবার তো ফার্স্ট হতে পারলো না, তো কী হয়েছে? সে আমাদের সমস্ত যারা যারা খেলা দেখতে ভালোবাসে বা যে কোনো স্পোর্টস ভালোবাসে তাদের কাছে একটা সুন্দর নাম হয়েই থাকবে, তাই না? তো এই যে আমাদের জীবনে আমরা কখনো ভেবে দেখেছি বা তোমরা কখনো ভেবে দেখেছো যে ফার্স্ট হতে গিয়ে আমাদের নিজের সেরাটা দিতে গিয়ে নিজের শান্তির ঘুমটাই আমরা হারিয়ে ফেলি? আমাকে মেসেজ করে জানাতে পারো অবশ্যই, এই যে ধরো একাকিত্ব বা এই যে প্রেশার, ফার্স্ট হওয়ার প্রেশার বা নিজের জায়গায় টিকে থাকার প্রেশার, এটা কিন্তু আমাদের যৌবানি কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা কমেন্ট করে জানাতেই পারো বা আমাদের মেইল করতে পারো এই বিষয়টা নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে। আর আজকের আড্ডাটা তো চলবেই আরও কিছুক্ষণ, কিন্তু তার সঙ্গে থাকবে যৌবানি মানেই গান। সেই গান শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আজকের এই যুগের হাওয়ার আড্ডায়। আর তোমাদের সঙ্গে থাকলো একটা মিষ্টি গান, সুন্দর গান রূপম ইসলামের পক্ষ থেকে। গানটা শুনে আবার কিন্তু ফিরে আসতে হবে আড্ডায়, কোথাও যেও না, কানে রেখো যুববাণী।

গানে যাওয়ার আগে স্টারডম নিয়ে কথা বলছিলাম, তাই না? স্টারডম বলতেই আমাদের চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? কেউ হয়তো দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছে যে আমাদের কাছে স্টার, মানে ধরো আমার ক্লাসে কেউ ফার্স্ট হয়েছে, সে হয়তো স্টেজে দাঁড়িয়ে তার সাম্মানিকটা নিচ্ছে বা সে তার সার্টিফিকেটটা নিচ্ছে, এবং সেই সময় আমাদের মনে কোথাও একটা খুঁতখুঁত করে যে আমিও যদি সেই জায়গাটায় পৌঁছতে পারতাম কি ভালোই না হতো, তাই না? কিন্তু কি জানো, আমাদের সবার জীবনেই নিজস্ব একটা স্টারডম থাকে, আর সেখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর একাকিত্ব। একাকিত্ব বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে, অনেক সময় মনে হয় যে আমি একা একা সব কিছু করছি মানেই কি সেটা একাকিত্ব, বা আমি একা একা থাকতে ভালোবাসি বলেই কি সেটা একাকিত্ব, তা তো নয়। যেমন ধরো তুমি আজকে বিকেলে মনে হলো যে আজকে বিকেলে আমি একা একা একটু ক্যাফেতে যাব, খেতে যাব। এবার সেটাকে তুমি বলতে শুরু করলে যে আমি একাকিত্বটাকে ভালোবাসি, এটা কিন্তু একাকিত্ব বলা চলে না। একাকিত্ব হলো যখন তুমি সবার মধ্যে থেকেও নিজেকে কোথাও গিয়ে খুঁজে পাচ্ছ না,

খুঁজতে চেয়েও কখনো তা নিজেকে খুঁজে পাচ্ছ না, বা ধরো একটা পরিবারের মধ্যে যখন গ্যাদারিং হচ্ছে, দুটো পরিবার মিশেছে বা তিনটে পরিবার মিশেছে, যখন তুমি সেখানে বসে আছো অত ভিড়ের মধ্যেও তোমার মনে হচ্ছে তুমি একা, তুমি চাইলেও কারোর সঙ্গে কথা বলতে পারছো না। তোমার সঙ্গে হয়তো কেউ কথা বলতে আসছে, কিন্তু তুমি খুব মিনিমাল কিছু সেন্টেন্স দিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছো, কথা বলার চেষ্টা করছো। কিন্তু যখন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসা দরকার, সেখান থেকে কিন্তু চাইলেই তুমি বেরিয়ে আসতে পারবে না। একাকিত্ব অনেকটা সেই রাক্ষসের মতো, যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করতে পারে। সেখান থেকে বেরোতে হলে তোমাদেরকে এমন কিছু জিনিস অবলম্বন করতে হবে, এমন কিছু জিনিস মানতে হবে যেটার দ্বারাই একমাত্র সেই একাকিত্বটা থেকে বেরোতে পারবে। যেমন ধরো তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাইছিলে কিন্তু সেটা পারোনি, তাই নিজেকে আইসোলেট করে দিয়েছো বা নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখেছো। বা এই যে ধরো বিভিন্ন পরীক্ষার ফলাফল বেরোনোর পর আমাদের মনে একটা খুব বাজে রকম প্রভাব পড়ে যে আমি পারলাম না, ও পেরে গেল, আমি কেন পারলাম না, আমিও তো পড়াশোনা করেছিলাম। কিন্তু সেই যে পড়াশোনা করাটা, সেই পড়াশোনা করাটার মধ্যে দিয়ে তুমি যে তোমার মধ্যে যে কনফিডেন্সটা আসছে যে আমি তো পড়াশোনা করেছিলাম তাহলে কেন পারলাম না, এই যে বিষয়টা, সেইটা আমাদের মনে কখনো এই একাকিত্বের সময়টায় আসেই না। যে পজিটিভ সাইডটা, যে আমি পড়াশোনা করেছিলাম, তোমার তো এমন নয় যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারোনি যেন তুমি মানে পড়োনি, না পড়ে তুমি পরীক্ষা দিতে গেছো, তা তো নয়। কারোর সময় ভালো যাবে, কারোর সময় খারাপ যাবে, হয়তো সে যেটা লিখে এসেছিল অন্য টিচারের সেটা বেশি পছন্দ হয়েছে, তোমারটা হয়তো অন্য কোনো টিচার দেখেছে তারটা হয়তো একটু কম পছন্দ হয়েছে লেখাটা, এরকম তো হতেই পারে না, এরকম তো হয়েই আসছে। তো এই যে বিষয়গুলো আমাদের সঙ্গে ঘটে চলে অবিরাম, যে আমি খারাপ রেজাল্ট করেছি মানে আমি নিজেকে গুটিয়ে রাখবো সবার থেকে, আমি নিজেকে আর বাড়ি করব না, বা এত বেশি পড়াশোনার মধ্যে ডুবে যাব যে আমার আদার্স যে লাইফ, আমার যে একটা জীবন আছে আলাদা, সেটা থেকে আমি আর মানে সেটাই আর কোনোরকমভাবে আর যোগাযোগই করতে পারবো না সেই জায়গাটায়। এই যে বিষয়টা, এই জায়গাটাই কিন্তু একাকিত্ব, নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলা, নিজেকে আর খুঁজে না পাওয়া। এই নিজেকে হারিয়ে ফেলাটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ তুমি যখন নিজেকে খুঁজতেও চাইবে না এই হারিয়ে ফেলার মধ্যে থেকে, তখন আর খুঁজে পাবে না। যতক্ষণ না ওই সেই বললাম যে কিছু কিছু জিনিস অবলম্বন করতে হবে, যেমন অনেকটা সময়ের পর এই যে তোমার উল্টো দিকে যে মানুষগুলো থাকে তাদের সঙ্গে কিন্তু তোমার একটা ওই অদৃশ্য কাঁচের দেওয়াল তৈরি হয়ে যায়। তুমি চাইলেও তাদের সঙ্গে কথা বলতে যেতে পারো না, ভাবো কী ভাববে, আমি তো একটা সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি, কথা বলিনি। কিন্তু তুমি ভেতর থেকে, বাইরে থেকে বা যেখানে থাকো সেখান থেকে যে সবাইকে দেখতে পাও, তোমাকে দেখেও যে কেউ হাততালি দেয় কিন্তু তোমায় কেউ ছুঁতে পারে না, এটাই যে বিষয়। একাকিত্ব নিয়ে তো কথা হবে, অনেক গল্প হবে, এবং তোমাদেরকে একটা কথাই বলবো, এরকম কোনো ফিলিংস থাকলে অবশ্যই নিজের যে বন্ধু রয়েছে বা যাকে তুমি বিশ্বাস করতে পারো তাদের সঙ্গে একবার হলেও শেয়ার করো, দেখো নিজের মনটা হালকা হবে। এবং মন হালকা করার জন্য আমরা তো বসেই রয়েছি তোমার যৌবনের বন্ধুরা, তোমাকে গান শোনানোর জন্য। গানটা শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আড্ডায়, এবং কোথাও যেও না, গানটা শুনে আবার ফিরে আসো তুমিও আড্ডায়, আর কানে রাখো যুববাণী। কেমন?

ব্যাপারটাই তো, যা হবার তাই হবে, কি এসে যায় বলতো, যখন যেটা হওয়ার সেটা ঠিক সময়ই হবে। গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, আমি তোমার যৌবনের বন্ধু প্রিয়স্মা। আর এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমস্যার কথা নিয়ে অনেক কিছু কথা হলো, অন্ধকারের কথা হলো, এবার বরং চলো এই সমস্যাগুলো থেকে কীভাবে বেরোনো যায়, এই একাকিত্ব থেকে, এই স্টারডামের প্রেশার থেকে কীভাবে বেরোনো যায় সেটা কথা বলি। প্রথম একটা উপায় সেটা হলো স্বীকার করা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলা, হ্যাঁ আমি ক্লান্ত, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমি একা। এই স্বীকারোক্তিটার মধ্যে কিন্তু অর্ধেক মুক্তি লুকিয়ে আছে। আরও একটা উপায় কি, মুখোশটা খুলে ফেলা। বিশ্বাস করো, দুর্বল হওয়াটা কিন্তু কোনো রকমভাবেই কোনো অপরাধ নয়। যে অপরাধ বোধে আমরা সবসময় ভুগি সেটা কখনোই অপরাধ নয়। সবসময় শক্ত থাকার, পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। তুমিও তো রক্ত মাংসের মানুষ, কোনো সুপার হিরো তো নও। আর কখনো কখনো নিজের কাছের মানুষদের কাছে কেঁদে ফেলা বা আমি আর পারছি না এটা বলাও কিন্তু অনেকটা শক্তি যোগায় আমাদের মধ্যে। আর শেষে আরেকটা কথা বলবো, মানে একদম শেষ উপায়, থার্ড, তো সেটা হচ্ছে ওই যে হাজার জনের ভিড়ে তুমি একা, ওই হাজার জনকে তোমার দরকার নেই জীবনে। তুমি এমন একজন মানুষ বা দুজন মানুষকে খুঁজে বার করো যে তোমার স্টারডম দেখে না, তোমার রেজাল্ট দেখে না, যে শুধু তোমাকে একজন মানুষ হিসেবে বেছে নেবে, যার সঙ্গে তুমি মন খুলে কথা বলতে পারবে, তাকে নিজের মনের কথাগুলো বলতে পারবে। আর নিজেকে ক্ষমা করতে শিখতে হবে বস। ফার্স্ট তুমিই না হতে পারো, আর তুমি ফেল করতেই পারো, তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তোমার নিজস্ব একটা দৌড়ের ট্র্যাক আছে, সেখানে তুমি নিজের ছন্দে দৌড়াও না, কে বারণ করেছে? পাশের জনের দিকে তাকানোর কোনো দরকার নেই। আর একদম শেষে যাওয়ার আগে বেশ কিছু কথা বলবো, সেটা হচ্ছে জীবনটা একটা ম্যারাথন, যেখানে সবার নিজস্ব একটা টাইম জোন আছে, কেউ আগে পৌঁছবে, কেউ একটু পরে, কিচ্ছু যায় আসে না। জীবন খুব সুন্দর, ঠিক তেমনই তুমিও সুন্দর, তুমিও স্পেশাল। আর হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদের যৌবনের বন্ধু প্রিয়স্মা। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজকের মতো টাটা বাই বাই বলার সময় কিন্তু এসে গেছে, তাই আজকে টাটা, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। কেমন?

আকাশবাণী মৈত্রী শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া। উপস্থাপনায় ছিলেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। বাংলা খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা, আটক রয়েছেন এখনও 25 জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোন গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে কদম উঠা গিয়া হ্যা উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কা মামলা নেই হ্যা সিফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যা ইয়ে দেশ কা বিষয় হ্যা অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষীও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যা উসমে ভি সব মিলকর কে করে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন।

0: জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারডাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে, এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতির ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চাবাগান বাসিন্দা, অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোন গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সোমেন ভট্টাচার্য জানান যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না আর 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতিআক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায়

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে আজকের অতিথি কবি শুভ দাশগুপ্ত, তাঁর সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার।
1: ইচ্ছে করে হঠাৎ কোনো দুপুরবেলা মেঘ হয়ে যায় উড়ে, সুদূর আকাশ পরে, ইচ্ছে মতন খেলি আমার সাধের খেলা, আলোয় ভেসে হেসে হেসে নীল চাঁদোয়ার আপন দেশে রামধনুকে জড়িয়ে ধরি রঙের মেলা। ইচ্ছে করে হঠাৎ কোনো দুপুরবেলা, ইচ্ছে করে হঠাৎ কোনো ভোরবেলাতে নদী হয়ে যাই, ছুটে যাই কুল যেন তার খুঁজে না পাই, আপন মনে মেতে থাকি ঢেউ খেলাতে, নৌকো জাহাজ দামাল সাঁতার পারের তুরি এপার ওপার ঘাটা ঘাটায় নানা রঙের রং মেলাতে। ইচ্ছে করে হঠাৎ কোন স্তব্ধ রাতে এক ছুটে যাই একলা ছাতে, তারার ভিড়ে মন হারাতে, চাঁদকে ডাকি খেলতে নামুক আমার সাথে। বিশ্ব তখন নিদ্রামগন, অন্ধকারে নীরব গগন, আমার আমি জাগুক গোপন ভাবনাতে। ইচ্ছে করে হঠাৎ কোন স্তব্ধ রাতে, ইচ্ছে করে ইচ্ছে করে ইচ্ছে করে কত, ইচ্ছে কুসুম ফোটে ঝরে কার যে ইচ্ছে মতো, তাই খুঁজতে তাই বুঝতে বেলা অবসান, জীবন জুড়ে ইচ্ছে নানান সুরে শোনায় গান। এ কি কবিতা নাকি এ না কবিতা? জানি অনেকে বলবে না তো, এ তো কবিতা, কিন্তু কবি বলছেন না এ না কবিতা। ভাবছেন যে এ তো বারে ধাঁধার কথা হচ্ছে, কি হলো টিউন তো করেছি আকাশবাণী মৈত্রী, শুনব কবি কণ্ঠে, এসব কি কথা, এমন গোলক ধাঁধা কেন? হ্যাঁ একদম ঠিক টিউন করেছেন, আকাশবাণী মৈত্রী শুনছেন আর এই অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে। কিন্তু কবিকণ্ঠেতে আমরা কবিতা দিয়েই শুরু করে থাকি, যে কবি আমাদের অতিথি তার কবিতা, কিন্তু তিনি আবার বলেন তার কবিতা না কবিতা। তাহলে বলুন আমরাই বা করি কি গোলক ধাঁধা? জানি আপনারাও বুঝে গেছেন আজ কার সঙ্গে কথা বলবো, কার কণ্ঠে কবিতা শুনবো, বিশিষ্ট কবি। আর তার সঙ্গে যদি জড়তেই হয় আরও অনেকগুলি শব্দবন্ধ জুড়তে হবে, এক্ষুনি না, সেই শব্দবন্ধগুলো জুড়ব পরে পরে। আপাতত আমাদের সকলের পছন্দের কবি, বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত আমাদের সঙ্গে কবি কণ্ঠে অনুষ্ঠানে, স্বাগত জানাই শ্রী দাশগুপ্ত আপনাকে।
2: নমস্কার। শ্রোতারা যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, আর অনেকদিন পরে আকাশবাণীর কোন অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে, সে কথাটাও জানালাম।
0: ভালো তো আমাদেরও লাগছে, এক তো আপনাকে পেয়েছি, আরও এ কারণে ভালো লাগছে, একটা সময় এই আকাশবাণীর বাড়িটিতে, এই ভবনে, আকাশবাণী ভবন আমাদের কাছে বাড়ির মতোই, একান্ত নিজেদের বাড়ির মতো, এখানে আপনার অনেক যাতায়াত, অনেক স্মৃতি, কবিতার সঙ্গে জড়ে থাকা টুকরো টুকরো ইতিহাস সবই রয়েছে, সুতরাং সেখানে আপনাকে এতদিন বাদে পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম এক্ষুনি, না কবিতা, সেখান থেকেই শুরুটা করা যাক। এমন কবিতা যে কবিতা আমাদের হাসায় কাঁদায় ভাষায়, সে কবিতাকে না কবিতা বলবো আমরা কেন? আমরা তো বলিনি, কিন্তু আপনি বলেন কেন?
2: হ্যাঁ, এই প্রশ্নটা শুরুর থেকেই আমাকে শুনতে হয়েছে
0: একদম।
2: অনেকে বলেছেন, গৌরীদি, পার্থদা, প্রদীপদা, যে তুমি না কবিতা বলো কেন? তার কারণ আমার কবিতা লেখার শুরুর গল্পটা বললেই আসবে। আমি ছোটবেলা থেকেই পড়াশুনো করতে ভালোবাসতাম, বিশেষ করে গল্প, কবিতা, উপন্যাস, নাটক,
0: সাহিত্য পছন্দের জায়গা ছিল
2: কিন্তু যে সমস্ত পত্রপত্রিকা বাড়িতে আসতো তখনকার দিনে যেগুলো চলতো, তো সেই সব কবিতাগুলো আমার পছন্দ হতো না, কারণ আমি বুঝতে পারতাম না। পড়তাম বিখ্যাত লোকেদের সব লেখা, কিন্তু আমি ঠিক তার মর্ম উদ্ধার করতে পারতাম না, সেটা আমার বুদ্ধির দোষ হতে পারে।
0: সেটা কি 6-7-এর দশক?
2: হ্যাঁ, মানে আমার স্কুল জীবনের কথা বলছি বা ওই সময়। তো কবিতার পাতাগুলো, মানে 4 পাতার কবিতা থাকতো, বাকি গল্প উপন্যাস সব পড়ে ফেললাম, ওই 4টা পাতা আমি এড়িয়ে যেতাম। সুতরাং কবিতা লেখার ইচ্ছা বা স্বপ্ন অনেকে থাকে, আমার ছোটবেলা থেকে মোটে ছিল না, এবং স্কুল জীবনেও আমি কখনো, অনেকে স্কুলের ম্যাগাজিনে কবিতা লিখে শুরু করে,

0: আমি সেসব করি বরং ছবি আঁকতাম। স্কুলের যে দেওয়াল ম্যাগাজিন ছিল তার অলংকরণের দায়িত্ব আমার ছিল এবং সেখানে যথেষ্টই ছবি আঁকা, ক্যালিগ্রাফি, আমার হাতের লেখা, আমার হাতের লেখার গৌরীদি খুব প্রশংসা করতেন, সবাই করেন, তো সেই সব ব্যবহার করতাম। কিন্তু কবিতা একটা নিজে লিখে ফেলবো এরকম কখনো আমার মাথাতেই আসতো না। এটা ঘটেছে অনেক পরে, যখন আমি গান লিখতে শুরু করেছি, গানের জগতে প্রবেশ করেছি, এটা বলছি আরো পরে, 80-এর দশকে, তখন আমার সঙ্গে সলিল চৌধুরীর আলাপ হয়। কিংবদন্তি মানুষ এবং আমি ছোটবেলা থেকে গানের ভীষণ পোকা, বাড়িতে রেডিও ছিল, তখন গ্রামফোন ছিল, তো গান শুনতে শুনতে যাদেরকে স্বপ্নের মানুষ মনে হতো তার মধ্যে একজন সলিল চৌধুরী। পরবর্তীকালে তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয় এবং আমি খানিকটা হলেও তার সঙ্গে জুড়ে যাই এবং খানিকটা তারই ইচ্ছাতে আমার কবিতা লেখা শুরু। কিরকম, একদিন সলিলদা তখন এখানে থাকেন এই আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টে, মাঝে মাঝে যাই, দেখা হয়, কথা হয়। তো একদিন গেছি, উনি কোথা থেকে ফিরেছেন, ফিরে আমাকে হঠাৎই বললেন যে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা বসে একটা কবিতা লিখেছি, সেটা আমি না তোকে শোনাতে চাই। তার আগে উনি ওনার নির্দেশনায় বা ওনাকে মাথার ওপরে রেখে একটা মস্ত বড় কাজ এইচিম্বিত হয়েছিল, যে কাজের সূত্রে গৌরীদি, প্রণতি এদের সঙ্গে আমার আলাপ হয়।
1: আসবো, এতবার গৌরীদির কথা আসছে, তিনি আমাদের আকাশবাণীর সম্পদ, আসবো সে কথায় নিশ্চয়ই।
0: তো সেই সলিলদা ছিলেন উপদেষ্টা ওই কাজটা, এইচিম্বিতে রেকর্ড হয়েছিল এবং দীর্ঘদিন ধরে আমি ওটা পরিচালনা করি, আমারই স্ক্রিপ্ট ছিল, যার জন্য সলিলদা আমার লেখা পছন্দ করতেন এবং আমাকে বলতেন তুমি চেষ্টা করলে খুব ভালো কবিতা লিখতে পারবে, কিন্তু আমি কথাটাই গুরুত্ব দিতাম না। সেটা ভেবেই হয়তো উনি একদিন একটা নিজের কবিতা আমাকে শোনালেন, এসে নিজে পায়চারি করছেন আর কবিতাটা পড়ছেন আর আমি সোফায় বসে বসে ওনার দিকে তাকিয়ে শুনছি। শুনতে শুনতে আমার ভেতরে কিরকম একটা হলো যে আরে এই কবিতাটা তো আমি বুঝতে পারছি, শুধু বুঝতে পারছি না, যেভাবে উনি বলছেন, যে কথাগুলো বলছেন, এরকম করে বললে তো নিশ্চয়ই শোনবার মতো হয়। তখন উনি কবিতাটা পড়া যখন হয়ে গেল, শেষ হলো, তখন উনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলছেন যে তুই ইচ্ছে করলে এর থেকেও ভালো লিখতে পারিস, কিন্তু তুই আসলে ফাঁকি বাজ, ওই জন্য লিখতে চাস না। এই কথাটা, আমি তো মফস্বলের ছেলে, ওখান থেকে বেরিয়ে ট্রেন ধরে বাড়ি গেছি, যাবার পথে সারা রাস্তা ভেবেছি, তাই তো সলিলদা বললেন এরকম, আচ্ছা দেখবো তো চেষ্টা করে হয় কিনা। এর বোধহয় কিছুদিন বাদে, মাস কয়েক বাদে, তখন এই কাজটা হওয়ার সূত্রে আমার সঙ্গে যেটা বললাম যে অনেক বড় শিল্পীদের সঙ্গে আমার আলাপ হয়েছিল, গানের শিল্পী, ওই ক্যাসেটেই প্রথম, ওই যে ক্যাসেট বেরিয়েছিল সেই ক্যাসেটেই প্রথম আজকের কবি সুমন, তখন সুমন চট্টোপাধ্যায়, ওর সেই বছরই প্রথম গান বেরোয়।
1: এটা কি ক্যাসেটে না রেকর্ডে?
0: এটা ক্যাসেট,
1: ক্যাসেটে বেরিয়েছিল,
0: ক্যাসেট বেরিয়েছিল, এটা হচ্ছে 92।
1: আচ্ছা, তখন তো ক্যাসেট
0: এবং ক্যাসেট, এবং সুমনের প্রথম ক্যাসেট যে বছর বেরোয় সেই বছরেই এই গানটা আগস্টে বেরিয়েছিল এবং সেই অর্থে ওর প্রথম গান এইখানে। ওই স্ক্রিপ্টে আমাকে বলা হয়েছিল যে একটা জায়গা সুমনকে ছেড়ে দিতে হবে, ওর একটা গান থাকবে। সুমন আমার পুরো স্ক্রিপ্টটা পড়ার পরে, ওর লেখা চিঠি আছে আমার কাছে, ও একটা গান তৈরি করেছে, অসাধারণ সুন্দর একটি গান করেছিল, সেটা নিজে গিটার বাজিয়ে গিয়েছিল এবং সেই গানটা ওখানে ছিল। তো ওই গানটা সুমন যেমন ছিল, শ্রীরাথা ছিলেন, আরো অনেক শিল্পীরা ছিলেন। সবচেয়ে বড় কথা যে আমার জীবনের প্রথম রেকর্ডিং যেদিন সলিলদা ছিলেন, ফার্স্ট রেকর্ডিং যেদিন আমার ওই স্ক্রিপ্টের প্রথম গান গেয়েছিলেন সুচিত্রা মিত্র, এবং সেটা সলিল চৌধুরীরই গান, 50 বছর আগে 1952 সালে রেকর্ড করেছিলেন, বললেন 50 বছর আগে এই এইচএমবির ফ্লোরে আমি করেছিলাম, আবার 50 বছর বাদে ওই সেম গান গাইছি। এবং পুরো সঙ্গীত আয়োজনের দায়িত্ব ছিল আমার বিশেষ বন্ধু কল্যাণ সেন বরাট, মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজটা বালসারাদা ছিলেন, অনেক বড় বড় মানুষ ছিলেন। সলিলদা যখন বললেন কবিতা লেখার কথা এবং ওর একটা কবিতা আমার শোনালেন, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করে। এবং তার কিছুদিন পরে আমি আকাশবাণীতে এসেছি, গৌরীদির সঙ্গে দেখা হয়েছে, গৌরীদি বলেছেন তুমি একটু অপেক্ষা করো, তুমি তো শিয়ালদা দিয়ে যাবে, আমি পৌঁছে দেবো তোমাকে শিয়ালদা স্টেশনে। তা আমাকে ক্যান্টিনে বসতে বললেন, আমি বলছি গৌরীদি রোজ আমার কাছে কবিতা চান আর আমি দিতে পারি না বা দিই না, কি আমার কবিতা গৌরীদি পড়বেন তো
1: আকাশবাণীতে?
0: আকাশবাণীতে এই বাড়িতে আজকে ঢুকতে ঢুকতে আমার জায়গাগুলো দেখে আবার সেই গৌরীদির কথা মনে হলো, পার্থদার কথা মনে হলো, এই স্টুডিও এইসব জায়গাতেই তখন তো আসতাম। তা আমি ওই ক্যান্টিনে গিয়ে চা খেতে খেতে ভাবলাম গৌরীদি রোজ বলেন, এটা কি না দেওয়াটা ঠিক হচ্ছে, এক কাজ করি একটা কবিতা লিখতে চেষ্টা করি। ওই ভিড়ের মধ্যেই চাটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমার 4-5 পাতা লেখা হয়ে গেল। তারপরে গৌরীদি যখন বেরোচ্ছেন তখন আমি বললাম চলুন আমি আপনার জিনিস শোনাবো, গাড়িতে উঠে ওনাকে শোনাচ্ছি। খুব মানে মনোযোগ দিয়ে শুনতে শুনতে বললেন যে এরপরে কি হলো, আমি বললাম এরপরে তো আর লেখা হয়নি। বললো কখন লিখলে এটা? আমি বললাম এই তো ক্যান্টিনে বসে লিখলাম। বলে এই কবিতাটা তুমি ক্যান্টিনে বসে ভিড়ের মধ্যে লিখলে? আমি বললাম হ্যাঁ, আমি ভিড় তো কি আছে, আমি তো ভিড়ের মধ্যেই যাতায়াত করি, রেল প্যাসেঞ্জারই করি। তা সেই দিন আমাকে নিয়ে উনি রেকর্ড কোম্পানিতে গেলেন, গিয়ে বললেন পুজোয় এইটা রেকর্ড করবো। সেইটা আমার প্রথম কবিতার রেকর্ডিং গৌরীদির কণ্ঠে, ওই পলাশপুরের জীবন।

0: পরে সেটা রেকর্ড হয়, আমি তার ব্যাকগ্রাউন্ড মিউজিকও করি।
1: ততদিনে কি আপনার কবিতার বই বেরিয়েছে?
0: না,
1: তখন রেকর্ডের কবিতাই প্রথম।
0: আমার প্রথম ক্যাসেট বেরোয় গরিদির কণ্ঠে, তারপরে 95-তে আমার কবিতা তখন অনেকে বলতে শুরু করেছেন। সেই সময় খুবই সবসময় দেখা হতো বাচিক শিল্পী হিসেবেও, খুব নাম এখনো আছে তার, প্রণতি ঠাকুর। প্রণতির সঙ্গে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। তো প্রণতি আমাকে বেশ কিছু কবিতা দেওয়ার জন্য বলতো। তো ওর বাড়িতে বসে সন্ধেবেলায় আমার হঠাৎ মনে হলো যে প্রণতি তো খবর পড়ে দূরদর্শনে, তাই আমি একটা অন্যরকম খবর লিখি বলে একটা ননসেন্স খবর লিখলাম। যেমন খবরের ভূমিকা থাকে যে আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন। আমার কবিতাটার পুরোটা এখন আমার মনে নেই, কিন্তু শুরুটা ছিল আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী বলেছেন ক খ গ ঘ ঙ, এরম ভাবে গোটা কবিতাটা একটা ননসেন্স নির্ভর এবং স্যাটায়ারিক্যাল। সেটা ও রবীন্দ্রসদনে পড়ে, আমি যেদিন লিখে দিই বিকেলবেলা সেদিনই সন্ধ্যেবেলা পড়ে, এবং প্রচুর লোককে জিজ্ঞাসা করেন এইটা কে, এটা কার লেখা, কোত্থেকে পেলে। তো বলেছে এটা শুভ দাশগুপ্ত, আমাদের খুব পরিচিত কিন্তু আপনারা এখনো চেনেন না তাকে, তার একটি সদ্যজাত লেখা আমি পড়লাম। এবার সবাই খোঁজ করতে শুরু করে, তখন আমার কোনো কবিতা নেই, বই নেই, কিছু নেই, তখন গানের কাজই বেশি করি। তো সাউন্ডিং বলে একটা কোম্পানি ছিল এখানে, তার মালিক মানে কর্ণধার ছিল আলো কুণ্ডু, আমাদের বন্ধু বিশেষ। তো সে একদিন আমাকে রিকোয়েস্ট করে যে তোর কবিতা সবাই এত পছন্দ করে, তুই একটা ক্যাসেট কর। তা আমি দেখো ক্যাসেট আমি করতে পারি, বলে তোকে কিছু করতে হবে না, তুই যাদের দিয়ে বলাতে চাস তাদেরকে রাজি করিয়ে নিয়ে আয়, বাকিটা আমার দায়িত্ব। তো আমি গৌরীদিকে বললাম, প্রণতিকে বললাম।
1: ক্যাসেট করতে গেলে তো ততদিনে বেশ খান
0: অনেকগুলো লেখা দরকার। আমি কিন্তু ওই ক্যাসেটটা হবে বলে বাড়িতে বসে বসে কয়েকটা কবিতা লিখলাম যে এটা গৌরীদি পড়বে। যেমন আমি গানটা জানি যে এটা যদি মান্নাদা গান তাহলে এরকম লিখব, এটা যদি বনশ্রীদি গান তাহলে এরকম লিখব, কণ্ঠ অনুযায়ী গায়ক
1: ফরমায়েশি গান হয় তো জানতামই আমি। আপনার মোটামুটি
0: ফরমায়েশি কবিতা, এবার আমি ফরমাইশ করছি যে গৌরীদি হলে এটা হবে আর প্রণতি হলে এটা হবে। তো আমি সব লিখলাম, নানা রকম কবিতা রেকর্ডিং হলো কয়েকদিন ধরে। ওইখানেই আমি জন্মদিন কবিতাটা লিখি প্রথম, ওটা গৌরীদির জন্যই লেখা হয়। এবং গৌরীদির আমার বেশ মনে আছে দুবার তিনবার রেকর্ডিং করতে গিয়ে গৌরীদি পারছেন না, কেঁদে ফেলছেন, বারবার বলছেন আমার গলা আটকে আসছে। হ্যাঁ, তারপরে গৌরীদি ওটা ফাইনালি করেছিলেন। ওইখানে প্রণতিকে আমি একটা ছোট কবিতা দিয়েছিলাম কয়েক লাইনের, তখন বললো তুমি সবাইকে এত বড় বড় কবিতা দিয়েছ, আমাকে ছোট দিয়েছ। ওকে তখন একটা শঙ্খমালা বলে বড় কবিতা লিখে দিই। এবং সেই সময় বা এখনো তাই, এখনো যে আমি গান লিখি হৈমন্তী দি, ওরা বলে যে তুই তো ইনস্ট্যান্ট, তুই এখনই বললে এখনই 10টা গান লিখতে পারিস। তো সেরকম এখনো হয় আমার, মানে লিখতে আমার খুব একটা সময় লাগে না। ওই অ্যালবামের প্রথম যে কবিতা, ওটার টাইটেল কবিতা বেশ করছি, নাম ছিল বেশ করছি, এই বেশ করছি কবিতাটা আমি বলি, সেটা ছোট্ট কবিতা। এবং সেটা আমার মনে হয় যে না, টাইটেলটা আমি বলবো, এবং আমি তো ঠিক সেই অর্থে বাচিক শিল্পী না, আমি আমার মতো বলবো, কিন্তু সামহাউ টোটাল প্রজেক্টটাই মানুষের ভালো লেগে যায়। আমি শিয়ালদা দিয়ে যাতায়াত করতাম, তখন আমি ব্যাংকে কাজ করি, ক্যাসেটের দোকানে ওই ক্যাসেটটা সারাদিন বাজে আর কলেজের ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, প্রচুর বিক্রি হয়, সবাই খোঁজ করে কে শুভ দাশগুপ্ত, আর ওরা বলে দাঁড়াও এক্ষুনি ট্রেনটা ঢুকলে এক্ষুনি আসবে, এখান থেকেই যাবে। তো এই করে করে আস্তে আস্তে মানুষ আমায় চিনতে শুরু করে। এবং ওই ক্যাসেটটা বেরোনোর পর, এই গল্প আগেও লিখেছি বলেছি অনেক জায়গায়, ক্যাসেটটা বেরোনোর পর আমার এক শুভানুধ্যায়ী দাদা ছিলেন সুজন চন্দ, উনি আমায় ডেকে পাঠান যে তোমার বই নেই কেন। ঘটনাচক্রে এর মধ্যে আমার কলেজ স্ট্রিট পাড়ায় প্রকাশক ছিলেন দেবকুমার বসু বলে, খুবই নাম করা মানুষ, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার বই উনিই তৈরি করেন, উনি ছাপেন। হ্যাঁ, এবার দেবুদার ওখানে আমি যাবার পরে ওখানে দেখেছি আমি একটা 10x10 ফুট ঘরের মধ্যে গাদা বই পাণ্ডুলিপি, তার মধ্যে ঠাসাঠাসি করে স্টলওয়ার্ড লোকেরা বসে আড্ডা মার, শক্তিদা, সুনীলদা, কখনো কখনো ডক্টর সুধীর করণ, এরকম বড় বড় লোক, সুধীর চক্রবর্তী, চারু খান আর্টিস্ট,
1: চুপচাপ বসে থাকা মানে
0: আমরা অনেক সময় ঢুকতেও পারতাম না, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তা অমিতাভ দাশগুপ্ত কবি ছিলেন, পরিচয় পত্রিকার সম্পাদক, অমিত দার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছি, দেবুদা বলছেন যে তোমাকে এরকম এরা নিয়ে এলো, তুই নিশ্চয়ই কবিতা লেখো। আমরা না না, কবিতা দেখলে আমার ভয় করে, আমি কবিতার দিকে নিই। কিন্তু ওইখানে যাবার পর আমার সঙ্গে শক্তিদা, সুনীলদা, এদের সকলের সঙ্গে আলাপ হয়েছে, আর তখন আমি খুব খোলা গলায় গান করতাম। তো শক্তিদাদের সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া বা পরিচিত হওয়ার পরে আমার যেটা কাজ ছিল, শক্তিদারা বিভিন্ন জায়গায় কবি সম্মেলনে যেতেন, এই রায়গঞ্জ গেছেন, এখানে গেছেন, আমাকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার কারণ, ওদের থেকে বয়সে আমি অনেক ছোট, কিন্তু ওরা যখন রাত্রিটা যাপন করবেন নিজেদের মতো করে কবিতার আসরের পরে, সে সার্কিট হাউসে হোক, কোনো হোটেলে হোক, তখন আমাকে গান শোনাতে হতো। শক্তিদা তখন একদম দারুণ মুডে, শুভ এবার একটা রবি ঠাকুর শোনা, এরকম দৃশ্য আমার মনে আছে বিশেষ।

0: রায়গঞ্জে, পূর্ণেন্দুদাও ছিলেন। তো রাত্রিবেলা শক্তিদা বসে আছেন দেয়ালে ঠাসান দিয়ে খালি গায়ে, আমি রবীন্দ্রনাথ গাইছি, শক্তিদা কাঁদছেন। আবার ভোরবেলা পাঁচটার সময় উঠে পূর্ণেন্দুদা বলছে, চ চ চ শুয়ে থেকে কি করবি, কুলিকের ধারে যাই ছবি আঁকবো। উনি ছবি আঁকছেন, আমাকে বললো তুই পেছন থেকে গান গা, আমি গান গাইছি, পূর্ণেন্দুদা আপন মনে ছবি এঁকে যাচ্ছেন। কবিকুলের সঙ্গে থাকলেও কবিতার প্রতি কোনো আগ্রহ আমার তখনও জন্মায়নি, যদি ওদের সঙ্গে
1: কবিকুলের সঙ্গীত নিয়ে আমি
0: গান নিয়েছিলাম। এবং অ্যাকচুয়ালি কবিতার অনেক আগে আমার গানের রেকর্ড বেরিয়ে গেছে, আমি হিন্দুস্তান রেকর্ডস থেকে আমার গানের ডিস্ক বেরিয়েছিল, মানে চারটে গান বেরিয়েছিল।
1: আমি একটু আগে শ্রোতা বন্ধুদের বলছিলাম যে শুধুমাত্র বিশিষ্ট কবি বললে হয় না, তার সঙ্গে আরো অনেক শব্দবন্ধ জুড়তে হবে। সেই শব্দবন্ধ তখনই জুড়ে দিলে আর এই গল্প শোনার সময় আমি যেমন চাক্ষুষ করতে পারছি যে আমাদের শ্রোতা বন্ধুদের রীতিমতো বিস্মিত হচ্ছেন তারা যে সে কি শুভ দাশগুপ্ত, তিনি গান শোনাতেন শক্তিবাবু সুনীলবাবুদের, তিনি
0: এরকম অনেকে অনেকে জানে না, আমার কাছে রেকর্ড আছে।
1: আমরা সেই গল্পে আসবো, তার আগে কিন্তু কবিতা শুনবো।
0: আচ্ছা,
1: আপনার কণ্ঠে যেহেতু কবি কণ্ঠেতে আপনাকে পেয়েছি, আপনার কণ্ঠে আপনার কবিতা, তারপর আবার গল্প, জানি আজ অনেক গল্প শুনতে পাবো, কিন্তু কবিতা আমরা ছাড়তে একটুও ইচ্ছুক নই। সেই প্রসঙ্গে আরো একবার শ্রোতা বন্ধুদের বলি, যারা একটু পরে টিউন করেছেন মৈত্রী, তাদের জন্য বলি আজ আমাদের সঙ্গে কবিকণ্ঠে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত।
0: আর কিছুদিন পরেই আসছে পুজো, তো যখন পুজো আসে, ছোটবেলাটা পুজো একরকম ভাবে কেটেছে আমার, এখন একভাবে কাটাই। অনেক অনুষঙ্গ, আমি মফস্বলের ছেলে, গঙ্গার ধারে বাড়ি, ভাটপাড়া, ছোট ছোট পুজো হতো, এখন সেসব বৈভবে অন্যরকম হয়ে গেছে, কিন্তু তখন পুজো মানে একটা ব্যাপার ছিল। তো একটা পুজোকে নিয়ে লেখা ছোট্ট কবিতা, সেটা শোনাই আগে। এটার নাম মা। দশখানা হাত মা দুর্গার, দশখানা তার অস্ত্র, অমন মস্ত মহিষাসুর তাতেই তো সন্ত্রস্ত, আর সবাই তো দুখানা হাত মায়ের কেবল দশটা, তাতেই হলো বেজায় কাবু মহিষ রাক্ষসটা। পুজোর দিনে দারুণ মজা পাড়ার সে প্যান্ডেলে, সময় কাটে হাসি মজায় ইচ্ছে মতন খেলে, ফুচকা ঘুগনি এগরোল আর বিরিয়ানির দেশে, নির্ভাবনায় কাটে ছুটি খুশির দোলায় ভেসে, ভর দুপুরে বিল্টু একা ঘরের মধ্যে বসে, জানলা দিয়ে আকাশ দেখে দেখারই অভ্যেসে। এই বছরটা নতুন জামা নতুন জুতো হয়নি, বিল্টু আগে এমন দুঃখ কক্ষনো আর পায়নি, পাড়ার যত কচি কাঁচা খেলছে ঠাকুর তলায়, দলা পাকিয়ে কি এক কষ্ট আটকে যে তার গলায়, ক্ষণিক্ষণে অকারণেই দু চোখ জলে ভরে, ঢাক পাচ্ছে তবু বিল্টুর মন যে কেমন করে, ভীষণ ভীষণ ভালোবাসত বিল্টুকে তার মা, মহালয়ায় চোখ বুঝলেন আর জাগলেন না, সারা বাড়ি থমথমে আর বাবার মলিন মুখ, কোথায় যেন হারিয়ে গেল বিল্টুর সব সুখ। বাতাস যখন বীরেন ভদ্র স্তোত্র গায়ে মেখে, পুজো এলো জানান দিল শিউলি ফুলে ঢেকে, তখন যে মা গেলেন চলে, বিল্টু রইল একা, শহর জুড়ে মা তো এলেন, মায়ের যে নেই দেখা, জানলা দিয়ে আকাশ দেখে বিল্টু আপন মনে, মায়ের সকল স্মৃতি এখন ঘরের কোণে কোণে, ঢাক পাচ্ছে হই হুল্লোর শারদীয়ায় লগ্ন, মা যে আকাশ হয়ে গেছে বিল্টু তাতেই মগ্ন। বিল্টু বলে, ঠাকুর তুমি কত কিছু পারো, সবার দুঃখ কষ্ট ঘোচাও মহিষাসুর মারো, এটুকু কি পারো না এই একলা ছেলের জন্যে, খুঁজে আনতে মাকে তার হারালো কোন অরণ্যে, আকাশ ধীরে আধার হয়ে তারার প্রদীপ জ্বালে, বিল্টু মাকে দেখতে পেল শারদ সন্ধ্যাকালে।
1: আহা আহা আহা, মন কেমনিয়া একখানি কবিতা। আমরা আবারও আসি আমাদের গল্পে যেখানে ছিলাম, না কবিতা।
0: হ্যাঁ, এই না কবিতা বলার অভ্যেসটা আমার এই জন্য এলো যে আমি যখন কবিতা লিখতে শুরু করলাম, একটা উদাহরণ দিলাম যে আমি একটা খবর পড়া নিয়ে একটা স্যাটারিক্যাল, হ্যাঁ এগুলো যে এতকাল ধরে আমি যে কবিতা পড়ে আসছি, যেটুকু পড়েছি বা দেখে আসছি, এগুলোর সঙ্গে কোনো মিল নেই। আমি রবীন্দ্রনাথ ভালোবাসি, রবীন্দ্রনাথ পড়েছি, আগেও পড়েছি, পরেও পড়েছি, অনেক সময় পুরনো অনেক কবিদের কবিতা বেশ ভালো লেগেছে, কিন্তু আমি যেটা লিখছি আমি দেখছি তার সঙ্গে কোনো মিল হচ্ছে না, তাহলে এর একটা আলাদা নামও হওয়া উচিত। সেই জন্য আমার প্রথম ক্যাসেট বেরোয়, তারপরে বই বেরোয়, তো একটু বলছিলাম যে সুজনদা আমাকে ডেকে বললেন, তখন এক পাবলিশারকে উনি ডাকলেন যে এর বই করো, তো সেই ভদ্রলোক খুব করুণ মুখ করে বললেন, দেখুন কবিতার বই আমি প্রচুর চেপেছি, সব পড়ে আছে, বিক্রি হয়নি, বড় বড় কবিদের নাম করে বললেন। তা আমিও বললাম যে দেখুন আমি এই

0: এটা তো 90-এর দশক, নয়ের দশক।
1: হ্যাঁ, আমি শক্তিদা সুনীলদা এদের সঙ্গে আমিও আড্ডা মারি, এদেরকে আমি চিনি। ওখানেও অনেক কবি আছেন যারা অত নামি না, কিন্তু তাদের মধ্যে দু একজনকে আমি চিনতাম, তারা নিজের পয়সায় বই ছাপতেন। মানে আমার এক চেনা দাদা ছিলেন ভাটপাড়ারই, রবীন্দ্র সুর, বিখ্যাত মানুষ। কিন্তু রবীন্দ্রনাথ শখ ছিল যে কবি বললেন কবিতা হলে চিতাভস্মের মতো ছড়িয়ে দাও। তো প্রত্যেক বছর পিএফ থেকে লোন নিতেন, পোস্ট অফিস করতেন, আর একটা করে বই করতেন, আর ব্যাগে বই নিয়ে বই থাকতো না। খুব দিলখোলা মানুষ ছিলেন, ঘুরে বেড়াতে যার সঙ্গে দেখা দেয় এদিকে আয় বলে বইটা সই করে দিয়ে দিতেন। তাই বললাম আপনি যে সবাইকে বই দেন পয়সা তো নেন না। বলল না কবিতা জানিস তো ওখানে একটা চিতাভস্মের মতো, বড় লোকদের চিতাভস্মের দেয় না ছড়িয়ে, আমিও আমার চিতাভস্ম। মানে আমি পরে দেখলাম যে একটা অনেক অর্থে বলেছিলেন চিতাভস্ম কথাটা। যাই হোক, রবীন্দ্রনাথের সঙ্গে অনেক গল্প। তো সেই আমি আমার কবিতার একটা আলাদা নামকরণ করলাম যে না কবিতা, এবং প্রথম থেকে ক্যাসেট থেকে পরে বই সবতে আজ অব্দি লেখা হয় কবিতা ও না কবিতা। এক্ষুনি যে কবিতাটা শোনালাম এটা নিশ্চয়ই না কবিতা নয়, এটা কবিতা। কিন্তু আমার কবিতা এবং না কবিতা এই জন্য থাকে যে যে কবিতাগুলো পড়ে লোক বুঝতে পারবে যে এতকালের প্রচলিত বাংলা কবিতার যে ধারা,
0: আমরা ক্লাসিক্যাল কবিতা বলতে যে ধরনের
1: হচ্ছে না একদমই, সেই জন্য তাদের একটা আলাদা নামকরণ। এটা পার্থদাকেও বলেছি, পার্থদা মানতে চাইতেন না, পার্থদা বলতেন এগুলো তোর বাজে কথা, সব কবিতাই কবিতা। যাই হোক, সেটা তারা তাঁদের কথা বলতেন। কিন্তু কবিতার পাশাপাশি যেটা আরো বেশি, যে জগৎটায় অনেক কাজও করেছি, কয়েক হাজার গান তো রেকর্ডই হয়েছে আমার লেখা, এই গানগুলো করতে গিয়েও এই কবিতার সঙ্গে যে আমার জীবনযাপন পরবর্তীকালে, কিন্তু গানের লিরিক্সে আমার কবিতার ওই যে ঢংটা, ওখানে আর না গান কথাটা তো চালু করতে পারিনি, কিন্তু ওই রকম আগে ওই ধরনের কথা লেখা হতো না। একটা উদাহরণ এক্ষুনি মাথায় আসছে, লোপার জন্য এক বছর লেখা হয়েছিল ধাদিনা নাতিনা, সেটা এত হিট করলো এবং বিপদ হলো যে পাড়ায় পাড়ায় অনেক অনুষ্ঠানে দেখি ওই লোপার গানটা বাজিয়ে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচে সব, কিন্তু ওর ভেতরে যে লিরিক্সটা আছে ওই গান এবং নাচানাচির আনন্দে মানুষ ওটা খেয়ালই করে না।
0: আজকে যেটা ভালো
1: সেটা কালকে ভালো নয়, আজকে যেটা দোটানাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন মানে ভাঙা গড়া, ইত্যাদি ইত্যাদি ছিল। সময় চলে যায়। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমার কবিতা যদি মানুষের ভালো লেগে থাকে, এবং একটা কথা বলতে ভালো লাগে আমার, আজ অব্দি কোন পত্র পত্রিকার দপ্তরে আমি কোনোদিন কোনো কবিতা পাঠাইনি। কাদের পাঠিয়েছি? ছোট ছোট ম্যাগাজিন যারা মফস্বলে কাজ করেন, দূরে থাকেন, দেশের বাইরে থাকেন, বাংলা নিয়ে কাজ করেন, হয়তো সুবোধা একটা লেখা দেবেন, আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু কবিতা যারা লেখেন তাদের একটা স্বপ্ন থাকে, অমুক পত্রিকায় যদি আমার লেখাটা না বেরোয় তাহলে বোধ হয় আমার কবি হিসেবে নাম হবে না। তো সেই সব কৌলিন্য যারা মনে করেন, সেসব পত্রপত্রিকায় আজ অব্দি কেউ কোনোদিন দেখাতে পারবে না ওই ধরনের কোনো পত্রপত্রিকার কোনো সংখ্যায় আমার কোনো লেখা আছে, তার কারণ আমি কোনোদিন পাঠাইনি এবং তারাও আমার কাছে কোনোদিন চাননি। কিন্তু তৎসত্ত্বেও আমার 60-টা, 62-টা বা 72-টা বই বেরিয়েছে এবং অজস্র ক্যাসেট, অজস্র সিডি হয়েছে কয়েক হাজার বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তাতে তো আমার মানুষের কাছে পৌঁছতে বা মানুষের কাছে ভালোবাসা পেতে কোথাও অসুবিধা হয়নি।
0: আপনার কাছে তাহলে, যেহেতু আগে রেকর্ডের মাধ্যমে আপনার কবিতা মানুষ পেল, তাহলে আপনি যেমন আমাদেরকে মাঝে মাঝে একটু গুলিয়ে দেন কবিতা না না কবিতা, একটু আপনার কাছে সেভাবে যাই যে কবিতা পড়ার নাকি কবিতা শোনার, শুভদাসগুপ্ত কি বলবেন?
1: না, দুটোই। কিছু কথা আছে যেটা শুনতে ভালো লাগে, কিছু কথা আছে যেটা অন্য লোক বললে আমার শুনতে ভালো লাগবে, কিছু কথা আছে যেটা আমি লোককে শোনাতে ভালোবাসি, আর কিছু কথা আছে কারুর শোনার দরকার নেই, একা একা পড়ে ভাববার। রবীন্দ্রনাথের অনেক গান আছে, অল্প বয়সে যখন গেয়েছি তখন গানটার মানে বুঝিনি, গানটার মানে বোঝার বয়স হয়নি, কিন্তু তার যে সুর, তার যে ছন্দ, তার যে ভাষার পেলবতা, সবকিছু মিলিয়ে আমাকে আকর্ষণ করেছে। কিন্তু ওগো নদী আপন বেগে পাগল পারা, আর আমি স্তব্ধ চাপার তরু, আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছি আর তুমি চলছো, কিন্তু আমারও একটা চলা আছে সেটা বলা যায় না। এটা বুঝতে গেলে তো বয়স হতে হবে, এটা বুঝতে গেলে তো অনুভবটাকে অনেক বেশি সমৃদ্ধ হতে হবে। তো সেই কারণে শোনার যে কবিতা, যেটা পড়বো আমি পড়বো, আমি শুনবো, আমি নীরবে পড়বো, এটার একটা দীর্ঘ চর্চা আমাদের বাংলাতে আছে। আমিও চেষ্টা করি অনেক সময় এমন লেখা লিখতে যেটাকে উচ্চকিত হয়ে পড়ার দরকার নেই, শুনলে ভালো লাগবে, নিজে নিজে পড়লে ভালো লাগবে, এরকম লেখা আমি অনেক লিখেছি। আমার একবার মনে আছে, একবার একটা রেকর্ডিং এর আগে, তখন শ্রীলা মজুমদার, ওকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছিলাম এক সময়, শ্রীলা বলল সুবোধা আমি এমন একটা লেখা চাই যেটা কাউকে শোনানো নয়, কোনো ফাংশনে কেউ রিকোয়েস্ট করবে না, কিন্তু আমি বারবার এটা শুনবো, কিন্তু আমি রেকর্ড করে রাখবো সেটা।

0: তখন আমার সেই সময় আমি মান্নাদার সঙ্গে বোধহয় গানের কাজ করছিলাম, গানের কাজটা চলছিল বলেই, গানের লিরিক্স নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছিল বলেই, তখন একটা মান্নাদার বহু পুরনো গান আমার মাথায় এলো। সেই গানের একটা শব্দকে ভেঙে একটা অনুভব কিছুক্ষণের জন্য মানুষের মনে হয় এক একটা সময়
1: অনুরণন চলতে থাকে,
0: ওটা ওটা থমকে দেয় মানুষকে, সেরকম একটা লেখা ছিল। সেই লেখাটা এক্ষুনি হাতের কাছে নেই, খুঁজেও পাবো না, এবং
1: গানটা মনে আছে কি?
0: সম্ভবত আমি নিরালায় বসে এরকম ওই গানটার থেকে একটা আইডিয়া এলো যে অনেক সময় না মানুষ চুপ করে ভাবে, সেটা কাউকে বলে না, সেটা তার একান্ত অনুভব। এই একান্ত অনুভব আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়, কোনো না কোনো অবকাশে আমাদেরকে বেশ কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দেয়, থমকে দেয়। অনেক ঘটনা থাকে যা নিয়ে উচ্চকিত হওয়া যায় না, চিৎকার করে কিছু বলা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ভীষণভাবে সেটা ধাক্কা দেয়। এই যে জন্মদিন কবিতাটার কথা বললাম, আমার এক আত্মীয়া, তিনি থাকতেন একটি বৃদ্ধাশ্রমে, তিনি সম্পর্কে আমার মাসি হতেন, তিনি বিয়ে থা করেননি, একলাই থাকতেন, একটু স্কুলে পড়াতেন বাচ্চাদের, আর ওই বৃদ্ধাশ্রমে থাকতেন। তো ছোট ছিলাম বলে একবার ইচ্ছে হয়েছিল, মা বারবারই বলতো যে ওই মাসি বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রম কথাটার মানে জানতাম না, কিন্তু একবার দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে বেশ অনেকজন মহিলা এবং অধিকাংশই বিধবা, আমার মাসি ছিলেন অবিবাহিত, বাকিরাও তাঁরই বয়সী, সব বিধবা, এবং এক ভদ্রমহিলা মাসিমের পাশে যিনি থাকতেন, তিনি একটা কৌটো এনে কৌটো থেকে খুলে বের করে আমাকে দুটো থিনারের বিস্কুট খেতে দিলেন। আর আমি খুব অবাক লাগছিল যে এরা একা একা এখানে কেন আছে, সেটা আমাকে খুব হন্ট করেছিল। তারপরে যখন একটু পরে ব্যাপারটা রিয়েলাইজ করলাম যে এদের ছেলে মেয়ে আছে, এদের অনেকেই অনেক কিছু আছে কিন্তু এদের তাদের সঙ্গে থাকেননি,
1: সব থেকেও নেই,
0: হ্যাঁ, তারা আলাদা হয়ে গেছেন। এবং এটা হওয়ার পরে আমার ভেতরে এটা এমন হন্ট করে যে যখন আমি ওই ক্যাসেট করার কথাটা হয়, তখন প্রথম গৌরীদির ভয়েসটা আমার কাছে চিরকালই খুব মাতৃসুলভ, এবং ভীষণ গৌরীদির গলাটা শুনলেই আমার ওই মায়ের অ্যাপ্রোচটা কানে আসে,
1: এবং গৌরীদি যখনই কথা বলতেন এক অদ্ভুত স্নেহ ঝরে পড়তো কণ্ঠ থেকে।
0: এবং সেই কারণেই আমি যেহেতু শলীলার সেই হিসেবে, শলীলার ছাত্র বলবো না কিন্তু শলীলাকে ফলো করেই এগিয়েছি, কার জন্য কি গান হবে, হেমন্ত মুখার্জির কি গান হবে আর সাগর সেনের কি গান হবে, উনি কিন্তু ভীষণ গলা অনুযায়ী সেটা করতে পারতেন। তো খানিকটা সেই পথে হেঁটে আমিও কোন কবিতাটা ব্রততির গলায় ভালো লাগবে, কোন কবিতাটা গৌরীদির গলায় লাগবে, সেই বুঝে আমি কিন্তু লেখাটা তৈরি করতাম, কারণ আমি সেই মেয়ে ব্রততির জন্য, ওটা গৌরীদির জন্য না, কিন্তু জন্মদিন গৌরীদির জন্য, যদিও পরে ব্রততি ওটা আবার রেকর্ড করে, আমার সঙ্গে কথা বলেই করে, কিন্তু ওই যে প্রথম রেকর্ডিং এর স্মৃতি গৌরীদির কণ্ঠে, সেটাকে আমি আজও ভুলতে পারিনি। এবং গৌরীদিকে পরেও আরো এরকম বেশ কিছু কবিতা দিয়েছি যেগুলো আমার মনে হয়েছে ওনার কণ্ঠের জন্য।
1: আমরা বুঝতে পারলাম মোটামুটি এই পর্বে অনেক গল্প শুনলাম, না কবিতার কথাও শুনলাম, একটি কবিতা দিয়ে শেষ করবো আজকের এই পর্ব, কারণ সময় ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে আজকের মতন শেষ করতে হবে, কিন্তু কথা দিচ্ছি আবারও আগামী সপ্তাহে শুভ দাশগুপ্তকে নিয়ে আসবো আপনাদের জন্য আরো অনেক কথা আর কবিতা শোনার জন্য।
0: ছোট্ট একটা কবিতা বলি যেটা দিয়ে এই পর্বটা শেষ হতে পারে।
1: ঠিক,
0: পিতৃঋণ, ভালো করে পড় খোকা, মন দিয়ে পড়, শুধু পড়ে যা, শুধু বই মুখে করে মুখস্থ কর, আকাশ নয়, পূজো নয়, বৃষ্টি নয়, শরৎ বা গ্রীষ্ম নয়, কিচ্ছু দেখিস না, ওসব দেখে কোনো লাভ হবে না, তুই শুধু পড়ে যা, সিলেবাসটা যেন শেষ হয়, গল্প নয়, কবিতা নয়, সিনেমা নয়, শুধু বই, শুধু খাতা, তোর জন্য মাস্টার রেখেছি একটা নয় চারটে, তোর জন্য রোজ দুধ কিনি এক পো নয় এক লিটার, তোর জন্য এগরোল বিরিয়ানি, তোর জন্য ভালো শার্ট প্যান্ট, তোর জন্য সব, তুই শুধু পড় খোকা, তুই কেবল পড়, তোকে পড়তে হবে, পরীক্ষায় স্টার পেতে হবে, খবরের কাগজে টিভিতে পৌঁছতে হবে, তাহলেই ব্যাস, আর তোকে পায় কে, বড় কলেজ, বড় পরীক্ষা, পরপর পরীক্ষা, দাঁত চিপে মুখ বুঝে ঘাড় গুজে শুধু পড়ে যা খোকা, লড়ে যা, এদেশে থাকলে ভালো থাকবি না হয়তো, পদে পদে জ্বলে পুড়ে মরবি, তাই তোকে বিদেশে যেতে হবে, আমেরিকা, জার্মানি, কানাডা, নয়তো বেঙ্গালুর, নয়ডা কিংবা পুনে, এসব জায়গায় থাকা চলে না রে, এখানে থাকাটা বড় কষ্টের, পথে খানাকন্দ, খাবারে ভেজাল, হসপিটালে চিকিৎসা নেই, বাল্ব আছে বিদ্যুৎ নেই, কল আছে জল নেই, পড়শি আছে মানুষ নেই, এখানে থাকিস না, তোকে পালাতে হবে, তাই পর, কেবল পর, কোনো দিকে তাকাস না, ধানের মাঠে বাতাসের ঢেউ দেখিস না, খড়ের চালে বৃষ্টির সেতার শুনিস না, তুলসীতলায় সন্ধে প্রদীপের কাছে যাস না, গীতাঞ্জলি, কথামৃত, আবোলতাবোল সব পড়িস না, শুধু সিলেবাসটা গিলে যা, যথাস্থানে গিয়ে উগড়ে দেওয়ার জন্য। মা নয়, ভাই নয়, বোন নয়, বন্ধু নয়, কেউ নয়, তোর শুধু বই সম্বল খোকা। তুই লড়ে যা, আমি তোর কেরানি বাপ, জীবন ভোর হেরে গেছি, শুধু পরাজয়, তুই জিতে যা খোকা, শুধু তুই জিত, তাহলে মরার আগে আমি অন্তত শান্তি পাবো।

শুনছিলেন কবি কণ্ঠে, আজ ছিলেন কবি শুভ দাশগুপ্ত, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে এক মাটি এক সুর। আজকের শিল্পী ঋষি চক্রবর্তী শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: একমাটি এক সুরের আজকে দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। ঋষির সঙ্গে প্রথম পর্বে অনেক আড্ডা হয়েছে, অনেক গান হয়েছে। আজকের এই পর্বে বাকি কথাটুকু, বাকি আড্ডা এবং গান শুনে নেব। চলতে থাকবে আমাদের এই আড্ডা বেশ কিছুটা সময়। আরেকজন সাধক মানুষ শাহ আব্দুল করিম, তার কতটা প্রভাব, মানে আপনার জীবনে শাহ আব্দুল করিমের কতটা প্রভাব?
1: এই সাধক কবিকে আমার ভালো লাগে, আমার ভালো লাগে, মন থেকে ভালো লাগে। এবং এই মানুষটাকে আমার বেশি করে চেনা আসলে কালিকাতার সূত্র ধরে, যেহেতু উনি সেই অঞ্চলের মানুষ ছিলেন এবং উনি প্রচুর গান গাইতেন শাহ আব্দুল করিমজির। তা আমার আগেকার শাহ আব্দুল করিম, মানে কালিকাতার সঙ্গে পরিচয়ের আগেকার শাহ আব্দুল করিম বা তার গান, তার চেতনা, তার ভাবনা চিন্তা কেমন, সেইটা ভাবনা আর পরিচয় হওয়ার পরের ভাবনা চিন্তা, দুটো দুই রকমের। তো এ মানুষটা ভালো লাগে। তার একটা আরও বড় কারণ হলো যে আমাদের বাউল সমাজ না, আমাদের যে আধ্যাত্মিক সমাজ, তারা শুধু এই আধ্যাত্মিকতারই কথা বলেন। বাউল, ফকিরি, দরবেশি, যা যা গান আমাদের রয়েছে, মহাজনী গান, তারা মূলত প্রেমের কথা বলেন এবং আধ্যাত্মিক চেতনার কথা বলেন। আব্দুল করিম সাহেব এমন একজন মানুষ যিনি বাউল শিল্পী অবশ্যই, সাধক অবশ্যই, কিন্তু এর পাশাপাশি তিনি মনে করেছেন যে তার সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। কারণ আমরা ন্যাচারালি দেখি যে আমাদের বাউল ফকিরি শিল্পীরা তারা সমাজের বাইরের মানুষ হন, সমাজে কি চলছে, কে কী করলো না করলো তাদের কোনো ধ্যান ধারণা নেই, তাদের সেটাতে যায় আসে না, কারণ তারা একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছেন, সাধনার মধ্যে রয়েছেন। কিন্তু করিম সাহেব এমন একজন মানুষ যিনি এই সামাজিক ব্যবস্থারও বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তার গানের মধ্যে দিয়ে এগুলোকে তুলে ধরেছেন, আবার মাঝে মাঝে তার প্রতিবাদও করেছেন, বুঝিয়েও দিয়েছেন গানের মধ্যে। এই জন্য এই মানুষটাকে আমার আরও বেশি শ্রদ্ধা করি, আরও বেশি ভালো লাগে তার গান গাইতে।
0: কালিকাপ্রসাদ ভট্টাচার্য নতুন করে আপনাকে চেনাতে শেখালেন শাহ আব্দুল করিমকে,
1: একদমই।
0: ওনার একটা গান হবে কি
1: শাহ আব্দুল করিমের? হ্যাঁ, এই যে বললাম সমাজ নিয়ে উনি কথা বলছেন, ওরকম বরং একটা গান, বহুল প্রচলিত গান একটা, বরং সেইটাই গাই।
0: বেশ,
1: বাউল শাহ আব্দুল করিমজির গান, খুবই পরিচিত একটা গান। আমি বললাম যে উনি সমাজের কথা বলেন, তো সেরকম একটি গান। মজার বিষয় হলো যে এই গানটার দুটো সুর, একটা হলো প্রচলিত সুর যেটা আমরা গাই সবাই, আর একটা করিম সাহেবের নিজের সুর যেটা তিনি নিজে গাইতেন নিজের গানে, যে সুরটাতে আমরা এখন আর কেউ গান গাই না। ওনার অঞ্চল, সিলেট অঞ্চলের কিছু শিল্পীরা এখনো সেই সুরেই গানটা করেন, করিম সাহেবের সুরে। আমরা আজকে সেই করিম সাহেবের নিজের যে সুর, সেই সুরে বরং এই চেনা পরিচিত আমাদের এই গানটিকে অল্প কিছুটা অংশ আমরা আজকে গাইবো।

0: নাগরিক জীবনে কোথাও কি লোকসঙ্গীত এই সময় দাঁড়িয়ে কম্প্রোমাইজ করছে?
1: আমার তো মনে হচ্ছে করছে, এটা আমার মত, আমার মত হচ্ছে করছে, এবং করছেন বিশেষ করে কারা, যারা নাগরিক শিল্পী তারাই সবচাইতে বেশি করছেন। এবং আমি যে বললাম, আগেও বলেছিলাম যে আমার মনে হয় যে সবসময় যে যেটা যেরকম রূপ তার সেরকম রূপটা থাকা বরং বেশি ভালো, সেরকমভাবেই রেখে দেওয়াটা আমার মনে হয় যে ভালো। এটাতে সৃষ্টিকর্তার নিশ্চয়ই, মানে যিনি সৃষ্টি করে থাকুন না কেন, তার মনের কোনো ভাব নিশ্চয়ই ছিল, তার নিশ্চয়ই কোনো ভালোবাসা ছিল। তো সেইটাকে আমার কোনো অধিকার নেই যে আমি তার বানানো কোনো জিনিসকে আমি নিজের বানিয়ে ফেলবো,
0: নিজের মতন করে,
1: বা আমি সেটাকে কোনো রকমভাবে তার বিকৃতি করতে পারি, এটা কোনো কালেই সম্ভব না। যদিও একটা জিনিস তো বাস্তব যে আমরা কোনো কিছুকে ধরে রাখতে পারবো না, শত চেষ্টা করি কিন্তু একটা সময়সীমা থাকে যে এরপরে মানুষজন সেই সমাজ ব্যবস্থাটাকে ভুলে যায় সম্পূর্ণ রকমভাবে। এটা যুগে যুগে হয়ে এসছে, আগামী দিনেও হবে, এটা যখন বাংলা ভাষা ছিল না তার আগেও তো হয়ে এসেছে,
0: একেবারে
1: তো বাংলা ভাষা আসার পরেও হয়েছে এবং এখন চলছে, এখনো হবে, পরিবর্তন তো হবেই, কিন্তু এই পরিবর্তনটা সাবলীল হওয়াটা দরকার, জোর করে যাতে আমি না করি, পরিবর্তন হোক
0: ঠিক
1: কিন্তু সমাজের উপর ছেড়ে দেওয়াটা ভালো,
0: ঠিক
1: সেই শিল্পীদের উপর ছেড়ে দেওয়া ভালো, সেই অঞ্চলের মানুষদের উপর, আমি যাতে জোর করে কিছু না করি সেইটা বরং বেশি ভালো, মানে দরকার।
0: সেখানে বোধ হয় গানের নিজস্বতাটা হারিয়ে যায় না?
1: নিজস্বতা হারাবে না, আমার ওই যে বললাম যে একদিন তো হারাবে জানি আমি, কিন্তু আজকে থেকে 150-200 বছর পর যদি কোনো ছোট বাচ্চা মনে করে যে আমি আজকে একটা গান শুনবো, দেখি পুরনো গান কি আছে, সে যে গানটা শুনবে সেটা যাতে কোনো বিকৃত রূপ না শুনে,
0: একেবারে
1: সে অন্তত অথেন্টিক তো বলবো না, আমি কারোর গাওয়াই আমি অথেন্টিক বলি না, আমি বলি না যে আমি খুব একদম প্রপারলি শুদ্ধ গান গাইছি, আমি একদমই আমি ভুল গাইছি, আমি বলি আমি ভুল গাইছি, এবং কেউ ঠিক গাইছে আমি এটাও বলবো না, সবাই ভুল গাইছে,
0: কারণ নির্দিষ্ট কোনো আখর বা কোনো বেড়া দেওয়া নেই,
1: হ্যাঁ কিছু তো নেই, তা আমি যে কেউ ঠিক গাইছে আমি বলছি না, কিন্তু যতটা কাছাকাছি যাওয়া যায় চেষ্টাটা করতে হবে সেটা, তাহলে সেই 200-250 বছর পর মানুষটা শুনে বলবে যে না আমি হয়তো
0: ঠিক ঠিক,
1: মানে তারও একটা হয়তো ইচ্ছা হতে পারে যে ঠিক আছে আমি তাহলে এটাকে বাঁচাই, বা আমি এটাকে শুনি, বা আমি এটাকে শিখি।
0: ঠিক আচ্ছা, লোকগানের সঙ্গে এই যে বাদ্যযন্ত্র তার বিরাট বড় একটা ভূমিকা থাকে,
1: বিরাট ভূমিকা,
0: বিরাট ভূমিকা। এখন যখন গান শুনতে যাই সেই মাদল বা ঢোল যেগুলো দরকার হয়, ব্যঞ্জো
1: দরকার, মানে এখন হয়ে গেছে
0: একতারা দোতারার কথা, তো
1: একতারা দোতারা
0: সেগুলো তো প্রয়োজন পড়ে,
1: ডুবকি,
0: হ্যাঁ ডুবকি, এখন তো অনেক সময় দেখছি কম্প্রোমাইজ হচ্ছে বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও,
1: হ্যাঁ হচ্ছে।
0: আপনার কি মনে হয় কিভাবে এগুলো থেকে আসল যে লোকসঙ্গীত বা আসল লোকসঙ্গীত যে বাদ্যযন্ত্র লোকসঙ্গীতের সেগুলো কিভাবে বাঁচানো যায়?
1: দেখুন, বাঁচানো যাবে এটা তো আমি বলবো না আর কি, আমি যে বললাম যে সমাজের পরিবর্তনটা খুব সাবলীলভাবে হয়, এটা যুগে যুগে হচ্ছে আর এখনো হবে, আমরা প্রচুর যন্ত্র হারিয়ে ফেলেছি যেগুলো এখন শুধু মিউজিয়ামেই দেখা যায়, আমরা জানিও না যে সেটাকে কিভাবে বাজাতো হয়তো সেই সময়কার মানুষজনেরা,
0: লোকসঙ্গীত
1: বা এখন সেই যন্ত্রকে বানাবে আবার নতুন করে সেটাও আমরা জানি না, তো হয়তো কালের নিয়মে আমাদের বাংলার যন্ত্র হারিয়ে যেতে পারে, কিন্তু এটা বাঁচানোর দায়িত্ব হচ্ছে ওই ওই বললাম যে আমাদের চেষ্টা করে যেতে হবে, যতটা সম্ভব আসল রূপটাকে চেনার জন্য কাজ করে যেতে হবে,
0: মানে
1: আমি যাতে কিছু না জেনে কোনো কাজ না করি, আমি সবসময় এটাই বলি যে আমি একটা কাজ করতে গেলাম সেটা আমি যাতে জেনে কাজটা করতে যাই, মানে আমাকে আজকে 2 বিঘা জমি দিয়ে কেউ যদি বলে চাষ করতে আমি পারবো না, কারণ আমি জানি না, কিন্তু সেটা চাষি জানে, তা আমি যদি চাষির কাছে শিখেছি কাজটা করি তাহলে আমার ভালো হবে। তা এখনকার প্রজন্মের কাছে আমার বক্তব্য হচ্ছে এটাই, তুমি যদি করো তাহলে তুমি শিখে করো, তাহলে তোমার মধ্যে এই চেতনাটা আসবে, এই বোধটা আসবে যে এই যন্ত্রটার মাহাত্মটা কোথায়, কেন আমি এই যন্ত্রটা এই গানে ব্যবহার করব।
0: বেশ, ঋষি খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর করে বুঝিয়ে দেন, লোকগান শুধু যে শোনাচ্ছেন উনি তা নয়, লোকগানের ধরন, লোকগানের মধ্যে যাপন সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দেন, কেন লোকগানের উচ্চারণের বিকৃতি না ঘটা, লোকগানের ভাষার যে ত্রুটি বা বিকৃতি সেগুলো যাতে না ঘটে, বাদ্যযন্ত্রগুলো যাতে না কম্প্রোমাইজ করে কোনোভাবে কোনো শিল্পী, সেদিকটা দেখা বোধ হয় আমাদের শ্রোতাদেরও একটা দায়বদ্ধতা থাকে, তাদেরও শ্রোতাদের মধ্যেও এ চেতনা থাকা দরকার, এবং লোকশিল্পী যারা তাদের তো অবশ্যই এই দায়টা বোধহয় তাদের ঘাড়ে খানিকটা পড়েই।
1: আমার তো মনে হয় শিল্পীদের দায়টাই বেশি, শ্রোতা তো তৈরি করে শিল্পীরাই। শ্রোতা তো কখনো মানে নিজে থেকে বলবে না যে আমার এই জিনিসটা চাই,
0: ঠিক,
1: বা আমি এই জিনিসটা শুনতে ভালোবাসি, আমরা যেটা মনে করব যে আমরা এটাই শোনাবো,
0: এইভাবেই শ্রোতাদেরকে
1: এরকম ভাবেই পরিবেশন করব, শ্রোতারা সেটাতেই অভ্যস্ত হবে। তো শিল্পীদের দায় অনেক বেশি।
0: আজ যখন গান করতে যান, কোনো অনুষ্ঠানে গান করতে গেলেন, কি ধরনের গানের অনুরোধ আসে, মানে লোকসঙ্গীতের কোন ধরনের গানের অনুরোধ আসে?
1: সবচেয়ে বেশি না মহাজনী গানেরই অনুরোধ আসে, বাউল গান যেটা আমরা এই মুহূর্তে গাই। এরপরে যেটা আসে সেটা হলো যে ঝুমুর ধরনের গান, বা সেই যে তাল একটা থাকবে যেটার সঙ্গে তারা একটু
0: ঝুমুরের মধ্যে একটা নাচও তো আছে,
1: একটা ঝুমুরের একটা নাচ আছে,
0: নাচ আছে,
1: নিজস্ব নাচ,
0: ঝুমুরের বিভিন্ন ধরনও তো রয়েছে,
1: ধরন রয়েছে, নানান রকমের ধরন রয়েছে,
0: শুনে
1: সেইটার একটা প্রভাব থাকে ঝুমুরে। আমরা বরং একটা প্রসঙ্গে যাই, এবং এর একটা একটা নির্দিষ্ট জার্নিও আছে, এই একটা খুব মজাদার গান বরং আমরা সেইটা গাই, এই গানটার সঙ্গে আরেকটা গানও আমরা বরং গাইব একসঙ্গে।
0: বেশ,

গান, একদম ছোটনাগপুর অঞ্চলের গান, আমাদের রাঢ় বাংলার গান। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা দার্জিলিং আসামে যখন চা বাগান করছেন, তখন তাদের প্রচুর শ্রমিকের দরকার, তখন তুলে নিয়ে গেলেন আমাদের এই ছোটনাগপুর অঞ্চলের খেটে খাওয়া দিন দরিদ্র মানুষদেরকে। তো তারা গেলেন চা বাগানে কাজ করতে, কোনো কিছু নেই তাদের সঙ্গে যাপন করাবার জন্য, কিন্তু ছিল তাদের সাথে শুধু

0: আজ যখন বিশ্বের দরবারে লোকগান পৌঁছে গেছে, সেখানে আপনারা যখন গাইতে যান, শ্রোতা বা দর্শক হিসেবে কাদেরকে পান? শুধু কি বাঙালিদেরকেই পান, নাকি সেখানকার মানুষও আমাদের এই ভারতবর্ষের, আমাদের এই বাংলার লোকগান শুনতে আসেন?
1: শোনেন তো, তারা তো অবশ্যই শোনেন, এবং আমি তো বলবো যে ওনারা খুব সম্মানও করেন এই সংস্কৃতিকে। কারণ আমি বলছি, ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে লোকগানের এত বৈচিত্র্য নেই। কোনো গানের, কোনো অঞ্চলের, কোনো লোকগানের, ফোক টিউনের এত বৈচিত্র্য নেই, একমাত্র সেটা ভারতবর্ষে রয়েছে। এবং ভারতবর্ষের মধ্যেও দুটো জায়গা, সেটা হলো একটা বাংলা, এক নম্বরে বাংলা, এবং দ্বিতীয় হলো রাজস্থান, এই দুটো অঞ্চল। তো সেই জন্য ওনারা খুব সম্মান জানান, ওনারা ভাবতেই পারেন না, ওনাদের কল্পনাতে আসে না যে একটা লোকগানে যে এতগুলো সুর স্বরের যে প্রয়োগ হতে পারে, এটা তাদের কল্পনাতেই আসে না। কারণ তারা তিন চারটে সুরের মধ্যেই সীমাবদ্ধ তাদের, যে কোনো গানের। তো তারা অত্যন্ত সম্মান জানান যে আমরা একটা অন্য সংস্কৃতির গান শুনছি, এবং সেটা শুনে মনে হচ্ছে যে ওটাকে যদি একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে দেওয়া যায়, তাহলে একটু চিরকাল মনে হবে যে আধুনিক গান, চিরকাল মনে হবে। আমাদের বাংলার লোকগানকে যখন যেরকমভাবে গাওয়া হবে, তখন মনে হবে যে আচ্ছা, এই সময়কার জন্যই বোধ হয় রচনা করা।
0: ঠিক ঠিক,
1: এতটাই আধুনিক, চিরকাল আধুনিক মনে হবে। তারা অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা জানান, এবং তার চাইতেও বেশি তারা আরও বেশি করে শ্রদ্ধা জানান হচ্ছে এখানকার আমাদের যে মহাজনী ধারা রয়েছে, যে বাউল ধারা রয়েছে, তাদের যে যাপন, তাদের যে সাধনা, সেই সাধনাটাকে তারা অত্যন্ত সম্মান জানান। তারা আরও বেশি করে জানার চেষ্টা করেন, তারা বোঝার চেষ্টা করেন যে তারা আসলে নিজেরা কি, বা তারা কেন আছেন, তাদের পারপাসটা কি।
0: সেখানে কি নিউ জেনারেশনও আসছে?
1: নিউ জেনারেশন আসে অবশ্যই, কিন্তু ওই বললাম যে একটা বোধের দরকার পড়ে। এটাকে বলে কাউকে কখনো না কোনো কাজ করানো খুব সম্ভব নয়,
0: বিশেষত বাউল গানের ক্ষেত্রে।
1: একদমই তাই, যে কোনো জিনিসের ক্ষেত্রেই বলছি যে বলে কাউকে কখনোই কিছু করানো যাবে না, যদি তার মধ্যে থেকে, ভেতর থেকে সেই জিনিসটা না আসে।
0: শুনি আর একটা বাউল গান।
1: হ্যাঁ অবশ্যই।

0: কখনো আপনার মনে হয়েছে যে লোকগান দিয়ে আজকে শুরুটা করব না, আজকে অন্য কোনো গান দিয়ে শুরু করি?
1: ওটা খুব একটা হয় না, কিন্তু হলেও আমি সেটা করেছি এবং সেটা রবীন্দ্রনাথের গানেই করেছি। একমাত্র এই একটাই মানুষ রয়েছেন লোকগান ব্যতীত যাকে আমার অত্যন্ত আমি শ্রদ্ধার জায়গাতে রাখি এবং তাকে খুব ভালোবাসি। তার গান পড়তেও খুব ভালো লাগে, এত সুন্দর তার কথা,
0: পড়তেও খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা আপনা, আজকে শেষ করব এক মাটি এক সুর আমাদের এই আড্ডার পর্ব, আজকে আমরা শেষ করব ঋষির একটি গান শুনতে শুনতে, লোকগান। কোন গান দিয়ে আমরা শেষ করব আমাদের এই আড্ডা?
1: না, আমি বরং তাহলে কবিগুরু দিয়ে একটা গান গাই, লোকগানের সুরে অবশ্যই।
0: বেশ,
1: হ্যাঁ, তো সেই মাটির সুরেই একটা গান, যে গানটা আমাদের সবারই অত্যন্ত প্রিয় একটি গান, জানা চেনা সমস্ত কিছু গান, এবং এটা যদি মেনেও চলতে পারি তাহলেও বড় আনন্দ পাওয়া যায়, তো সেরকম একটি গান।
0: বেশ।

শ্রোতা বন্ধুরা, আমরা আজ এখানেই শেষ করছি এক মাটি এক সুর। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঋষি চক্রবর্তী, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী।

আমাদের দেশে ফেরিওয়ালার কথা বললে প্রথমেই মনে আসে সখীদের সঙ্গে শ্রীরাধিকার, পশোরা মাথায় করে দুধ ক্ষীর ননী নিয়ে বৃন্দাবন আর মথুরায় ঘুরে ঘুরে ফেরি করে বেড়ানোর ছবি। কিংবা ধরুন কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে ফুল্লোড়ার বারো মাসার কাহিনীতে সেখানে জীবন ধারণের জন্য ফুল্লোড়া বাড়ি বাড়ি মাংস ফেরি করে বেড়াত। আর আমাদের পুরনো কলকাতার তোপসে মাছ ফেরিওয়ালাদের কথা, যারা ঠিক সন্ধেবেলায় উনুনে আঁচ দেওয়ার সময় চাই তোপসে মাছ বলে অলিতে গলিতে হেঁকে বেড়াত। আরো কত রকমের জিভে জলানা খাবার, আচার, মিঠাই, শুকা দই, ফেরিওয়ালাদের গোলাপি রেউড়ি লাগবে গোর, হাঁক চাই, নারকোল দানা, চানাচুর গরম বা গরম। রাস্তা দিয়ে যেতে যেতে হাঁকতে হাঁকতে গলিতে গলিতে ঘুরত, পাতা খোলা লাগবে, গর্ভবতী মহিলাদের জিভে জল আনত আর বমি বমি ভাব কমাত। কে পোয়াতি রসবতী খোলা নিবি আইলো, এ পাতা খোলা বিকিয়ে গেলে মেলা হবে দায় গো।

0: সে ছিল এক বিচিত্র কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্পে রহমানের যে ছবি তুলে ধরেছেন তাও তো এক ফেরিওয়ালারই জীবন কথা। তার ঝুলিতেও তো থাকত নানান রকম মশলা, বাদাম, আখরোট। বাড়িতে বাড়িতে হাঁক দিতে দিতে চলত এ পথ থেকে ও গলিতে।
1: ওরে ওরে নরে হরে শঙ্কুরে রামাশামা খেদি বুঝি আয় ছুটে ওরে জগা মাদা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আড় মড় কড় মড় ঘুড়মুড় ঘুড়মুড় ঘুড়মুড় তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা।

নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা কুকুমনি খোকন সোনা এতদের জন্যে আনা তোদের ওই মুখের

আমারে বুলবুল ভাজা এ শুধু চল তোদের খোঁজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা।

সেই প্রাচীন ফেরিওয়ালার ডাক যে আজও বহমান। কত রঙিন, কত পুরনো তার ইতিহাস, কত প্রাচীন রাস্তাঘাট, হারিয়ে যাওয়া কত নগর, ভেঙে যাওয়া কত নদীর ঘাটের কথা তাদের পশরায় সাজানো ছিল। হাঁক দিত, আলতা সিঁদুর নেবে গো, শাখা পলা পরা লাগবে, রেশমি শাড়ি, চুলের কাঁটা, কাঁচের খেলনা চাই, পুতুল নেবে গো। ফেরিওয়ালাদের সেসব ডাক মায়াজগৎ তৈরি করে দিত। ফেরিওয়ালার ডাক আজও অন্তহীন, হয়তো অন্য সাজে, অঙ্গ অন্য ভঙ্গিমায় আজও রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আজ কথায় গানে এখানেই শেষ করব এই গানটি শুনতে শুনতে। তার আগে বলি, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি, maitribondhu23@gmail.com আমাদের ফেসবুক পেজ।

আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় আইনসভায় বক্তব্য রেখেছেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জীব প্রযুক্তি এবং চলচ্চিত্র শিল্পে সহযোগিতার ব্যাপারে ভারত ও ম্যাসিডোনিয়া সহমত হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান কর্মগোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুদিনের

0: সফরে আগামীকাল ফিলিপিন্স রওনা হবেন।
1: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে সংসদের দুই কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি।
0: নিট নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ চলাকালীন আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
1: সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ ধসে 12 জন শ্রমিকের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, মৃতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
0: আকস্মিক বন্যায় আফগানিস্তানে 20 জনের এবং প্রবল বর্ষণে পাকিস্তানে 9 জনের প্রাণহানি।
1: মার্কিন সেনাবাহিনী আজ ইরানের বিরুদ্ধে ফের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন।
1: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার ঐতিহাসিক উত্তর ম্যাসেডোনিয়া সফরের সে দেশের আইনসভায় ভাষণ দিয়েছেন। কোন ভারতীয় রাষ্ট্রপতি এই প্রথম সে দেশের আইনসভায় বক্তব্য রাখলেন। 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি উত্তর ম্যাসেডোনিয়াকে স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক এবং শতাব্দী প্রাচীন সভ্যতার সংযোগ প্রসঙ্গে তিনি স্কোপিয়েতে জন্ম নেওয়া মাদার টেরিজার কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া উভয়ই তাদের গভীর মৈত্রীর প্রতি আস্থাশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ক্ষেত্রে ভারত উত্তর ম্যাসেডোনিয়ার জন্য আসন সংখ্যা দ্বিগুণ করবে বলে শ্রী মুর্মু ঘোষণা করেন। ম্যাসেডোনিয়ার প্রেসিডেন্ট গেনার্দা সিলিয়ানোভস্কা দাফকোভার সঙ্গে রাজধানী স্কোপিয়েতে বৈঠকের পর রাষ্ট্রপতি মুর্মু সাংবাদিকদের জানান, উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি বলেন, দুটি দেশ বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহমত হয়েছে। তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৃষি, খাদ্য, প্রক্রিয়াকরণ, ঔষধ শিল্প, বস্ত্রশিল্প, জৈব প্রযুক্তি, পর্যটন এবং চলচ্চিত্র শিল্পে সহযোগিতার ব্যাপারে দুপক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান।
2: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
1: আন্তর্জাতিক সৌরজোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো এবং আন্তর্জাতিক জৈব জ্বালানি জোটের মতো ভারতের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগে সামিল হওয়ার ইচ্ছে প্রকাশ করায় রাষ্ট্রপতি ম্যাসেডোনিয়াকে স্বাগত জানায়। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উভয় পক্ষ স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্রগুলি পর্যালোচনা করবে, সেই সঙ্গে পরম্পরাগত ঔষধের ব্যাপারে বিশেষ জোর দেওয়ার কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেন। স্কোপিয়ের সংগ্রহালয়ে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির যৌথ উন্মোচনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এটি ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া জনগণের পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রতীক। তার এই সফর দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে রাষ্ট্রপতি মুর্মুকে স্কোপিয়ের রাষ্ট্রপতি ভবন ভিলা ভোদনোয় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদর্শনের মধ্য দিয়ে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রীমতী মুর্মু এরপর সেদেশের জাতীয় বীর গোর্চে দেলচেভের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান কর্মগোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল ফিলিপিন্স রওনা হবেন। ম্যানিলায় আয়োজিত এই বৈঠকে ভারত আসিয়ান পূর্ব এশিয়া শিখর সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে আলোচনায় অংশ নেবেন। অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে শ্রী জয়শঙ্কর আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন। অ্যাক্ট ইস্ট নীতির আওতায় আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের গভীর সংযোগ এবং ভারত আসিয়ান সুসংহত কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার ক্ষেত্রে বিদেশমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের কারণে সংসদের দুই কক্ষের অধিবেশনে দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এর আগে সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধীরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করলে তুমুল হৈহট্টগোল শুরু হয়। তার ফলে দুপুর 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়। প্রথম দফা মুলতবির পর দুপুর 12টায় আবার সভা শুরু হলেও বিরোধীরা বিক্ষোভ বজায় রাখেন। ওই হৈহট্টগোলের মধ্যেই সংসদের বিভিন্ন কমিটি কমিটিতে সদস্য নির্বাচনের প্রস্তাবগুলি গ্রহণ করা হয়। প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় সংসদের নিজ আসনে ফিরে যাবার এবং সভা সুষ্ঠুভাবে

0: পরিচালনার সহায়তার আহ্বান জানান। এরপরেও বিরোধীরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন এবং নিট ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্লোগান দিতে থাকেন। এর ফলে লোকসভা দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। দুপুর দুটোয় পুনরায় সভা শুরু হলেও হট্টগোল অব্যাহত থাকায় চেয়ারম্যান আগামীকাল সকাল 11টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভাতেও একই পরিস্থিতি দেখা যায়। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকল সদস্যের কাছে আহ্বান জানালেও তুমুল হৈহট্টগোলের মধ্যে রাজ্যসভাও আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে।
1: সরকার জানিয়েছে, উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের পিএলআই স্কিমের আওতায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 14টি ক্ষেত্রে 2,40,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ এসেছে। প্রাথমিক পর্যায়ে যোগ্য প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ভারতের উৎপাদন ক্ষমতা বাড়াতে 2020 সালে 3টি ক্ষেত্রের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। পরবর্তীতে তা ইলেকট্রনিক্স ও বস্ত্র থেকে শুরু করে অটোমোবাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো মোট 14টি ক্ষেত্রে সম্প্রসারিত হয়। লোকসভায় আজ এক লিখিত উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, এই প্রকল্পের মাধ্যমে 14 লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি জানান, ভারতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা ক্ষমতা উন্নত করতেই সরকার 14টি প্রধান ক্ষেত্রের জন্য পিএলআই প্রকল্প চালু করে। পিএলআই প্রকল্পগুলির সুবাদে সম্মিলিতভাবে 15 লক্ষ কোটি টাকারও বেশি পণ্যের রপ্তানি সম্ভব হয়েছে বলে তিনি জানান।
0: বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ জানিয়েছেন, বিশ্বজুড়ে পরিবর্তনশীল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার রপ্তানি বাণিজ্যের বহুমুখীকরণের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এবং ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির ক্ষেত্র সম্প্রসারণ এবং বিশেষ সুবিধাসহ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য সহযোগী দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্প্রসারণের মূল লক্ষ্য হল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা। এতে অধিক রপ্তানির সম্ভাবনা তৈরি হয়, যা শিল্প ও কৃষকদের জন্য সুফল বয়ে আনে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। জিতিন প্রসাদ বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা এবছরের 27 জানুয়ারি সম্পন্ন হয়েছে। ভারত সরকার বর্তমানে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, পেরু, চিলি, ইসরায়েল, কানাডা এবং মলদ্বীপের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে বলেও তিনি জানান।
1: বিশ্বব্যাপী প্রতিকূল পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 2025-26 অর্থবর্ষে হস্তশিল্প সহ ভারতের বস্ত্র ও পোশাক ক্ষেত্রে রপ্তানি 1.8% বৃদ্ধি পেয়ে 3,25,000 কোটি টাকারও বেশি হয়েছে। এর আগের অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল 3,19,000 কোটি টাকার বেশি। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানান, বস্ত্র ও পোশাক ক্ষেত্রের বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা এবং রপ্তানি ক্ষেত্র জোরদার করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, এইসব উদ্যোগের মধ্যে পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল, পিএম মিত্র স্কিম, টেক্সটাইলের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প পিএলআই স্কিম, ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন, বস্ত্রক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য সমর্থ প্রকল্প উল্লেখযোগ্য।
0: নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি 27টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং 19টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, মাদকের অবৈধ পাচার রোধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মাদক পাচার ও অপব্যবহারের সমস্যা মোকাবিলায় গত মাসে ভিজন ডকুমেন্ট অন নার্কোটিক্স কন্ট্রোল 2026-2029 প্রকাশ করা হয়েছে। শ্রী রায় উল্লেখ করেন, ভারত এ বিষয়ে মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এনসিবিকে শক্তিশালী করার লক্ষ্যে সারা দেশে জোনাল অফিসের সংখ্যা 13টি থেকে বাড়িয়ে 30টি করা হয়েছে বলেও তিনি জানান।
1: পুনর্নবীকরণ শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক জানিয়েছেন, দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ 2014 সালের 76 গিগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে চলতি বছরের 30 জুনের মধ্যে 288 গিগাওয়াটেরও বেশি হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে শ্রী নায়েক জানান, বর্তমানে দেশের সৌরবিদ্যুতের পরিমাণ 162 গিগাওয়াটের বেশি, বায়ুশক্তি প্রায় 58 গিগাওয়াট, জলবিদ্যুৎ 57 গিগাওয়াট এবং বায়ো পাওয়ার বা জৈব শক্তি 11 গিগাওয়াটেরও বেশি রয়েছে। তিনি বলেন, 2013-14 অর্থবর্ষ থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত দেশের পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্র প্রায় 4,600 কোটি মার্কিন ডলারের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ে এসেছে। মন্ত্রী আরও জানান, এই সময়কালে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ ভারতীয় পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা লিমিটেড IREDA, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড REC, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবির মতো দেশীয়।

0: আর্থিক প্রতিষ্ঠানগুলি পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে 12 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করেছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: মেডিকেলে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা নিট সহ অন্যান্য ইস্যুতে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নিট নিয়ে আলোচনার দাবি থেকে সরে আসায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি ক্ষোভ উগড়ে দেন। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, লোক কল্যাণ মার্গে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে আটক করেছে। এর আগে আজ লোক কল্যাণ মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ অন্যান্য দলীয় কর্মীরা নিট নিয়ে আলোচনার দাবিতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। পরে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। শ্রী গান্ধী তাদের জানান, নিট নিয়ে সংসদে আলোচনায় সরকার রাজি হলে তিনি বিক্ষোভ তুলে নেবেন। এরপর ড জিতেন্দ্র সিং তার দাবি মতো সংসদে আলোচনায় সরকার রাজি বলে জানান। তবে শ্রী গান্ধী তার আগের অবস্থান থেকে সরে এসে অন্যান্য অতিরিক্ত দাবি জানানোয় কেন্দ্রীয় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতা দাবির পরিবর্তনকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি। শ্রী সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট প্রশ্নপত্র ফাঁসের মামলায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন।
2: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী विशेष जोर दिए।
3: आगे पेपर लीक नहीं होने के लिए सख्ती से जो कदम उठाया गया है उसके बारे में भी प्रधानमंत्री जी ने जानकारी दिया और प्रधानमंत्री जी ने ये भी कहा कि पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें।
1: দিল্লি হাইকোর্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সাফারদাং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে অবিলম্বে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ওয়াংচুকের চিকিৎসার বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে হাইকোর্ট যে নির্দেশ রবিবার দিয়েছিল তিনি তা চ্যালেঞ্জ করেছিলেন। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, তবে চিকিৎসকদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে ওয়াংচুকের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া নেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। আদালত এইমস এর চিকিৎসকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলে। হাইকোর্টের বেঞ্চ মেদান্ত হাসপাতালের নির্দেশককে একটি বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিয়েছে, যারা দিনরাত 24 ঘণ্টা ওয়াংচুককে পর্যবেক্ষণে রাখবেন। এর পাশাপাশি গীতাঞ্জলি আংমো যাতে যখন ইচ্ছা হাসপাতালে তার স্বামীর সঙ্গে দেখা করতে পারেন আদালত সেই অনুমতিও দিয়েছে।
0: সিকিমের নামচি জেলার সামারডুঙে গতকাল ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NHPC-র তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়লে অন্তত 12 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকিমের তথ্য ও জনসংযোগ বিভাগের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে 25 জন শ্রমিক আটকে পড়েছিলেন, যাদের মধ্যে এখনও পর্যন্ত 12 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। NHPC জানিয়েছে, গতকাল দুপুর 1:04 নির্মাণাধীন হেড রেস টানেলের ভেতরে শিলার মধ্যে জমে থাকা মিথেন গ্যাসের ফলে হঠাৎ বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। NHPC আরও জানায়, উদ্ধার কাজে সহায়তা করতে তারা জেলা প্রশাসন, NDRF এবং SDRF সহ অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
1: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই একটি প্রতিবেদন।

0: ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে প্রত্যাবর্তনের পর প্রথম 21 জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কলকাতায় 3টি পৃথক কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 2 বিবদমান গোষ্ঠী এবং কংগ্রেসের তরফে। তবে রাজনৈতিক গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি নজর কেড়েছে মমতা ব্যানার্জি শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পৃথক 2 সভা। ভিড়ের নিরিখে যদিও মমতা ব্যানার্জি পন্থীদের সভা কিছুটা এগিয়ে ছিল। বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত ওই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নতুন করে সংগঠন গড়ে তোলার ডাক দেন। কঠিন সময়ে ব্যক্তি স্বার্থে যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
1: দুমাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোর গুলো বিজয় বিজয় চলে গেছে।
0: অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবিরের সমাবেশ থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি প্রশ্ন তোলেন 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এত বছর পরেও কেন প্রকাশ করা হয়নি, পাশাপাশি দলের আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
2: শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। আর যারা রাজনীতি করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি।
0: ওই সমাবেশে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি শাহসহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া NCPI সাংসদরা। অন্যদিকে কলকাতার শহীদ মিনারে পৃথক শহীদ তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সভায় যোগ দিতে আসা কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
3: কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে কংগ্রেসের বক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, জৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিক ভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন।
0: অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই সকাল 11টায় আকাশবাণীর মন কি বাতের 136তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারও মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ এবং টোল ফ্রি নম্বর 1800-1178-00 মারফত চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ পাঠানো যাবে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
5: আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 80 এবং 100 জনেরও বেশি নিখোঁজ বলে খবর। সেদেশের নুরিস্তান প্রদেশে গতকাল ভারী বৃষ্টির ফলে এই বিপর্যয় ঘটে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, ওই অঞ্চলে উদ্ধার কাজ চলছে, আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে প্রবল বর্ষণের ফলে নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ল্যান্ডিকোটল থেকে 2 যুবকের দেহ উদ্ধার করা হয়েছে এবং জামরুদের বিভিন্ন এলাকা থেকে 1 মহিলা ও 1 শিশুসহ আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মারদানে ভারী বৃষ্টির ফলে একটি বাড়ির ছাদ ধসে 2 শিশু প্রাণ হারায়। এছাড়া বাজাউরে আরেক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আকস্মিক বন্যা ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে সেদেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু অঞ্চলে যান চলাচল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
4: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ইরানের হামলায় জর্ডনের 2 জন এবং ইরাকে 1 জন মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এদিকে মার্কিন সেনাবাহিনী আজ ইরানের বিরুদ্ধে ফের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের বাণিজ্যিক জাহাজে যাতে ফের ইরান হামলা না করতে পারে তার জন্য সেদেশের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। এর আগে IRGC জানায়, আমেরিকার হামলার জবাবে তাদের নৌবাহিনী 3 দফায় বাহরিন এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথম দফায় বাহরিনের আল সাখির বিমান ঘাঁটিতে আমেরিকার সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়। দ্বিতীয় দফার হামলায় বাহরিনের সালমান বন্দরে আমেরিকার টাস্ক ফোর্স 59 জলযানটিকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয় দফায় কুয়েতের আরিফজানে মার্কিন ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।
5: হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ও ইরান মধ্যে এই নিয়ে টানা 10 দিন সংঘর্ষ অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালে ক্রু সদস্যরা সেই জাহাজটি পরিত্যাগ করতে বাধ্য হন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আমেরিকা ও ইরান দুপক্ষই একে অপরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এর আগে ইরানের হরমুজ শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ইরান জর্ডন, কুয়েত এবং বাহরিনের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সামরিক অভিযান চালায়। সংশ্লিষ্ট দেশগুলি ইরানের এই হামলার কথা নিশ্চিত করেছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে মার্কিন হামলায় ইরানের বুসাহার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
4: চলতি মাসের 19 তারিখে MV গোল্ডেন লিও নামক একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারত আজ বাংলাদেশে নিযুক্ত রুশ চার্জ দি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে। হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারান। এই হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায়, ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং তার ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
5: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী 30 দিনের মধ্যে এই নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য সংকটের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনমন ঘটছে। এর আগে কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া আমেরিকার উত্তর পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক ও ডেট্রয়েটের মতো শহরগুলিতে ছড়িয়ে পড়ায় সেখানে ব্যাপক বায়ু দূষণের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ট্রাম্পের সঙ্গে মার্ক কার্নির মতবিরোধ দেখা দেয়। এর প্রেক্ষিতেই ট্রাম্পের কানাডার প্রতি নতুন এই শুল্ক নীতির ঘোষণা রাজনৈতিক মহলে চর্চার পরিসর তৈরি করেছে। এখন খেলার খবর।
4: চ্যাংঝাউতে আয়োজিত চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই মালয়েশিয়ার লিওং জুন হাওয়ের কাছে হেরে ভারতের HS প্রণয়ের অভিযান শেষ হয়েছে। এছাড়াও পুরুষদের সিঙ্গলস বিভাগে ভারতের হয়ে খেলছেন লক্ষ্য সেন ও আয়ুষ শেট্টি। আগামীকাল তাদের অভিযান শুরু হবে। মহিলাদের সিঙ্গলসে আগামীকাল রাউন্ড অফ 32 ম্যাচে ভারতের PV সিন্ধু স্বদেশের উন্নতি হুডার বিরুদ্ধে খেলবেন। এছাড়া মহিলাদের সিঙ্গলস বিভাগে আরেক ভারতীয় খেলোয়াড় দেবিকা সিহাগো আজ থাইল্যান্ডের বুসানান ওংবাম রুংফানের কাছে 19-21, 19-13, 21 সেটে হেরে যান। পুরুষদের ডাবলস বিভাগে ভারতের একমাত্র জুটি MR অর্জুন ও হরিহরন আমসাকা করুণন আগামীকাল মাঠে নামবেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ভারতের হয়ে খেলবেন তানিশা ক্রাস্ট ও ধ্রুব কাপিলা জুটি এবং রোহন কাপুর ও রুদ্ভিকা শিবানি গাদ্দে জুটি। মহিলাদের ডাবলস বিভাগে ভারতের কোনো প্রতিনিধি নেই।
5: স্কটল্যান্ডের গ্লাসগোয় আগামী 23 জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। 175 সদস্যের ভারতীয় দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। দলে রয়েছেন 126 জন ক্রীড়াবিদ ও 49 জন সাপোর্ট স্টাফ। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা 8টি। 32 সদস্যের অ্যাথলেটিক্স দলে রয়েছেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, এছাড়া স্প্রিন্টার গুরবিন্দর সিং, অনিমেশ কুজুর, ডেকালিত তেজস্বিন শঙ্কর এবং শটপুটার তাজিন্দর পাল সিং তোরের মতো অ্যাথলিটরা ভারতীয় দলে থাকছেন। ভারোত্তোলনেও মীরাবাই চানু, বিদ্যারানী দেবী এবং লাভপ্রীত সিংয়ের মতো তারকারা থাকছেন গেমসে।
4: বিশ্বকাপ ফুটবলে স্পেন ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। রানার্স আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে নেমে গেছে, ফ্রান্স তৃতীয় ও ইংল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিলেও পঞ্চম স্থানেই রয়েছে ব্রাজিল। এক ধাপ উঠে মরক্কো পৌঁছেছে ষষ্ঠ স্থানে, পর্তুগাল সপ্তম স্থানে নেমে গেছে, বেলজিয়াম অষ্টম, নেদারল্যান্ডস নবম ও মেক্সিকো দশম স্থানে রয়েছে। মহিলাদের র্যাঙ্কিংও শীর্ষস্থানে রয়েছে স্পেন।
5: ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ কেভিন কিগান প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
4: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ 1-0 গোলে রেলওয়ে FC হারিয়ে দিয়েছে। কল্যাণী স্টেডিয়ামে কোল ইন্ডিয়া 1-0 গোলে এরিয়ানকে পরাজিত করেছে। নৈহাটি স্টেডিয়ামে কাস্টমস 4-2 গোলে পাঠচক্রর বিরুদ্ধে জয়ী হয়েছে।
5: এখন দৃষ্টিকোণ। গীতিকার আনন্দ বক্সীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

অধুনা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম আনন্দ বক্সি। ১৯৩০ আজকের দিনে দেশ বিভাগের পর ১৯৪৭ ২রা অক্টোবর বক্সি পরিবার ভারতে চলে আসে। তখন আনন্দ বক্সির বয়স ১৭ বছর। বসতি গড়ে তোলেন দিল্লিতে। হিন্দি ছবির দুনিয়ায় লেখালেখি ও গান দিয়ে শুরু করলেও তিনি শেষমেশ সুপ্রতিষ্ঠিত হন গীতিকার হিসেবেই। প্রথম সাড়া ফেলা ছবি ১৯৬৫তে হিমালয় কি গোদ মে, আর ওই বছরই জব জব

1967-তে মিলন আবার তার কথায় সুরেলা আবেশ ছড়ায়। এক দশকে ছটা হিট ছবি, এটি হিসেব বলছে সঙ্গীত জীবনে 638টি ছবিতে 3,500-এরও বেশি গানে তিনি কথা গেঁথেছেন, কাজ করেছেন বহু বিশিষ্ট।

0: पवन करे शोर।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার আইনসভায় বক্তব্য রেখেছেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জীব প্রযুক্তি এবং চলচ্চিত্র শিল্পে সহযোগিতার ব্যাপারে ভারত ও ম্যাসিডোনিয়া সহমত হয়েছে।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান কর্মগোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল ফিলিপিন্স রওনা হবেন।
1: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই সংসদের দুই কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি।
2: নিট নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ চলাকালীন আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
1: সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ ধসে 12 জন শ্রমিকের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ, মৃতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
2: আকস্মিক বন্যায় আফগানিস্তানে 20 জনের এবং প্রবল বর্ষণে পাকিস্তানে 9 জনের প্রাণহানি।
1: মার্কিন সেনাবাহিনী আজ ইরানের বিরুদ্ধে ফের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।
2: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান। আজ শুনবেন রথের মেলা নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি তৈরি করেছেন সাক্ষ্যদীপা সরকার।
2: পথের মোড়ে রথের মেলা, বসল রে ভাই বিকেল বেলা, অনেক রকম খেলনা খেলা, নয়তো কিছুই হেলা ফেলা, বই খাতা আজ শিকে তোলা, হাক দিয়ে যায় ঘুগনিওয়ালা। শুধু কি ঘুগনিওয়ালা, পাপড়ওয়ালা, বাসিওয়ালা, আরো তো হরেক রকম মজা সেখানে। শ্রোতাদের সেই মেলার মজা দিতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার নাগের বাজারের বাবুতলার রথের মেলায়।

0: ঘিরে আরো অনেক কথা।
1: পুজো দেখুন, একটা স্নান যাত্রা একটা হয়, সেটা আগে হয়ে যায়, তারপর আজকে যে আচার অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো যত রীতি ঠাকুরকে ভোগ দেওয়া চালু হয়ে যায়, নাম কীর্তনের সঙ্গে এগুলো সব চলে। তারপরে একটা সময় আমরা মন্দির বন্ধ করে যেখানে ঠাকুর বিশ্রাম নেন, বিশ্রামের পরে আবার আমরা মন্দিরের কপাট খুলে দিই, অভিষেক হয় থাকেন, তার অভিষেক হয়, তারপরে এসে অভিষেক হওয়ার পরে যারা ঠাকুর তোলেন মন্দিরে তারা আসেন, মানে আমাদের মধ্যে থাকেন কার আর কি, সেটা রথের উপরে তুলে দেওয়া হয় আর কি, তারপরে রথযাত্রা আমরা শুরু করি ওখান থেকে। রথকে যারা এই মুহূর্তে দেখছেন, যাতে যারা রয়েছেন বা রথটা পরিচালনার সময় যারা রথের উপরে রয়েছেন বা প্রসাদ পুজো দর্শনার্থীদের প্রসাদ নিয়ে তারা দিচ্ছেন আর কি, তারা এই আমাদের যে মন্দির, এই মন্দিরে ওনারা অবস্থান করেন, সারা বছর ওনার পুজো অর্চনা এখানেই ওনারা করেন, ঠিক আছে। এবং বিভিন্ন অনুষ্ঠান, নীল পুজো ধরুন, শিব পুজো ধরুন, যতগুলো উৎসব পার্বণ যেগুলো হয় মন্দিরে, এই আমাদের স্থায়ী পুরোহিত উনি, ওনারাই পুরো ব্যাপারটাই করেন।
0: আমরা যেমন উত্তেজিত রথের মেলাকে ঘিরে, তেমনই এই কমিটিও রীতিমতো অপেক্ষায় থাকে এই একটি দিনের।
1: রথযাত্রা শুরু হয়ে গেল, রথ এখন রাস্তায় পরিক্রমা করছে, এই রথটা পরিক্রমা করে এসে নাগেরবাজার মোড় যে জায়গাটা আছে ওখানে আমার মাসির বাড়ি, ওখানে থাকবে। ঠিক অনুরূপ সাত দিন পরে যে উল্টোরথটা শুরু হয়, ওখানে মাসির বাড়ি থেকে আবার উল্টোরথ ওইভাবেই যেভাবে আজকে মানে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করে মন্দিরে আবার ফিরে আসবে। মেলা উপলক্ষে আমরা একটা ভোগ বিতরণ আয়োজন করি, সেটা আমরা রাস্তার মুখে আর কি, আমরা দর্শনার্থীদের খিচুড়ি আলুরদম এরকম আমাদের যেরকম যা হয় আমরা দেওয়ার চেষ্টা করি, দুটো রথই আমরা চেষ্টা করি আর কি। ব্যাপারটা হচ্ছে এই বাবতলা শিব মন্দির যেটা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আমরা দেখুন লেখা আছে 174 বছর পুরাতন মন্দির, এবং রথটা তারপরে শুরু হয় আমাদের এখানে, যেটা আগে আমাদের সেক্রেটারি বললো আর কি। এবং এই রথটা খুব ঐতিহ্যপূর্ণ রথ আমাদের দমদম তথা এতদ অঞ্চলের সব থেকে পুরনো রথ, এবং আমাদের যারা সিনিয়র যারা ছিলেন তারা রথটাকে পরিচালনা করছে, তারপরে আরেক জেনারেশন নিয়েছেন, তারপরে আমরা এসেছি, এইভাবে রথটাকে আমরা পরিচালনা করেছি বছরের পর বছর। এই রথটাকে কেন্দ্র করে বহু লোকের উৎসাহ উদ্দীপনা দারুণভাবে থাকে আর কি, বিশেষ করে এখন রথ ধরুন সব মোটামুটি ওয়ার্ডেই হচ্ছে, প্রতি জায়গায় হচ্ছে, কিন্তু নাগেরবাজারে এই বাবুতলা রথটা কিন্তু একটা আলাদা ঐতিহ্য বহন করে চলেছে। যেমন এই রথকে কেন্দ্র করে দেখবেন প্রচুর মানে যারা মানে মেলা দর্শনার্থী তো আগমন হয়ই, পাশাপাশি এই মেলাকে কেন্দ্র করে বহু দক্ষিণ চব্বিশ পরগনা, কৃষ্ণনগর, তার থেকে ব্যবসায়ী যারা আসেন তারাও কিন্তু পসরা সাজিয়ে বসেন। তো এটাকে খুব মানে মানে আমাদের কাছে খুব ভালো লাগে, ওই দিনটা আমরা অপেক্ষা থাকি যে কবে রথটা আসবে, কবে রথটাকে নিয়ে আমরা এই আনন্দ উৎসবে মেতে উঠবো আর কি, এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি।
0: আজকালকার স্বাস্থ্য সচেতনতার যুগে মেলায় পাঁপড় ভাজার দোকানে এত ভিড়, রীতিমতো অবাক করার মতো। রথের মেলার এক পাঁপড় বিক্রেতা ভীষণই মজার মানুষ অনিল ঘোষ জানালেন এই ভিড়ের রহস্য।
2: 1992 সাল থেকে আমি চা বিক্রি করতাম, চা বিক্রি করার পর দেখলাম যে এখানে সবাই পাঁপড় বিক্রি করতো। এক বছর এনে দেখি আমি কি হয় তার মধ্যে, কি আছে এর মধ্যে, তারপর দেখলাম মোটামুটি যে খরচা উঠে যায়, খরচা উঠে নিজের খরচাটা হয়ে যায়। তো দেখলাম তারপর থেকেই এই বিজনেস আমি প্রত্যেক বছরে উল্টো রথ এবং সোজা রথ। এখন আজকে দেখছি যে যা বৃষ্টি, নাহলে আমাদের এরকম সময় আমাদের 2-3 হাজার টাকা বেচা কিনে হয়ে যায়। তো আজকে যে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু বেচা কিনটা কম আছে। আমার পাঁপড় এইখানে যে একবার খাবে সে আবার বলবেন আমি এই দোকানের ছাড়া অন্য দোকানে পাঁপড় খাবো না। আপনি মাধবী খান, কৃষ্ণা খান, যে কোনো পাঁপড় খান সে মিলাতে পারবেন না, এই পাঁপড়ের এত টেস্ট।
0: অন্য মেলার মতো হরেক রকম পুতুল, খাবারের দোকান, ঢোল ইত্যাদি তো চোখে পড়ছিলই, কিন্তু আরও এক ধরনের দোকান বিশেষভাবে চোখে পড়ছিল, তা হল গাছের দোকান। আর এই গাছ হাতে বহু ক্রেতারাও ঘুরছিলেন মেলায়। এমনই এক ক্রেতার সঙ্গে কথা হয়ে গেল, যিনি এসেছিলেন বাগুইয়াটি থেকে, সোমা মাইতি। জানালেন তাঁর অভিজ্ঞতা।
3: গাছ এবারে নিলাম, আমি সবসময় শিয়ালদা থেকে নিই, কিন্তু ভালো গাছ, গাছ ভালো, সকলেই গাছ নেয়, সকলে তো নিচ্ছে গাছ, ভালো কোয়ালিটির গাছ।
0: মেলার কথা যখন বলছি তখন ঘুরতে ঘুরতে একটু শ্রীরামপুরের দিকে যাওয়া যাক, যেখানে প্রথম রথের মেলার প্রচলন। আরও অনেক গল্প শুনে নি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারীর থেকে।
4: মাহেশের রথ সর্বজন বিদিত, 630 বছরে পদার্পণ করলো আমাদের ঐতিহাসিক শ্রীপাট মাহেশের রথযাত্রা উৎসব। আমরা সকাল থেকেই ভোরবেলা 4:30 মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরই জগন্নাথ দেবের দরজা খুলে গেছে, অগণিত ভক্তরা দর্শন করতে আসছেন। মাইসে রথের দিন বলা হয় প্রায় 8-10 লক্ষ ভক্তের সমাগম হয়। আমাদের আর কিছুক্ষণ পরেই দেখব যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে মাইসের রথে। উনি এতটাই কৃপালু দেবতা যে উনি

0: নিজে থেকে বাইরে বেরিয়ে আসছে সকল ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয় দর্শন পেতে, এবং সকল ভক্তগণেরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন, পুজো দেন। ঠিক সকাল 8টার সময় প্রভুর ভোগ হয়ে যাবে, ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন। তারপরে আমাদের পূজা অর্চনা চলবে, ঠিক দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। প্রথম উঠবে নারায়ণ শিলা, কারণ উনি তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে যেহেতু উনি জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথম উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, আর তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। আমরা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আর সেই লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমরা সেই রথের ওপরে রাখি। রথের ওপরে সিংহাসনে চতুর্থ তলায় আমাদের 125 টন যে ওজনের রথ, একটি রথ 50 ফুট উচ্চতা, সেই 141 বছর পূর্বের হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই বর্তমান লোহার রথটি তৈরি করে দিয়েছিলেন সেই সময়ে, তৎকালীন সময়ে 20,000 টাকা খরচ করে। সেই ওপরে সিংহাসনে আমরা জগন্নাথ দেবকে অধিষ্ঠান করাবো, ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করাবো, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট, হাত, কান সবকিছু পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে বসলেন, সকলে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওনার রথের রশির টান দিলেন, এবং 2টো ম্যানিলা রোব আছে। আমাদের রথের চতুর্থ তলায় জগন্নাথ দেবের সিংহাসন, তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে ঢেকে দিই, দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণ লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং একদম নিচের তলায় চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং 5 ফুট 4 ইঞ্চির একটি সারথি আছে, 2টো রাজহংস আছে, 96 জোড়া চোখ আঁকা আছে জগন্নাথ দেবের, 12টি বড় বড় লোহার চাকা, তার 1 ফুট বের, সেই মাইসের রথ। সেই ইতিহাসের খাতায় আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাইসের রথের কথা উল্লেখ আছে, যে রাধারানী নামক এক বালিকা মাইসের রথ দেখতে গিয়া মাইসের রথের মেলায় হারিয়ে গেছিল।
1: আমরা তো সেই বিখ্যাত মেলা নিয়েও জানতে চাই, সেই গল্পও জানালেন তিনি।
0: আমাদের এটা বহু পুরাতন, সেই 1 মাস ব্যাপী মেলা চলে, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের সেই মেলা। আর রথের মেলা যে কনসেপ্টটা এসেছে সেটাই একমাত্র মাহেশ থেকেই এসেছে, অন্যান্য জায়গায় যে রথের মেলা হয় এই একমাত্র মাহেশই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল প্রথম রথের মেলা।
1: সময় এবার বাড়ি যাবার, সঙ্গে নিয়ে খাবার দাবার, আজ সময় এখানেই শেষ বন্ধুরা। এবারে রথের মেলায় ঘোরালাম আপনাদের এই প্রতিশ্রুতি নিয়ে যে পরের বছর আবার হবে। কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রথের মেলা নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি তৈরি করেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন তিনি। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর ৫০% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তা চালু হবে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোককল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাঁদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ড সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তাঁর অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ড সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জেরে তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। এদিন সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা, পরে দুপুর ২টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ড রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদের দেখতেও যান স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তাঁর বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুদেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেজা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে। রাষ্ট্রপতি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের বিভিন্ন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে।
2: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি আর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তেস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এনএইচপিসি জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত 13 জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। এনএইচপিসির পক্ষ থেকে জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্য জরুরি ব্যবস্থাপনার সঙ্গে সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও খনি নিরাপত্তা মহানির্দেশালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন শ্রী তামাং। দুই নেতাই এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সিকিম সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন

0: আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যের এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। মধ্যপ্রদেশ বিধানসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আজ তুমুল হৈহট্টগোল এবং তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এই বিল পাশ হয়। বিলটি রাজ্যপালের কাছে অনুমতির জন্য পাঠানো হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনতির আবহে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে দশম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় বিমান হামলা চালিয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট অঞ্চল, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ বুধবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীত সুর বাহার পরিবেশন করবেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানিটড়ি ও গুণকেলি। 6:30 এই মহাজীবন শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, কৃষক বন্ধুদের জন্য বিষয় বেগুনের কলম চারা, এই বিষয়ে বলবেন ডক্টর সায়ন সাহু, শুনবেন 6:55। লোকগীতি শুনবেন সকাল 7:05। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান অযোধ্যা পাহাড় ও তুর্গা জলপ্রপাত পুরুলিয়া, উপস্থাপনায় ইশিতা দাস অধিকারী। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় ইশিতা দাস অধিকারী। 8:30 বুধ সকালে বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় রমা ঘোষ, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুড়জড়ি টড়ি রাগে সেতার পরিবেশন করবেন তরুণ চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রুদ্রনারায়ণ কল্যাণী। মনের মতো গান শুনবেন 9:30, উপস্থাপনায় থাকবেন বৃষ্টিদেব। সকাল 10:30 রামধনু অনুষ্ঠানের শুরুতেই নজরুলগীতি পরিবেশন করবেন উৎপল উপাধ্যায়, এরপর শুনবেন শ্যামাসঙ্গীত সৃজনী চক্রবর্তী।

কণ্ঠে। সকাল ১১টায় সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। ১১:৩০ রম্যগীতি, দুপুর ১২টায় যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক, ১২:৩০ নজরুল গীতি, ১টায় নাটক আলোর অসুখ রচনা দীপেন্দ্র সেনগুপ্ত প্রযোজনা বিশ্বনাথ দাস, ১:৪০ বাংলা ব্যান্ডের গান, দুপুর ২:৩০ মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০, ভারতীয় সময় দুপুর ৩:৩৫ অনুরোধের আসর, ৪:০৫ মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় উমা মৈত্র, বিকেল ৪:৩৫ কলকাতা কলতান, বিষয় কলকাতার রথের মেলা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, ৪:৫০ লালন গাথা, ৫:০৫ আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, ৫:৫০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, ক্ষেত খামারের কথায় নাটিকা জল পড়ি, রচনা বিশ্বজিৎ দাস, প্রযোজনা রামরঞ্জন দাস রায়, শুনবেন সন্ধে ৬:২০, ৬:৫০ আপনার স্বাস্থ্য, বিষয় শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার সুশোভন দাস, ৭:০০ নাটক আলোর অসুখ রচনা দীপেন্দ্র সেনগুপ্ত প্রযোজনা বিশ্বনাথ দাস, ৮:০০ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, বাংলা ব্যান্ডের গান শুনবেন ৮:৩০, ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় দীপান্বিতা দাস, ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সিনেমা জগৎ অনুষ্ঠানে শেখর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দুর্গার আগে শরৎ পরিবেশন করবেন সুরঞ্জনা দাস, তাঁকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার, উপমহাদেশের খবর শুনবেন ১০:৪৫, ১১:০০ হারানো দিনের গান, উপস্থাপনায় দীপান্বিতা দাস, ১২:০০ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ বুধবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে চন্দ্রকোষ রাগে শুনবেন বাঁশি পরিবেশনায় শিল্পী সুবীর রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অসিত জানা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে চন্দ্রকোষ রাগে শুনলেন বাঁশি। পরিবেশনায় ছিলেন শিল্পী সুবীর রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার আইনসভায় বক্তব্য রেখেছেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জীব প্রযুক্তি এবং চলচ্চিত্র শিল্পে সহযোগিতার ব্যাপারে ভারত ও ম্যাসিডোনিয়া সহমত হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান কর্মগোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল ফিলিপিন্স রওনা হবেন।
0: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে সংসদের দুই কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি।
1: নিট নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ চলাকালীন আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
0: সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ ধসে 12 জন শ্রমিকের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ, মৃতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরণের ঘোষণা।
1: আকস্মিক বন্যায় আফগানিস্তানে 20 জনের এবং প্রবল বর্ষণে পাকিস্তানে 9 জনের প্রাণহানি।
0: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার ঐতিহাসিক উত্তর ম্যাসিডোনিয়া সফরে সেদেশের আইনসভায় ভাষণ দিয়েছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতি এই প্রথম সেদেশের আইনসভায় বক্তব্য রাখলেন। 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি উত্তর ম্যাসিডোনিয়াকে স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক

0: গুরুত্বপূর্ণ বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হট্টগোলের কারণে সংসদের দুই কক্ষের অধিবেশনই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এর আগে সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করেন, কিন্তু বিরোধীরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করলে তুমুল হৈহট্টগোল শুরু হয়, যার ফলে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। প্রথম দফা মুলতুবির পর দুপুর ১২টায় আবার সভা শুরু হলে বিরোধীরা বিক্ষোভ বজায় রাখেন। এই হট্টগোলের মধ্যেই সংসদের বিভিন্ন কমিটিতে সদস্য নির্বাচনের প্রস্তাবগুলি গৃহীত হয়। প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় সদস্যদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার এবং সভা সুষ্ঠুভাবে পরিচালনার সহায়তার আহ্বান জানান। এরপরেও বিরোধীরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন এবং নিট ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্লোগান দিতে থাকেন। এর ফলে লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টোয় পুনরায় সভা শুরু হলে হট্টগোল অব্যাহত থাকায় চেয়ারম্যান আগামীকাল সকাল ১১টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। রাজ্যসভাতেও একই পরিস্থিতি দেখা যায়। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকল সদস্যের কাছে আহ্বান জানালেও তুমুল হট্টগোলের মধ্যে রাজ্যসভাও আগামীকাল সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
0: সরকার জানিয়েছে উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প পিএলআই স্কিমের আওতায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ১৪টি ক্ষেত্রে ২৪০০০০ টাকারও বেশি বিনিয়োগ এসেছে। প্রাথমিক পর্যায়ে যোগ্য প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ভারতের উৎপাদন সক্ষমতা বাড়াতে ২০২০ সালে ৩টি ক্ষেত্রের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। পরবর্তীতে ইলেকট্রনিক্স ও বস্ত্র থেকে শুরু করে অটোমোবাইল ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো ১৪টি ক্ষেত্রে সম্প্রসারিত হয়। লোকসভায় আজ এক লিখিত উত্তরে বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, এই প্রকল্পের মাধ্যমে ১৪ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পিএলআই প্রকল্পগুলির সুবাদে সম্মিলিতভাবে ১৫ লক্ষ কোটি টাকারও বেশি পণ্যের রপ্তানি সম্ভব হচ্ছে বলেও তিনি জানান।
1: বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন, বিশ্বজুড়ে পরিবর্তনশীল ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সরকার রপ্তানি বাজারের বহুমুখীকরণের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এবং ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির ক্ষেত্র সম্প্রসারণ এবং বিশেষ সুবিধাসহ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য সহযোগী দেশ গুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্প্রসারণের মূল লক্ষ্য হল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা।
0: বিশ্বব্যাপী প্রতিকূল পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবর্ষে হস্তশিল্পসহ ভারতের বস্ত্র ও পোশাক ক্ষেত্রে রপ্তানি ১.৮% বৃদ্ধি পেয়ে ৩,২৫,০০০ কোটি টাকারও বেশি হয়েছে। এর আগের অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল ৩,১৯,০০০ কোটি টাকার বেশি। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানান, বস্ত্র ও পোশাক খাতের বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা এবং রপ্তানি ক্ষেত্র জোরদার করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
1: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি ২৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং ১৯টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, মাদকের অবৈধ পাচার রোধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মাদক পাচার ও অপব্যবহারের সমস্যা মোকাবিলায় গত মাসে ভিশন ডকুমেন্ট অন নার্কোটিক্স কন্ট্রোল প্রকাশ করা হয়েছে।
0: পুনর্নবীকরণ শক্তি প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়োসো নায়েক জানিয়েছেন, দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ ২০১৪ সালের ৭৬ গিগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ২৮৮ গিগাওয়াটেরও বেশি হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে শ্রী নায়েক জানান, বর্তমানে দেশে সৌর বিদ্যুতের পরিমাণ ১৬২ গিগাওয়াটের বেশি, বায়ুশক্তি প্রায় ৫৮ গিগাওয়াট, জলবিদ্যুৎ ৫৭ গিগাওয়াট এবং বায়ো পাওয়ার বা জৈব শক্তি ১১ গিগাওয়াটেরও বেশি রয়েছে।
1: মেডিকেলের স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা নিট সহ অন্যান্য ইস্যুতে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নিট নিয়ে আলোচনার দাবি থেকে সরে আসায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি ক্ষোভ উগড়ে দেন। এদিকে লোককল্যাণ মার্গে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে কিছু পরে তাদের অবশ্য ছেড়ে দেওয়া হয়। এর আগে আজ লোককল্যাণ মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ অন্যান্য দলীয় কর্মীরা নিট নিয়ে আলোচনার দাবিতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। পরে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। শ্রী গান্ধী তাদের জানান, নিট নিয়ে সংসদে আলোচনায় সরকার রাজি হলে তিনি বিক্ষোভ তুলে নেবেন। এরপর ডক্টর জিতেন্দ্র সিং তার দাবি মতো সংসদে আলোচনায় সরকার রাজি বলে জানান। তবে শ্রী গান্ধী তার আগের স্থান থেকে সরে এসে অন্যান্য অতিরিক্ত দাবি জানানোয় কেন্দ্রীয় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার দাবির পরিবর্তনকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি। শ্রী সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট প্রশ্নপত্র ফাঁসের মামলায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন।
2: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ

0: সিকিমের নামচি জেলার সামারডুঙে গতকাল ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NHPC-র তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে অন্তত 12 জন শ্রমিক প্রাণ হারান। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকিমের তথ্য ও জনসংযোগ বিভাগের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে 25 জন শ্রমিক আটকে পড়েছিলেন, যাদের মধ্যে এখনও পর্যন্ত 12 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। NHPC আরও জানিয়েছে, উদ্ধার কাজে সহায়তা করতে তারা NDRF, SDRF এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
1: মধ্যপ্রদেশ বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি UCC বিল পাশ হয়েছে। বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের মধ্যে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে এই বিলটি পাশ হয়। বিলটি এখন অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সম্মতি দিলে মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। UCC-র অধীনে রাজ্যে একাধিক বিবাহ আইনত বৈধ বলে গণ্য হবে না। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক করা হবে। নারী ও পুরুষ সমান উত্তরাধিকার সম্পত্তি পাবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে 1 মাসের মধ্যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হবে, তবে আদিবাসী সম্প্রদায়
0: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হল। কলকাতায় এবার শহীদ দিবস উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়। মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ আয়োজন করে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হয়।
1: আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 80-100 জনেরও বেশি নিখোঁজ বলে খবর। সেদেশের নুরিস্তান প্রদেশে গতকাল ভারী বৃষ্টির ফলে এই বিপর্যয় ঘটে। ভারত আফগানিস্তানের নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় সেদেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাদ্য সামগ্রী ও তাঁবু সহ অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে রয়েছে।
0: পাকিস্তানে প্রবল বর্ষণের ফলে নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ল্যান্ডি কোটাল থেকে 2 যুবকের দেহ উদ্ধার করা হয়েছে এবং জামরুদের বিভিন্ন এলাকা থেকে 1 মহিলা ও 1 শিশু সহ আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে মারদান ভারী বৃষ্টির ফলে একটি বাড়ির ছাদ ধসে 2 শিশু প্রাণ হারায়।
1: চলতি মাসের 19 তারিখে MV গোল্ডেন লিও নামক একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারত আজ বাংলাদেশে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে। হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারান। এই হামলা তীব্র নিন্দা করার পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই সকাল 11টায় আকাশবাণীর মন কি বাতের 136তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারও মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ এবং টোল ফ্রি নম্বর 1800-1178-00 মার্ফত চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ পাঠানো যাবে।
1: ওমানের মাস্কাটে আয়োজিত FIH যুব হকি 5 এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2026-এ গতকাল ভারতীয় সাব জুনিয়র পুরুষ ও মহিলা দল জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। প্রতিযোগিতার প্রথম দিনেই কাজাখস্তানকে ভারতীয় মহিলা দল 8-3 গোলে জয়লাভ করে। দিয়ার হ্যাট্রিক করেন সন্দীপা কুমারী ও নওসিন নাজ 2টি করে এবং নীলাম টফনো 1টি গোল করেন। অন্যদিকে ভারতীয় পুরুষ দলও প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে 7-3 গোলে হারিয়ে দিয়েছে।
0: দাবায় ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব দাবা নিয়ামক সংস্থা FIDE ঘোষিত নতুন টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর হাঙ্গেরির বুদাপেস্টে হতে চলেছে। 10ই নভেম্বর শুরু হবে প্রতিযোগিতা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার আইনসভায় বক্তব্য রেখেছেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি, খাদ্য, প্রক্রিয়াকরণ, জীব প্রযুক্তি ও চলচ্চিত্র শিল্পে সহযোগিতার ব্যাপারে ভারত ও ম্যাসিডোনিয়া সহমত হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান কর্মগোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল ফিলিপিন্স রওনা হবেন।
0: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের মধ্যে সংসদের দুই কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি।
1: নিট নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করা হলো, পরে দিল্লি পুলিশ তাদের ছেড়ে দেয়।
0: সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে 12 জন শ্রমিকের মৃত্যু।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান।

এই মুহূর্তে যারা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কান পেতে রয়েছেন, সকলকে সুস্বাগতম আজকের হারানো দিনের গানে।

আজ হারানো দিনের গানে সেই প্রথম দেখার শিহরণ না হয় আরো একবার জেগে উঠুক মেঘ ঢাকা চাঁদোয়ার আড়ালে। সেই প্রথম দেখার মুহূর্ত আবেগ বোধ হয় ফিকে হয় না কখনো, আরো গাঢ় হয় কি সেই প্রথম দেখার মুহূর্তটার? এত কাঁপন হৃদয়কে বেঁধে রাখাই দায়, যেন বুকের ভেতর দ্রুতলয়ে পাখোয়াজ বেজে চলে, রক্তস্রোতে কেবল সেই তুঙ্গ অনুভবের স্পন্দন ধরা পড়ে। সেই প্রথম দেখার প্রতিধ্বনি শুনি বরং গানে গানেই।

বেশিরভাগ প্রথম দেখায় অবশ্য নীরবতাই প্রশ্ন, নীরবতায় উত্তর। কেউ কারো এলোচুলের খোঁপায় মুগ্ধ, কেউ আবার বলিষ্ঠ পুরুষালী বুকেতে আবিষ্কার করে ভালোবাসার উত্তাপ। প্রথম দেখা, ঠিক যেন অ্যাডোলেসেন্ট জার্নালের প্রথম পাতার সূচিপত্র। মাস, বছর, দিন, ক্ষণ, সবকিছু সবকিছু রয়ে যায় গোপনটিতে। প্রথম দেখা স্মৃতির অলিন্দে আজ আরো একবার আপনাদের দাঁড় করাই। সেই প্রথম আলাপের গল্পটা না হয় আজ আবার নতুন করে শুরু হোক। সঙ্গে থাকছি শর্মিষ্ঠা রায়।

প্রথম দেখা হতে পারে প্রথম বন্ধুত্ব, প্রথম কর্মক্ষেত্র কিংবা স্কুল বা কলেজের ক্লাসরুম, জানলার ধারে বেঞ্চে বসা।

0: সহপাঠী বা সহপাঠিনীর সঙ্গে প্রথম কথোপকথন, হাসি অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। সেই মুহূর্তে যা ছিল খুব সাধারণ, আজ তা কিভাবে যেন অমূল্য স্মৃতি। ঠিক এই মুহূর্তেই হয়তো আপনার জানলার বাইরে ঝিরঝিরে বৃষ্টি অথবা কালো মেঘে ভর্তি আকাশ, মনের কোণে হঠাৎ করে এই অযথা সেই পুরনো একটি মুখ।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

প্রথম পরিচয়ের কোনো প্রস্তুতি থাকে না বোধ হয়, থাকলেও মেঘের মতো ভেসে ভেসে হারিয়ে যায় তৈরি থাকা কথারা। তবুও আর অক্তিম ঠোঁটের মৃদু উচ্চারণে হয়তোবা সঙ্গিনী বলে, কতক্ষণ অপেক্ষা করছেন? যার উদ্দেশ্যে বলা সে কিভাবে জবাব দেবে? চুড়ির রিন রিন আর শাড়ির খসখসে সে তো ততক্ষণে সর্বিদ্ধ। দুজনে তাকিয়ে থাকে অপলক দুজনের দিকে। দীঘির পাড়ের বকুল বন থেকে দু চারটে পাখি জানান দেয়, আমরা সাক্ষী। বাকিটা এক আকাশ নৈঃশব্দ। কত নিশ্চল মুহূর্ত গড়িয়ে যায় আড়ষ্টতায়। কে প্রথম জ্বালাবে যুগ্মনল, কেই বা হবে ঋত্বিক? উত্তর পাই গানে গানে।

পাবলো নেরুদা আর একটি কবিতার অনুবাদ মনে পড়ছে বন্ধু। প্রথম চোখে চোখ মেলানোর লগ্নে কথাগুলো বড্ড মানানসই। শ্রোতা বন্ধুরা, আপনাদের না শুনিয়ে পারছি না। আমি তোমার জন্য নিশ্চল স্তব্ধ হয়ে থাকতে চাই, যেন তুমি এসেও আসনি, কাছে এসেও রচনা করেছো দূরত্বের নির্বেদ। আমার কণ্ঠ তোমার কাছে আসছে অনেক দূর থেকে, শুধু কাছে আসছে কিন্তু স্পর্শ করছে না তোমাকে। ভাবুন বন্ধুরা, কি সংহত অনুভব।

হাজারো ভিড়ের মাঝে হঠাৎ করে থমকে যাওয়া চোখ, শুধু একজনকেই দেখছে। চারপাশের চলমান চলচ্চিত্র কেমনভাবে যেন স্থবির, অচেতন। এক সদ্য কিশোর, এক সদ্য কিশোরী অথবা তরতাজা তরুণ তরুণী একে অন্যের দিকে এগোচ্ছে কোন এক দুর্মর টানে। তাদের বুকের উপত্যকা জুড়ে শের না পাহাড়ি নদীর তীর তীরানি। পাতার আড়ালে শীতার্ত বসন্ত বৌড়ির মতো কেন তাদের মুখ হল কোনো লাজুক প্রহর প্রতীক্ষা? না, এর কোনো উত্তর নেই। আসলে প্রথম দেখা এমন এক রাগিনীর ঝংকার যার কোনো স্বরলিপি নেই। আচ্ছন্ন স্মৃতি, কপোল, কানের লতি, করতল, রোমাঞ্চিত তখন।

প্রথম দেখার বিস্ময়ে ধরা আছে পৃথিবীর তাবত সাহিত্যে, চলচ্চিত্রে, সঙ্গীতের ছত্রে ছত্রে। কত হাজার বছর আগে শ্রীরাধাকে প্রথম দেখা এবং তাকে আকর্ষণ করার জন্য মধুর মুরলি বেজে উঠত বৃন্দাবনের কদম্ব কুঞ্জে। সমগ্র বৈষ্ণব পদাবলী কিংবা জয়দেবের গীত গোবিন্দ তো তারই চিরায়ত প্রথম দেখার সম্ভাষণ। দ্বিজ চণ্ডীদাসের সঙ্গে বাসুনী মন্দিরে রজকিনী রামের সাক্ষাৎ ও সমর্পণ, সুবোধ ঘোষের ভারত প্রেম কথা উপনিষদ যুগের মণি ঋষিদের অমর প্রেম দর্শনের নিবিড় উপাখ্যান। প্রথম দেখার মুহূর্ত থেকেই যার শুরু, দুষ্মন্ত শকুন্তলার প্রথম দেখা, মন্দপাল লোপিতার প্রথম দেখা, ভুলি কেমন করে বন্ধুরা? আসলে যা কিছু অনাদি, যা কিছু প্রথম, তা তো নিত্য বহমান।

আপনারা শুনছেন হারানো দিনের গান প্রথম দেখা, সঙ্গে আছি শর্মিষ্ঠা রায়। এখন জানিয়ে দেবার সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের বিষয়। একটা সময় ছড়ার তালে তালে কেটে যেত আমাদের ছোটবেলা। আয় আয় চাঁদ মামা থেকে শুরু করে কত ছড়ার গান, ছোটবেলার সেই দিনগুলো মনে আছে? জপমালা ঘোষের মিষ্টি কণ্ঠ, সনৎ সিংহের অনন্য পরিবেশনা, আলপনা বন্দ্যোপাধ্যায়ের সুরেলা ছড়ার গান, আর এমনি কত শিল্পী সৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে বাংলা ছড়ার গানের জগৎ। কিন্তু সময় বদলেছে, ডিজিটাল বিনোদনের এই যুগে বাংলা ছড়ার গান কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, নাকি নতুন প্রজন্মের হাত ধরে নতুন আঙ্গিকে আবারও ফিরে আসছে সেই সোনালি স্মৃতি? বাংলা ছড়ার গান সত্যি কি হারিয়ে যাচ্ছে, নাকি এখনো বেঁচে আছে আমাদের শৈশবের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আগামীকাল ঠিক রাত ১১টায় হারানো দিনের গানের স্টুডিওর এপারে মাইক্রোফোনের সঙ্গে থাকবে মৈত্রী বন্ধু দীপান্বিতা।

0: ফিরে আসি প্রথম দেখায়। প্রথম দেখা তো ভোরের প্রথম আলোর মতো, জীবনের সেই ম্যাজিক্যাল মোমেন্ট, নস্টালজিয়ার ডায়েরিতে লেখা হয়ে যায় প্রথম দেখা।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

প্রথম দেখা তো কতভাবেই হতে পারে, একজন মায়ের প্রথম সন্তানকে দেখার মুহূর্ত অন্য সব কিছুকে ছাপিয়ে যেন সৃষ্টির নতুন পদাবলী লেখে। একজন বাবার তার সন্তানকে প্রথম দেখার মুহূর্ত আসলে আগলে রাখার দায়বদ্ধতা তৈরি করে। প্রথম দেখার অনুভব অনির্বচনীয়, বুঝি করতলে সযত্ন মেহেন্দি নকশা। প্রথম দেখায় স্নেহ, হ্যাঁ এও তো ভালোবাসাই। হ্যাঁ জানি একে বলে বাৎসল্য রস, কিন্তু প্রথম দেখায় রসহীন ব্যাকরণে নাই বা গেলাম, পাণ্ডুলিপির খসড়া অসম্পূর্ণ থেকে যেতে পারে, তাই প্রথম দেখার প্রেমের রসেই মজি না কেন।

সর্বাঙ্গে সারা মনে কবষ্ণ উদ্দীপন, কোনো বর্ণমালা নেই, তৈরি করা ভাষ্য নেই, কোনো কোনো প্রথম দেখা চিরস্থায়ী জন্মদান, কোনোটা আবার অচিরেই বিস্মৃতির অতলে। কেউ চায় কিছু সময় কুলে নোঙর, কেউ চটজলদি মাঝ দরিয়ায় অ্যাডভেঞ্চারের প্রত্যাশী, একে অন্যকে আবিষ্কারের তুঙ্গ ইচ্ছা কিন্তু দুজনেরই রয়েছে। আর যতক্ষণ না দেখা হয় ততক্ষণ নিজেকে মনে হয় শরণার্থী, অস্থায়ী টেন্টে দিন রাত এক চিলতে পারচটা আয়নায় নিজের মুখ দেখা, বিপন্ন প্রতিবিম্ব, তৃষ্ণা উবে যাচ্ছে, ঘুম আর জাগরণের মাঝে কোনো ফেন্সিং নেই, দিন ফুরানোর আগেই রাতকে ডাকা, যত তাড়াতাড়ি পরের দিনের ভোর আসে। এ যে প্রথম দেখা, কড়া মাঞ্জার সুতোয় ঘুড়ি কাটতেই হবে, ভোকারটা শুনতে রাজি কি কেউ ছিলেন নাকি বন্ধুরা?

পাঁচ ছটি বাড়ি পেরিয়ে ওদের ছাদ, সকাল কিংবা সন্ধে, দুপুর কিংবা বিকেল, একবার না একবার আবছায়া দেখা হতো। চোখের সীমানা পেরিয়ে অস্পষ্টতার মাঝেও মনে হতো এ জীবন মহার্ঘ। তাকে সামনাসামনি প্রথম দেখার ইচ্ছে হতেই খুঁজে পেতে মেসেঞ্জারে ছেলেটি জানালো, তোর বুকের চৌখুপিতে যেন সারা জীবন ধরা থাকে টিয়ারং সকাল, মেঘ ঝমঝম বৃষ্টি ফোঁটা আর ফাগুন দিনের অভ্রকুচি, পাশলে আঁচলে বেঁধে কিছু অভ্রকুচি আনিস। জানি না মেয়েটি সত্যি সত্যি প্রথম দেখার ক্ষণে ধরা দিয়েছিল কিনা, ছেলেটি বা প্রথম আলাপের অনুভূতি নিয়ে কি কথা বলেছিল।

আচ্ছা বন্ধুরা, প্রথম আলাপের দিনটা আচমকা কোনো বাস্তব বা অবাস্তব কারণে পিছিয়ে গেলে কেমন লাগে? এমন তো হয়, 1 সেকেন্ডের ভগ্নাংশ তখন 1 বছর। দেওয়ালের ক্যালেন্ডার যেন আস্ত দুশ্মন, যে ঘড়ি এতক্ষণ বেজেছে নূপুর নিক্ষণে তা এখন আর্তনাদ। আসলে সঙ্গিনীকে প্রথম দেখার প্রতীক্ষায় দুরু দুরু বুকে সময় গুনে প্রেমিক নিজেই শুনতে পায় নিজের হৃদস্পন্দন, উথাল পাথাল কল্পনায় সে ভিড় জমায়। প্রথম দেখা স্থানাঙ্কের ধার ধারে না, চারপাশের অধীশ্বর শুধু দুজনায়, অন্য কোনো জনমানব নেই। সে রোমাঞ্চ কি আজও কথা বলে না বন্ধুরা? এরকমও মনে হয়, এই তো একটু আগেও তো মানুষটা অচেনা ছিল, আজ কোন বৃষ্টিতে ভিজে দুটো মন একই

ভাস্কর যেমন যা গড়ে তুলতে চায় তা সবটুকুকে ধরতে পারে, সব নদীর কাছে যেমন মোহনার ঠিকানা থাকে না, প্রথম দেখার ক্ষণটুকু তাই দেখা হয়, কিছু কথাও হয়তো হয়, অথচ প্রত্যাশার সূর্যোদয় হারিয়ে যেতে দেখে সানসেট পয়েন্টের অতলে কিছু ধোঁয়াশা, কিছু অস্পষ্টতা, কিছু বিড়ম্বনা তো থাকে, তবু প্রথম দেখার উষ্ণ অভ্যর্থনাও থাকে বই কি, তাকে ছুঁয়ে থাকলে দোষ কি। অনুষ্ঠানের প্রান্ত সীমায় এসে শ্রোতা বন্ধুরা একটা স্বীকারোক্তি না করলে বিষয়টি সম্পূর্ণ হবে না। যে কোনো প্রথম দেখায় অন্তিমে পৌঁছয় না, প্রতীক্ষায় থাকতে হয়। শীতের প্রহরেও আকাশ ভাঙা বৃষ্টি আসতেই পারে, কোনো প্রথম দেখার প্রেমই তো ব্যর্থ নয়, কোনো ভালোবাসাবাসীর মানুষও ব্রাত্য নয়। দেখা হয়, প্রতিটি দেখাই তো প্রথম দেখা। শেষ করব আরেকটি গান শুনতে শুনতে, আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুভবে আপনাদের কাছে আবার ফিরে আসব। তার আগে পুনশ্চ পর্ব, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবার বলি, আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, AKASHBANI আকাশবাণী মৈত্রী, MAITRII, মাঝখানে বি রয়েছে, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। জানো তাহলে আজকে

অন্তু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেই বন্ধুরা, শুভরাত্রি। আজ হারানো দিনের গান শেষ হবে এই গানটির মধ্যে দিয়ে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 14 সেকেন্ড।

আজ 22 জুলাই 2026 বুধবার। স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12:40। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে 12টা থেকে রাত 2টা পর্যন্ত বাংলা আধুনিক গান, 2টা থেকে রাত 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং পরবর্তীতে 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান।

আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোসলে।
1: আচ্ছা।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12:48 হয়ে 55 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী মান্না দে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:19। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

স্টুডিও ঘড়ি কাটা বলছে সময় 1:37 হয়ে 6 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথমে শুনবেন 1963 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি দেয়া নেয়া। এই ছায়াছবি থেকে প্রথম কয়েকটি গান শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনছেন দেয়ানেয়া ছায়াছবির গান। পরবর্তীতে দুটি গান শুনবেন, প্রথমটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পরেরটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিও ঘুরি কাটা গুটি গুটি পায়ে জানান দিচ্ছে সময়টা রাত দুটো বেজে 33 মিনিট, আর শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছায়াছবি চাওয়া পাওয়া থেকে প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছুটি ঝোঁকে কথা কয় খেলা না।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন 1958 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি লুকোচুরি। এই ছায়াছবি থেকে প্রথম গানটি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন লুকোচুরি ছায়াছবির গান। পরবর্তীতে পরপর দুটি গান শুনবেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

0: Bei Hubahubalu, bei Regitinga, Bibitinga, Inga, Minga, Tikatum. Ich bin die Halaki, die Humba, du Balutaku. Ai, Chokumaku, Chokumaku, Jingi, Laki. Ai, Chokumaku, Chokumaku, Jingi, Laki. Arare, Araro, ya, ho, ho, ho. Arare.
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি।

আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ ছায়াছবি সাগরিকা, এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে বাউল গীতি, পরিবেশনায় পরীক্ষিত বালা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: ওয়ান সেভেন FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ অনুষ্ঠান। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:55 আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে মিয়াকে তরি রাগে খেয়াল, শিল্পী তরুণ কুমার দাশ।

107 FM Rainbow Project Orunge. Adukun Prabhati Bhore Shastriya Sangeeter Onushthane Miyaki Todi Rage Khyal Shunchilen Shilpi Chilen Tarun Kumar Dash. Prabhati Bhore Shastriya Sangeeter Onushthane Ditiyo Porbe Ebare পরমেশ্বরীর আগে সেতার শুনবেন শিল্পী সৌম্য আড্ডা।

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন পরমেশ্বরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সৌম আড্ড। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5টা বেজে গেছে, সুতরাং 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আকাশতলে ডলে ডলে মেঘ ছেকে ডেকে যায়। হ্যাঁ, মেঘ কিন্তু ডেকেছে, অন্তত আবহাওয়া সেরকমই বলেছে। কারণ রাত্রিরে কিন্তু বেশ কিছু না, আমাদের এখানে বা কাছাকাছি হয়তো আবহাওয়া যথেষ্টই ভালো ছিল, কিন্তু উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল। সুতরাং সেখানকার ওয়েদার এখন কেমন সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু একেবারেই যে মেঘ ডাকেনি তা কিন্তু নয়। সুতরাং ডাকার যে সম্ভাবনা সেটাও ছিল, আকাশতলে দলে দলে মেঘ ডেকেছে এবং বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, হয়েওছে কিছু ক্ষেত্রে কোথাও কোথাও। কিন্তু আমাদের এখানেও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে। সুতরাং একেবারেই এই সম্পূর্ণ ভোরের যাত্রায় এই যে আকাশের পথ, আকাশের অবস্থা, সেটা কিন্তু আমাদের গানেই থাকছে। আর সেই কারণেই তোমরা টিউন করেছো 107 FM রেইনবো, আর সেই আকাশের অবস্থা, আকাশের সেগুলো নিয়ে আমরা কিন্তু ভাবছি, আকাশের সেই সময়, সেই বৃষ্টি, সেই আকাশের ডাক আর পাগলা হাওয়ার কথা।

আজও যখন বর্ষা পড়ে, তখন বর্ষার মাদকতা নিয়ে বাংলার এবং বাঙালির একটা আবেগ সম্ভবত চিরদিনের রয়ে গেছে। সুতরাং সে পরিবেশের গুণেই হোক আর পরিবেশের কারণে নাই বা হোক, বর্ষা যেখানে আছে সেখানে মনটা কেমন যেন একটু কবি কবি হয়ে ওঠে। স্বভাবতই আমাদের মনের মধ্যেও কখনো দুকলি গান ভেসে ওঠে, গান এসে যায়। আবার কখনো বা আমাদের হাতে কালি কলম পেন্সিল নিয়ে বসলে দুলাইন এসেও যায়। হ্যাঁ, আসলে আমাদের এই বর্ষার মাদকতা আমাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেখানে পরিবেশের গুণে আমরা অনেক কিছুই হয়ে যাই, কিন্তু সেই রকমই যে মানুষটা এই বর্ষাকে নিয়ে লেখার সাধ্য না থাকলেও মনটাকে একদম যখন পাল্টে দেয় এই বর্ষা, সেটা আমরা বর্ষা ঋতু বর্ষা এলেই বুঝতে পারি। কখনো সেটা ঝিরিঝিরি বৃষ্টি হোক, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হোক, এই বৃষ্টি আমাদের মনটাকে কেমন যেন একটা ভেতরে ভেতরে রোম্যান্টিক করে তোলে। যদিও কখনো কখনো আমরা রোম্যান্টিকতা বিরোধী হয়েও কখনো কখনো আমাদের মনের মধ্যে সেই রোম্যান্টিক ভাবটা কখন যেন জেগে ওঠে, সেটা আমরা কোথায় বুঝতেও পারি না। আর স্বভাবতই এই রকম বৃষ্টি হলে যার গান কথা বারবারই আমাদের টেনে নিয়ে আসে, তার নাম রবীন্দ্রনাথ। স্বভাবতই তার লেখা তার গান আমাদেরকে নিয়ে ভাবাবে, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তাই এই মেঘ মাখা বৃষ্টি ঝরানো আকাশের দিকে যখন আমরা তাকিয়ে থাকি, তখন অদ্ভুতভাবে সেই কথাই মনে হয়, মেঘের কোলে কত কিছুই তো ঘটে, সব কিছু কি আর ভাষায় ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু সুরের মধ্যেও রাখতে হয়। তাই আমরা মেঘের কোলে ভেসে যাই সুরের সাগরে।